নদীর কিনারে যখন কাশগুচ্ছের মৃদুমন্দ হাওয়ার দোলা আর ঝলা মারুতির সুবাসে যখন মন মাতাল হয়ে ওঠে, তখন রবীন্দ্রনাথ তার প্রিয় শরৎকে স্বাগত জানিয়ে লেখেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, বেঁধেছি শেফালি মালা, শরতে শিশির সিক্ত শিউলিও। এই যে রবি ঠাকুরের গানের কবিতায় সুন্দরভাবে ধরা দিয়েছে, আর সেই কারণেই বোধহয় রবির কবির প্রাণ কণিকায় শরতের একটা শুভ্র সুন্দর সুষমা বিরাজিত। তার সৃষ্টির মূল রহস্য সীমার অসীমের লীলা, তাই বোধহয় তিনি বলেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আবার অন্য আরেক কাব্যে তার প্রকাশ, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় যেন এই আমার প্রথম দেখা। কথায় কথায় অনেক কিছুই হয়ে যায়, কিন্তু এই যে শরতের কথা, এই শরতের কথা বলতে বলতেই ঘড়ির কাঁটাও টিকটিক করতে করতে জানান দেয় সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন তার গান তার কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো। যেতে যেতে আপাতত এই গানটা শুনতে শুনতে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব তোমাদের কাছ থেকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বকুল যুথির কাল গিয়েছে, এখন সময় শিউলি কাশের, তবুও আকাশ মেঘলা, আজ অন্তত সূর্যদেবের দেখা পাওয়ার সম্ভাবনা কম। এমন মেঘলা সকালে নীল শালু কে যেন ভাসিয়েছে ঝিলের জলে। 107 FM রেনবো, আপনি শুনছেন ভোরাই, আপনার সঙ্গী আজ পরম। আজ এই জলের গল্প ভোরাইয়ে। সকাল থেকে মেঘ আকাশ জুড়ে, রাস্তায় থই থই জল। কি জানি কি হয়েছে, আজকাল একটু বৃষ্টি হলেই জল জমে যায় কলকাতার রাস্তায়। সমস্যা শুধু কলকাতার নয়, বিজ্ঞানীরা বলছেন ধীরে ধীরে থই থই জল উঠে আসবে উপকূলের এই শহরগুলোতে। না, নেগেটিভিটি নয়, সকাল শুরু হোক ইতিবাচক ভাবনায়। থই থই জলের রোম্যান্টিকতাই না হয় থাক আরও খানিকক্ষণ আমাদের মধ্যে, যদিও সমস্যা তাতে খুব মেটে না। নদীরা গহীন হলে মন ভালো হয় বই কি, তবু নদীকে যে ভালোবাসতে হয়, না হলে বিপদ। থাক সেসব কথা, আজ ভোরাইয়ে জলের গল্প। আজ পরমের সঙ্গে আপনি রয়েছেন 107 FM রেইনবোয়ে। নজরুল গীতি শুনছিলাম সুস্মিতা আনিসের কণ্ঠে, এবার অনুপ ঘোষাল।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার। সারা বিশ্বে এই সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবারটিকে পালন করা হয় ওয়ার্ল্ড ম্যারিটাইম ডে হিসেবে। ম্যারিটাইম অর্থাৎ সমুদ্র, জল আর তার অকুল অগাধ আহ্বান। সামুদ্রিক এই জীবন যা আমাদের

আমাদের সভ্যতার প্রাণ ছিল এক সময়, ছিল বলতে পারি আজ, কারণ বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে অনেকখানি এগিয়েছি আমরা। এখন যাতায়াত সমুদ্র নির্ভর নয়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য বরং বিমানই আমাদের বেশি পছন্দের। কিন্তু ঘটনা হলো, আজও সমুদ্র যাতায়াতের গুরুত্ব এতটুকু কমেনি। এক দেশ থেকে অন্য দেশের বাণিজ্য, নানা কিছু আদান প্রদান আজও সেই সমুদ্রের মাধ্যমেই চলে। এই বিশেষ দিনটা সেই সব বিষয়কে মনে রাখার জন্যই। শিপিং সেফটি, ম্যারিটাইম সিকিউরিটি আর মেরিন এনভায়রনমেন্ট, এ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যই এই বিশেষ দিনটি পালন করার কথা ভাবা হয়। যারা সমুদ্রে ডিঙ্গা ভাসান, সেই মানুষগুলির জন্য নিরাপত্তা, তাদের সুরক্ষা যেমন জরুরি, ঠিক তেমনি সামুদ্রিক পরিবেশের সুস্থতাও। তার কথাও ভাবতে হবে মানুষকেই, তাই এই বিশেষ দিনটির উদযাপন। 2026 সালে এই বিশেষ দিনটির থিম হিসেবে নির্বাচন করা হয়েছে একটা বিশেষ ভাবনা, ফ্রম পলিসি টু প্র্যাকটিস, পাওয়ারিং ম্যারিটাইম এক্সেলেন্স। প্রত্যেকটি দেশের নিজস্ব নীতি আছে, পলিসি আছে, কিন্তু তাকে বাস্তব প্রয়োগ করবার যে ক্ষমতা, বাস্তব প্রয়োগের জন্য যে ভাবনা চিন্তা, তারও প্রয়োজন। অত্যন্ত জরুরি সেই নীতির বাস্তবায়ন, অক্ষরে অক্ষরে পেলে মেনে চলা, পালন করা। হয়তো আমরা সবসময় পেরে উঠি না, ঠিক সেই জায়গা থেকেই এই দিনগুলোর উদযাপন। একবার মনে করিয়ে দেওয়া, মানার কথা ছিল, হয়তো কোনো কারণে পারছি না, কিন্তু পারতে হবে। তার ফলেই ম্যারিটাইম এক্সেলেন্সের পাওয়ার বৃদ্ধি হবে। সামুদ্রিক যাতায়াত, যোগাযোগ সব কিছু আরও শক্তিশালী হবে, আরও সুন্দর হবে। আমরা সমুদ্রের অগাধ জলরাশিকে ব্যবহার করেছি বছরের পর বছর, নানাভাবে, নানা কাজে। সমুদ্র থেকেই তো জন্ম এই পৃথিবীর তাবর প্রাণীকুলের, তাই সমুদ্রকে, জলকে ভালো রাখা খুব জরুরি। আজ ভোরাইতেও সে কথা স্মরণ করি, জলের গল্প, জল, জলের দুনিয়ায় আপনি আমি সকলে। জল নিয়ে কত গান, কত কবিতা। এই বাংলায় জলের অভাব নেই, ছিল না কোনো দিনই, তাই কবিরা বারবার ডিঙা ভাসানোর গান গেয়েছেন। ভাটিয়ালি ভাওয়াইয়ায় ভরে থেকেছে বাংলার আকাশ বাতাস। ভোরাইয়ে আজও ভেলা ভাসানোর গান, জলের গান। দুটি নজরুলগীতির পর এবার রবীন্দ্রসঙ্গীত, সঞ্চারী বন্দ্যোপাধ্যায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107।

0: FM Rainbow-তে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM Rainbow-তে। ভোরাই ভোরাই 107 FM Rainbow-তে।
1: আজ নদীর কথা, জলের কথা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই সঙ্গী আর যে পরম। আজ জলের দুনিয়ায় রয়েছি আমরা, আজ ওই ওয়ার্ল্ড ম্যারিটাইম ডে, সমুদ্র যাত্রার, সমুদ্র জীবনের এক উদযাপন। বাঙালির কাছে সমুদ্র যাত্রার এক চিরন্তন ছবি আঁকা রয়েছে তার সাহিত্যে। ধনপতি থেকে চাঁদ সদাগর সবাই ডিঙ্গা ভাসিয়েছিলেন এই বাংলার বুকে। সমুদ্রের সঙ্গে বাঙালির অন্তরের টান, আর সেই সমুদ্র যাত্রা আমাদের লোককাহিনী থেকে সাহিত্য, সঙ্গীত, সব কিছুর মধ্যে

মধ্যেই রয়েছে জড়িয়ে। নদীমাতৃক বাংলাদেশ, বৃহত্তর বাংলার কথাই বলা হয়, এ বঙ্গদেশে এত নদী, খাল, বিল, পুকুর, যে জলের জীবন আমাদের কাছে বড় চেনা। অধুনা পশ্চিমবঙ্গের বুকের উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। পশ্চিমের জেলাগুলোতে ছোট ছোট যা নানা ধরনের নদী বাঁচিয়ে রেখেছে আমাদের, আর ওপার বাংলা, সেখানে তো নাকি একসময় ঘরে ঘরে নৌকো বাঁধা থাকত। যারা পূর্ববঙ্গ থেকে এপারবঙ্গে এসেছেন তাদের কাছে একসময় গল্প শোনা যেত, আমাদের উঠোনে নৌকো বাঁধা থাকত, বর্ষায় নদী ছাপিয়ে জল আসত উঠোনে, তখন ভরসা নৌকো। সে নৌকোর কত কথা, কত গল্প, কত ভাবনা। বিরহিণী নদীর পাড়ে বসে থাকেন তার প্রিয়ের প্রত্যাশায়। আবার যে কিশোরীর বিয়ে হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি থেকে, তার উদাস মন নদীর কাছে আকুতি জানায়। কোনো একদিন হয়তো নৌকো নিয়ে আসবে তার ভাই, তার বাবা তাকে নায়র নেবে, ফিরিয়ে নেবে নিজের ঘরে, সেই ঘর যেখান থেকে সে চলে এসেছে শ্বশুর বাড়িতে। এখনো তার শৈশব কাটেনি, কৈশোরের চাপল্য একেবারে শেষ হয়ে যায়নি, তাই সে মেয়ে বারবার নদীতে ভেসে ফিরে যেতে চায় বাপের ঘরে, যেখানে তার পুতুলের সংসার, যেখানে মায়ের আদর, আর ভাই বোনেদের সঙ্গে হয়তো গাছে চড়া, আম পাড়া, ছোটবেলার সেই স্মৃতি। জানে একমাত্র নদী, বোঝে কি সেসব কথা গানে গানে লিখে রাখে বাঙালি। তাই তো জলের দুনিয়ায় তার এমন আত্মিক টান। জলের ঘাটে, জলের কাছে কত কথা গোপনে বলা আছে। জলের সঙ্গে আমাদের বড় নিবিড় টান।

বাঙালির লোকসঙ্গীতে জল আসে ফিরে ফিরে। 107 FM রেনবো শুনছেন ভোরাই। আজ জলের দুনিয়ায় আর সে পরম মাদলের কণ্ঠে এখন এই গান।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই। আজ জলের দুনিয়া আপনার পাশে, আর যে পরম আজ শেষ বৃহস্পতিবার, সেপ্টেম্বর মাসের শেষ

বৃহস্পতিবার দিনটিকেই এই মেরিটাইম ডে হিসেবে পালন করে সারা বিশ্ব। জাহাজ চলাচল শিল্প মূলত এটাই এই দিনটি পালন করবার মূল ভাবনাস্রোত বলাই যায়। 1948 সালে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই IMO-র কাজই হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা করা, পরিবেশগত নিয়ন্ত্রণ রাখা আর বিভিন্নভাবে আইনি সহায়তা বা আইনি প্রতিকার করা। খুব স্বাভাবিকভাবেই নৌ চলাচল, নৌ বাণিজ্য অত্যন্ত প্রাচীন একটা ব্যবস্থা হলেও সমাজ যত এগিয়েছে তত বেশি করে ভাবনা চিন্তার প্রসার ঘটেছে এবং প্রয়োজনও হয়ে পড়েছে, আর সেখানেই এসেছে আইন। নীতি বেঁধে দেওয়ার একটা প্রয়োজনীয়তা অনুভব করেছে মানুষের সমাজ। সেই নীতি সবাই মেনে চলছেন কিনা, সেই নীতি আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখাও খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটাই এই কর্মীরা করেন। বছরের পর বছর আন্তর্জাতিক এই সংস্থা সেই কাজটা করছেন। তারা লক্ষ্য রাখেন সারা বিশ্বের যত সমুদ্রকর্মী বা নৌকর্মী রয়েছেন তারা সবটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। খুব স্বাভাবিকভাবেই যারা সমুদ্রে দিন রাত কাটান নাবিক, তাদের জীবনে অনেক ঝুঁকি, তাদের জীবনে অনেক প্রতিকূলতা, তাই তাদের সুরাহা করা, তাদের সুস্থতা, তাদের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব মানুষের। সে কারণেই কাজ করে চলেছে IMO। নতুন নতুন প্রযুক্তি, নতুন আবিষ্কার আর তারই পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করাও তাদের কাজ। নাবিকদের কথা শোনা, তাদের ওই দুঃখ কষ্ট ইত্যাদি প্রভৃতি সেসব নিয়ে ভাবনা চিন্তাও এই সব কাজেরই অন্তর্গত। মেরিটাইম ডে তাই বিশেষভাবে মানুষকে মনে করিয়ে দেয় আছি, আমরাও আছি। ভারতে অবশ্য এই মেরিটাইম ডে অন্য একটা দিনে পালন করা হয়, যেরকম সারা বিশ্বেই হয়ে থাকে। আজকের দিনটা ওয়ার্ল্ড ডে, কিন্তু ন্যাশনাল মেরিটাইম ডে অর্থাৎ ভারতের নিজস্ব দিন সেটা পালন করা হয় 5ই এপ্রিল। 5ই এপ্রিল এই দিনটা আসলে ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেটা 1919 সালের কথা। 5ই এপ্রিল মুম্বাই থেকে, তৎকালীন বম্বে থেকে একটা জাহাজ রওনা হয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। সেই জাহাজটার বিশেষত্ব এটাই যে সেটা প্রথম ভারতীয় মালিকানাধীন একটা বাণিজ্য জাহাজ। ভারতীয় মালিকানাধীন বাণিজ্য জাহাজ প্রথম 5ই এপ্রিল 1919 সালে রওনা দিয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। তাই এই 5ই এপ্রিল দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ন্যাশনাল মেরিটাইম ডেও তাই পালন করা হয় এই 5ই এপ্রিল, যে দিনটা আমরা ইতিমধ্যেই ফেলে এসেছি, অর্থাৎ 2026 সালের যে দিনটা পালন করার কথা সেটা আমরা ফেলে এসেছি। এবছর 63তম দিন ছিল ভারতের জন্য, আর আমাদের থিম ছিল মেরিটাইম ইন্ডিয়া এম্পাওয়ারিং প্রোগ্রেস। আমরা ক্রমশ শক্তি বৃদ্ধি করেছি, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের নানা দিকে যে উন্নতি ঘটেছে এই মেরিটাইমের ক্ষেত্রেও ঘটেছে। আমরা রয়েছি আমাদের সেই উন্নতির এক সোপান তলে। জলের কথায় আজ ভোরাই জলের

নানা দিক। জলের কোনো নানা দিক হয় না, জল তো জল, যাকে ছাড়া আমাদের পক্ষে চলা অসম্ভব। এই মহাবিশ্বের বেশিরভাগটাই তো সমুদ্র, তাকে একসময় ভয় পেত মানুষ, একসময় ডিঙ্গা ভাসিয়ে ঢেউয়ের ঝুঁটি পাকড়ে ধরে পেরিয়ে গেছে অনেকটা পথ। সেই তো মানুষ, সেই তো তার জয় জয়কার। জলের কাছে অনেক গল্প বলার আছে, তবু যেখানে যেখানে যেমন পাওয়া যায় জলকে আপন করে নেয় মানুষ। লোককথায়, লোকবিশ্বাসে আর লোকাচারে জল জড়িয়ে থাকে নানাভাবে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: জল আমাদের বাঁচতে শেখায়, জল শেখায় ফিরে আসার গল্প। এই যে এত উৎসব, এত পার্বণ, সবকিছু কোথায় যেন জলে গিয়ে শেষ হয়। বাংলার গ্রামে গ্রামে ভাদু টুসু তার উৎসব শেষ অবধি জলে যায়। আমাদের দুর্গা প্রতিমা তিল তিল করে গড়ে তোলা অনিন্দ্য সুন্দর সে প্রতিমা 5 দিন পুজোর পর ফিরে যায় জলে। মাটির প্রতিমা মিশে যায় মাটিতে, আর আমাদের শিখিয়ে যায় সে চিরন্তন সত্য। এ শরীর মাটিতে গড়া, তাকে মাটিতেই ফিরে যেতে হয়। তবু যাওয়ার সময় মায়ের কানে কানে বলে দিতে হয়, আবার ফিরে এসো। সে কথা রাখেন মা, ফিরে আসেন বারে বারে, বছরে বছরে। এ জীবনও তেমনই, নদীর ঘাটের কাছে বাঁধা নৌকোর মতো ছলাত ছলে, উছলে ওঠে কখনো, কখনো দেয় পাড়ি, আবার ফিরে আসে। কারণ ঘাটের কাছে হয়তো কেউ অপেক্ষায় আছে। একবার সত্যি দেখেছিলাম, 2টি বাঁশ ভেসে এসেছে কলকাতারই এক ঘাটে, গঙ্গার তীরে। একটি বাঁশ ঈষৎ মোটা, বোঝা যায় আগুনে পুড়েছে সে, হয়তো কারো সৎকারে কাজে লেগেছিল, তারপর ভেসে এসেছে শ্মশান থেকে। আর ঠিক তারপরেই এক নাবালক তার দণ্ডিটি ভাসিয়ে দিল জলে। ব্রাহ্মণ সন্তান হয়তো, আচার রীতি পালন করে উপনয়ন হয়েছিল তার। 3 দিন বা 1 দিন সে বালক ছিল নিষ্ঠাভরে ব্রহ্মচর্যাশ্রমে। দণ্ডিটি ভাসিয়ে সে পড়বে রাজবেশ, ফিরে যাবে জীবনের দিকে, সংসারের দিকে, তার প্রবৃত্তির দিকে। 2টি বাঁশের লাঠি একই সঙ্গে ভেসে চলল গঙ্গায় পাশাপাশি। একটিতে লেগে আছে শেষের কালো ছাপ, আরেকটি ফিরিয়ে দেওয়ার গল্প শুনিয়ে গেল ঘাটের মানুষকে। জীবন এগিয়ে চলে নদীর মতো, জলের মতো, আর

সেখানেই বাঁশি বাজতে থাকে মনের মাঝে। জলের দুনিয়ায় আজ ছিলাম পরম। 107 FM রেনবো শুনছিলেন ভোরাই। এবার সময় ওপার ঘন্টায় ফিরে আসবো নমস্কার কলকাতা নিয়ে। ততক্ষণ উজানের গান, জলে ভাসার গান।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুশিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতা পৌঁছাবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে বিপুল পরিমাণে পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। পূর্ব মেদিনীপুরের জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরির কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। মিলনমেলা প্রাঙ্গণে গতকাল এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO জুনপুটে মিসাইল উৎক্ষেপণ তৈরিতে আগ্রহী। চিঠি দেওয়া 3 দিনের মধ্যেই রাজ্য সরকারের তরফে সম্মতি দেওয়া হয়েছে। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াং জালাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবিনা দেবী রূপ পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: না না না না না, এক্ষুনি ঢাক টাক বাজিয়ে ফেলবার কোনো প্রয়োজন নেই। এখনো হাতে আছে 20টা মতো দিন, 20-21 যাই বলুন না কেন, আপনার পুজো কবে থেকে শুরু হবে সেটা অবশ্যই আপনি ঠিক করবেন, কিন্তু ঘটনা হলো যে এখনো 20 মতো দিন বাকি, ফলে এত তাড়াতাড়ি লাফিয়ে পড়বার কি আছে। কিন্তু কি করা যায় বলুন দেখি, কেমন যেন একটা মনে হচ্ছে অনেক দিন ধরে পুজো এসে গেল এসে গেল। আসলে এই বছর পুজোটা একটু দেরিতে, তো গত বছর তো এই সময় পুজোর পাদ্দি বেজেই গিয়েছিল, তো এবছর একটু দেরিতে বলেই মনে হচ্ছে যে উফ, আর কতদিন, আর কত দেরি, এত কেন দেরি, কবে বাজবে ঢাক, হচ্ছে কি হচ্ছে না, জানি না হচ্ছে কি হচ্ছে না। তবে আকাশ কিন্তু সে কথা আর বলছে না, গত কয়েকদিনে ছিল একটুখানি রোদেলা আকাশ, আর তাতেই ওইটা আরও বেশি করে চাগার দিয়ে উঠেছে যে পুজো আসছে, পুজো আসছে। যাই হোক, আজ বৃহস্পতিবার এসেছি কাজের দিনে, পরম আপনাদের সঙ্গে, আপনাকে হয়তো যেতে হবে কাজে, হয়তো ওটা ওই লাগিয়ে রাখি আর কি। মানে ধরুন কেউ হয়তো ভাবলেন যে আজকে একটা ছুটি নিয়েছি, একটা সিএল কিংবা ইএল নিয়েছি, ফলে তার কথাও তো ভাবতে হবে, তাই একটা ছোট্ট হয়তো লাগিয়ে রাখি, আসলে কাজে তো যেতেই হবে। আজ বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 267তম দিন, আর বছর শেষ হতে বাকি রয়েছে এখনও 98টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 7ই আশ্বিন।

এটা ওই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, একদিন এটা বলি একদিন ওটা বলি, সূর্য সিদ্ধান্ত আর বিশুদ্ধ সিদ্ধান্ত, দৃক সিদ্ধান্ত, দুটোর যে পার্থক্য আছে একটা দিনের এদিক ওদিক হয়ে যায় বছরের কোন একটা সময়, একটু হিসেব করে দেখতে হবে আমাকে। তো সেই অনুযায়ী আজকে হচ্ছে 7ই আশ্বিন 1433 সন, আর ওই যে বললাম পুজো আসতে বাকি আছে 20-21টা দিন মতো, ওই আর কি, মানে এসেই গেল আর কি বলা যায়। যাই হোক, আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ তাহলে অবশ্যই আপনার জন্য রইল শুভেচ্ছা, যদি নাও হয় তাহলেও শুভেচ্ছা রইল, যাতে গোটা দিনটা আপনি দারুণ করে কাটাতে পারেন, যা যা কাজ আছে সব সেরে ফেলবেন, মাথাটা একটু ঠান্ডা রাখবেন, রাস্তাঘাটে ইত্যাদি প্রভৃতিতে করবেন না ঝামেলা, কারণ পরমকে তেমনই সাজেশন দিয়েছিলেন আপনারা গত কয়েকদিন আগে, বসকে একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলবেন, কারণ চাকরিটা তো আলটিমেটলি আপনাকে করতে হবে, আর যদি চাকরি না করেন, যদি হয় আপনার ব্যবসা, তাহলে একটু ক্রেতাদেরও মানিয়ে গুছিয়ে নিয়ে চলবেন আর কি। কিন্তু সবার আগে যেটা করবেন, চলুন উল্টে ফেলবেন দিনের ডায়েরি। আজই নাকি শিবাজি মহারাজ দ্বিতীয়বার রাজ্যাভিষেক করেছিলেন, তার নিজের রাজ্যাভিষেক ঘটেছিল আজকেরই দিনে, সেটা 1674 সালের কথা, এটা অবশ্য প্রথম নয়, এটা দ্বিতীয়। 1726 সালে আজকেরই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা মাদ্রাজ বম্বে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পেয়েছিল আজকেরই দিনে, 1726 সালের কথা। সেটা 1789 সালে আজকের দিনে যুক্তরাজ্যে অর্থাৎ ইউকেতে ডাক ব্যবস্থার সূচনা হয়েছিল, 1875 সালে আজকের দিনে ব্রিটিশ ভারতের কলকাতায় খোলা হয়েছিল আলিপুর চিড়িয়াখানা আজকেরই দিনে, 1875 সালে, 1932 সালে আজকের দিনে ঘটেছিল একটা বিশেষ ঘটনা, প্রীতিলতা ওয়াদ্দেদার তার আত্মোৎসর্গ দিবস আজকেরই দিনে, ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার পর দেশের জন্য তিনি উৎসর্গ করেছিলেন নিজের জীবন, ধরা দেননি ব্রিটিশের হাতে, নিজেকেই শেষ করে দিয়েছিলেন বীরের মতো আজকেরই দিনে, 1932 সালের কথা সেটা। 1935 সালে আজকের দিনে আর্ল এবং ওয়েলডন বাসকম বৈদ্যুতিক আলোর নিচে ঘরের বাইরে অনুষ্ঠিত প্রথম রেডিও শো এর আয়োজন করেছিলেন। 1975 সালে দক্ষিণ পশ্চিম মুখ অভিযানের শৈলশিরার পথের পরিবর্তে সরাসরি খাড়া মুখ দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন, মানে মানুষ পৌঁছেছিল আর কি প্রথমবার, সেটা হচ্ছে 1975 সালে। 2014 সালে আজকেরই দিনে মঙ্গল অভিযান, সফল মঙ্গল অভিযান করেছিল ভারত, আর এই মঙ্গলের কক্ষপথে পৌঁছানো প্রথম এশীয় দেশ হিসেবে আমরাই নাম তুলেছি ইতিহাসের পাতায়, শুধু তাই নয় প্রথম প্রচেষ্টায় সফল হওয়া বিশ্বের প্রথম দেশ আমরাই। 2014 সালে আজকেরই দিনে মঙ্গল অভিযান, সফল মঙ্গল অভিযান হয়েছিল। আজকের দিনে জন্ম বঙ্গীয় শিল্পকলার এক পুরোধা পুরুষ চিত্রকর সুধীর রঞ্জন খাস্তগীরের, সেটা 1907 সালের কথা। আজকের দিনেই জন্মেছিলেন পরিচালক অসিত সেন, 1922 সালের কথা। 1940 সালে আজকের দিনে জন্ম সাঁতারু আরতি সাহার, 1950 সালে আজকের দিনে জন্ম ক্রিকেটার মহিন্দর অমরনাথের, আর আজকের দিনেই জন্ম অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর, 1958 সালে তার জন্ম। আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, আগেই জানিয়েছি রইল শুভেচ্ছা, আর যদি কোনো কারণে হয় আজ আপনার মন খারাপ, তাহলেও আপনার পাশে আছি আমরা, কোনো অসুবিধাই নেই, আছি তো সারাদিন সাত রঙে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই মুহূর্তে মেঘ বলছে তোমায় ছেড়ে দেব না, একদম হৃদ মাঝারে রেখে দেব। যদিও আশ্বিন মাস, তবু খ্যাপা শ্রাবণ এসে জুটেছে আমাদের আকাশে, আর মেঘ তো রয়েছেই, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, বইতেই পারে। তার কারণ পরিস্থিতি ওই যে একটু একটু একটু উত্তাল টাইপের।

আর কি, মানে যাকে বলে উত্তাল। আপাতত ওয়েদার সেরকমই জানান দিচ্ছে যে আমরা উত্তাল আছি, আর সেই উত্তাল থাকার ফলেই আপনাকে যেটা করতে হবে, একটু সতর্ক থাকতে হবে আপনাকে এবং যারা সমুদ্রের ধারে আছেন তারা, মানে মৎস্যজীবীদের কথা বলা হচ্ছে আর কি। নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে, আর সেটা গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে যে

0: এলাকা দিয়ে ওই নিম্নচাপটা স্থলভাগে প্রবেশ করতে পারে। তারই জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল। গতকাল রাত থেকেই আমরা সেটা দেখেছি, বৃষ্টি মোটামুটি দুপুর থেকেই শুরু হয়েছিল, ঝোড়ো হাওয়াও রয়েছে সঙ্গে। বুধবার ভোর থেকেই এরকম পরিস্থিতি চলছে। আর দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ সংলগ্ন সব এলাকাতেই মোটামুটি দক্ষিণবঙ্গের এরকমই পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে। আজ অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার ওয়েদার কেমন থাকবে আর গত চব্বিশ ঘন্টায় কেমন ছিল জেনে নেওয়া যাবে সরাসরি হাওয়া অফিস থেকে।
1: হাওয়া অফিসের হালচাল।
0: আজ সারাদিন মেঘলা থাকবে সে তো মোটামুটি আমরা আকাশ দেখেই অনুভব করে ফেলতে পেরেছি। আর আবহাওয়া দপ্তরও তাই জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ থাকবে মোটামুটি মেঘাচ্ছন্ন, আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম। আর সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 84% ছিল। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায় 65.4 মিলিমিটার। আর এই 65.4 মিলিমিটারেই কিন্তু কলকাতা মোটামুটি থই থই হয়ে গেছে। সকালবেলা যখন আসছিলাম দেখেছি গিরিশ পার্ক, এমজি রোড এইসব এলাকার দুপাশে জল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অতটা হাঁটু জল বলা যায় না, কিন্তু জল দাঁড়িয়ে আছে ভিতরের গলির ভিতরের যে অংশগুলো সেগুলোতে কিন্তু গোড়ালি ডোবা জল দেখেছি যখন এসেছি তখনই। তখন বাজে 4:30-5টা মতো, আর সে কারণেই কিন্তু সমুদ্রোপকূলে যারা আছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। মোটামুটি 55-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিম বঙ্গের যে সমুদ্রোপকূলবর্তী এলাকাগুলো সেটা কিন্তু 25 তারিখ অবধি এরকমই বিক্ষুব্ধ থাকতে পারে, তাই জন্য উত্তাল সমুদ্রে আপাতত মৎস্যজীবীদের বলা হয়েছে 25 সেপ্টেম্বর পর্যন্ত যেন তারা গভীর সমুদ্রে না যান। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেলের পর থেকেই ঝোড়ো হাওয়া খানিক কমবে, কিন্তু সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই সতর্কতা রাখা হয়েছে।

আশ্বিনের খেপা শ্রাবণে আপনি রয়েছেন আর যে পরমের সঙ্গে ঘুরি বলছে সাথে বেজে 25 মিনিট হয়ে 4 সেকেন্ড আর এই মুহূর্তে রাঘব চট্টোপাধ্যায় আপনার জন্য শুনুন। নমস্কার কলকাতায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ বড়মের সঙ্গে। আর ঘড়ি বলছে 7:33 এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। আর ওই মায়ায় বাঁধাবাঁধির খেলা নিয়ে চলছে কথা, মায়ায় তো বেঁধে ফেলি আমরা সবাই সবাইকে। আসলে দুনিয়াটাই মায়ার, এমনই মনে করা হয়। ভারতীয় দর্শন মনে করে যে মহামায়া সৃষ্টি করেছেন এই মায়ার দুনিয়া, তিনি আচ্ছন্ন করে রাখেন, আর সেখান থেকেই আপনাকে উদ্ভাসিত হয়ে উঠতে হবে মায়া কাটিয়ে ওই সব বিষয় আসলে গম্ভীর টম্ভীর বিষয়, কিন্তু তার বাইরেও কিছু জাল রয়েছে। বুঝতে পেরেছেন কি না, আজকের দিনটা সেরকমভাবেই একটা দিন বলা যেতে পারে। আজকের দিনটাই 24 সেপ্টেম্বর, এবছর অবশ্য পড়েছে 24 সেপ্টেম্বর, প্রতি বছর 24 সেপ্টেম্বর পড়বে এরকম নয়। খুব গুরুত্বপূর্ণ একটা দিন, ওয়ার্ল্ড কোয়ান্টাম রেডিনেস ডে। ওয়ার্ল্ড কোয়ান্টাম রেডিনেস ডে, কোয়ান্টাম রেডিনেস ডে বিষয়টা কি, খুবই জটিল বিষয়, হয়তো এক্ষুনি আমাদের ঘাড়ের ওপর এসে পড়ছে না। আপাতত বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা বিষয়টা নিয়ে ভাবছেন, কিন্তু আমাদেরও একটু জেনে রাখা প্রয়োজন। মূলত মানুষকে সচেতন করবার জন্য এই দিনটা পালন করা হয়। সেপ্টেম্বরের 4th Thursday, চতুর্থ বৃহস্পতিবার এই দিনটা পালন করা হয়। ওয়ার্ল্ড কোয়ান্টাম রেডিনেস ডে আসলে সচেতনতা প্রচার করবার জন্য একটা দিন, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যে ধরনের সফটওয়্যার ইউজ করছি সেখানে এনক্রিপশন বলে একটা বিষয় আছে। এই যে আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন বার্তা প্রদানকারী বিভিন্ন অ্যাপে আমরা কথা বলি, কাজ করি, সেগুলো এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ আপনি এবং আপনার যিনি রিসিপিয়েন্ট, যিনি পাচ্ছেন আপনার মেসেজ, তিনি ছাড়া আর কেউ তা ডিকোড করতে পারবে না, কারণ মানে সেটা কেউ পড়তে পারবে না, কারণ সেটা একটা কোডের মাধ্যমে যাচ্ছে। কিন্তু যে মুহূর্তে এই বিষয়টা চলে আসবে যাকে বলে কোয়ান্টাম কম্পিউটিং, তখন কিন্তু এই এনক্রিপশনটা অন্যরকম হয়ে যাবে। তখন সেই এনক্রিপশনটা অনেক বেশি দুর্বল বা ভালনারেবল হয়ে যাবে, তার ফলে কিন্তু আমাদের সমস্ত তথ্য বাইরে বেরিয়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই প্রয়োজন পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির, PQC, যা কোয়ান্টাম কম্পিউটিং আসার পরেও সুরক্ষিত রাখবে। বিষয়টা খুবই জটিল, এবং সত্যি সত্যি আমাদের মতো সাধারণ মানুষের কিচ্ছু করার নেই, বেসিক্যালি কিছু করার নেই, যতদিন না সফটওয়্যারগুলো ডাউনলোড হচ্ছে বা সফটওয়্যারগুলো বাজারে আসছে। তবে যেটা আমাদের করার আছে, একটু সচেতন হওয়ার আছে, কারণ হাতের মুঠোয় মোবাইল রয়েছে, আমরা জেনে না জেনে এমন অনেক কিছু ব্যবহার করছি যার গভীরতা আমরা বুঝতেও পারছি না, ধরতেও পারছি না। তার ফলে কিছু সমস্যা হচ্ছে, আমরা ইতিমধ্যে সেই সব সমস্যাগুলো কোথাও না কোথাও ফেস করে ফেলেছি। তার মধ্যে একটা হচ্ছে এই বিভিন্ন রকম প্রতারণা, নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। আবার এমন বেশ কিছু জটিলতা আছে যার পূর্বাভাস হয়তো আমরা এখনও পেয়ে উঠিনি। হাতের কাছে মোবাইলটা থাকছে সবসময়, খোলা থাকছে ইন্টারনেট, অনেকেই বলছেন ওই ফোনটি মাইক্রোফোনের মধ্যে দিয়ে আপনার সব কথা শুনতে পাচ্ছে। যদিও দামি ফোনগুলিতে একটা ব্লিঙ্ক করে সবুজ আলো যদি ক্যামেরা এবং মাইক্রোফোন খোলা থাকে, যদি সেখানে কোনো রেকর্ডিং হয় তাহলে সচেতন হবেন, আপনার ফোনে একটা সবুজ আলো ব্লিঙ্ক করতে পারে। যারা জানেন না তাদের ক্ষেত্রে এই সচেতনতাটা খুব জরুরি। আপাতত মোটামুটি এগুলোকে ছোটোখাটো বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে। আপনি যখন আপনার পরিবারের সঙ্গে কথা বলছেন, কি বিষয় নিয়ে কথা বলছেন, কোন প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, সেগুলো শুনে ফেলে সেই অনুযায়ী আপনাকে সমাজ মাধ্যমে হয়তো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে। অনেকেই মনে করছেন এই ঘটনা ঘটছে, কিন্তু এটা যদি আরও বৃহত্তর ক্ষেত্রে ঘটতে থাকে তাহলে কী কী ঘটতে পারে সেই আন্দাজ হয়তো আমাদের এই মুহূর্তে নেই। তাই সচেতন হওয়া প্রয়োজন, খুব সচেতন হয়ে যে আমরা খুব উপকার করতে পারবো নিজেদের এরকম নয়, তবু একেবারে না জানার থেকে খানিকটা জানা তো ভালো। ঠিক সেই কারণেই আজকের দিনটা একটা বিশেষ দিন পালন করা হয় যাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড কোয়ান্টাম রেডিনেস ডে। অর্থাৎ যখন কোয়ান্টাম কম্পিউটিং আসবে তখন আমাদের দুর্বলতাগুলো যাতে খুব সহজেই চিহ্নিত করা যায় এবং আমরা যাতে খানিকটা খানিকটা সতর্ক থাকতে পারি, ভালো থাকতে পারি, তাই এগিয়ে চলার জন্য এই সতর্কতাগুলো জারি করা হয়। আর তার জন্য এক একটা বিশেষ দিন পালন করে ফেলা হয়। পালন আপনি করতেই পারেন বিশেষ দিন, তবে আজ কিনা বৃহস্পতিবার, বাইরে বৃষ্টি পড়ছে, রাস্তায় জল জমতে পারে, ছাতা তো রাখবেনই, পায়ে রাখবেন এমন একটা জুতো যাতে ভিজে গেলেও সমস্যা না হয়, কারণ সারা দিন ভেজা জুতো পরে থাকলে গন্ধ তো বেরোবেই, কিন্তু পায়ে ঠান্ডা লেগে আপনার প্রচণ্ড শরীর খারাপও হতে পারে, তাই বেরিয়ে পড়ুন আস্তে আস্তে। ও ও না, এখনও অনেক দেরি আছে, সবে তো 7:38, নিন একটু চাটা খেয়ে নিন।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা। আপনি শুনছেন আজ পরমের সঙ্গে, রয়েছেন 107 FM রেইনবো। আর আজকের দিন নিয়ে কথা হচ্ছে এই মুহূর্তে। আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় ইউনাইটেড স্টেটসের রিমেম্বার মি থার্সডে হিসেবে। 24 সেপ্টেম্বর পড়েছে এই বছর, এই 2026 সালে আসলে ওই ফোর্থ থার্সডেটাকে পালন করা হয়। আসলে যারা পোষ্যপ্রেমী তাদের জন্য এটা একটা বিশেষ দিন, যেখানে বলা হচ্ছে রিমেম্বার মি থার্সডে। সেই পোষ্যরা যাদেরকে অ্যানিমাল শেল্টারে ছেড়ে এসেছেন কেউ না কেউ, তাদেরকে যদি অ্যাডাপ্ট করা যায়, যাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য এই বিশেষ দিনটা পালন করা হয়। রিমেম্বার মি, আমাকে একটু ভুলে যেও না, আমাকে একটু মাথায় রেখো, আমাকে একটু মনে রেখো, আর আমার জন্য কিছু করবো। এই সাধারণ, খুব সামান্য কথাটা মনে করিয়ে দেওয়া তাদেরকে অনেক বেশি সচেতন করবার জন্য, যারা পেট লাভার, যারা পোষ্যপ্রেমী, যারা পোষ্য রাখতে চান। যারা চান না তারা কি করবেন, এটার মধ্যে কোনো অন্যায় নেই। অনেকেই আছেন যারা একটু ভয় পান, যারা মনে করেন যে কোনো ফাড়ি বিষয় তার বাড়িতে থাকুক, এটা তার পছন্দ নয়, সেটা তার ব্যক্তিগত পছন্দ, এরকম হতেই পারে। আর রিমেম্বার মি এই দিনটাতে মনে পড়লো আরও একটা কথা, আমরা প্রকৃতির কথাও কিন্তু মনে করে রাখতে চাই, অন্তত রাখাটা উচিত। এরই মধ্যে গত সপ্তাহে একটা সুখবর এসে পৌঁছেছে, জানি না আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেটা হচ্ছে যে ওজোন লেয়ার, যেটাতে একটা ফুটো ধরা পড়েছিল মোটামুটি 80 সাল নাগাদ, প্রথম বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন যে অ্যান্টার্কটিকার কাছে একটা ছিদ্র তৈরি হয়েছে ওজোন লেয়ারে, সেটার নাকি আস্তে আস্তে ক্ষত নিরাময় হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন যে এরকমটা হওয়া সম্ভব, তারা এর অনেক চেষ্টা করেছিলেন, তাই ক্ষত নিরাময় হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 25 কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন মণ্ডল থাকে, ওজোন স্তর থাকে, যা সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে রোধ করে। পৃথিবীর বুকে এসে পৌঁছয় না অতিবেগুনি রশ্মি, আগে যদি তা আসতো তাহলে প্রাণের সৃষ্টিই হতো না হয়তো। সেই অতিবেগুনি রশ্মি রোধক ওজোন লেয়ারে একটা ফুটো তৈরি হয়েছিল, সেই ছিদ্র দিয়ে অতিবেগুনি রশ্মি ঢুকতেই পারতো, ঢুকছিল বলেই মনে করছিলেন 80 সাল থেকে বিজ্ঞানীরা। আপাতত জানা গেছে 1990 থেকে 2010 সাল পর্যন্ত যে পরিমাণ ছিদ্রের আয়তন ছিল এবং যে পরিমাণ যা পরিস্থিতি ছিল, তার থেকে গত বছর অনেকটাই কম দেখা গেছে। 2025 সালে গড় মান যেটা ছিল 1990 থেকে 2010 পর্যন্ত, তার মান অনেকটা কমেছে। অর্থাৎ বিজ্ঞানীরা মনে করছেন ধীরে ধীরে ওজোন স্তরের এই ক্ষয় পূরণ হচ্ছে। ওজোন স্তরের ক্ষয় মূলত আন্টার্কটিকাতেই সবচেয়ে বেশি, এই ছিদ্রটাই সবচেয়ে বড় বলে মনে করা হতো। এছাড়াও ছিদ্র কিন্তু তৈরি হয় সুমেরু অঞ্চলে, যেখানে সেই ছিদ্রগুলো অবশ্য মাঝে মধ্যে তৈরি হয়, মাঝে মধ্যে ভরে যায়, সেগুলো নিয়ে বিজ্ঞানীরা অতটা ঠিক ভাবিত নন। আন্টার্কটিকার এই ছিদ্রটা নিয়েই ছিল মাথা ব্যথা, আর বলা হচ্ছে তা নাকি ধীরে ধীরে কমছে। এর কারণ কিন্তু ওই ক্লোরোফ্লুরো কার্বনের নির্গমন, যা অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করছে মানব সমাজ। 1987 সালে মন্ট্রিল চুক্তি সই হয়েছিল, যাতে ক্লোরোফ্লুরো কার্বন আর ওজোন স্তরের ছিদ্র সৃষ্টিকারী অন্য অন্য গ্যাসগুলোর নির্গমন কমানো যায়। আমরা কতটা পেরেছি জানি না, তবে বিজ্ঞানীরা বলছেন যে ক্ষত নাকি সারছে। কি জানি, ক্ষত হয়তো কালের নিয়মে এমনিই সেরে যায়, হয়তো প্রলেপ পড়ে যায় সব ক্ষতে। আগামীর জন্য রেখে যাওয়া পৃথিবীর চাবি সুরক্ষিত থাক আমাদের হাতে।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা। আপনি রয়েছেন আজ পরমের সঙ্গে। আজ বৃহস্পতিবার, আপনার সঙ্গে দেখা হওয়ার কথা তো ছিলই, যেরকম সেরকমই এসেছি। আর আজকে কাজের দিনে যদি আপনার মানে বেরোনোর থাকে, তাহলে মানে বেরোনো তো অবশ্যই আছে, আপনি তৈরি হয়ে নেবেন, আপনি যাবেন কাজের সম্পূর্ণ প্রস্তুতি রেখে, আর গোটা দিনটা যাতে ভালো কাটে সেজন্যই কিন্তু পরম আছে আপনার পাশে একটু কানে মন্ত্রণা দিতে। আজকের দিনটায় 24 সেপ্টেম্বর দিনটার কথা হচ্ছে। 2026 সালের 24 সেপ্টেম্বর রয়েছে আমরা ইউনাইটেড স্টেটসে, আমাদের দেশে পালন করা হয় না, একটা অদ্ভুত দিন, ন্যাশনাল পাংচুয়েশন ডে। পাংচুয়েশন ডে অর্থাৎ কি না, কোথায় কখন দাড়ি কমা ফুল স্টপ আপনাকে দিতে হবে, সেই দিনটা নিয়ে বিশেষ করে নাকি হাইলাইট করা হয় আজকের এই দিনে। অদ্ভুত অদ্ভুত দিন পালন করেন ওদেশের মানুষেরা। দাড়ি কমা ভুল হলে যে কী সমস্যা হতে পারে সে আর কি বলবো, কিন্তু এই যে দাড়ি কমা ভুল হওয়া, তার সঙ্গে শুধু যে লেখালেখির সম্পর্ক আছে তা না। আমরা কিন্তু আমাদের কথাতেও বলে থাকি যে দাড়ি কমা দিতে জানে না এমন একজন মানুষ যিনি অনর্গল কথা বলে চলেন, তার কথায় কোনো ফুল স্টপ নেই, তাকে আমরা এরকম বলতে পারি। আর অ্যাকচুয়ালি শুধুমাত্র অনর্গল কথা বলাই নয়, কী কথা বলছেন তার উপরও কিন্তু এই প্রবাদটা একদম চাপিয়ে দেওয়া যায়, অর্থাৎ কোথায় থামতে হয় জানেন না। এত কথা বলছি কারণ আজকে আপনার সাথে আড্ডা হবে এই বিষয়টা নিয়ে, কোথায় থামতে হয় আপনি কি জানেন, নাকি আপনার সেই বন্ধু জানে না কোথায় থামতে হয়, কোথায় থামা উচিত ছিল তার, কোথায় থামতে পারেনি বলে কী সমস্যা ঘটেছে জানাবেন নাকি। হ্যাঁ, হতে পারে একটু বিতর্কিত হয়ে গেল বিষয়টা, কিন্তু আপনাদের কাছ থেকে তো আমরা এই প্রত্যাশাটা রাখি যে আপনারা সেইটুকু বাঁচিয়ে খেলবেন, খেলবেন, হ্যাঁ অবশ্যই খেলবেন। আজকে যার উপর যত রাগ আছে আপনি একদম বলে ফেলতে পারেন যে ওই অমুক আমার বন্ধু একদম দাড়ি কমা দিয়ে কথা বলতে জানে না, যা খুশি তাই যখন তখন বলে দেয়, ফলে বিপদ বাধায়, ঘটিয়ে ফেলে বিপত্তি, আর তার ফলেই নানান সমস্যায় পড়তে হয় আপনাকে বা আপনার পাশের মানুষজনকে। দাড়ি কমা ফুল স্টপ কোথায় কখন দেবেন জানাতে পারেন পরমকে, আর জানাতে পারেন কোনো মজার লেখার ঘটনা অবশ্যই, যা কিনা ওই দাড়ি কমা ফুল স্টপের বদলে মানে একেবারে বদলিয়ে ফেলেছে। এরকম একটা প্রবাদ বা এরকম একটা কাহিনী লোকসমাজে খুবই প্রচলিত আছে, যাকে সেই কাহিনী না হয় আর নাই বা বললাম, সকলেই জানেন, হয়তো অনেকেই জানেন, লিখতে পারেন যতটুকু পারবে, পরম নিশ্চয়ই পড়ে দেবে, তাতে কোনো অসুবিধা নেই। আপাতত আপনি ওপার ঘন্টায় যাবেন, খবরের বিরতির পর ফিরে আসবো এপার ঘন্টায়, আর কথা হবে আপনার সঙ্গে নানা বিষয় নিয়ে যেমন হয়ে থাকে আর কি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবা যাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI এবং সীমান্তরক্ষী বাহিনী BSF এর যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এই সোনা উদ্ধার হয়েছে। অতি গভীর নিম্নচাপটি গত রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূল বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। আগামী 12 ঘণ্টায় এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 24 ঘণ্টায় তা শক্তি হারাবে। এদিকে এর প্রভাবে প্রায় সারা রাত কলকাতা ও তার আশেপাশের এলাকা বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 65 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরির কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। এশিয়ান গেমসের শুরুতেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। সান্ডা উসু বিভাগে রশিবিনা দেবী রূপ পেয়েছেন। পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ফিরে এসেছি এবার ঘন্টায় ঘুরি বলছে 8:08 হয়ে 41 সেকেন্ড। আর আলোতে আলোতে ঢাকা গানটা শুনছিলাম অনুপম রায়ের কণ্ঠে, কণ্ঠ ছবি থেকে আলোতে আলোতে ঢাকা। যতই মেঘলা হোক আকাশ, আমাদের মনের ভিতরের থাকা আলোগুলো এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, মানে এগিয়ে নিয়ে যায় তো সেই আলোই আমাদের, সে কথা সত্য। আর সেই আলোকে পাথেয় করেই আমাদের চলা, আর এগিয়ে চলতে চলতে যে কথাটা বলতে চাই, আজকের দিনটাও সেইরকমভাবেই একটু বিশেষ। আমাদের দেশে নয়, আমেরিকায় পালন করা হয়, কিন্তু খুব মিষ্টি দিনটা, আমার ভালো লেগেছে। ব্লু বার্ড অফ হ্যাপিনেস ডে এই পালন করা হয় 24শে সেপ্টেম্বর। ব্লু বার্ড অফ হ্যাপিনেস, এ জীবনে চলতে চলতে পথে হঠাৎ একটা ছোট্ট নীল পাখি দেখে মনটা আনন্দে ভরে উঠতে পারে। আমাদের দুনিয়ায় অবশ্য নীল পাখি দেখতে পাওয়াটা খুবই সৌভাগ্যের বিষয়। মাছরাঙা দেখা যায় মাঝে মাঝে গঙ্গার ধারে বা জলের পাশে, কিন্তু এই ছোট্ট নীল পাখিগুলো আমেরিকায় খুব বিরল নয় বলেই দাবি করছেন তারা। বলছেন যে এই সামান্য ছোট্ট নীল পাখিটা আমাদের জীবনে অনেকটা আনন্দ এনে দিতে পারে, যা আমাদের ভাবাতে পারে যে আরে কি সুন্দর তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ায়। এমনকি প্রচণ্ড শীতে ওই নীল পাখির গান শুনেই মনটা খানিকটা চাঙ্গা হয়। তাই আমেরিকানরা মনে করেন যে এই নীল পাখিটাই একটা আনন্দের বার্তা বয়ে আনতে পারে। নীল পাখি মিল খুঁজে ফেরে হয়তো। মূলত নীল পাখির সৌন্দর্য পুরুষের মধ্যেই বেশি, এমনি মানে মহিলা পাখিরা একটু ফ্যাকাশে ধরনের হয়ে থাকে। নীল ডানা আর ধূসর বুকের সেই পাখিরা মনে করা হয় সৌভাগ্যের প্রতীক। মূলত চীনারাই এরকম মনে করেন যে এই পাখিগুলো আসলে সূর্যের প্রতীক, যা বহন করে শাশ্বত এক সত্যকে। তারই পাশাপাশি এই পাখি যেন ত্রাতা, সেই রক্ষা করে আমাদের, সূর্যের প্রতিভু এই পাখি। তাই আজকের দিনে এই পাখির কথা মনে করে আসলে ছোট্ট ছোট্ট হ্যাপিনেসগুলোকে, ছোট ছোট খুশিগুলোকে উদযাপন করবারই একটা দিন। যদিও খুশি কি আমাদের জীবনে এত সহজে আসে, চলার পথে নানা বিপদ, নানা বাধা, নানা ঝঞ্ঝা এসে উপস্থিত হয়। আজ যেমন বৃষ্টি টিষ্টি পড়ছে, আমরা ভেবেছিলাম পুজো আসছে, সোনারোদে আলোতে আলোতে ঢাকা হবে চারপাশ, কিন্তু রয়েছে মেঘের ঘন ঘটা। বৃষ্টি আপাতত যতটুকু বিরক্ত করছে আমাদের ততটুকু তো করছেই, কিন্তু সমস্যা হলো এর পরে যদি কিছু এলাকা বানভাসী হয়ে পড়ে, ইতিমধ্যেই মালদা টালদা বিভিন্ন এলাকা বানভাসী, সেখানে মানুষজন কষ্টে রয়েছেন, পুজো আসছে, এ তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই কোন ছোটোবেলা থেকেই তো দেখে আসছি পুজোর আগে বন্যা হয়, কিছু মানুষের ঘরে শুরু হয় কেনাকাটা, কিছু মানুষ হাপিত্যেশ করে বসে থাকেন একটু ত্রাণের আশায়, আর সংবাদ মাধ্যম সেসব ছবি পৌঁছে দেয় আমাদের ঘরে। হ্যাপিনেস কোথায়, কখন, কিভাবে আসে কে জানে, তবু ভালো থাকতে হয়।

ভালো রাখতে হয় পাশের মানুষকে, যেখানে যতটুকু পারা যায়। ১০৭ FM রেডিও শুনছেন, নমস্কার কলকাতা। আপনার কানে পৌশালী বন্দ্যোপাধ্যায়ের গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: গান মিলান্তি,
2: গান মিলান্তি।
3: নমস্কার কলকাতা, গান মিলন্তিতে এবার শিলাজিৎ মজুমদার শুনতে চেয়েছেন লেকটাউন থেকে সৌম্যজিৎ দলুই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একটা ছোট্ট নীল পাখি কিংবা একটা জল ফরিং খুশিতে ভরিয়ে দিতে পারে আমাদের মন। সত্যি কি পারে? সত্যি কি আমরা এত অল্পে খুশি হই? সত্যি কি কখনো মনে হয় যে একটা জল ফরিং পেলেই আমার মনটা একেবারে ভরে যাবে? সত্যি তো নয়। আমরা কত কি চাই, হিরে চাই, জিরে চাই, কত কি চাই। ওই ছিল না একটা গান, ওই নাটকের গান আর কি, কাবুলের চানা চাই, হেন চাই, তেন চাই। যাই হোক, আমরা চাই চাই চাই, শুধু চাই, কিন্তু ঘটনা হলো গিয়ে ছোট ছোট এই সমস্ত চাওয়া কখনো পূরণ হয়ে গেলেও মন ভালো লাগে। তখন একটা জল ফরিং কিংবা একটা নীল পাখি আমাদের ভালোবাসাটা উস্কে দিতেই পারে। এই মুহূর্তে মেসেজে রয়েছি। মেসেজ কি আছে, কোথায়, কখন, কতটুকু বলতে হবে, আমরা কি সবাই হিসেব রাখি, কোথায় থামতে হয় তাও কি আমরা জানি। পাংচুয়েশন, আজকের দিনটা পাংচুয়েশন ডে হিসেবে পালন করা হয় আমেরিকায়। যে কথা বলছিলাম, আমরা সোনা চাই, দানা চাই, কাবুলের চানা চাই, এই চাই চাই চাই চাই করতে করতে কোথায় যে থামা চাই সেটা কি আমরা আদৌ বুঝতে পারি? কোথায় পাংচুয়েশন মার্কটা ঠিকঠাক দিতে হবে, প্রয়োগ করতে হবে, আমরা কি জানি? সেটাই জানতে চেয়েছি আজকে আপনার কাছে। 9903653992 আপনি এসছেন, অলরেডি এসছেন, ফলে পড়তে শুরু করে দিই একটু একটু করে। আজকের আবহাওয়া দারুণ দারুণ, কে লিখে পাঠিয়েছেন? সুপ্রিয় পাঁজা আমতা থেকে লিখে পাঠিয়েছেন। আচ্ছা বেশ, কথা বলুন বুঝে, কান রাখুন খুলে, মুখ খুলুন শুনে, বাজার করুন ঘুরে, জিনিস কিনুন মেপে, টাকা রাখুন টেকে, মন রাখুন খুলে, জীবন কাটান হেসে, কাজ করুন বুঝে, নীল পাখি সাদা বক, পাখির কিচকিচ, মন হোক উড়ুড়ু আমার প্রিয় পরমদির। আরে পরমদির মন তো উড়ুড়ু হয়েই আছে, কিন্তু পরমদি যদি এখন উড়ুড়ু হতে শুরু করে তাহলে মাইক্রোফোনটা সামলাবে কে, সে একটা কথা বটে। আর একটা গান শুনতে চেয়েছেন, দেখছি গানটা যদি শুনিয়ে দেওয়া যায় নিশ্চয়ই শুনিয়ে দেব। এই মুহূর্তে সুপ্রিয় পাজার মেসেজ

পড়ছিলাম, আর যেটা লিখে পাঠিয়েছেন আর কি ছন্দে, মোটামুটি কি করতে হবে না করতে হবে, কিন্তু কতখানি মেপে ঝুঁকে আমরা আদৌ চলতে পারি সেটা কিন্তু আমরা জানি না। জানতে চেয়েছি আপনার কাছে পাংচুয়েশন ডেতে পাংচুয়েশন মার্ক নিয়ে আপনি কি ভাবছেন। শুভ সকাল দিদি, লিখে পাঠিয়েছেন রজত বিশ্বাস। আমার এক আত্মীয় সম্পর্কে আমার এক ঠাকুমা হন, আমার নিজের

যা জানা ছিল না। টপিকে বলি, লিখতে গেলে দাঁড়ি কমা না থাকলে যেমন ঠিক হয় না লেখাটা, তেমন অনেকেই আছেন যারা অনর্গল বকে যান। তাদেরকে আমি একটু বলি, আহা থাম তো বাপু, তোদের মুখে যদি দাঁড়ি কমা না থাকতো তাহলে, দাঁড়ি কমা থাকতো কথা একটু সুমধুর হতো। সেই হলো গিয়ে কথা, যারা অনর্গল কথা বলে পরমের মতো। শাঁখরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি লিখে পাঠিয়েছেন, শুভ সকাল দিদিভাই, ভোড়াই থেকে শুনছি, ভালো লাগলো। তবে আকাশের এমন অবস্থা, জল আর ভালো লাগছে না। সেই তো, মানে কীরকম যেন একটা ফুলস্টপহীন বৃষ্টি পড়েই চলেছে সেই জুলাই মাস থেকে, তাই না? আমরা কিন্তু এটা চেয়েছিলাম যে বৃষ্টি হোক, না হলে ফুল স্টপহীন গরম আমাদের ভীষণ জ্বালাতন করতো। এবছর সেরকমটা কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু ফুল স্টপহীন বৃষ্টি কেমন করে যেন আমাদের বিরক্ত করে ফেলেছে এবার। আমরা এবার একটু রোদের মুখ দেখতে চাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, যখন বুঝতে পারি আমার কথা কেউ শুনতে চাইছে না, তখন আমি নিজে থেকেই কথা বলা বন্ধ করে দিই। আসল কথা, সময় থাকতেই থামতে হয়, এই শিক্ষা নিয়েই বেঁচে আছি। কুদোস টু ইউ। এরকম সবাই পারে না, কিন্তু যারা পারে না, যারা পারেন না তাদের কথাই আজ জানতে চেয়েছি। পাংচুয়েশন মার্ক, আপনি কখন কোথায় টানবেন, শুধুই কি কথাবার্তায় নাকি নিজের জীবনের ইচ্ছেগুলোতেও? আমার জীবনের কিছু ইচ্ছে হতেই পারে আমার প্রতিবেশীর জীবনে কোনো বিপর্যয় ডেকে আনছে, হতেই পারে তার কোনো ইচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমার ইচ্ছের কারণে। পাংচুয়েশন মার্কটা সেখানেও ভীষণ জরুরি। আছে নাকি আপনার অভিজ্ঞতা এরকম কোনো ঘটনা, জানাতে পারেন পরমকে। আজ তো পরম শুনতেই চেয়েছে সেসব কথা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, আপনার কানের পাশে রয়েছি আজ পরমার, রয়েছি গান নিয়ে। জ্ঞান দিচ্ছি কম, আজকাল গান শোনাচ্ছি বেশি, তাই এবারে একটা ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
2: জাতিস্বর ছবি থেকে রূপঙ্কর বাগচী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে, আর পরম রয়েছে আপনার মেসেজ নিয়ে। কোথায় থামতে হয়, কোথায় কতটুকু বলতে হয়, আর তারপর যেতে হয় চুপ করে, শুধু কথার ক্ষেত্রে নয়, জীবনের ক্ষেত্রেও। নিজের আনন্দ, নিজের খুশি কোথায় কতটুকু প্রকাশ করব, কতটুকু চাইব, সেই সব কিছু নিয়েই রয়েছি আজকের মেসেজে। মেসেজ রয়েছে একটা, না শুধু হ্যালো গুড মর্নিং লিখে পাঠিয়েছে লেকটাউন কালিনী থেকে অভিষেক ঘোষ। এই মেসেজগুলো একটা বার্তা আমার কাছে নিয়ে আসে। আসলে অভিষেক ও নিশ্চয়ই শুনছে অনুষ্ঠান, আর কেমন লাগছে নমস্কার কলকাতা অভিষেকের সেটা জানালে আরও ভালো লাগতো। সুপ্রভাত দিদিকে লিখে পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে সৌভিক সরকার কসবাহালতু থেকে। আমার এক কাকু আছেন, খুব বকবক করতেই থাকেন, করতেই থাকেন, থামেন না কিছুতেই, জ্ঞানের পরে জ্ঞান দিয়ে যান। উফ, কি বিরক্তিকর যে লাগে, আমাদের থেকে অনেক বড় বলে কিছু বলতে পারি না, চুপচাপ এড়িয়ে যাই। এখন ও চুপচাপ এড়িয়ে যাই এখন, আগে শুনতাম, আগে সব জ্ঞান শুনতো সৌভিক। আহাগো কি যে দুর্দশা, কি আর বলবো। যাই হোক, মেসেজ রয়েছে আরও অনেক, একটা মেসেজ রোজই আসে। কে লিখে পাঠান? বিকে হিতেন্দ্র পিবিএল সম্ভবত তার নাম, তিনি লিখে পাঠান গুড মর্নিং আর জে জি, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। মাধাই দাস লিখে পাঠিয়েছেন বহরু ঘোষপাড়া থেকে, সুপ্রভাত পরম দিদি ভাই, নমস্কার কলকাতা মানে, নমস্কার কলকাতায় থাকা মানে নিজের গুণের রেকর্ড নিজেই ভাঙেন, অসাধারণ নতুন তথ্যের সন্ধান পাওয়া যায় পরমদির অনুষ্ঠানে। এটা কি ছন্দ? যাই হোক, মনে হচ্ছে আমার প্রশংসাই করেছেন, তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু ব্লাশ করে নিলাম, আপনারা দেখতে পেলেন না, কারণ মাইক্রোফোনে তো ব্লাশিং দেখা যায় না। যাই হোক, আরেকটা বিষয় বলি, না এবার বহরু থেকে মাধাই দাস বলছেন আর কি, যে আমার পরিচিত একজন আছেন, তাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ যদি একবার কথা বলা শুরু করে কোথায় থামতে হবে, কোথায় কমা দিতে হবে, কোথায় দাড়ি তার সংবিধানেই লেখা নেই। অনর্গল বকবক করে যায়, তার মানে কি দাঁড়াচ্ছে, কি বলছি কিছুই জানে না সে, তাই আমি তাকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। শুভ সকাল, কে লিখে পাঠিয়েছেন? লিখে পাঠিয়েছেন লেক গার্ডেন থেকে মৃত্যুঞ্জয়। শুভ সকাল পরম, দাড়ি কমায় কাজ নেই ভাই, শুভ কাজ ফেলে রাখতে নেই, লিখে ফেলুন যা আছে মনে, জীবনের চেয়ে মনেরই ঠাই, জীবনের চেয়ে মনেরই ঠাই। আচ্ছা, একটা কথা না বললেই নয়, পরমকে যেন রোজ পাওয়া চাই। এইটা তো সম্ভব নয়, পরমকে কি রোজ পাওয়া যায়? রোজ পাওয়া যায় না। ওই যে থামতে জানতে হয়, থামতে জানতে হয়, দাড়ি কমা ফুল স্টপ সহ। তবে এটা ঠিক বলেছিলেন মৃত্যুঞ্জয় যে জীবন তো একটাই, তাই নিজের মতো করে সবটা লিখে ফেললেই ভালো হয়, নিজের ইচ্ছেগুলোকে যতটা পারা যায় বেশ কাজে লাগিয়ে ফেলা যায়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো সামাজিক জীব, তাই না? তাই নিজের ইচ্ছের পাশাপাশি অন্যের ইচ্ছেরও একটু আধটু মর্যাদা দিতে হয় তো, নাকি? তার জন্যই তো দরকার হয় পাংচুয়েশন মার্কস। এই মুহূর্তে পাংচুয়েশন ছাড়াই পরপর তিনটে গান শোনাবো আপনাকে, নমস্কার কলকাতায়।
0: FM রেইনবোতে

সেভেন এফএম রেনবো শুনছেন নমস্কার কলকাতা, আর সেখানে গানের হ্যাট্রিক, তিন একে তিন, এবার শুভমিতা, কথা ও সুর রূপঙ্কর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর্য পরমের সঙ্গে। আর কোথায় থামবো কোথায় থামবো না সেসব নিয়ে না হয় ভালো করে আলোচনা করে নেব আমরা, করে নেবো ক্ষণ। কিন্তু আপনার গাড়ি কোথাও থামবে কি আজকে? আপনি যদি আসতে চান কলকাতার দিকে, অথবা কলকাতা থেকে যেতে চান কোথাও, কিংবা কলকাতার মধ্যেই যদি হয়, আপনার কর্মক্ষেত্র কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট জেনে নেব আমরা সরাসরি লালবাজার থেকে।
3: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি, এই মুহূর্তে সকল কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। প্রচন্ড বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ ভাবে জল জমেছে, তার জন্য এখনো সমস্যা হয়নি সেরকম ভাবে। আজ একটু সকল কলকাতায় সেরকম ভাবে বড় সড়ো কোনো মিটিং মিছিল নেই, আশা করছি সারা দিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার।
2: তাহলে সমস্যা আপনাকে একমাত্র তৈরি করতে পারে জমা জল। আর যতই ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বলা হোক যে কোনো মিটিং মিছিল নেই, একা জমা জলই যথেষ্ট আপনাকে একটু বিব্রত করে দেওয়ার পক্ষে। সত্যি নয় কি তা? অবশ্যই সত্যি। কোথায় থামতে হয় আর কোথায় থামবো না, কত দূর এগিয়ে যাবে গড়গড়িয়ে আমার গাড়ির চাকা, সেটা ঠিক করতে হবে আমাকেই, কারণ চারপাশটা দেখে নিতে হবে আমাকেই, তবেই না আমি মানুষ, এই সমাজে বাস করার উপযুক্ত একটা প্রাণী। কিন্তু আমরা সেসব কথা ভাবি কোথায়, ভাবি কি ভাবি না সেগুলো পরের কথা, কিন্তু ভাবানোর জন্যও কিছু মানুষ আছেন, তারাই এই সমস্ত দিনক্ষণ ঠিক করেন, মেপে দেন পাংচুয়েশন, অন্তত খানিকটা হলেও আয়না দেখিয়ে নিজের বিবেককে জাগ্রত করে তোলবার চেষ্টা। আপনি আছেন মেসেজে, পরম আছে মাইক্রোফোনে, ঘড়ি বলছে 8:56 হয়ে 38 সেকেন্ড, অর্থাৎ সময় রয়েছে বিরতির পরের এক ঘন্টা, ফিরে আসছি ওপার ঘন্টায়। আপাতত আপনি শুনুন গান। আকাশের গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে নির্ধারিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত 9 যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানতপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিহারে এই বাসটিতে প্রায় 35 যাত্রী ছিল। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI এবং সীমান্তরক্ষী বাহিনী BSF এর যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা 12 কেজি বিদেশি সোনা উদ্ধার হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এই সোনা উদ্ধার হয়। অতি গভীর নিম্নচাপটি গতরাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে কলিঙ্গপাতনামে দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। এটি আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর পরবর্তী 24 ঘন্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে প্রায় সারারাত কলকাতা ও তার আশেপাশের এলাকা বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরির কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। মিলনমেলা প্রাঙ্গণে গতকাল এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন এ ব্যাপারে, তারপরেই রাজ্য সরকারের তরফে সম্মতি দেওয়া হয়।

0: এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় ফিরে এসেছি। এবার ঘন্টায় ঘড়ি বলছে 9:07 হয়ে 2 সেকেন্ড, রেডিওর ঘড়ি মানে আমাদের স্টুডিওর ঘড়ি বলছে এটাই, আর আপনার ঘড়িতেও হতে পারে একই সময়ে আশেপাশে ধারে কাছে কিছু। কিন্তু কোথায় থামতে হয় আর কোথায় থামবো না সেসব নিয়ে আমরা আলোচনা করছি। যে পুজো আসছে, পুজোর মরশুমে একটা জিনিস আমাদের ভীষণভাবে ভাবায়, পুজোর মরশুম শুধু না, যে কোনো উৎসবের মরশুম, আমার আনন্দ যেন প্রতিবেশীর নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা সত্যি কি সেসব কথা ভাবি? সম্প্রতি ওই সমাজ মাধ্যমের কারণে এখন সারা বিশ্বের খবর আখবর আমাদের হাতে এসে পৌঁছয়। গণেশ চতুর্থীর কিছু ভিডিও, কিছু ঘটনা এই মুহূর্তে বিতর্ক তৈরি করেছে। শোনা যাচ্ছে এক শিশুর মৃত্যু হয়েছে স্কুলে ক্লাস চলাকালীন, তার

0: বাবা মায়ের অভিযোগ, পাশ দিয়ে, স্কুলের পাশ দিয়ে এত জোরে প্রতিমা বিসর্জনের, নিরঞ্জনের শোভাযাত্রা চলেছিল, সেখানে এত জোরে সাউন্ড বক্স, ডিজে বক্স বাজানো হচ্ছিল যে তারই ফলে তার সন্তান অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই মৃত্যু হয় তার। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে সমাজ মাধ্যমে। দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ জানলার কাছে গিয়ে মজা করছে, কিন্তু যে বাচ্চাটির দুর্বলতা ছিল, হয়তো কিছু শারীরিক সমস্যা ছিল, হয়তো অসুস্থই বোধ করছিল বাচ্চাটা, বলতে পারেনি এতদিন ধরে, এতক্ষণ ধরে, কিন্তু ওই শব্দে হয়তো তার ভিতরে প্রতিক্রিয়া বেশি তৈরি হয়েছে, হতেই পারে, বিষয়টা এখনও প্রমাণিত নয়, কিন্তু সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে ছবি, তাতে কিন্তু আতঙ্কিত হওয়ার একটু কারণ আছে, আর একই সঙ্গে কারণ আছে বা উপযুক্ত সময় এখনও আছে নিজেকে একটু শুধরে নেওয়ার। আমার আনন্দ যেন পাশের মানুষটির জন্য বিপদ ডেকে না আনে, এমন অভিজ্ঞতার সম্মুখীন আমরা বছরের পর বছর হয়ে আসছি, বিশেষত কালী পুজোয়, আমাদের অত্যন্ত আনন্দের কালী পুজো, তখন যে পরিমাণ বাজি পটকা ফাটে, মানুষের সমস্যা হয়, ভীষণ সমস্যা হয়, বাড়িতে হয়তো শিশু রয়েছে, নবজাতক কোনো, অথবা রয়েছেন বৃদ্ধ কোনো মানুষ, যাদের হয়তো হার্টের সমস্যা রয়েছে কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগেন, তাদের ভীষণ সমস্যা হয়। তাই একটু যদি আমরা ভেবে দেখি বাজি ফাটানোর ক্ষেত্রে, কোথায় ফাটাবো, কোথায় ফাটাবো না, কত ডেসিবেলের বাজি ফাটাবো, সেগুলো কিন্তু আমাদেরই ভাবনা চিন্তার মধ্যে থাকা উচিত। মানুষের পাশাপাশি পশু পাখিদেরও কিন্তু খুব সমস্যা হয়। পূজো আসলেই এগুলো নিয়ে আমরা নানাভাবে আলোচনা শুরু করে দিই, উৎসব অনুষ্ঠানের আনন্দের মাঝখানেই এই সচেতনতা প্রচারের একটা প্রয়াস থাকে। সবাই কি আমরা সচেতন হতে পারি? পারি না, কিন্তু যারা জানি যে ফুল স্টপটা কোথায় দিতে হবে, তারা কিন্তু একটু চেষ্টা করতে পারি আর বোঝাতে পারি অন্যদেরও, এমনটা করো না প্লিজ। আমি জানি, আমি জানি এটা সম্ভব হয়তো হয় না, অন্যকে বোঝানো সম্ভব না, বরং তাতে পাল্টা সমস্যাও তৈরি হতে পারে। থাক সেসব কথা, বরং আপাতত ফিরে আসি মেসেজে। শুভজিৎ দত্ত মেমোরি থেকে লিখে পাঠিয়েছেন, আচ্ছা ফাগুন হাওয়ায় হাওয়ায় গানটার রিকোয়েস্ট রইল, নিশ্চয়ই কখনো শোনাবো, এই ভরা আশ্বিনে এমনিতেই শ্রাবণ এসে দাঁড়িয়েছে, এর মধ্যে যদি ফাগুন এসে দাঁড়ায়, বিশ্বাস করুন এই খিচুড়ি হজম হবে কি না জানি না। দীপক কুমার তুং বেলপুকুর তুমবাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং বরম দিদি ভাই, পাংচুয়েশনহীন বৃষ্টি ঝরেই যাচ্ছে, থামতেই চাইছে না, কবে যে এই বৃষ্টির পাংচুয়েশন পড়বে বুঝতেই পারছি না। যেমন আমার পিসির এক মেয়ে আছে, না এক পিসির মেয়ে আছে, ওই একই হলো আর কি, পূর্বপাড়ায় বাড়ি প্রণতি, আহা নামও বলে দিলেন দাদা, এমনিতে কানে একটু কম শোনে, তারপর কথা বলতে শুরু করলে পাংচুয়েশন দিতেই ভুলে যায়, অনর্গল কথা ভুলেই বলেই যায়, যতই তাকে বলি থাম সে তো আমার কথা শুনতে পায় না, থামবে কী করে। আমাদের কাছে বিষয়টা বিরক্তিকর ঠিকই, কিন্তু প্রণতির কাছে বিষয়টা তো খুবই মানে একটু অন্যরকমই বিষয়টা। প্রণতির নাম যখন করেছেন তখন দীপক দা, আপনাকেও বলি, আপনার বোন প্রণতিকে আমাদের ভালোবাসা জানাবেন কখনো দেখা হলে। কানে শুনতে পান না বলেই হয়তো বুঝতে পারেন না যে কতটা কথা বা কোন ডেসিবেলে তিনি কথা বলছেন, এটা একটা সমস্যা, এটা সত্যিই সমস্যা। আমাদের নিশ্চয়ই বিরক্ত লাগে এটা সত্যি, কিন্তু একটু ভেবেও দেখতে পারি আমরা যে একটু সমস্যা হয়তো হচ্ছে প্রণতির, আমরা কি পাশে থাকতে পারি? চেষ্টা করতেই পারি, আপনি পারবেন নিশ্চয়ই, আমরা জানি অবশ্যই পারবেন, আর আমরাও আছি প্রণতির পাশে, প্রণতিকে জানাবেন আমরা আছি প্রণতির পাশে। প্রণতি একদিন অনেক কথা বলতে থাকুক, একটা দিন আমরা প্রণতিকে দেব যেদিন প্রণতি একাই কথা বলে যাবেন, আমাদের একটু অসুবিধা হলে আমরা না হয় শুনবো না, কি আর করবো। মেসেজ রয়েছে যাদবেন্দ্র পান্ডা জুখিয়াবাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে, সুপ্রভাত আর যে পরম দিদি ভাই নমস্কার, বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানাই, কোথায় থামতে হবে মানুষ সেটা বোঝে না, আর চলতে চলতে গুলিয়ে ফেলে দাঁড়িও কমার ব্যবহার, যেথায় একটু থামা উচিত সেথায় চালায় দ্রুতগতি, বিরাম চিহ্নের ভুলেই বাড়ে জীবন খাতার চরম ক্ষতি। যাদবেন্দ্র পান্ডা জুখিয়াবাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছিলেন, দমদম থেকে, না দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ লিখে পাঠিয়েছেন, ভেরি নাইস টপিক, এটিএম থেকে টাকা তোলা বা পুজোর শপিং করার সময় ফুল স্টপের ইউজ সচেতনভাবেই করি, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটিএম থেকে টাকা তোলা, যখন আমরা এটিএম থেকে টাকা তুলতাম তখন একটা বিষয় ছিল যে হ্যাঁ যখন খুশি তুললেই টাকা পাওয়া যাবে, আমাদের বাবা কাকা মামা দাদা ঠাকুরদাদের আরও সমস্যা ছিল আর কি। ওই বাবা কাকা মামা দাদাদের কথাই বলি, তারা একটা সময় ব্যাংকে যেতেন, একটা নির্দিষ্ট টাকা তুলে আনতেন, তারপরে পুজোর বাজার করতে আমরা যেতাম। বেশিরভাগ সময় এরকম হতো, কোনো জামা পছন্দ হলে বাবা পরিষ্কার বলে দিত, আমার কাছে তো আজকে অত টাকা তুলে আনিনি বাবা, এ তো চারটে হয়ে গেছে, পাঁচ নম্বরটা আর হবে না, বা হলেও কম দামিটা হবে, তুমি যেটা চাইছো সেটা হবে না, কারণ আমি তো টাকা তুলে আনিনি। সেটা আমাদের মানতে আমরা বাধ্যই ছিলাম, খুব স্বাভাবিক, বাবা তো ব্যাংক থেকে অত টাকা তোলেনি, কী করা যাবে, কারণ পুজোর বাজার করতে তো আসার আগে বাবা ব্যাংক থেকে টাকা তুলে এনেছিল। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম, হাতে আছে মোবাইল, টুক করে ঠেকালেই হয়ে যায় যে কোনো কাজের সুরাহা। আহা আহা, এই সুরাহা হতে হতেই আমাদের কী যেন একটা গোলমাল হয়ে গেছে। যাই হোক, গোলমালের কথায় আসবো পরে, আপাতত নমস্কার কলকাতা, আপনি শুনতে থাকুন একটা গান মিলন্তি।
1: গান মিলান্তি, গান মিলান্তি।
0: পাংচুয়েশন না দিলেই আপনার কাম সারছে, গানটা শুনতে চেয়েছিলেন সুপ্রিয় পাঁজা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় পরম রয়েছে আপনার সঙ্গে। অন্য কোনো কথা নয়, আপাতত পাংচুয়েশনেই থাকি, কিন্তু ওই যে কথা বলছিলাম যে আমরা কি করব আর কি করব না, সে কথা ভাবতে ভাবতেই আমাদের দিন কেটে যায় অনেক সময়। আর সেই দিন কেটে যাওয়ার ফাঁকে মনে হয় অনেক সময়ই মনে হয়, আহা গো কী ভালো ছিল আগের দিনগুলো, কত তাড়াতাড়ি কেটে গেল সময়টা। সময় পাংচুয়েশন,

জানে না, কি আর করা যাবে বলুন? সময় যদি পাংচুয়েশন না জানে তাহলে আমাদের কিছু করার নেই। আর এরই মধ্যে যে খবরটা ছড়িয়ে পড়েছে, যে মোটামুটি ছড়িয়ে পড়েছে না, মানে সকলেই জেনে ফেলেছেন এতদিনে, এতক্ষণে বলা যেতে পারে, যে 3 বছর পর আইপিএলের নিলাম আবার ভারতে ফিরে আসছে। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে 2027-এর আইপিএল ফ্র্যাঞ্চাইজি যা শুরু হবে আর কি, তার অকশন বা নিলাম শুরু হতে চলেছে, এবং এবার আবার এদেশেই হবে প্রায় 3 বছর বাদে। ফলে একটা আলাদা উন্মাদনা যাদের মধ্যে আছে আর কি, পরম অবশ্য একটু খেলাধুলা থেকে দূরেই থাকে, কে জানে কেন আসলে ঠিক ঠিক ঠিক ঠিক মতো আমরা বিষয়টার সঙ্গে একাত্মতা অনুভব করতে না পারলে ইন্টারেস্টটা ঠিক ঠিক গ্রো করতে পারে না। আর সেই জায়গা থেকেই আমাদের ইন্টারেস্টের ব্যক্তিগত প্রয়োজন থেকেই পাংচুয়েশনে ফিরে আসার পালা, কারণ ওই পাংচুয়েশন টানতে হয় আর কি। উৎপল মাইতি বেহালা থেকে লিখে পাঠিয়েছেন, লেখার ক্ষেত্রে কথা বলার সময় বা মেসেজ টাইপ করার সময় অন্তত দাড়ি কমা ফুল স্টপ কখন দিতে হবে জানাটা খুব জরুরি। ঠিক আছে, মেসেজের ক্ষেত্রে না হলেও চলে, একটু সমস্যা হয়, আমরা যারা হই হই করে পড়তে থাকি মেসেজগুলো একটু সমস্যা হয়। বৃষ্টি ভেজা শুভ সকাল পরম, দাড়ি কমা ফুল স্টপ শুধু খাতায় লাগে না, মুখের কথাতেও লাগে। কিছু মানুষ আছেন যারা কথা না বলে, যারা কথা বলে না তারা কথা বর্ষায়। ওফ বাপ রে বাপ, এই ঘনঘোর বর্ষায় তারা কথা বর্ষায়। সমস্যাটা হলো যারা এরকম বিরামহীন আজে বাজে বলে তারা আসলে কথা বলে না, শব্দ দিয়ে শব্দকে ধাক্কা দেয়। শুনলে মনে হয় কেউ ব্রেক ছাড়া সাইকেল চালাচ্ছে। ভোড়াইতে জলের কাহিনী শুনলাম ও আপ্লুত হলাম। যাক, তাহলে আমিও ভরসা পেলাম যে আমার ওটাও জলের কাহিনীতে আপ্লুত হওয়ার মতো বিষয় আসলে ছিল, একেবারেই বর্ষা ছিল না। আচ্ছা, শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, এইবার একটানা বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গত বছরের থেকে কম হচ্ছে, অন্তত গত বছরের থেকে কম হচ্ছে। গত বছর তো 2 মাস টানা বৃষ্টি হয়েছে, একটা দিনও ছাড় নেই, 2 মাসে একদিনও সূর্যের মুখ দেখেছিলাম কিনা মনে নেই। সেটা খুব ঠিক না, মানে এটা ঠিকই, গত কয়েক বছরে, একদম পরিসংখ্যান দিয়ে বলছি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, দেখা যায় যে জুলাই অগস্ট পর্যন্ত প্রচণ্ড গরম থাকে, তারপরে সেপ্টেম্বরে এত বৃষ্টি হয় যে বানভাসী পরিস্থিতি তৈরি হয়, তার থেকে এবারে একটু বেটার জুলাই থেকেই শুরু হয়েছে, মানে আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়েছে, ভাদ্রেও হয়েছে, আশ্বিনেও হচ্ছে, রাদার এটা অনেক বেটার, মানে কন্ডিশন একটা পরিবেশের পক্ষে বলে এমনি চোখে দেখে যা মনে হয়েছে আর কি। বিজ্ঞানীরা কী বলছেন এই মুহূর্তে আমার হাতে তথ্য নেই, আমি চেষ্টা করব খুঁজে বার করবার। আচ্ছা, শাওন বলছে, সব কিছুর লিমিট রেখে করা উচিত। আমাদের বাড়িতে রান্না করেন যিনি কাকিমা আছেন, উনি একসময় 1 কাপ চায়ে 3-4 চামচ চিনি দিতেন, আমরা এত চিনি খেতে বারণ করতাম। ওনার ব্লাড সুগার ধরা পড়েছে এই কিছুদিন আগে, এখন চিনি খাওয়া পুরো বন্ধ। আমি জানি না অত্যধিক চিনি খেলে ব্লাড সুগার বেড়ে যায় কি না। হ্যাঁ অবশ্যই, মানে যার ব্লাড সুগার আছে তার তো চিনি খেলে বাড়বেই, কিন্তু তাও তখন লিমিট রাখলে এখন পুরোপুরি বাদ দিতে হতো, তেমন কষ্ট হতো না। ও আচ্ছা, বলতে চাইছে যে চিনি খেলে ব্লাড সুগার বাড়ে কিনা, হ্যাঁ সেটাও অবশ্য জানি না, কিন্তু ঠিকই, মানে একটা অভ্যেস থাকতো, ঠিকই ঠিকই। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছেন, সুপ্রভাত পরম, আমার বেটার হাফকে মাঝে মাঝে ওর স্থান কাল পাত্র না মেনে ননস্টপ বকবক থামাতে আমায় ইশারায় ব্রেক কষতে হয়। ওফ, আমি জাস্ট জিনিসটা দেখতে পেলাম চোখের ওপর, মানে যাকে বলে ভিজুয়ালাইজ করতে পারলাম। এদিক থেকে বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড়ের দাদা ইশারা করছেন বৌদিকে, আহ থামো না, এত কথা বলো কেন, বেফাঁস কথা বলে ফেলছো। ওদিক থেকে বৌদি থামছেন না, বৌদি বলেই যাচ্ছেন, কখনো বলেই যাচ্ছেন, কখনো হয়তো এরকমও বলে ফেলেন, আহ তুমি থামো তো, ঠিক কি না, ঠিক ঠিক, আমি কি করে জানলাম, আহা এইসব সিনেমা টিনেমা দেখে এরকম হয় তো, সিনেমায় ওই যে মলিনা দেবী তাদের সিনেমায় এরকম ছিল, বেশ বেশ মজার, বেশ মিষ্টি সব প্রেম,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায়, নমস্কার কলকাতায়। আহা, পাংচুয়েশন না দিয়ে কথা বলতে গেলে একটু এরকম জিভ জড়িয়ে যায় বই কি, জিভেরও তো একটা পাংচুয়েশন দরকার। এই মুহূর্তে নমস্কার কলকাতায় যে গানটা শুনলাম আমার তো হেভি পছন্দ হয়েছে। আসলে গান আপনাদের শোনাই বটে, কিছু কিছু গান তো নিজেও শুনে ফেলি, মানে বেশিরভাগ গানই নিজেকে শুনতে হয় আর কি, কী আর করবো, এখানেই তো বসে আছি। কিন্তু কোন কোন গান ভীষণ ভালো লাগে, মনটা বেশ ছুঁয়ে যায়। যেমন আজ সকালে একটা গান বাজিয়েছিলাম, মানে এটা জানি না বলা মানে কীভাবে বলবো, অবশ্যই আমি বাজাচ্ছি যখন আমার পছন্দের গানই বাজাচ্ছি, আপনাদের পছন্দের গানও রয়েছে। সকালে তালাত মাহমুদের যে গানটা বাজিয়েছিলাম, এই তো বেশ, এই নদীর তীরে বসে গান শোনা, আমার গানটা ভীষণ ভালো লেগেছে। আর এই গানটা একটু ফিউশন হলেও কিন্তু ওই যে চিরস্মরণীয় একটা কণ্ঠ, যে কণ্ঠের কোনো বিকল্প হয় না, সেই মান্না দের সেই জাদু মিলিয়ে মিশিয়ে শুভদীপ পান আর নিকিতা গান্ধীর এই গানটা, একটা ফিউশন, মন্দ লাগেনি আমার তো বেশ ভালোই লেগেছে। জানি না আপনাদের ভালো লাগলো কি না। ভালো লাগা মন্দ লাগা এই সব কিছুর ফিউশন, পাংচুয়েশন ইত্যাদি প্রভৃতি মিলে মিশে আমরা যেমন আছি তেমন থাকতেই পছন্দ করি, আমরা থাকবো। তাই এই মুহূর্তে নমস্কার কলকাতায় আপনি শুনছেন আজ পরমকে পরম করছে অনর্গল বকবক পাংচুয়েশন ছাড়াই। কিন্তু পাংচুয়েশন আসছে এই মুহূর্তে, আমাদের কাছে একটা পাংচুয়েশন আসতে চলেছে। আমরা 5 মিনিটের জন্য চলে যাব একটা আপডেটে, 20তম এশিয়ান গেমস 2026-এর হাইলাইটস শুনবো। তবে শোনার আগে অবশ্যই গানে থাকবো, কারণ গান ছাড়া আমাদের জীবনে আর আছেই বা কি। লহ গৌরাঙ্গের নাম রে ছবি থেকে জয়তী চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা পরম এসেছে ফিরে, কিন্তু সময় যাচ্ছে ফুরিয়ে। এই মুহূর্তে 9:41 হয়ে 18 সেকেন্ড, আর রয়েছে মেসেজ অনেক, তাই কথা না বলে নন স্টপ পড়ে ফেলা যাক মেসেজগুলো। অ্যান্ডি লিখে পাঠিয়েছে, গুড মর্নিং পরম, আজ পাংচুয়েশন, পাংচুয়েশনের মধ্যে আবার একটা পাংচুয়েশন কমা দিয়ে দিয়েছে ডে, আর শুভেচ্ছা জানালাম, বিষয়টা জেনে ভালো লাগলো। আচ্ছা বেশ বেশ, পাংচুয়েশন ডে এর শুভেচ্ছা জানিয়েছে। আমাদের দেশে না তো, তো পালন হয় আমেরিকায়। যাই হোক, আমরা নিজের করে নেব, আমরা তো বাঙালি, আমরা সবাইকে নিজের করে নিই। আমাদের কবি লিখে গেছেন যে ওই শকুন্তল পাঠান মোগল এক দেহে হলো লীন, আমরা সব কিছুকে আপন করে নিই, তাই পাংচুয়েশন ডেকেও আমরা আপন করে নিলাম। আমার মনে করে একমাত্র ভালোবাসা পাগালে সাথে কথা বললার সময় পাংচুয়েশন না দিয়ে একটা কথা বলা যায়। আচ্ছা, মানে বলতে চাইছে যে ভালোবাসার পাগল হয়ে গেলে, ভালোবাসার পাগলের সাথে কথা বলার সময় একটাও পাংচুয়েশন না দিয়ে কথা বলা যায়। অনলি লিখতে, কবিতা পাঠ করার সময় আর প্রয়োজনীয়তা একটু আমার অসুবিধা হচ্ছে। আসলে পাংচুয়েশন এখানে আছে, কিন্তু একটু সমস্যা হচ্ছে। যাই হোক, প্রয়োজনীয়তা ছাড়াই মনে হচ্ছে এটা বলতে চেয়েছিল আমাদের অ্যান্ডি। অ্যান্ডির মেসেজ পেয়ে ভালো লাগলো। এবার গোপাল সিংহ বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল, আজকের বিষয়ে বলি। এই পুজোতে আমার প্রিয় আরজে ফ্রেন্ড আরপিদাকে সঙ্গী করে আবার মনে হচ্ছে আমার কাছে একটুখানি ভুল মেসেজ, না না না না না না, আগের দিনের মেসেজ পড়ে ফেলেছি, সরি সরি সরি। গোপাল সিংহ বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখে পাঠিয়েছেন, শুভেচ্ছা বৃষ্টি ভেজা সকালের, আজকের বিষয়ে বলি। মনের কথা মানুষের ব্যক্তিত্বের একটি মস্ত দিক, আর ঠিক সেই কারণেই কোনো মানুষ কথা বলা শুরু করলে কোথায় থামতে হয় সেটা জানা দরকারি, আর যে কোনো কথা বলা লেখার মধ্যেই সেই বিষয়, যে বিষয়ই হোক না কেন, দাড়ি কমা আবশ্যক। কত

সুন্দর দেখতে মানুষ আছেন, সুন্দর করে কথা বলতে জানেন না বলে অনেকের কাছে খারাপ, আবার দেখতে সুশ্রী মানুষ না হলেও সুন্দর করে কথা বলতে পারেন, তিনি সকলের কাছে প্রিয়। সবশেষে বলি, জীবনের প্রতি মুহূর্তে এডিটিং দরকার। ওফ, এই জন্য একটা বিশেষ দিন এডিটরদের জন্য আমরা উৎসর্গ করে দেবো, যারা এডিট করে থাকেন। ঠিক আছে, আমরা একটা দিন ডেডিকেট করে দেবো এডিটরদের জন্য। রয়েছে আরও একটা মেসেজ, কার মেসেজ? এটা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো মেসেজ। এবার আবার ফিরে আসছি হোয়াটসঅ্যাপে। সুপ্রভাত পরম, চিত্তব্রত গুহ, জয়রামপুর, হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, এত সকাল থেকে এত বৃষ্টি হলে সামনে পুজোর কী হবে, প্রস্তুতি নিয়ে তৈরি হবো পুজোর জন্য ভেবে পাচ্ছি না। আপনি কি পুজোর মানে কর্মকর্তা মানে উদ্যোক্তা? তাদের কিন্তু সত্যি খুবই বিপর্যস্ত অবস্থা, প্যান্ডেল প্রতিমা যারা প্রতিমা গড়ছেন তাদের অবস্থাও বেশ খারাপ। যাই হোক, দেখা যাক আর কি ঘটে আগামী দিনে, কি কি গড়ায় কোন দিকে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখে পাঠিয়েছেন, ভালো লাগে সীমাহীন শরৎ নীল আকাশে থাকতে চেয়ে, জুড়াই প্রাণ অন্তহীন শীতল বাতাস আসলে ধেয়ে, খুশি হয় অগন্তি শিউলি আলো করলে বিশাল অঙ্গন, খুশি হয় অগুন্তি শিউলি আলো করলে বিশাল অঙ্গন, অগ্নিশিখায় মন হয় চঞ্চল, ফুটলে একসাথে সকল রঙ্গন, সদ্য কথা বলা শিশুটির অনর্গল বকা ভালো লাগে, বাক্যহীন ওই মুচকি হাসিতে অদ্ভুত এক ভয় জাগে, সাদা মনের কাদাহীন বকা বিরক্তি জাগায় খুব মনে, ভালো লাগে না আদৌ অহংকারী অথচ কম কথার জনে, কখন কি যে ভালো হবে পাংচুয়েশন কোষে লাগাম দেবে, বেশি বকা অস্বাভাবিক কি উত্তর পাই না কভু ভেবে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, ওই স্ট্যান্ডার্ডটা বেশ বেশ বেশ অন্যরকম। সাদা মনের কাদাহীন বকা বিরক্তি জাগায় খুব মনে, আদৌ ভালো লাগে অহংকারী অথচ কম কথার জনে, ঠিক ঠিক একদম ঠিক। আরও ছন্দের মেসেজ রয়েছে একটা, সেটা পাঠিয়েছেন শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে, মুখে আমার লাগাম দেওয়া তাই কথা বলি কম, এক নাগারে কোন সুজন কানের গোড়ায় করে জ্ঞান বিতরণ, পরম আবার কে। যাই হোক, ফিরে আসি কবিতায়, মুখ বুঝে তাই করি শ্রবণ, মেজাজটা হয় গরম, ওই দেখুন পরমের সাথে মিলে যাচ্ছে গরম, ফুল স্পিডে চালাও গাড়ি স্টিয়ারিং দক্ষ হাতে, ঠিক মতো না দিলে সামাল পড়বেই দুর্ঘটনাতে, লাগাম ছাড়া কিছুই ভালো নয় তাই নয়তো বাড়াবাড়ি, সঠিক সময় থামতে যে হয় দিয়ে কমা দাঁড়ি, কথার চেয়ে কলম যেন আমার বেশি চলে, থামার জন্য তাকেও লাগাম পড়াই আমি কৌশলে, বৃষ্টি ঝরা শারদ শুভেচ্ছা শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে। অভিষেক ঘোষের মেসেজ রয়েছে, একটা গান শুনতে চেয়েছিলেন, এই গানটা বোধহয় এই মুহূর্তে আমার পক্ষে শোনানো সম্ভব হবে না, তবে শোনাবো অন্য একটা গান, আর সেই গানটা শুনতে শুনতে আমরা পরের মেসেজে চলে যাব। বুনো হাঁস ছবি থেকে তোর্ষা সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায় আর চন্দ্রিন ভট্টাচার্যের লেখা গানের সুর দিয়েছিলেন শান্তনু মৈত্র।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আপনি। আর এই মুহূর্তে পরমের হাতে রয়েছে একটা ওয়েদার রিপোর্ট। বলা হচ্ছে যে 9:30 থেকে আজ 9:30 রিপোর্টে বলা হচ্ছে 9:30 থেকে আগামী দু তিন ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, মালদা, বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর একটু ছড়িয়ে লেখা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে গোটা রাজ্যেই আগামী দু তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আসছে, আর সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে চলেছে, ফলে একটু সতর্ক থাকবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়ে গেছে এরকমই আগামী দু তিন ঘন্টার মধ্যে। আর জেলাগুলো কিন্তু মানে কোনোটাই বাদ নেই অ্যাকচুয়ালি, কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমানের দুটো, পশ্চিম পূর্ব পশ্চিম, উত্তরে দার্জিলিং, কালিম্পং থেকে মালদা, বা এদিকে বাঁকুড়া, হাওড়া, হুগলি, সর্বত্রই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির, আর সঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, ফলে একটু সাবধানে থাকবেন। আর মেসেজে চলে আসি, যারা অনর্গল বকতে চান এই মুহূর্তে, যার মেসেজ রয়েছে আমার হাতে, বেলঘরিয়া থেকে প্রবীর কুমার নন্দী, পাটনা ঠাকুরতলা, বুঝলাম না, পাটনা ঠাকুরতলা এটাই হয়তো নাম, হয়তো পাটনা ঠাকুরতলাটাই নাম, ঠিক আছে, বেশ বেশ বেশ। কলকাতা 49 বেলঘরিয়া থেকে লিখে পাঠিয়েছেন সুপ্রভাত দিদি ভাই, আমরা দুই বান্দা হাঁটতে বেরোই।

সবসময় বকবক করতেই থাকি, কখনো শেষই হয় না। এখন আমি অন্য প্রসঙ্গে আছি, নিজের প্রশংসাই করতে থাকে। কোন দুই বান্দা সেটা বুঝতে পারলাম না। বন্ধু হবেন নিশ্চয়ই, অথবা ভাইও হতে পারেন, নাকি স্ত্রী, কে জানে, সেইটা কিন্তু পরিষ্কার হলো না। মেসেজ রয়েছে একটা ছন্দের, শ্যাম সুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখে পাঠিয়েছেন। পাশের পাড়ার হরিদা, এমনিতে ভালোই মানুষ, কথা বলতে শুরু করলে থাকে না কোনো হুঁশ। দাদা সুগার লেভেল কত এখন? রক্তচাপ কি নর্মাল? গুঁড়ো করে খাচ্ছেন তো রোদে শুকিয়ে অর্জুন ছাল? মেয়ে এখন কোন ক্লাসে? রেজাল্ট তার কেমন? সবার সেরা হতেই হবে, চলবে না যেমন তেমন। মাকে খুব যত্ন করবেন? আছে আর কদিন, দেখবেন আপনি সুখী হবেন, আসবে সুদিন। ভালো কথাই বলেন তিনি, আমার তো হয় দেরি, দাড়ি কমা ভুলেই যান, শুধু কথার বাড়াবাড়ি। ভারাক্রান্ত মনের বেদনা ভরা, কহিলে অনেক কথা, দাড়ি কমা নাই থাকুক, কমে যদি তার অন্তরের ব্যথা। আহা আহা, শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর থেকে লিখে পাঠিয়েছিলেন। আর মেসেজ আছে, আরও একটা মেসেজ পাঠিয়েছেন শ্যামা প্রসাদ পাল, রোড়থাং সিকিম থেকে শুনছি, লিখে পাঠিয়েছেন। খুব ভালো লাগে এই মেসেজগুলো পেলে, যারা কলকাতা থেকে বা কলকাতার আশপাশ এলাকা থেকে অনেকটা দূর থেকে শোনেন। কলকাতা ছাড়িয়েও জেলাতেও অবশ্য আমাদের শোনা যায়, তবে ভিন রাজ্য থেকে মেসেজ এলে ভালোই লাগে। নমস্কার দিদি, লিখে পাঠাচ্ছেন শ্যামা প্রসাদ পাল, সুন্দর অনুষ্ঠান, অনেকদিন পর সময় হলো প্রোগ্রাম শোনার, তাই আজ শুনছি, খুব ভালো লাগছে। একদম একদম, খুব ভালো আমাদেরও লাগলো। আর সুস্থ থাকার কথা লিখেছেন শ্যামাপ্রসাদ পাল, আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগা আর ভালোবাসা, এই নিয়েই আমাদের জীবন, আর সেই জীবনের মাঝে মাঝেই অনর্গল বকে চলার একটা জায়গা কিন্তু তৈরি হয়। সেই জায়গা থেকে যদি আপনি সরে আসতে চান, পারেন বটে, কিন্তু ওই যে যে কথা বারবার অনেকেই বলেছেন, যে যদি তাতে আপনি ভালো থাকেন অনর্গল বকে, তাহলে মন্দ কী, ক্ষতি কী? ক্ষতি নেই কোনো, যা ইচ্ছে হয় করুন, শুধু পাশের মানুষটার দিকে একটু খেয়াল রাখবেন, আপনার আনন্দ যেন তার নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। এইটুকুই বলার, আর কী বা বলার থাকতে পারে। আপাতত পরম নেবে বিদায়, আজকের মতো, দেখা হবে আবার শনিবার। আর সঙ্গে রাখবেন অবশ্যই 107 FM রেনবোকে, কারণ সারাদিন সাত রঙে ভরিয়ে রাখবে আপনাকে FM রেনবো। আজ বৃহস্পতিবার, বিদায় জানাচ্ছে পরম, থাকছে একটা গান আপনারই জন্য, বহু রূপী ছবি থেকে শিলাজিৎ মজুমদার আর সুকন্যা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। বদনগর থেকে বারাণসী পর্যন্ত যাত্রায় সামিল সেবা যাত্রীদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে মতবিনিময় করেছেন। তিনি বলেন, সেবাই জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এবং তা প্রত্যেক মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকা দরকার। সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই সর্বোচ্চ কর্তব্য, এই আদর্শই সকলের পথপ্রদর্শক হওয়া উচিত। মতবিনিময়ের সময় সেবা যাত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গত রাতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুরের গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিহারের ওই বাসটিতে 35 জন যাত্রী নিয়ে নয়ডা থেকে আগ্রার দিকে যাচ্ছিল। আজ বিশ্ব মেরিটাইম দিবস। রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর উদ্যোগে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে থাকে। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা, জাহাজের গুরুত্ব, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা সচেতনতা বৃদ্ধি করাই দিনটির মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে আজ বৈঠকে বসছেন। নিউটাউনে আদানি গোষ্ঠীর 2000 শয্যার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা একসঙ্গে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুজোর আগেই তাদের এই টাকা দিয়ে দেওয়া হবে। 2008 পয়লা এপ্রিল থেকে 2015 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 7 বছরের কিছু বেশি সময়ের বকেয়া মহার্ঘ ভাতার অর্থ এককালীন দেওয়ার কথা জানিয়েছে অর্থ দপ্তর। এশিয়ান গেমসে আজ 2টি পদক এসেছে। চীনের ঝিয়াও ঝেঙের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশ্মিনা দেবীর রূপও পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রুয়ার সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীর 2000 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, সেখানেই এই বৈঠক হওয়ার কথা। এই হাসপাতালে 1000 শয্যা দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি 1000 শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। প্রশান্ত মহাসাগর সাঁতরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের ক্যাটানিলা চ্যানেল জয় করেছেন পশ্চিম মেদিনীপুরের তরুণী সাঁতারু আফরিন জাবি। একটানা 15 ঘন্টা 51 সেকেন্ড সাঁতার কেটে ক্যাটালিনা চ্যানেল অতিক্রম করেন আফরিন। গত 23 সেপ্টেম্বর তিনি প্রশান্ত মহাসাগরের জলে নেমেছিলেন। গতকাল মধ্যরাতে লক্ষ্যে পৌঁছে যান তিনি এবং প্রশান্ত মহাসাগরের তীরে ভারতের জাতীয় পতাকা ওড়ান। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য ও পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত যাত্রায় সামিল সেবাযাত্রীদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে মত বিনিময় করেন। তিনি বলেন, সেবাই জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই সর্বোচ্চ কর্তব্য, এই আদর্শই সকলের পাথেয় হওয়া প্রয়োজন। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল আজ মাঠে নামবে প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে বিকেল 3টে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউ ট্রফির ফাইনালে আগামীকাল মণিপুরের মুখোমুখি হবে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। খেলা শুরু হবে সকাল 9টায়। এশিয়ান গেমসে আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবীনা দেবী রূপ পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 30 सितंबर 2026 तक, तो देर किस बात की। आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026, पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 50 সেকেন্ড হয়ে গেছে। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, সঙ্গে রয়েছি আজ আমরা দুজন, অর্থাৎ অম্বালিকা আর মৌসুমী। আমাদের দুজনের কিন্তু আজকের দিনটা, মানে অর্থাৎ আপনারা সকলেই জানেন, যারা প্রতিদিনের আমাদের অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা, তারা সকলেই জানেন বৃহস্পতিবার মানেই আমরা দরিয়া ভাষায় একেবারে মাটির সোঁদা গন্ধ ভরা, অর্থাৎ ফোক লোকসুর লোকগানে সেই দরিয়া ভাসাবো অম্বালিকা আর
5: মৌসুমী। আপনাদের সঙ্গে থাকবো দুপুর 1টা পর্যন্ত, আর গানে গানে চলুন চলে যাই দরিয়া নিয়ে।
4: শুধু বলার একটাই, বন্ধু বিনে সত্যিই তো প্রাণ বাঁচে না। আপনাদের মতো বন্ধু থাকে বলেই আমরা থাকি আপনাদের সঙ্গে। আপনি নিশ্চয়ই থাকছেন ঠিক 1টা পর্যন্ত 107 FM রেনবো, গান দরিয়া নিয়ে শুরু করলাম প্রথম অনুষ্ঠান।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমাদের এখন একটি ঘোষণা রয়েছে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই শুনছেন, যারা আজ নতুন আমাদের থেকে জানলেন তাদের জন্য বলি, 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: অম্বালিকা, আমরা তো দুটো গান শুনলাম একটু অন্য ধরনের, কিন্তু আমরা যে লোকগীতি শুনি বা শোনাই বন্ধুদের, আমরা অনেক সময় বলি যে কে লিখেছেন জানতে পারি না, তাই না? মানে মুখে মুখে মুখে মুখে সেটা জনপ্রিয় হয়ে যায়, একটা একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে চলে যায়, কিন্তু কে লিখেছেন? কিন্তু এটাও দেখা যায় লোকগানে এমন অনেক গীতিকার আছেন যাদের গান আমরা নিত্যদিন শুনি কিন্তু বুঝতে পারি না বা জানতেও পারি না যে এটা লিখেছেন এই মানুষটি।
1: ঠিকই, একদমই তাই। তেমন কিছু মানুষ আমাদের এই বাংলা, এপার বাংলা ওপার বাংলা যাই বলো, জন্ম নেন এবং আমাদেরকে প্রচুর গান উপহার দেন, অথচ আমরা বুঝতেই পারি না যে আমরা অজান্তেই কিন্তু জেনে ফেলি কত গানের কথা, আমরা ভাবি না যে কোথা থেকে আসছে। অনেক সময় যেটা আমরা ফোক গানের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল,
0: হ্যাঁ,
1: প্রচলিত বলে এটা দেওয়া হয়। আমরা চেষ্টা করি যে সেই গানগুলোকে একটু খুঁজে বার করার, যে তাদের আসলে কারা লিখেছেন, কারা সুর করেছেন, সবটা যদি নাও পাওয়া যায় একটু তো চেষ্টা করাই যায়। আজ তেমনই একজনকে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু কথা শুরুর আগে বরং বলি, স্টুডিওর ঘড়িতে বলছে 11:17 হয়ে গেছে, আমরা কিন্তু এতক্ষণ তার গান শুনিনি। তাহলে আমরা গান দিয়ে ঢুকবো, একটা গান দিয়ে ঢুকি, তারপর এসে বলবো কার কথা বলছি আমরা।

0: না আমরা কিন্তু কোথাও যাইনি, আমরা বলেছিলাম আসছি, আমরা আসি বলে কোথাও যাইনি। বন্ধু আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন 107 FM রেনবো শুনছেন আপনি, গান দরিয়া নিয়ে অম্বালিকার মৌসুমী রয়েছে আপনার সাথে, আর বৃহস্পতিবার মানেই আমাদের লোকসুরে ভেসে যাওয়া। হ্যাঁ, দরিয়া ভাসানোর কথা আমরা প্রথমেই বলেছিলাম, আজ তাহলে দরিয়া ভাসাচ্ছি কাকে নিয়ে? আমরা যে গানটা শুনলাম সেই গানের কথা এবার আমরা কিন্তু বলবো, মানে ওই যে বলেছি তপন রায়ের, হ্যাঁ তপন রায়ের গেয়েছেন সেটা নিশ্চয়ই অনেকেই বুঝেছেন বা আমরা বললামও, কিন্তু কথাটা লিখেছেন কে?
1: হ্যাঁ,
0: শাহ আব্দুল করিম,
1: এবং বাউল সম্রাট বলা যেতেই পারে শাহ আব্দুল করিম
0: বলা হয় তাকে।
1: এবং যার কাছে তিনি গান শিখেছিলেন, তার যিনি গুরু ছিলেন, তিনি যখন গান গাইতেন তিনি কিন্তু কোনো বাজনা বা বাদ্যযন্ত্র তার থাকতো না, হ্যাঁ তিনি শুধু খালি গলায় গান গাইতেন। কিন্তু আব্দুল করিমকে কিন্তু তিনি অনুমতি দিয়েছিলেন যে হ্যাঁ তুমি বাজনা সহযোগে বাদ্যযন্ত্র সহযোগে তুমি তোমার গান পরিবেশন করতে পারো। এবং ছোটবেলা প্রচণ্ড দারিদ্রতার মধ্যেই তার কেটেছে, যেহেতু তিনি একমাত্র সন্তান মানে ছেলে সন্তান ছিলেন, তার ফলে তার উপরই একটা দায়িত্ব এসে পড়েছিল সংসার চালানোর, এবং রাখালের কাজও তিনি করেছেন, ভাবো সেই অর্থে ভালো করে পড়াশুনোটা হয়নি। তবে তখন উনি জন্মেছিলেন 1916, মানে 110 বছর আগে, তখন কিন্তু সেই নাইট স্কুলেও একটু পড়ানো হতো হয়তো গ্রামের একটা জায়গায়, সেইখানে গিয়ে তিনি একটুখানি শিখেছিলেন, শিখেছিলেন বলেই তো লিখতে পেরেছিলেন।
0: একদম তাই, এই যে লেখাটা তার বোধহয় ওই যে বলা হয় যে আপব্রিঙ্গিংটা, মানে যেভাবে মানুষ বড় হয়ে ওঠে তার আশেপাশে থেকেই তো তারা নিজেদেরকে সমৃদ্ধ করে, সেখান থেকে কিন্তু এই লেখাটা আসে, সেই ভাবনাটা, সেই কোথাও আশেপাশে যে যাদের সাথে মিশছেন তিনি, যাদেরকে নিয়ে তার জীবন গড়ে উঠছে, সেখান থেকেই কিন্তু এই গানের যে কথা সেগুলোর রস আহরণ করা যাকে বলা হয় আর কি। সেই সময় মানে ফোক যারা লেখেন তারা তো আসলে তাই, লোককবি যারা তারা তো এভাবে ঘুরে ঘুরেই তাদের নিজেদের গানের কথা লেখেন, এইভাবেই তিনিও লিখেছেন। এবং অনেক পরিচিত গানের কথা আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে তার লেখা।

0: কথায়,
1: হ্যাঁ
0: তার পরের
1: তার মধ্যে, হ্যাঁ ওটাই যেটা আমরা বলছিলাম না যে অনেক পরিচিত গানের কথা বলছিলাম, একটা এরকমই আরেকটা পরিচিত গান আমরা এবার একটু শুনি, বুঝতে পারবো কেন বলছি কোন গানের কথা বলছি।

0: আশিস গিরিকণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আমরা যে গানের কথা বলছি, যে গানগুলোর কথা বলছি, আমরা বারবারই এই কথাটাই বলার চেষ্টা করছি যে খুব পরিচিত গান কিন্তু আমরা এভাবে খেয়াল করি না অনেক সময় লেখা এবং সুরের কথা। তো যাই হোক, আমরা আজ কিন্তু রয়েছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে নিয়ে, তার গানের কথা, তার জীবনের নানান কথা এসব নিয়ে থাকবো আমরা। কারা আছে নিশ্চয়ই এতক্ষণে বোঝাই গেছেন, অম্বালিকা আর মৌসুমি রয়েছে 107 FM রেনবোয় গানদরিয়া নিয়ে। কিন্তু এখন একটা আছে,
1: এখন একটা বিরতি আছে, আমরা দিল্লিতে চলে যাব 5 মিনিট পর 11:35 মিনিটে। আবার কিন্তু আমরা থাকবো গানদরিয়া নিয়ে।

0: এমন কিছু কিছু গান ওই যে বলেছিলাম একটু আগেই, সেই সমস্ত গানের কথা বলছি আজ, যাকে নিয়ে তিনি তার মানে এই যে সাধক তাকে বলা যায়, তিনি কি সত্যি বাউল গানের স্রষ্টা নাকি আধুনিক চেতনার একটি প্রতিবাদী সমাজ সংস্কারক? আমাদের কিন্তু এই গানগুলো শুনতে শুনতে মনে হয় কোথাও যেন তিনি অদ্ভুতভাবে সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকেন। বাউল সঙ্গীতের এক অবিস্মরণীয় নাম কিন্তু বাউল শাহ আব্দুল করিম। তার শিষ্যভক্ত সত্যি অনেক, সে গায়ের মানুষের পাশাপাশি শহরের মানুষও তার কথায় সুরে একেবারে মাতোয়ারা। তবে হারমোনিয়াম, বেহালা এবং তবলা নিয়ে যে গান একেবারে বিশেষ দর্শনের পথ দেখায়, সেই গানই আধুনিক প্রযুক্তির হাত ধরে আজ কিন্তু একেবারে সিডি, ক্যাসেট, যাই বলো, সব কিছু বন্দী হয়ে দেশের সীমানা ছাড়িয়ে অনেকটা দূর এগিয়ে গেছে, তাই নয় কি?
1: একদমই। এবং তার এই যে সঙ্গীত সাধনা বলো, সঙ্গীত শিক্ষা বলো, যাই বলি না কেন, সেটা কিন্তু শুরু হয়েছিল একদম ছোটবেলা থেকে। আর পাশাপাশি যে ভাটি অঞ্চল ছিল, তিনি যেখানে থাকতেন, আমরা কি ভাবি শুধু যে প্রেম ভালোবাসা সেইটাই তাকে আকৃষ্ট করেছিল তাদের রোজকার জীবনের, তার জন্যই তিনি গান লিখেছিলেন? না, তা কিন্তু নয়। তার গানে কিন্তু আমরা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কুসংস্কার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও কিন্তু তিনি লিখে।
0: একদম একদম, এটা যে তুমি বললে একদম সত্যি কথা। ছোটবেলার কথা যখন বলছোই, তখন একটু বলি যে ছোট্ট বয়সে বলছেন যে দাদার কোলে বসে গান শুনতে শুনতে নিজের অজান্তেই সত্যি বোধহয় মানে বাধা পড়েছিলেন এই সুরের মায়াজালে। মানে রাগ রাগিনী তালিম যেমন তিনি পেয়েছিলেন, সেরকমই পরবর্তীতে ওই যেটা বলছিলাম আশেপাশে বেড়ে ওঠাটা, কীর্তন, মালজোড়া গানের আসর, এই সব জায়গায় কিন্তু তার যাওয়া আসা ছিল, যার ফলে আব্দুল করিম তার নিজের স্মৃতিতে যে শৈশবের একটা ছবি এঁকেছেন, সেখানে কিন্তু অদ্ভুতভাবে হিন্দু মুসলমান মানে সম্প্রীতির কথা উঠে এসেছে। গ্রামের দুই সম্প্রদায়ের নওজওয়ানরা মিলে বাউলা গান, ঘাটু গান গাইছে, পরস্পরের ঘরে নিমন্ত্রণে যাচ্ছে খেতে, এসব মানে সুখের যে মন কেমন করা ছবি, সেটা কিন্তু তার গানে আমরা দেখতেই পাচ্ছি।
1: এবং রোজকার জীবনের কথা,
0: হ্যাঁ,
1: সুখ দুঃখের কথা, এটা আমরা লোকগানে দেখে থাকি। অনুপ্রাণিত হয়েছিলেন যেমন লালন ফকিরের লেখা থেকে, পাঞ্জুসা, দুদ্দুসা, এদের দর্শন তাকে খুব অনুপ্রাণিত করেছিল।
0: ঠিক,
1: আমরা আবারও গানে চলি,
0: যে গানের কথা বললাম সেই গানই বরং শুনি।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে বদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী সেবাযাত্রীদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত 9 যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মৃতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি পণ্য ও পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। নিম্নচাপের জেরে গত 2 দিন দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। সঙ্গে বইছে দমকা বাতাস। গঙ্গাসাগর, বকখালি সৈকতে সিভিল ডিফেন্স কর্মীরা মাইকিং করে প্রচার চালাচ্ছেন। নদী ও সমুদ্র উত্তাল থাকায় সুন্দরবনের একাধিক ফেরি পরিষেবা আজ দিনভর বন্ধ রাখা হয়েছে। নদিয়া শান্তিপুরে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনে অন্তত 9টি পরিবার ঘরবাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়েছে। বৃষ্টির সময় গতরাতে ভাঙন শুরু হয়। একে একে তলিয়ে যায় কাঁচা ঘরবাড়ি, গোলাভর্তি ধান, বাঁশ, গাছপালা। কোনোরকমে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন স্থানীয়রা। 126তম IFA শিল্ড ফুটবল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল আজ মাঠে নামছে প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে বিকেল 3টে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: স্টুডিওর ঘড়ি বলছে 12:03 হয়ে গেছে। আমরা কিন্তু ঠিক যেমন কথা দিয়েছিলাম, অম্বালিকা মৌসুমি 107 FM রেইনবো গানদরিয়া নিয়ে ফিরে এসেছে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই লোকগান, লোকসুরে ভাসছি আমরা।

0: আমরা শাহ আব্দুল করিম, গীতিকার, লোকসঙ্গীতের তাঁর কথা বলছি এবং কি অবস্থায়, কি পরিস্থিতিতে তিনি গান লিখেছেন সেই কথাগুলো আমরা কথা প্রসঙ্গে বলেছি, তাই না?
1: একদম তাই।
0: হ্যাঁ, কিন্তু তাঁর যে কষ্ট জীবনের সেটা বর্ণনা করতে গিয়ে তিনি একটু রচনা করেছেন, রচনা করেছেন মানে কবিতার আকারে, সেইটা একটুখানি বলি। মনের দুঃখ কার কাছে জানাই, মনে ভাবি তাই, দুঃখে আমার জীবন গড়া, তবু দুঃখের ডরাই, গরিব কুলে জন্ম আমার, আজও তা মনে পড়ে, ছোটবেলা বাস করি।

0: ছিলিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে। দিন কাটিত অর্ধাহারে, রোগে কোনো ঔষধ নাই, মনের দুঃখ কার কাছে জানাই। একশনে জন্ম যাদের, 1322 বাংলায় আনন্দে খেলে তারা, স্কুলে পড়তে যায়। আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই, মনের দুঃখ কার কাছে জানাই। মানে ওর সঙ্গেই যারা জন্মেছে সেই বছরই, তারা কিন্তু স্কুলে যাচ্ছে, ও স্কুলে যেতে পারছে না,
1: ঠিক
0: তাই না? কতটা কষ্ট, এবং যেহেতু একমাত্র ছেলে সন্তান, তাই জন্য সেটার জন্য চাকরিতে গেছেন। এবং ঈদের দিনেও কোনো ছুটি ছিল না, মাঠে গিয়ে গরু, মানে রাখালের কাজ করতো, গরুগুলোকে রাখতো একটা দিকে। সেই যে দুঃখ, ছুটি ছাটা কিছুই নাই, খেটে গেছে কি না, নিজে যাতে দাঁড়াতে পারি কারোর সাহায্য ছাড়া, এবং যার কাছে গান শিখেছেন ছোট থেকে, যে গানের প্রতি তার একটা ভালোবাসা ছিল। এছাড়া একটু আগেই বলছিলাম লালন ফকির দুদ্দু সাহেদের লেখা দেখে অনুপ্রাণিত হয়ে তিনিও লিখেছেন।
1: আসলে কি হয়, বাউল বলতেই তো আমাদের মানে একদম সেই কিছু বিশেষ শব্দ, বিশেষ ছবি, এগুলো মনে পড়ে, তাই না বলো? মানে যেহেতু তুমি বললে, ধরো মনের মানুষ, দেহতত্ত্ব বা একতারা বা গেরুয়া পোশাক, এইগুলো মানেই কিন্তু আসলে আমাদের কাছে বাউল। তো সত্যি একটা জিনিস আমার ভীষণ মনে হয়, যে তুমি যখন লালনের কথা বললে, লালন ফকির বা হাসন রাজা, এদেরকে মানে এই শিক্ষিত বাঙালির কাছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে আমরা শুনলাম, মানে তিনি যখন ওই কুষ্টিয়া বা এই অঞ্চলে যাচ্ছেন, হ্যাঁ, নানান রকম রচনায় জীবনের একটা বড় সময় জুড়ে নানান রচনায় গানে এই মানে বাউলের যে দর্শন, সেটা কিন্তু তিনি এটা করেছেন। আবার হ্যাঁ, আবার তুমি দেখো এখানেই, এইখানটাতেই অদ্ভুতভাবে তুমি ভাবো শাহ আব্দুল করিমকে, কালনী নদীর নানা পথে পাড়ি দিয়ে যেখানে বরাম হাওরে মিশেছে, সেইখানে ছোট ছোট দ্বীপের মতো দূরে দেখা যায় কতগুলো গ্রাম। তুমি যেহেতু তার ছোটবেলার কথা বললে, সেজন্যই আমি একটু বলতে চাইছি, সেইখানেই দিদাই উপজেলার উজানধল, বাউল আব্দুল করিমের নিজের সেখানের, সেটাই হচ্ছে তার মানে জন্মভূমি, বাসভূমি যাকে বলে। সিলেটের এই বিস্তীর্ণ জলাভূমি অঞ্চলে যাতায়াতের জন্য তুমি ভাবো, আজও কিন্তু কোথাও কোথাও নানা রঙের পালতোলা নৌকাই হচ্ছে প্রধান ভরসা। জীবন সংগ্রাম বড় কঠিন এখানে। সত্যি এই গ্রামেরই এক বালক কিন্তু এই অমোঘ যন্ত্রণা সঙ্গে নিয়েই এগিয়ে গেছে, আর মনে মনে হয়তো এই কথাটাই বলেছে।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ১৩৮তম ডাক আদালত এবং পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে ১৩৮তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী ২৮-১০-২০২৬ তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR এভিনিউ, কলকাতা 700012, এতে বেলা ১২:৩০টায় গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগ পত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় ৩০-০৯-২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg@westbengal@indiapost.gov.in, adpgowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ে গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 03322120250 এবং 03322120612 এবং 03322120500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। এছাড়াও আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

এমন কিছু গান আমাদের মনের মধ্যেই থেকে যাচ্ছে, সেই গানগুলো যে আসলে ওনার লেখা সেটা আমরা কিন্তু অনেক সময় জানতে পারি না। শাহ আব্দুল করিমকে নিয়ে আমরা রয়েছি, অর্থাৎ মৌসুমী আর অম্বালিকার সাথে শুনছেন আপনি গান দরিয়া। গান দরিয়া নিয়ে প্রায় অনেকটা সময় চলে এসেছে, 12:29 হয়ে 20 সেকেন্ড হয়ে গেছে। 107 FM রেনবো বৃহস্পতিবারের গান দরিয়া ভাসছে অবশ্যই লোকসুরে লোকগানে, কিন্তু এই সময় আমাদের একটা জরুরি

0: প্রাণনাথকে কিন্তু একটু সাবধানে আসতে হবে, যদি আসেও তাহলে কিন্তু একটু সাবধানে আসতে হবে, কারণ আমাদের কাছে ওয়েদার ওয়ার্নিং চলে এসেছে। মোটামুটি হাতে ছাতা টাতা নিয়ে ব্যবস্থা করে যেন আসে, এটা হচ্ছে ব্যাপার, তাই তো?
1: কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে আগামী 2-3 ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কলকাতার কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর হলুদ সতর্কতা জারি করা হয়েছে যে যে অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কতা শুনলেন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: তা সত্যি কথা, গানের কথাগুলো এত আধুনিক, বারবার মনে হয় যে সেটা যে এত আগে রচনা হতে পারে সেটা ভাবলেই কেমন যেন অন্যরকম মনে হয়। বিভিন্ন গানের মানে কথায় কিন্তু আমরা বারবার দেখি যে পরের দিকে কেউ কেউ এই গানকে প্রচারে আনার জন্যই কিন্তু এটা করেছেন। তারা না থাকলে বোধহয় সত্যি শাহ আব্দুল করিমকে এইভাবে পাওয়া যেত না।
1: এবং তিনি কত স্পষ্ট কথা বলতেন, ছোটখাটো দু একটা কথায় সেটা বলি। একজন লোকসঙ্গীত শিল্পী, তিনি এখন আর আমাদের মধ্যে নেই, তিনি একবার এই শাহ আব্দুল করিমের সাক্ষাৎকার নিয়েছিলেন, তো কয়েকটা কথা সেখানে আর কি বলছি। উনি বলছেন, এত সম্বর্ধনা সম্মান দিয়ে আমার কি হবে, সম্বর্ধনা বিক্রি করে দিয়ে বাজারে এক সের চালও কেনা যায় না, পেটে যদি ভাত না থাকে করিম মেডেল গলায় দিয়ে কি করুক কি করবে। তখন যিনি সাক্ষাৎকার নিচ্ছেন সেই সঙ্গীত শিল্পী বলছেন, মানুষ আপনার গান বিকৃত সুরে গায়, আপনার সুর ছাড়া অন্য সুরে গায়, যে যখন যেরকম ভাবে পারে, অনেকে আপনার নামটা পর্যন্ত বলে না, এসব দেখতে আপনার খারাপ লাগে না? তখন উনি বলছেন, কথা বোঝা গেলেই হলো, আমার আর কিছুর দরকার নেই। তা যিনি সাক্ষাৎকার নিচ্ছেন বলছেন, আপনার সৃষ্টি, আপনার গান, মানুষ আপনার সামনে

0: বিকৃত করে গাইবে, আপনি কিছু মনে করবেন না, এটা কোনো কথা হলো? তখন বলছে, তুমিও তো গান গাও যিনি সাক্ষাৎকার নিচ্ছেন। বলছে, হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। ধরো তোমাকে একটা অনুষ্ঠানে ডাকা হলো, হাজার হাজার চেয়ার রাখা রয়েছে, কিন্তু গান শুনতে কোনো মানুষ আসেনি, শুধু সামনের সারিতে একটা মানুষ বসে আছে, তুমি গাইতে পারবে? বলছে, না, পারবো না। বলছে, না, আমি পারবো, কারণ আমার গানটার ভেতর দিয়ে আমি একটা আদর্শকে প্রচার করতে চাই, সেটা একজন মানুষের কাছে হলেও, একটা মানুষের কাছে হলেও হবে, সুর না থাকুক, নাম না থাকুক, সেই আদর্শটা থাকলেই হলো, আমার আর কিছু দরকার নেই। সেজন্যই বললাম, শুধু গানের কথা বোঝা গেলেই আমি খুশি।
1: ঠিক, আর কথা না বাড়িয়ে আরেকটা গানে যাই, যেখানেও কিন্তু তার সেই তত্ত্ব কথাই আমরা শুনেছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে।
1: স্টুডিও ঘড়ি কাঁটা বলছে, এবার আমাদের কিন্তু একেবারে বিদায় নেওয়ার পালা। কারণ হচ্ছে যে 12:53 হয় 45 সেকেন্ড, অমালিকা আর মৌসুমি দুজনেই কিন্তু তাকে নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ শাহ আব্দুল করিমকে নিয়ে কথা বলছিলাম। প্রসঙ্গত একটু বলে নিই যে আজ এই মাসেই কিন্তু তার মৃত্যুদিনও। তো যাই হোক, আমরা শুধু বলতে বলতে একটা কথা যাওয়ার সময় আর কি বলে যাওয়া দরকার, যে সেই বলাটার মধ্যে এই মানে শেষ যে গানটা সেটা শোনাবো, সেইটাতে শুধু একটুখানি বলি যে তিনি বারবার বলেছেন এই কথা যে তিনি মানব জন্মের কথা বলেছেন, একজনের কথা বলেছেন। তুমি একটু আগেই যে কথাটা বলছিলে যে একজনের কথা বলছেন, একজনও যদি আমার শ্রোতা থাকে তাহলেও কিন্তু সেটাই হবে। তবে তার সঙ্গে, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু তার কোনো শত্রুতা, কারোর সাথে কোথাও কিন্তু কোনো শত্রুতা নেই। আসলে কোনো প্রাতিষ্ঠানিকভাবে তাকে এদেরকে বোধ হয় মানে বাঁধা যায় না, বাউলের একদম মানে বাউলের গুরু মন্ত্র দেন না, মানে তারা মন্ত্রণা দেন, তাই না? তিনি বলছেন এই কথা যে তার নানান রকম যে কথাগুলো তার মধ্যেই রয়েছে, সেখানে তিনি বারে বারে বলছেন যে এই যে মানব গাড়ি, অর্থাৎ নিজের জীবনের কথা বলেছেন। হ্যাঁ, সেই কথা বলতে গিয়ে তিনি বলছেন যে যেদিন মানে বিদেশি যন্ত্রকে 71 কথা বলছেন, বলছে না কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, তাতে কোনো সমস্যা নেই। সেইখানে বলছেন যে এই করিম সাহেব দেহকে গাড়ির সঙ্গে তুলনা করেছেন, দেহ গাড়ির একটা কলকবজা যখন বিকল হয়ে আসে, লাইটগুলো আর ঠিক করে জ্বলে না, তখন কন্ডেম গাড়ি নিয়ে কি করা যায় সেই দুশ্চিন্তায় পড়ছেন করিম। হয়তো দীর্ঘ অসুস্থতায় তাকে এই উপলব্ধিতে পৌঁছায়। আর একটাই কথা, তিনি তার কথা বারে বারে বলে গেছেন যে এই খোঁজাটাই তার জীবনের সবটা। তিনি একেবারে বারে বারে তিনি খুঁজেছেন একটাই প্রশ্নের উত্তর, সে পথ সঙ্গীতের পথ।

0: গানই তার জপমালা, গানেই তিনি প্রাণবন্ধুকে প্রত্যক্ষ করেন। তাই সে কথা দিয়েই শেষ করব আমরা আজকে অনুষ্ঠান।
1: আমরা কিন্তু ফিরে আসবো দুপুর 2:02 নাটক নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম ডেনভার প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাবনগর থেকে বারাণসী পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারী সেবা যাত্রীদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেস ওয়েতে গতরাত্রি একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দায়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রেটার নয়ডার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার নিউটাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে 51 একর জমিতে প্রস্তাবিত 2000 শয্যা বিশিষ্ট হাসপাতাল আদানি আরোগ্য মন্দিরে শিলান্যাস হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। নিম্নচাপের জেরে গত 2 দিন দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে, সঙ্গে বইছে দমকা বাতাস। গঙ্গাসাগর বকখালি সৈকতে সিভিল ডিফেন্স কর্মীরা মাইকিং করে প্রচার চালাচ্ছে। নদী ও সমুদ্রে উত্তাল থাকায় সুন্দরবনের একাধিক ফেরি পরিষেবা আজ দিনভর বন্ধ রাখা হয়েছে। এশিয়ান গেমসে আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রোসি বীণা দেবী রূপ পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবলস কার্লস ইভেন্টে রোয়ার্ডস সতনাম সিং এবং সালমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। শিল্পপতি গৌতম আদানি বলেছেন, পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে সম্ভাবনাময়। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে তারা 1,00,000 কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে 51 একর জমিতে প্রস্তাবিত 2,000 শয্যা বিশিষ্ট হাসপাতাল আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি আজ ভার্চুয়ালি বরনগর থেকে বারাণসী পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারী যাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন। তিনি বলেন, যখন কোনো দেশের রাষ্ট্রনীতির সঙ্গে সেবা প্রদান করার সংকল্প যুক্ত হয়, তখন সেই দেশের অগ্রগতির পথ ত্বরান্বিত হয়। সরকারের এই নীতি দেশের 25 কোটি মানুষকে দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত করতে সহায়তা করেছে। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত 9 যাত্রী প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে জেওয়ার থানার দয়ানাথপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

0: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের দুই গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এদিন শিবসেনা মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি। নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে বীরভূমের নদীগুলিতে জল বেড়েছে। ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় সিউড়ির তিলপাড়া জলাধার থেকে 7,500 কিউসেক এবং মাসানজোর জলাধার থেকে 2,000 কিউসেক জল ছাড়া হয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক চার প্রহর, রচনা বীরু মুখোপাধ্যায়, প্রযোজনা অমর গঙ্গোপাধ্যায়, নাট্যানুষ্ঠান

0: হ্যাঁ, কত ভালো আছি। একটা ভালো লাইব্রেরি নেই, একটা ক্লাব নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি দিব্যি আছেন। আয় না, হ্যাঁ আয় না রে একদিন। আচ্ছা ভাই, আসবি নিশ্চয়ই? হ্যাঁ হুম হুম, দেখবো দেখবো। হ্যাঁ রে, আচ্ছা রাখি। হ্যাঁ কিরে মুন্নি,
1: এই ফুল আইন না।
0: হা হা, মরি মরি, এই বনো ফুল তোকে কে আনতে বলেছে? দে ফেলে দে, একেবারে জঙ্গলি ভূত।
1: আপনি যে ড্রাইভারকে বললা,
0: ড্রাইভার হরদত সিং কে রজনীগন্ধা আনতে বলেছি বরাকর থেকে, ফুলদানি সাজাবো বলে। যা ফেলে দিয়া এই ফুলগুলো, আর এই দেখ না মুন্নি, উপরে একটু দেখ তো, রহমতকে একটু তাড়া দে, ওর আসবার সময় হয়ে গেছে।
2: মিম সাহেব,
0: ও মা, হাউ লাভলি, কি তাজা রজনীগন্ধা, খুব সুন্দর। ওই টাকাতেই হলো তো হরদত সিং?
2: জি মিম সাহেব।
0: বাবা, এরই মধ্যে চলে এলে আজ? রোজ এরকম আসো না কেন? দেখো দেখো দেখো না, কি সুন্দর রজনীগন্ধা, কোথায় পেলাম বলো তো?
2: ঠিক বলতে পারবো না, তবে গেস করতে পারি। হরদত সিং কে কোথায় পাঠিয়েছিলে?
0: বড়া করে, ও রোজ এনে দেবে বলেছে। না হরদত সিং?
3: জি ম্যাম সাহেব, হুকুম মিলনে সে রোজ লা দুঙ্গা।
2: না হরদত সিং।
3: জি সাহেব।
2: কাল অফিস থেকে একটা অন পেমেন্ট স্লিপ নিয়ে আমার কাছে সই করিয়ে নেবে, আর মাইলোমিটার দেখে আজ বরাকর যাতায়াতের মাইলেজটা টুকে রাখো।
0: মানে?
2: মানেটা ও বুঝতে পেরেছে। যাও হরদত সিং, ভবিষ্যতে ফুলানার দরকার হলে আমার গাড়িটা পাঠাবে।
0: তোমার গাড়ি তো সারাদিন পরে এইমাত্র চোখে দেখলাম, সারাদিনই তো বাইরে।
2: তা বলে সরকারি গাড়িটাকে তুমি তোমার ফুলানার কাজে এনগেজ রাখতে পারো না?
0: মানে ব্যাপার বলো তো, আজ বিকেলে কি ঝগড়া করার জন্য কোমর বেঁধে এসেছো? এমন সুন্দর ফুলা নিয়ে ঘর সাজালাম, সেগুলো তো তাকিয়ে দেখলেও না, উল্টে 7-17 কথা। আমারই অন্যায় হয়েছে। মুন্নি মুন্নি, ফেলে দিয়ে একটু ফুলগুলো।
2: আহ, কি হচ্ছে চিত্রা, ডোন্ট ক্রিয়েট এ সিন। বসো বসো এখানে, তোমার খোঁপায় পরিয়ে দিই। ফাইন, এবার একটু আসো।
1: সাহেব, এইবার চাটা আনবো?
2: ইয়েস, গেট দ্য টি রেডি। একটি মেয়ে ছিল, সে কথায় কথায় রাগ করে, কিন্তু আমার পকেটে একটা খবর আছে, তার সব রাগ জল হয়ে যাবে। তার বাবা আসছেন এই সন্ধ্যাবেলা। এই হলো টেলিগ্রাম।
0: বাবা আসছেন? কখন পেলে?
2: এই তো মাত্র ঘন্টাখানেক আগে।
0: বারে, আজ সকালেই বাবার চিঠি পেয়েছি, কিন্তু লেখেননি তো। এখনই তো একটা মুরগি আনানো দরকার। রহমত,
2: তোমার ব্যস্ত হতে হবে না, সে ব্যবস্থা আমি করে রেখেছি।
0: চাই নিয়েছি। এই তুমি পোশাক বদলালি না, চা নিয়ে এসেছে?
2: না, ড্যাম সাইডে যেতে হবে একবার, বিশেষ দরকার।
0: ওহ, চাকরি একা তুমি করছো পৃথিবীতে?
2: চাকরি নয় প্রিয়তমে, কর্তব্য। দায়টা যদি শুধু চাকরির হতো, তাহলে ঘড়ির কাঁটার সাথে সাথে ফাইলটি বন্ধ করে তোমার বাহুবন্ধনে এসে ধরা দিতাম।
0: আমার বাহুবন্ধনের চেয়ে সরকারি বাঁধ

0: বন্ধনের আকর্ষণ যে তোমার অনেক বেশি সেটুকু আমি বুঝি।
1: চিত্রা, একটা কথা তোমায় বারবার বুঝিয়েও পারি না, পাঁচটা সরকারি নয়, পাঁচটা জাতি, পাঁচটা দেশে। যে সর্বনাশা বন্যায় গ্রামের পর গ্রাম, শহরের পর শহর নিশ্চিহ্ন হয়ে যায়, সেই রাক্ষসী বন্যাকে আমরা বাঁধবো সিমেন্টের ব্যারেজে।
0: কি হলো, কি চাই রে মুঙ্গলি? ঘরকে যাই বাপ। শুনলি আজ সন্ধ্যায় বাবা আসছেন, সব সময় কাজের লোকের দরকার, উনি বলেন ঘরকে যাব, আজ হবে না কাল যাস।
2: নরেশটা তো জবতে পাইবে, আমি না গেলে হাজারে জড়িয়ে থাকবে ড্রাইভার।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ছুটি দাও, সোমরু একাই চালিয়ে নেবে আজকে। মুঙ্গলি যাও, আজ তোমার ছুটি। ভারী ভালো লাগে জানো, এত স্বচ্ছন্দ, ওর স্বামীকেও খুব ভালোবাসে।
0: নিজের স্বামীকে সবাই ভালোবাসে, তবে কেউ সেটা বুঝতে পারে, কেউ পারে না।
1: আচ্ছা, তবে স্বামী বসে থাকবে এইভাবে সাত মাইল রাস্তা দৌড়, এই সন্ধ্যাবেলা, এইভাবে কেউ চায় না।

0: কারো স্বামী হারিয়া নিয়ে রাতভর প্রতীক্ষাতেও থাকে না, হাতে পায়ে ধরে সাধ্য সাধনা করে বলতে হয়, দয়া করে কিছুক্ষণ থাকো।
1: আউ জেলাস। আচ্ছা তুমি কি মুগলি কেউ ঈর্ষা করো?
0: দেখো ঠাট্টা করে ওরকম কথা বলো না কিন্তু, ইট ইজ ইনসাল্টিং।
1: আই এম সরি ম্যাডাম, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে সহজের থেকে মুগলির ভালোবাসার জন্ম, সেই সহজকে আমি শ্রদ্ধা করি।
0: আমি অশ্রদ্ধা করি না মশাই, তবে সময় এলে এইটুকু তোমার কাছে আমি প্রমাণ করব যে চিত্রিতা চ্যাটার্জি মুঙ্গলির চেয়ে অনেক অনেক বেশি করে ভালোবাসতে জানে।
2: আসতে পারি স্যার?
3: আসুন আসুন সমাদার বাবু।
1: আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটা পরে শুনবো সমাদার বাবু, আমার 7টার মধ্যে ড্যাম সাইটে পৌঁছতে হবে।
2: সেই জন্যই তো আমার আশা।
1: মানে
2: ড্যাম সাইটে যাওয়ার আগে একবার আমার নিবেদনটুকু যদি একটু মন দিয়ে শুনতেন।
1: বলুন। যথেষ্ট দেরি হয়ে যাচ্ছে সমাদার বাবু, ভনিতা না করে বক্তব্যটুকু যদি সংক্ষেপে বলে ফেলতেন।
2: সেই কথাই তো বলছি স্যার, দয়া করে একটু কান দেবেন। আমাকে আপনি চেনেন? শ্রী বৃন্দাবন সমাদার, আমার পিতা ঈশ্বর কাশীনাথ সমাদার, তোষ্য পিতা ঈশ্বর বৈদ্যনাথ সমাদার। নমস্কার নমস্কার।
0: আপনার ছেলের নাম কি পুরীধাম নাকি সমাদার বাবু?
2: আপনাদের আশীর্বাদে পুত্র সন্তান আমার নেই, তবে হ্যাঁ যদি হয় আপনার আদেশটা মনে রাখবো।
1: এতক্ষণে আপনার ভূমিকার ফিরিস্তির কিছু কিছু হৃদয়ঙ্গম হচ্ছে সমাদার বাবু।
0: আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না।
2: আগে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, বুঝলেন? ওই যে মহাশর্মাদের এক্সট্রা ভেকেশনের কাজ শুরু, মানে শুরু থেকেই তো এই সমাদার কোম্পানির কন্ট্রাক্ট। কাজে আমাদের তিন পুরুষের সুনাম। আজ কি এমন অপরাধ আমরা করলুম স্যার যে আমাদের সাক্ষী সরজমিনে তদন্ত দরকার হয়ে পড়লো?
0: সাক্ষী কি আবার?
2: আগে ইংরেজিতে যাকে বলে পিঠেট, মানে এই সন্ধ্যেবেলা সেই এক হাঁটু জলকাদা ভেঙে খাদে নামবেন স্যার, সাপ খপ তো থাকতে পারে, কি বলেন ম্যাম সাহেব?
0: হ্যাঁ তাই তো, তুমি কি পাগল হলে নাকি? কত বাজলো বলো তো। ও গুডনেস, বাবা তো আসার সময় হয়ে গেল, আমি ওপরে চললাম।
1: আচ্ছা সমাদার বাবু এবার আমি এগোই।
2: আগে আমি সঙ্গে গেলে কোনো ক্ষতি আছে কি?
1: ক্ষতি মানে অনর্থক আর কেন কষ্ট করবেন?
2: বিলক্ষণ বিলক্ষণ, আপনার সঙ্গে যাবো এতে আবার কষ্ট কি? চলুন চলুন।
4: গুড ইভিনিং স্যার।
1: গুড ইভিনিং মিস্টার ঘোষ, কি ব্যাপার?
4: ব্যাপার আর কি স্যার, ওই সেই ভরদ্বাজ কোম্পানির।
1: আচ্ছা সমাদার বাবু আপনি বরং বাইরে গাড়িতে গিয়ে বসুন।
2: বিলক্ষণ বিলক্ষণ, একেবারে ভুল হয়ে গেছে স্যার, আমার গিন্নি বুঝলেন ওই মেম সাহেবের জন্য কটা এই আতা পাঠিয়েছিলেন, আমাদের বাগানের আতা স্যার।
1: না না ও আতার দরকার নেই, আপনি আতা খাবেন
4: বা আপনি যা সুন্দর আতা।
2: মাই ফোর ফাদার বুঝলেন, ওই ঈশ্বর বৈদ্যনাথ সমাদার নিজে হাতে বাগান করেছিলেন স্যার। কেন গত বছর আপনাদের সবাইকে দিয়েছি তো ছোট স্যার, আমি চলি স্যার।
1: হ্যাঁ আপনার ফাইলে কি খবর বলুন।
4: ওই ভরদ্বাজ কোম্পানি, ওদের পুরো সাপ্লাই আপনি আউটরাইট রিজেক্ট করে দিলেন স্যার, ওরা তো হেডকোয়ার্টারে মুভ করেছে, পারচেজ অফিসার ট্রাঙ্কল করেছেন আমায় কি খবরটা জানতে।
1: কিন্তু মালটা কেন রিজেক্ট করা হয়েছে সে খবর আপনি নিশ্চয়ই পারচেজ অফিসারকে বলেছেন?
4: হ্যাঁ বলেছি, ওরা নাকি স্যাম্পল অনুযায়ী মাল দেয়নি।
1: আপনি জানেন মিস্টার ঘোষ ভরদ্বাজ কোম্পানির রিকনসাইনমেন্টের মালটা কি?
4: জানি স্যার, গ্রাভেলস।
1: ইয়েস গ্রাভেলস, নুড়ি, পাথরের নুড়ি। ফার্স্ট কনসাইনমেন্টে তারা সাপ্লাই দিয়েছে 25,000 কিউবিক ফিট, কিন্তু স্যাম্পল অনুযায়ী মাল তারা দেননি, এর মধ্যে কোনো নাকি নেই। মিস্টার ঘোষ পরিষ্কার ব্রিচ অফ কন্ট্রাক্ট, ইতিমধ্যে তারা 90% পেমেন্ট বিল সাবমিট করেছেন, যার পরিমাণ 15,50,000 টাকা, কল্পনা করতে পারেন?
4: কিন্তু ওরা ঠিক নতুন সাপ্লাই নয় স্যার, বিভিন্ন ড্যামে ওরা ওই একই মাল সাপ্লাই দিচ্ছেন গত কয়েক বছর।
1: এটা আমার জানার কথা নয় মিস্টার ঘোষ, ওদের সাপ্লাই করার কথা ছিল লাইফ স্টোন। কথা কেবল সেইটুকুই নয় মিস্টার ঘোষ, আপনি জানেন এর ফল কি? ওই নুড়িগুলো এখানে শালগ্রাম শিলা প্রতিষ্ঠার জন্য নিশ্চয় আনা হয়নি, আপনি নিশ্চয় জানেন নুড়িগুলোর ফাংশনস কি?
4: হ্যাঁ স্যার, কংক্রিট বেস তৈরির জন্য।
1: রাইট, ওই নুড়ির উপর সিমেন্ট জমাট করে বাঁধের ভিত তৈরি হবে, তার উপরে আয়ন কনস্ট্রাকশন করবে বিদেশি বা ফার্ম। আপনি জানেন ওই মাটির ভর্তি নুড়িতে সিমেন্ট জমবে না, বৃষ্টির জলে মাটি ধুয়ে যাবে, তখনই সিমেন্ট যাবে চিড়খে, তার উপরে ওই বিরাট আয়ন কনস্ট্রাকশনের চাপের সৃষ্টি হবে বিরাট ফাটল।
4: আপনি বোধহয় একটু বেশি ভাবছেন স্যার।
1: বেশি ভাবা নয় মিস্টার ঘোষ, বেশি ভাবা নয়,

0: কি বিরাট কি বিশাল কাজের দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, তার গুরুত্বটুকু বোধ হয় আপনি বুঝে উঠতে পারছেন না। মিস্টার ঘোষ, এটা শুধু বাঁধ নয়, এটা ভিত, এটা ভিত, ভবিষ্যৎ ভারতের ভিত তৈরি হচ্ছে ওই মহেশ্বরের উপত্যকায়।
1: তাহলে ভরদ্বাজ কোম্পানির চালানগুলো স্যার?
0: বুঝতে পারছি আমার কথাগুলো আপনার ভালো লাগছে না।
1: না না, ঠিক তা নয় স্যার, আপনি ভালো কথাই বলেছেন, তবে রাত্রি হয়ে যাচ্ছে তো, তাছাড়া পার্চেস অফিসারও তাড়া দিচ্ছেন, চালানগুলো কি করবো সেটাই আমার হেডেক স্যার।
0: ওগুলো আউটরাইট রিজেক্ট করতে আপনার অসুবিধা আছে?
1: না না, আমার অসুবিধা কিসে স্যার, আপনার ইচ্ছে অনুযায়ী কাজ এখানে নিশ্চয়ই হবে, তবে ওরা বড় ফার্ম, দিল্লি পর্যন্ত ওদের হাতের মুঠোয়, সেই ভেবেই বলছিলাম আর কি।
0: এই ভেবেই আমার জেদটাও একটু বেশি মিস্টার ঘোষ, যদি এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার হতো আমি হয়তো বিবেচনা করতাম, কিন্তু দেশে 33 কোটি লোকের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আমার নেই।
1: আচ্ছা, সমাধানবাবু বোধ হয় অপেক্ষা করছেন স্যার, আপনাকে আর দেরি করাবো না। নমস্কার।
0: নমস্কার স্যার, আমি বেরোলাম। চিত্রা,
2: কি আশ্চর্য, তুমি এখন বেরোচ্ছ, কখন ফিরবে? বাবার আসার তো সময় হয়ে গেল।
0: বাবা আসছেন তার আদরের মেয়েকে দেখতে, জামাই সম্পর্কে তার ইন্টারেস্ট নিশ্চয়ই কম, তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করব।
2: তারপর সাহেব গো, ওরে পুলিশে ধরে নিয়ে গেছে গো, ওরে পুলিশে ধরে নিয়ে গেছে গো, ওরা বলছে ও চুরি করছে।
0: কি চুরি করছে?
2: ওরা বলছে ও পিরেক চুরি করছে, এত গুলান
0: চুরি
2: করে নাই মা, ও চুরি জানে নাই।
3: সে কথা সত্যি ম্যাম সাহেব, চুরি টুরি কিন্তু এরা জানতোই না, 1000 টাকা ফেলে রেখে দিন হবে না।
2: ও চুরি করে নাই বাবু, ও চুরি জানে না, ও চুরি করে নাই বাবু।
0: হ্যাঁ হ্যাঁ, ওকে রেখেছে থানায় আটকে, মাল পেয়েছে ওর কাছ থেকে।
2: মাল পেয়েছে সাহেব?
0: হ্যাঁ, কভার নীল পেরে ওর কাপড়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ঠিক আছে, আমি জামিন দেওয়ার ব্যবস্থা করছি, ওকে এইখানেই আনবে, তুমি এইখানে অপেক্ষা করো। ভয়ানক দেরি হয়ে গেল চিত্রা, আমি গেলাম।
3: সাহেব, মানে এই এই কটা আটা এনেছিল, খাবেন দয়া করে।
2: ও মা, হাউ লাভলি, নিশ্চয়ই খাবো।
3: তাহলে আমি চলি।
2: মুঙ্গলি, মুঙ্গলি, থানা থেকে ছাড়া পেয়ে আসতে তোর অনেক রাত্রি হবে, তুই ততক্ষণ উপরে গিয়ে বসে থাক।
4: তুই চুরি করছে, ও চুর, ও চুরি করছে, ও চুর।
5: গুড ইভিনিং, গুড ইভিনিং মিসেস চ্যাটার্জি।
2: আরে গুড ইভিনিং মিসেস মিত্র।
5: আরে কত ফুল দিচ্ছি। ও তাই হরদ সিং কে দিয়ে ফুলটা নানান বুঝি?
2: হ্যাঁ,
5: আমি তো মোহিতকে বলে বলে এলে গেলাম, তা ও বলে সরকারি গাড়ি পাওয়াই যাবে না।
2: গাড়িটা আজ উনি অন পেমেন্ট নিয়েছিলেন।
5: আহা, এই কথা তো আমাদের মধ্যে মিসেস চ্যাটার্জি, অন পেমেন্টও জানি আবার নন পেমেন্টও জানি, সে কথা হচ্ছে না, এই মোহিতের বাড়াবাড়ির কথা বলছিলাম।
2: এই জায়গাটা আপনার ভালো লাগছে না না মিসেস মিত্র? আমারও লাগে না জানেন।
5: আচ্ছা কি করে লাগবে বলুন না, আমাদের একটা ক্লাব নেই, একটা অ্যাসোসিয়েশন নেই, একটা হ্যান্ডসাম ইয়ং ম্যান পর্যন্ত নেই, থাকার মধ্যে কুলিদের সিনেমা লাইনের ওপারে, মা গো যা গন্ধ।
2: গিয়েছিলেন নাকি সিনেমায়?
5: না গিয়ে কি করি বলুন, ওই সিনেমার প্রোপাইটার আমার মোহিতের কাছে খুব অবলাই, তাই তারই অনুরোধ রাখতে যেতেই হয় সপ্তাহে একবার করে। দেখেছেন নাকি লন্ডন কালের কি?
2: না।
5: ও বাবা, রামানন্দের যা চেহারা ভাই, চার্মিং, এখনো তো চলছে, যান না একদিন দেখে আসুন।
2: দেখি। আচ্ছা আমার সঙ্গে চলুন না উপরে, রহমতকে একটু দেখিয়ে দেবো রান্নাটা, বাবা আসবেন আজ।
5: ও হ্যাঁ, শুনেছিলাম বটি মোহিতের কাছে, আপনার বাবা তো মস্ত বড় লোক, হি ইজ দ্য বিগ ম্যান, আপনার বাবার সঙ্গে একটু আলাপ করবার আমার ভারী ইচ্ছা।
2: বেশ তো বেশ তো, আপনি থাকতে থাকতে যদি এসে যান তাহলে তো ভালোই হবে।
5: হ্যাঁ, সেই ভেবেই আরো এলাম। সুশান্ত মুখার্জি নাম কি না শুনেছি বলুন, এত বড় একজন বিজনেস ম্যাগনেটের মেয়ে আপনি, আই এম রিয়েলি জেলাস অফ ইওর লাক। আমি শুনেছিলাম নাকি মিস্টার চ্যাটার্জি প্রমোশনের ব্যাপারে আপনার বাবা অনেক হেল্প করেছিলেন।
2: আমি ঠিক জানি না, তবে উনি নিজের এফিশিয়েন্সি চুরি প্রমোশন পেয়েছেন মনে হয়।
5: আপনি থামুন তো, এফিশিয়েন্সি ধুয়ে খেলেও আজকাল চাকরিতে কিচ্ছু হয় না, পেছনে ঠেলবার লোক দরকার হয় বুঝলেন। এই মহিতেরই দেখুন না, ও কি কম এফিশিয়েন্ট, ওই ধরাধরি করা ওর ধাতে পোষায় না। এই আপনার বাবাকে একটু বলুন না ওর কথা।
2: আমি বললে কি ভালো দেখায় মিসেস মিত্র? তাছাড়া আমার বাবা বিজনেস করেন, চাকরির ব্যাপারে ঠিক।
5: ও বাবা, শুনেছি সুশান্ত মুখার্জি একটার কথা নাকি দিল্লির তাবড়ো তাবড়ো লোক পর্যন্ত উঠে বসে।
4: মাইজি, ওইখানে আইসে না কেন?
2: তুই উপরে যাবি, ওই ওই মহিত এলো।
1: গুড ইভিনিং মিসেস চ্যাটার্জি।
2: হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং।
1: মিস্টার কোথায়?
2: আসুন আসুন, উনি একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরবেন।
5: এই জানো, মিসেস চ্যাটার্জির বাবা আসছেন আজ, মিস্টার মুখার্জি, সুশান্ত মুখার্জি। তাই ভেবেছিলাম আমরা থাকতে থাকতে যদি আসতেন আলাপ পরিচয়টা বেশি হয়ে যেত।
1: নট ব্যাড, এ চান্স মিস করা ঠিক নয়। হু ইজ শি?
2: আমাদের বাড়ি কাজ করে, মুলি।
1: নাইস স্টাফ। দেখুন মিসেস চ্যাটার্জি, জাস্ট হ্যাভ আ লুক অ্যাট আ ফিজিক, সিম্পলি অ্যালিয়রিং, লোভনীয়। আপনারা হাজার ডায়েট করলেও এই ফিগার রাখতে পারবেন না।
5: আই মুঙ্গলি, তুমি ধর যাও।
1: ওকে তাড়াচ্ছ কেন?
2: না মিস্টার মিত্র, ওর স্বামীকে থানায় ধরে নিয়ে গেছে আজ, ওর মনটা ভালো নেই।
1: থানায় ধরে নিয়ে গেছে? কি করেছিল রে? চুরি? চুরি আজকাল যা বেড়েছে আর বলবেন না মিসেস চ্যাটার্জি। যাক গে, তুই ভাবিস নে রিলিজ হয়ে যাবে, তুই গাড়িতে গিয়ে বস, থানায় নিয়ে যাই।
5: ও আবার কি ঢঙের কথা রাত্রির বেলা? আর খামুখা তোমারই বা এত মাথা ব্যথা কিসের?
2: কি খবর দারওয়ান?
6: যে বাবু পঞ্চিকা ঘোষ নিয়ে এসেছে মা, আমি ও না ছোব।
2: তুমি নিয়ে এসেছ? শম্ভু কোথায়?
7: শম্ভুর বন্ধুকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, তাই থানায় গেছে। আমাকে বলে গিয়েছিল মুরগি দুটো বানিয়ে আনতে, এনেছি।
5: এই তুমি নতুন এসেছো মনে হচ্ছে, বাঙালি?
7: আগে হ্যাঁ।
5: নাম কি?
7: প্রকাশ বোস।
1: হ্যাঁ, কায়স্থ বাড়ির ছেলে, কি কাজ করো এখানে?
7: মজুরের কাজ, এরা বলে লস্কর।
1: কুলির কাজ করছো? গুড হেভেন, এই বাঙালির যেটুকু প্রেস্টিজ ছিল এরাই ডোবালো বুঝলেন মিসেস চ্যাটার্জি। কুলিন কায়স্থর ছেলে কুলির কাজ করছে, আর তাও ওই বিদেশে এসে। সেই কথায় বলে না, এই বামুন কায়েতের ঘরের ছেলে লেখাপড়া না শিখলে গরু হয়, আর হয়েছেও তাই।
7: আমি স্কুল ফাইনাল পাস করেছি।
1: স্কুল ফাইনাল পাস করেছো? মিথ্যে কথা বলার জায়গা পাওনি, স্কুল ফাইনাল পাস করে কেউ কুলিগিরি করে?
2: আপনি দেখে শুনে একটা ভালো চাকরি করে দিন না মিস্টার মিত্র।
7: আমি যাই।
5: শোনো শোনো, আমার বাংলোর সামনে জায়গাটা শুধু শুধু পড়ে রয়েছে, একজন বিশ্বাসী ছেলে পেলে।
1: ও যে বিশ্বাসী, এক মুহূর্তে তুমি ধরে নিলে কি করে? না, আমাদের লোকের দরকার হবে না, তুমি যাও হে ছোকরা।
7: নমস্কার।
5: বেশ দেখতে ছেলেটি, কি স্বাস্থ্য, ওই রকম নোংরা হয়ে থাকে তাই একটু সাজিয়ে গুছিয়ে রাখলে।
2: আপনার ছেলেরা কোথায় মিসেস মিত্র?
5: সব হোস্টেলে। এই বদলির চাকরি ভাই, কাউকে সঙ্গে আনি না, এই জঙ্গলে কি ছেলে পেলের চরিত্র গঠন হয়?
2: আপনার বড় ছেলেটি তো বেশ বড় হবে না?
5: ওই মাথায় বেড়েছে, না হলে বয়স আর এমন কি?
1: তাহা বয়স হলো বই কি, এই ছেলেটারই বয়সই হবে।
5: নাও তুমি চশমা নাও, এ একটা ডাগর জোয়ান ছেলে, এর সঙ্গে আমার অনুর বয়সের তুলনা।
2: কটা বাজলো বলুন তো মিস্টার মিত্র?
1: তা প্রায় আটটা হলো।
2: আচ্ছা, এত দেরি হচ্ছে কেন?
8: বাবা, ও আমি সেই কখন থেকে রাস্তার দিকে চেয়ে বসে আছি, এত দেরি হলো কেন তোমার আসতে? স্টেশনে গাড়ি ছিল?
9: হ্যাঁ গাড়ি ছিল মা, তবে একটু ঘুরে আসতে হলো কি না, বড্ড রোগা হয়ে গেছিস মা।
8: তুমি আমাকে রোগাই দেখো, অথচ সবাই বলে এখানে জল হাওয়ায় আমি নাকি ফুলছি। বাবা বাবা, তোমার সঙ্গে আলাপ করার জন্য না ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আলাপ করিয়ে দে। ইনি মিস্টার মহিত মিত্র, এক্সিকিউটিভ অফিসার।
1: নমস্কার।
8: আর ইনি মিসেস মিত্র।
5: নমস্কার।
8: দুজনে এরা এত ভালো না, আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকেন।
9: আচ্ছা, খুব খুশি হলাম। সমীরণ কোথায়?
8: ও তো একটু বেরিয়েছে বাবা, বলে গেছে এখনই ফিরবে। ওর কথা আর বলো না জানো, কাজ কাজ আর কাজ, এক মুহূর্ত কি বিশ্রাম আছে?
5: এখানে কাজই এইরকম, কোনো ধরা বাঁধার টাইম তো নেই, সব সময়ই খাটুনি। তাতে একটু আগে আমরা আলোচনা করছিলাম, যদি হেড অফিসের কাজ হতো।
8: বাবা তুমি ওপরে চলো, পোশাক ছেড়ে

0: স্নান করে নাও।
1: না রে, কোনো দরকার নেই। সমীরণকে পেলে অত্যন্ত জরুরি কথা ছিল, সেগুলো সেরে আজ রাত্রে ডাউন মিলিয়ামকে ফিরে যেতে হবে।
0: সে কি বাবা, একটা রাত্রিও থাকবে না?
1: আমার যে ভয়ানক কাজের চাপ মা, জানিস তো দিল্লি থেকে আজই সকালের প্লেনে ফিরেছি।
2: দিল্লিতে বুঝি বিজনেসের ব্যাপারে যেতে হয়?
1: আগে হ্যাঁ।
2: তাহলে তো অপুর মহলে খুব জানাশোনা আপনার।
1: আগে না।
0: চা দিতে বলি বাবা?
1: না মা, সে তো গাড়িতেই খেয়ে এলাম।
0: আমি একটু উপরে গেলাম, আপনারা গল্প করুন, আমি আসছি।
3: ক্যালকাটা ক্লাবে বোধহয় আপনাকে একবার দেখেছিলাম।
1: আমি তো ক্যালকাটা ক্লাবে যাই না।
2: ও, তবে বোধহয় রোটারি ক্লাবে। এই চেহারা তো ভুলবার না।
3: মিস্টার চ্যাটার্জির ট্রান্সফারের ব্যবস্থা হলো নাকি?
1: কেন
3: না, মাথার উপর আপনি যখন রয়েছেন তখন এই জঙ্গলে আর কতদিন পড়ে থাকবেন? মিস্টার মুখার্জি, বলছিলাম কি, যদি আমাদের সঙ্গে লাঞ্চটা,
1: মাফ করবেন, আজ রাত্রে আমাকে ফিরতে হবে।
4: আরে আপনি এসেছেন।
1: হ্যাঁ, কিরকম আছো?
4: ভালো। আপনার শরীর ভালো তো? আপনাদের অ্যাটেন্ড করতে পারলাম না, কিছু মনে করবেন না।
2: না না, মনে করার কি আছে?
3: আচ্ছা চলি,
1: বিশেষ জরুরি প্রয়োজনে এবার আসতে হলো। রাত্রে ডাউন মিলটাতে আমি ফিরে যাব।
4: কাজটা কি অফিসিয়াল? আপনার আর্জেন্ট অফিসিয়াল কোনো দরকার থাকলে মিস্টার ঘোষ আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে খবর দিয়ে আনতে পারি।
1: মিস্টার ঘোষের সঙ্গে আমার দেখা হয়েছিল।
4: ও, দেখা হয়েছিল?
1: হ্যাঁ, আমি তোর কোয়ার্টার্স ঘুরে আসছি।
4: আচ্ছা,
1: কেসটা ওর কাছেই আছে।
4: কোন কেস বলুন তো?
1: ভারদাজন কোম্পানির একটা বিলার কেস।
4: ও আচ্ছা, কেসটা খুব কমপ্লিকেটেড। ওদের ফার্স্ট কনসাইনমেন্টের চালানটা রিজেক্ট হয়েছে।
1: জানি, এবং এন্টায়ার পারচেজ অর্ডার ক্যান্সেল করতে সুপারিশ করেছো তুমি।
4: কোথায় শুনলেন?
1: খবর তো দিল্লিতেই পেয়েছি।
4: আমি জানি না খবরগুলো কিভাবে অফিসের বাইরে পৌঁছে, তবে কথাটা সত্যি যে ফার্ম একমালের স্যাম্পল টেস্ট পাস করিয়ে অন্য মাল সাপ্লাই দেয়, তারা আমাদের ঠকিয়ে টাকা নেবে এটা আমরা চাই না।
1: মালটা কি এক্সপার্ট দিয়ে পরীক্ষা করানো হয়েছিল?
4: নিশ্চয়ই, তাছাড়া আমি নিজেও তো এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি।
1: নিজেকে তুমি অনেক কিছু মনে করতে পারো সমীরণ, কিন্তু তুমি ভুলে যেও না যে তুমি খুব অল্প দিনই প্রমোশন পেয়েছো।
4: আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন?
1: না, শুধু তুমি মনে করিয়ে দিচ্ছি, এরা বিগ কনসার্ন, এদের চটালে অনেক সময় ফলটা ভালো হয় না। মিস্টার ঘোষ ফাইলটা নিয়ে এখনই আসবেন, তোমার রিমার্কসটা কেটে বিলটা পাশ করিয়ে দিও।
4: আমাকে মাফ করবেন।
1: তার মানে?
4: জেনে শুনে এত বড় একটা অন্যায় কাজ আমার হাত দিয়ে হবে না। আপনি জানেন ওই মাটি মেশা

0: এভাবে ছেলে খেলা করার অধিকার আমার নেই।
1: তোমার অধিকার যে কতটুকু শুধু সেইটাই তুমি ভুলে যাচ্ছ সমীরণ। তুমি শুধু কনস্ট্রাকশনের দায়িত্ব নিয়ে এখানে এসেছো, তোমার উপর এক্সপার্ট আছেন, বিদেশি অ্যাডভাইজার আছেন, সবাইকার কাজ একার মাথায় নেবার অধিকারই কি তোমার আছে?
0: নিশ্চয়ই আছে। একজন শিক্ষিত দায়িত্বশীল নাগরিক হিসাবে, একজন স্বদেশ প্রেমিক হিসাবে সে অধিকার আমার নিশ্চয়ই আছে, এবং আমি আশা করি সে অধিকার আপনার থাকা উচিত।
1: না, আমি অধিকারের মাত্রা জ্ঞানটা কখনো হারিয়ে ফেলি না সমীরণ। আমি যদি তোমার পোস্টে এখানে থাকতাম, তাহলে আমার অধিকারের বাইরে আমি কোনো কাজ করতাম না।
0: সেটা বোধ হয় আমিও করিনি।
1: করেছো, ভারদ্বাজান কোম্পানি অর্ডার পেয়েছে হেড অফিস থেকে, সে অর্ডার ক্যান্সেল করার অধিকার তোমার নেই।
0: অর্ডার ক্যান্সেল আমি করিনি, শুধু সুপারিশ করেছি মাত্র।
1: আমি যদি বলি সেটা ব্যক্তিগত আক্রোশে?
0: হোয়াট ডু ইউ মিন? ভারদ্বাজান কোম্পানির সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক আমার নেই।
1: আমি যদি বলি আমি শুনেছি ভারদ্বাজান কোম্পানি তোমার ডিমান্ড অনুযায়ী টাকা দিতে পারিনি বলে এই ব্যবস্থা?
0: ইটস আ লাই, ইটস আ লাই। আর আপনি, আপনি কি করে এই কথা বলেন? আপনি জানেন আমার চরিত্র, আমার রুচি, আমার শিক্ষা।
1: সেটা জানি বলি আমি আশা করেছিলাম একজন শুভাকাঙ্ক্ষী আত্মীয় হিসেবে তোমার কাছে অন্তত সুব্যবহারটুকু পাব।
0: আপনার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেছি বলে আমার মনে পড়ছে না।
1: না পড়াই স্বাভাবিক। আমার ব্যক্তিগত পরিচয়ের কথা বাদ দিয়েও কেবলমাত্র আত্মীয় হিসেবে তোমার কাছে কি আমার কোনো দাবি নেই সমীরণ?
0: নিশ্চয়ই আছে।
1: তাহলে তাহলে সেই আত্মীয়তার দাবিতেই তোমাকে অনুরোধ করব ভারদ্বাজান কোম্পানির চালানটা রিলিজ করতে।
0: আমি আবার বলছি আমাকে ক্ষমা করুন। আত্মীয়তা, সামাজিকতা, অনুরোধ, উপরোধের বহু ঊর্ধ্বে আমার জাতির প্রতি, আমার দেশের প্রতি আমার কর্তব্য, আমার বিবেক, আমার বিদ্যা, আমার দায়িত্ববোধ সেই শিক্ষাই আমায় দিয়েছে।
1: শিক্ষার সম্পর্কে কথা উঠল তো তাই মনে পড়ে গেল, বড় পোস্টের জন্য একটা বিলিতি ডিগ্রি খুব দরকার হয়, তাই না?
0: আপনি কি বলতে চান?
1: বলতে চাই এইটুকুই যে শিবপুর ইঞ্জিনিয়ার সমীরণ চ্যাটার্জির বিলেত যাতায়াতের খরচটা তার শ্বশুরই দিয়েছিলেন বোধ হয়।
0: আপনি কি আমাকে ইনসাল্ট করার জন্য এখানে এসেছেন?
1: না, এখানে এসেছিলাম ভারদ্বাজান কোম্পানির চালানটা রিলিজ করতে।
0: আমি বুঝতে পারছি না, ভারদ্বাজান কোম্পানির মতো অসাধু এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আপনার এরকম জঘন্য সুপারিশ কেন?
1: আমি ভেবেছিলাম ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড ইট।
0: সুশান্ত কুমার মুখার্জির মতো সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির কাছে আমি ভারদ্বাজান কোম্পানির ওকালতি আশা করিনি।
1: কারণ তুমি জানো না যে ভারদ্বাজান কোম্পানির বেনামি মালিকানাই সুশান্ত কুমার মুখার্জির।
2: কি হলো তোমাদের, কি হয়েছে বাবা, কি হয়েছে বলো না, কি হয়েছে বাবা, ঠিক কথা বলছো না কেন তোমরা?
1: না, কিছু হয়নি মা।
2: উপরে চলো।
1: কিছু হয়নি মা, কিছু হয়নি, চলো উপরে চলো।
3: নমস্কার স্যার।
0: নমস্কার। ও আপনি, আসুন আসুন। এই অঞ্চলের সবচেয়ে বড় মহাজন কে সমাদার বাবু?
3: এই অঞ্চলে মানে কাছাকাছি তো তেমন কেউ।
0: বড়া করে কোনো ধনী মহাজনের সঙ্গে আপনার জানাশোনা আছে?
3: দু একজনের সঙ্গে আছে, কিন্তু কেন স্যার?
0: দরকার আছে, আপনি যেতে পারবেন আমার সঙ্গে বড়া করে?
3: মানে এই রাত্রে?
0: হ্যাঁ এই রাত্রে।
3: কিন্তু প্রয়োজনটা জানতে পারলে স্যার।
0: আচ্ছা চলুন, বলছি।
3: আচ্ছা চলুন।
2: ওকে বেরিয়ে গেল আবার দরওয়ান সাহেব, কি বেরিয়ে গেলেন?
4: জি হ্যাঁ, তখনই তো গেলেন গাড়ি দিয়ে ও সমাদার বাবুর সাথে।
2: সমাদার বাবু আবার এসেছিলেন? ওহ, এই সমাদার বাবুই ওর মাথাটা খেলে।
1: সমীরণ
2: না বলছে সমাদার বাবুর সঙ্গে বেরিয়েছে এই রাত্রে।
1: সমাদার বাবুটিকে?
2: এখানের এক কন্ট্রাক্টর।
1: আচ্ছা, তুই যা উপরে এখনই হয়তো এসে যাবে।
5: নমস্কার মিস্টার মুখার্জি। নমস্কার। নমস্কার মিস্টার চ্যাটি।
1: বসুন মিস্টার ঘোষ।
2: আপনারা বসুন, আমি একটু উপরে যাচ্ছি।
5: স্যার কি বাড়ি নেই?
1: না, শুনলাম ওই সমাদার বাবুর সঙ্গে বেরিয়েছে।
5: আবার সমাদার বাবু? সমস্ত এক্সকাভেশনের কাজটা যাতে নিজে পায় তার জন্য বাড়ি বাড়ি তদবির শুরু করেছে আর কি।
1: কত টাকার কাজ?
5: তারপরে 10 লাখ টাকার মতো তো হবেই।
1: আচ্ছা মিস্টার ঘোষ, আপনি ফাইলটা রেখে যান, সমীরণ ফিল্ডে ঠিক করে দেবে।
5: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু স্যার
1: আপনি কি আমাকে

0: বিশ্বাস করতে পারছেন না মিস্টার ঘোষ?
1: ছি ছি ছি, ও কথা বলে অপরাধী করবে না মিস্টার মুখার্জি, তবে কতগুলো ডিসিপ্লিন তো আমাদের মানতে হবে।
0: আপনার ডিসিপ্লিন রাখতে কি ফাইল নিয়ে ছুটে এসেছেন এত রাত্রে?
1: আগে না, পারচেজ অফিসের ট্রাঙ্ক হলে বিলটার সম্বন্ধে বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন আর কি।
0: আপনি জানেন যে ওই ভরদ্রাজান কোম্পানির বিলের সঙ্গে আমার কি সম্পর্ক?
1: কতটা অনুমান করছি,
0: সেটা অনুমান করেও কি আপনার মনে হচ্ছে না যে এই বিলটা এখনই পাস করে দেওয়া আপনাদের উচিত?
1: বিল পাস করার কোনো ক্ষমতা আমার নেই মিস্টার মুখার্জি। পারচেজ অর্ডারের উপর মিস্টার চ্যাটার্জি যে নোট দিয়েছে তা অগ্রাহ্য করার কথা আমি তো নগণ্য, স্বয়ং চেয়ারম্যানকে ভেবে দেখতে হবে। মানে ডিপার্টমেন্টে মিস্টার চ্যাটার্জির নোটে একটা দাম আছে। আমি একটা সাজেশন দিচ্ছিলাম মিস্টার মুখার্জি, মানে ফার্স্ট কনসাইনমেন্টের মালটা বদলে যদি ফ্রেশ মাল সাপ্লাই দিতেন।
0: তার মানে এটা কনফার্ম যে ভরদ্রাজান কোম্পানি চুক্তি অনুযায়ী মাল সাপ্লাই করেনি?
1: না না, ঠিক তা নয় মিস্টার মুখার্জি, তবে মালটা নিয়ে যখন একটু গন্ডগোল উঠেছে।
0: গন্ডগোল উঠেছে বলি আজ আমায় এতদূর ছুটে আসতে হয়েছে মিস্টার ঘোষ। আর ওই মাল রিপ্লেস করার অর্থ এই যে ভরদ্রাজান কোম্পানির নামে চিরকালের মতো দেউলিয়া নোটিশ ঝুলিয়ে দেওয়া, আমি আমি তা করতে পারি না মিস্টার ঘোষ।
2: এই তো এই তো স্যার এসে গেছে। ও আপনি কতক্ষণ?
1: এই কিছুক্ষণ স্যার, এই ফাইলটা নিয়ে এসেছিলাম।
2: কোন ফাইল?
1: ভরদ্রাজান কোম্পানির ফাইল।
3: আমার ঠিক মনে পড়ছে না মিস্টার ঘোষ, ওই ফাইলটা কি আপনাকে আনতে বলেছিলাম?
1: আপনি ঠিক বলেননি স্যার, মিস্টার মুখার্জি বলেছিলেন রাত্রে একবার আসতে, আপনি নাকি কনসিডার করবেন।
3: ফাইলটা আপনি নিয়ে যান মিস্টার ঘোষ, আপনার অনর্থক রাত্রি হচ্ছে।
1: আচ্ছা স্যার, তাহলে আসি।
3: গুড নাইট।
1: ইয়েস গুড নাইট।
0: তোমার শেষ সিদ্ধান্ত তাহলে এইটাই?
3: সে কথা আগেই আপনাকে জানিয়েছিলাম।
0: আমি ভেবেছিলাম ভরদ্রাজান কোম্পানির প্রকৃত পরিচয় জানতে পারলে তোমার মত পরিবর্তনে সাহায্য হবে।
3: বোধহয় একটু ভুলভাবেই ভেবেছিলেন কথাটা, কারণ আমার সিদ্ধান্ত ভরদ্রাজান কোম্পানির কার্যাবলীর উপর, তার মালিকের পরিচয়ের উপর নয়।
0: তুমি জানো আজকের এই কনসাইনমেন্টের রিজেকশনের কি অর্থ?
3: তাদের অর্ডার ক্যান্সেল হবে।
0: শুধু তাই নয়, ভরদ্রাজান কোম্পানির খাতা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আমার প্রেস্টিজ, আমার পজিশন আজ কোথায় ঠেলে দিচ্ছ তুমি একবার কল্পনা করতে পারো?
3: পারি, কিন্তু আপনিও কি একবারও কল্পনা করেছেন ওই মাটি মেশানো নরম নুড়িগুলোর উপর যখন ওই বিরাট বাঁধ তৈরি হবে, যখন কাঁচা কংক্রিটের মধ্যে দিয়ে হু করে জলস্রোত বয়ে যাবে, কোটি কোটি লোকের বুকের রক্ত জল করা টাকার তৈরি বাঁধের উদ্দেশ্য হবে ব্যর্থ, তখন আজকের মানুষ ভবিষ্যতের মানুষ ধিক্কার দেবে আমাকে আপনাকে।
0: আচ্ছা আচ্ছা সুমিরন, মানুষ অর্থ এবং পদমর্যাদা পেলে পুরনো কথা সব ভুলে যায়, তাই না?
4: এই কথা বলছো কেন বাবা?
3: আমি জানি কেন বলছেন। আপনি আমাকে নিজের টাকায় বিলেট পাঠিয়েছিলেন এবং এই চাকরি পাওয়ার ব্যাপারে অনেক সাহায্য করেছিলেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। কিন্তু শুধু ওই কৃতজ্ঞতার দাবিতে একটা অন্যায়ের সঙ্গে আপোষ করতে নিশ্চয় আমায় বলবেন না।
4: এরকম কথা বলছো কেন?
0: বলছে কারণ কৃতজ্ঞতাটা ওর পুঁথিতে পড়া বনি, সত্যিকারের কৃতজ্ঞতা ওর নেই। থাকলে ওইভাবে ওইভাবে আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস করতো না।
4: বাবা,
0: ও ভুলে গেছে, ও ভুলে গেছে চিত্রা কি বাড়ির ছেলেও, ও ভুলে গেছে, ও ভুলে গেছে শিবপুরের ডিগ্রি পকেটে করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ফ্যা ফ্যা করে। সেদিন ওর বাইরে যাওয়ার একটা পোশাক পর্যন্ত ছিল না। সেদিন আমি ওকে নিয়ে গিয়ে
3: নিয়ে জানি আপনি আমার জন্য যা করেছেন সে ঋণ অপরিশোধ্য। চিত্রাকে স্ত্রী হিসাবে পেয়েছি এও আমার ভাগ্য, কিন্তু বিলের যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনে আপনি যে টাকা খরচ করেছিলেন আমার অনুমান তা প্রায় 10,000-এর বেশি হবে না। আমি তৈরি হয়ে এসেছিলাম, এই টাকাটা ফেরত নিয়ে আপনি আমাকে দায় মুক্ত করুন। চেকটা রইল।
0: সুমিরন, তুমি তুমি আমাকে এরকম ভাবে অপমান করতে পারলে?
4: কি করলে তুমি, তুমি কি করলে?
3: চিত্রা, আমি একটা নীতিকে বিশ্বাস করি, সে নীতি মনুষ্যত্বের নীতি। তারই দাবিতে যা করেছি তা অত্যন্ত ভেবে এবং ঠান্ডা মাথায় করেছি।
0: চিত্রা,
4: বাবা,
0: তোর দরওয়ানকে বল আমার জিনিসপত্রগুলো যেন নামিয়ে দেয়। ভোরের এক্সপ্রেসে যাব, তুই যদি তোর বাবার সঙ্গে সম্পর্ক রাখতে চাস তো আমার সঙ্গে যেতে পারিস। আর যদি
4: বাবা, বাবা তুমি একটু বসো, আমি আমি ওকে বুঝিয়ে বলছি। ও তো এরকম করে না কখনো।

0: কথাটা যদি পারিস ওকে বুঝিয়ে দিস, নীতিটা ওরই এক চেটে নয়, আমি একটা নীতিকে বিশ্বাস করি যেখানে মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান যে কোনো সামাজিক সম্পর্কের চেয়ে বড়। দরবারকে বল আমার মালপত্রগুলো নামিয়ে আনতে।
1: বাবা বাবা বাবা, তোমার জন্য নিজের হাতে রান্না করেছিল, কিছু মুখে দিয়ে যাও।
0: তোর বাবাকে তো তোর বাবাকে তো তুই চিনিস চিত্রা, নিজের মর্যাদাকে ছোট করে কোনোদিন কোনো আপোষ করিনি আমি জীবনে। শুধু শুধু মেয়ে জামাই পর হয়ে যাবে বলে এত বড় অসম্মান আমি মাথা পেতে মেনে নিতে পারি না চিত্রা, কিছুতেই মেনে নিতে পারি না।
1: বাবা ওকে তুমি ক্ষমা করো, বাবা তুমি ওকে ক্ষমা করো।
0: ক্ষমা আমি করতে পারি না চিত্রা, ক্ষমা আমি করতে পারি না। আমার মুখের উপর যে এত বড় চাবুক মারি ক্ষমা আমি করতে পারি না। এই সেই চেক, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এত বড় অপমান আমি মাথা পেতে কিছুতেই নেব না, কিছুতেই আমি মেনে নেব না। আমাকে ছেড়ে দে মা, আমাকে ছেড়ে দে, আমি যাই মা। আর হয়তো কোনোদিন আমাদের দেখা হবে কিনা জানি না। ঘুরে স্টেশন যাওয়ার রাস্তায় একবার ঘুরে যাবো না তোকে দেখতে? এবার ছাড়, এবার ছাড় মা, আমি আমি চলি মা, আমি উনি চলে গেলেন। চিত্রা আমি জানি তুমি খুব দুঃখ পেয়েছো, কিন্তু এ ছাড়া আমার উপায় ছিল না।
1: আমি কিছু শুনতে চাইছি না।
0: না শুনলে তুমি আমার উপর অবিচার করবে চিত্রা।
1: কারো সম্বন্ধে কোনো বিচার আমি করছি না, আমায় আমায় শুধু একটু একা থাকতে দাও।
0: তুমি জানো আমি কেন তাকে ওইভাবে চেকটা দিয়েছি?
1: না,
0: তিনি একদিন টাকা দিয়ে আমার উপকার করেছিলেন, তারই দাবিতে তিনি আমাকে দিয়ে এমন একটা কাজ করাতে চান যা করলে মানুষ বলে পরিচয় দেবার আমার আর কিছুই থাকতো না চিত্রা।
1: কিন্তু কিন্তু তিনি আমার বাবা, তোমার যদি কিছু নাও করে থাকেন তবু তিনি তোমার থেকে বয়সে অনেক বড়, তাকে তাকে তুমি এভাবে অপমান করলে।
0: তিনি বারবার আমার পিঠে চাবুক মেরে আমায় মনে করিয়ে দিয়েছিলেন আমি তার অনুগৃহীত, তার সেই জন্যেই মনে হচ্ছিল যে করেই হোক আজ রাতেই আমার ঋণ মুক্ত হতে হবে, না হলে ওই অসাধু ব্যবসায়ী হাত থেকে আমার নিষ্কৃতি নেই।
1: কি বললে, কি কি বললে তুমি বাবাকে, তুমি অসাধু বললে?
0: নিশ্চয়ই, আজ তার পরিচয় আমার কাছে জলের মতো স্বচ্ছ, তিনি মূলে একজন অসাধু ব্যবসায়ী, এ কথা বলতে আজ আমার এতটুকু দ্বিধা নেই।
1: তুমি তুমি বাবাকে অসাধু বললে?
2: দারোয়ান দারোয়ান, ওপর থেকে আমার সুটকেসটা নিচে এনে দাও তো,
1: আমিও বাবার সঙ্গে কাল ভোরে চলে যাব।
0: চিত্রা
1: থাক, যথেষ্ট হয়েছে, তবে একটা কথা জেনে রাখো, নিজের সম্বন্ধে যত অন্ধত্বই তোমার থাক, আমার বাবার 100 হাত দূরে দাঁড়াবার যোগ্যতাও তোমার নেই। সম্পূর্ণ সম্পূর্ণ নিঃস্ব অবস্থা থেকে একজন লোক আজ দেশের একজন শ্রেষ্ঠ শিল্পপতি, শুধু শুধু অসাধুতা দিয়ে কাজ হয় না?
0: আমার মনে হয়
1: না না এটা নয়, চলো আমি যাচ্ছি।
0: চিত্রা সত্যি তুমি চলে যাচ্ছ?
1: সত্যি যাচ্ছি, তোমরা সবাই যখন যে যার নীতিতে বিশ্বাসী তখন আমারও একটা নীতি নিশ্চয়ই আছে।
0: নিশ্চয়ই আছে, যার জন্য তোমাকে শ্রদ্ধা করি ভালোবাসি।
1: ভালো থাক, ও কথাটা আর বলো না,
0: 100 বার বলবো 1000 বার বলবো, কারণ কথাটা বানানো মিথ্যে নয় আর সেটা তুমি জানো।
1: তাহলে তাহলে চলো ডাক বাংলা গিয়ে বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে ডেকে নিয়ে আসি।
0: না সেটা আমি পারবো না।
1: এরপরেও তুমি বলো আমায় সংসারে থাকতে।
0: নিশ্চয়ই, কারণ সংসারটা তো তোমার।
1: সেইটাই মনে করতে পাচ্ছি না, আমার সংসার যদি হতো তাহলে আমার বাবাকে টেবিলের খাবার ফেলে অন্ধকার রাত্রে শুধু রাত কাটাবার জন্য ডাক বাংলা যেতে হতো না। তুমি জানো ওই বাবা আমার কে, আমার কতখানি, আমি আমি ভালোবাসতে চাই, ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই, শুধু এইটুকুই যদি আমি না পাই এ বাড়ির বেড়া জাল ভেঙে আমায় আমায় চলে যেতেই হবে।
3: থাক, আমি আর কিছু করবো রাহি, আপনি মুঙ্গলিকে আমার সঙ্গে যেতে বলেন।
0: মুঙ্গলি কোথায়?
3: উপরে আছে।
0: আচ্ছা আমি দেখছি। এই মুঙ্গলি, মুঙ্গলি
4: আমারই ডাইটলো সাহা।
0: হ্যাঁ ঝগড়ু বলছে।

0: আর চুরি করবে না, তুমি ওর সঙ্গে যাও।
1: নেহি নেহি সাহ, ওর মুখ আমি দেখতে লাগব, আমি যাব কলাই। তুমি রাইট ভাল বসে আছিস কেন? আমি যাব কলাই, তুই এর ঘর আমি পূর্ব কলাই।
2: সাহ
0: কি করব বলো, জোর করে তো পাঠাতে পারি না। আর এত রাতে যাবি বা কোথায়? দরওয়ানের ঘরে শুয়ে থাকো, সকালে যাওয়াই হবে।
1: দরওয়ান, ভোর হতে তো আর দেরি নেই, তুমি একটু জেগেই থেকো কেমন, বাবা আসবেন।
0: চিত্রা, আজ সন্ধ্যায় তোমার সেই কথা মনে পড়ছিল, তুমি বলেছিলে সময় এলে আমি প্রমাণ করব ওই মুঙ্গলির চেয়ে অনেক বেশি ভালোবাসতে পারি। চিত্রা, সময় তো এসেছিল, প্রমাণ করতে তুমি পারলে না। উপরে যাচ্ছি আমি।
3: ভালো যদি বাসো সখী কি দিব গো,
1: এত রাত্রে কি গান গাইছি, একটু ডাকো না ওকে।
3: দিব উপহার।
4: আমাকে ডাকছিলেন?
1: কি ব্যাপার, তুমি রাত্রে ঘুমো না?
4: এখন রাত্রি কোথায় দিদি, ভোর হয়ে গেছে।
1: তুমি যে আমায় দিদি বলে ডাকলে আমার খুব ভালো লাগলো জানো।
4: আপনি এত ভোরে উঠেছেন কেন দিদি?
1: আমি যে চলে যাব ভোরের ট্রেনে।
4: আবার কবে আসবেন?
1: আর আর আসবো না।
4: যা তাড়াতাড়ি ফিরে আসবেন। না
0: চিত্রা, তুমি কবে আসবে
1: বলতে পারি না, আসবো কিনা তাও বলতে পারি না।
0: তোমার তোমার কষ্ট হবে না? ফুলগুলো সন্ধ্যাবেলায় সাজিয়েছিলে, কিরকম হয়ে গেল না? এটা বোধ হয় আমাদের বিয়ের প্রথম বার্ষিকীর দিনে কিনেছিলাম না? চিনিয়া চারাগুলো বড় হয়েছে, এবার ফুল ফুটবে।
1: মাংসটা পড়ে আছে, রহমতকে বলো সকালে গরম করে দিতে।
0: বলবো, কটা ইঞ্জেকশন নিতে বাকি ছিল ওখানে নিয়ে নিও।
1: নেব।
0: চিত্রা, আর কিছু বলার নেই তোমার, সব শেষ হয়ে গেল আজ রাতে।
2: সাহেব, পুলিশ।
0: পুলিশ?
2: জি সাহেব। মিস্টার চ্যাটার্জি, আমরা অত্যন্ত দুঃখিত এই অসময়ে আপনাদের ডিস্টার্ব করতে এলাম।
5: নিহাত কর্তব্যের খাতিরই আসতে হয়েছে, আমরা স্পেশাল ব্রাঞ্চ থেকে আসছি।
0: কি ব্যাপার বলুন তো?
2: ব্যাপার একটু ঘোরালো। আচ্ছা আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি বৃন্দাবন সমদ্দার বলে কাউকে চেনেন?
0: হ্যাঁ চিনি।
2: তার সঙ্গে আপনার সম্পর্কটা কি?
0: ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তিনি এখানেই এক্সকাভেশনের একজন কন্ট্রাক্টর।
2: আই সি।
5: আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি বৃন্দাবন সমাদার মশাইকে আপনার গাড়িতে নিয়ে আর সন্ধ্যাবেলায় কোথাও গিয়েছিলেন?
0: হ্যাঁ, মাঠের ধারে গিয়েছিলাম।
5: কেন?
0: এ কথার উত্তর দিতে আমি বাধ্য নই।
5: এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আমরা স্পেশাল ব্রাঞ্চের লোক, এটুকু বুঝে আপনি কোঅপারেশন করবেন?
0: আপনারা যদি অ্যালাউ করেন আমি সমাদারবাবুকে একবার ডেকে পাঠাই।
5: অফকোর্স।
0: দারোয়ান, সমাদারবাবুকে ডেকে পাঠাও।
2: সমাদারবাবু আসুন, তার আগে আপনি আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দেবেন।
0: নিশ্চয়ই।
2: আজ আর একবার অনেক রাত্রিরে সমাদারবাবুকে আপনার গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন, এ কথা সত্যি?
0: সত্যি।
2: সেবারও কি বাঁধের ধারে গিয়েছিলেন?
0: না, ওর বাড়ি ঘেটে গিয়েছিলাম।
5: মিস্টার চ্যাটার্জি, আপনি এখানকার চিফ ইঞ্জিনিয়ার তাই না?
0: হ্যাঁ।
5: আচ্ছা, আপনি সমাদারবাবুর বাড়িতে গিয়েছিলেন বলছেন, প্রয়োজনটা নিশ্চয়ই অফিসিয়াল নয়, ব্যক্তিগত তাই না?
0: তাই।
5: তাহলে ব্যক্তিগত প্রয়োজনটা কি সেটা অনুমান করা আমাদের পক্ষে মোটেই অসম্ভব না।
0: আপনি কি বলতে চান?
5: বলতে চাই সমাদার বাবুকে এন্টায়ার এক্সকাভেশনের কন্ট্রাক্ট পাইয়ে দেবার লোভ দেখিয়ে তার কাছে what you call illegal fees, অর্থাৎ ঘুষ বাবদ কিছু আদায়ের চেষ্টায় সেখানে গিয়েছিলেন।
1: কি বলছেন আপনি, কার সঙ্গে কিভাবে কথা বলছেন আপনার মনে আছে?
5: এক্সকিউজ মি ম্যাডাম, এটা আমার ডিউটি।
1: আপনাদের ডিউটি আপনারা করুন, তাতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু একজন রেসপেক্টেবল অফিসারের সম্মান রেখে আপনাদের কথা বলা উচিত।
5: আমি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি, এরকম খবর পাওয়া গেছে সমাদার বাবু মিস্টার চ্যাটার্জিকে ঘুষ হিসেবে 10,000 টাকার একখানি চেক দিয়েছেন, বলুন সত্যি কিনা?
0: না।
5: কোনো চেক আপনি রিসিভ করেননি?
0: রিসিভ নিশ্চয়ই করেছি, কিন্তু সেটা ঘুষ বাবদ নয়।
5: বেশ তো, কি বাবদ আপনি টাকাটা নিয়েছিলেন সেটা জানতে পারলে আমাদের সুবিধা হতো।
0: সেটা বলতেও আমি বাধ্য নই।
2: মিস্টার চ্যাটার্জি, যদি অনুমতি করেন এই ঘরটা একটু সার্চ করে দেখতে চাই।
0: স্বচ্ছন্দে এবারে আমার একটা প্রশ্নের জবাব দেবেন।
5: নিশ্চয়ই।
0: আপনারা রিপোর্টটা পেয়েছেন কার কাছ থেকে?
5: সে বলা নিষেধ আছে।
2: পাওয়া গেছে স্যার, পাওয়া গেছে।
5: দেখি
0: এই মুহূর্তে আমার আর কোনো সন্দেহ নেই খবরটা কোন সোর্সে আপনারা পেয়েছেন। যিনি আপনাদের এই মহামূল্য সংবাদটি দিয়েছেন সেই গ্রেট সুশান্ত কুমার মুখার্জি আনফর্চুনেটলি আমার শ্বশুর। ওই চেকটা তাঁরই হাতে আমি দিয়েছিলাম, তিনি তার সদ্ব্যবহার করেছেন।
2: স্যার, স্যার কি হলো স্যার?
0: এই যে সমদ্দার বাবু,
2: আগে
0: আসুন আসুন। ইনি সমদ্দার বাবু।
5: ইনি সমদ্দার বাবু। আচ্ছা সমদ্দার বাবু,
2: আগে
5: এই চেকে এই সইটা কি আপনার?
2: কোনটা আগে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
5: এইরকম মাঝে মাঝে কি আপনি মিস্টার চ্যাটার্জির নামে চেক কাটেন?
2: না স্যার, এই প্রথম।
5: আচ্ছা সমদ্দার বাবু,
2: আগে
5: ঘুষের টাকা কেউ কি চেকে দেয়? ধরা পড়ে যাবেন যে।
2: ঘুষ? ঘুষ কি স্যার? ঘুষ কাকে দেবো? চ্যাটার্জি সাহেবকে? সর্বনাশ। আরে মুশাই, বাগানের দুটো আতা পর্যন্ত উনি নিতে চান না, ওকে আমি ঘুষ দেব?
5: তাহলে এই 10,000 টাকার চেক আপনি ওকে জন্মদিনে উপহার দিয়েছেন?
2: না স্যার, আমি আসতে আমায় বললেন কোনো মহাজন জানাশোনা আছে কিনা, গাড়িটা রেখে কেউ যদি 10,000 টাকা দিত এই রাতে তাহলে খুব উপকার হতো। তখন আমি বললুম, দেখুন আপনার যদি উপকারে লাগে গরিবের ব্যাংকে যা আছে তার থেকে একটা চেক কেটে দিতে পারি, কিন্তু গাড়ি আমি রাখব না।
5: তারপর কি হলো?
2: বলবো কি স্যার, উনি তো কিছুতেই শুনবেন না, গাড়ি রাখতেই হবে। শেষ পর্যন্ত হ্যান্ড নোটে সই করে তবে ওই টাকাটা নিলে।
1: সে কি?
5: আচ্ছা হ্যান্ড নোটটা দেখাতে পারে?
2: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই তো সঙ্গেই রয়েছে আমার।
0: আশা করি আপনাদের সন্দেহ নিরসন হয়েছে।
5: ইয়েস ইয়েস মিস্টার চ্যাটার্জি, আমরা অত্যন্ত লজ্জিত, অনর্থক হ্যারাসমেন্ট করলাম আপনাদেরই অসময়।
2: আমাদের ক্ষমা করবেন। নমস্কার।
0: নমস্কার।
2: কিছু বিপদ হবে না তো স্যার?
0: আরে না না, কিসের বিপদ? নিজে যদি সৎ থাকেন সমাদার বাবু, দুনিয়ার কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। তবে অনর্থক আপনাকে হয়রানি করাতে হলো, অনেক ধন্যবাদ।
2: তাহলে আমি আসি স্যার। আসি ম্যাম স্যার। নমস্কার। নমস্কার।
0: নমস্কার। মিত্রা, চেকটা বোধহয় উনি ভুলে ফেলে গেছেন, দেখা হলে ওকে দিয়ে দিও। কি হলো চিত্রা, কি হলো?
1: আর কত, আর কত আঘাত তুমি দেবে আমায়? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমার ভুল। ছি ছি ছি, ঘৃণায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। শেষ পর্যন্ত তোমাকে তোমাকে এই অপমান সহ্য করতে হলো।
0: অপমান কিসে চিত্রা?
1: অপমান নয়, তোমাকে সারা মহেশ্বরের লোক দেবতার মতো শ্রদ্ধা করে, সে তোমাকে আজ পুলিশের জেরার সামনে দাঁড়াতে হলো। তোমাকে, তোমাকে যিনি এতখানি ছোট করতে পারেন, তিনি তিনি আমার যত আপনি হন, আজ থেকে তিনি আমার কেউ নন।
0: চিত্রা,
1: কেউ নন, আজ থেকে সব সম্পর্ক শেষ।
0: চিত্রা,
1: নিজের স্বার্থে ঘা লাগলে মেজামাইয়ের এত বড় সর্বনাশ যিনি করতে পারেন
0: তাকে। একটা কথা কি জানো চিত্রা, মানুষ যতদিন অর্থের ওপর প্রভুত্ব করে ততদিন অর্থ মানুষের দাস, কিন্তু ওই অর্থ যখন প্রভু হয়ে মানুষকে দাস বানায়, মানুষের ইতিহাসে তার চেয়ে বড় দুর্দিন আর নেই।
6: মা, ও তোমার সাথে যাইতে কইছে, ভোর হইয়া গেছে, এখন আমি কি করব?
7: কি করব?
6: আহা, তোমাকে জিজ্ঞেস করছেন কি করব? যাবার তো 16 আনা ইচ্ছে। যাও, কি নিয়ে ঘরে যা, ভালো করে রেখে খাওয়াবে।
8: এই আমি লাকে খড় দিচ্ছি, আর আমি চুরি করব গলাই, আর আমি চুরি করব গলাই।
9: বাবা সাহেব এসেছেন ম্যাম সাহেব।
6: বুঝেছি, বাবাকে বলে দাও দরবান, আমার যাওয়া হবে না। হ্যাঁ শোনো, এই চেকটা দিয়ে দিও।
1: আমি আমি এখনো প্রমাণ করতে পারিনি।
0: কি চিত্রা?
1: মঙ্গলের চেয়ে চিত্রা অনেক অনেক বেশি করে ভালোবাসতে জানে।
0: হ্যাঁ হ্যাঁ চিত্রা, তুমি প্রমাণ করেছো দুনিয়ার সকলের চেয়ে তুমি অনেক অনেক বেশি করে ভালোবাসতে জানো।

0: বীরু মুখোপাধ্যায় রচিত চার প্রহর নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে সমীরণ চ্যাটার্জি, নির্মল কুমার, মিস্টার মুখার্জি, অমরনাথ মুখোপাধ্যায়, চিত্রা, ব্রততী বন্দ্যোপাধ্যায়, মুঙ্গলি, ইনা রায়, মিসেস মিত্র, শিপ্রা ঘোষ, সমাদার, সুশীল চক্রবর্তী, মোহিত মিত্র, শঙ্কর রায়চৌধুরী, মিস্টার ঘোষ, প্রশান্ত পাল, পুলিশ অফিসার তরুণ মিত্র, পুলিশ সার্জেন্ট অজিত গাঙ্গুলি, ঝমরু অনু দত্ত, দারোয়ান পরিতোষ মুখোপাধ্যায়, প্রকাশ বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা শুভ্র প্রকাশ দে, প্রযোজনা অমর গঙ্গোপাধ্যায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। শিল্পপতি গৌতম আদানি বলেছেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন দিক দিয়ে সম্ভাবনাময়, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা 1,00,000 কোটি টাকা বিনিয়োগ করবেন। কলকাতার নিউ টাউন বেঙ্গল সিলিকন ভ্যালিতে 51 একর জমিতে প্রস্তাবিত 2,000 শয্যা বিশিষ্ট হাসপাতাল আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের 2 গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এদিন শিবসেনা মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হবে। কালিম্পংয়ে এ মাসের 18 তারিখে আফগান নাগরিক সৈয়দ বেলালকে গ্রেপ্তার পর তাকে জিজ্ঞাসাবাদ করে মালবাজার প্রসেনজিৎ ও মেটলির আসলাম খান নামে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা নকল শংসাপত্র তৈরির চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। কলকাতার SSKM হাসপাতালের বহির্বিভাগে টিকিট জাল করে রোগীদের পরিবারের কাছে বিক্রির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের নাম আশাদ আলী, মোহাম্মদ সাহিদ এবং ভিত আহমেদ। নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে, সঙ্গে বইছে দমকা বাতাস। নদী ও সমুদ্র উত্তাল থাকায় সুন্দরবনের একাধিক ফেরি পরিষেবা আজ দিনভর বন্ধ রাখা হয়েছে। এদিকে একটানা বৃষ্টির ফলে বীরভূমে জল বেড়েছে বিভিন্ন নদীতে। ময়ূরাক্ষী নদীতে জল বাড়ায় সিউড়ির তিলপাড়া জলাধার থেকে 7,500 কিউসেক এবং ম্যাসেঞ্জর জলাধার থেকে 2,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। আদানি গোষ্ঠী রাজ্যের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু একটি বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। তাঁর দাবি, বন্দর, পণ্য পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও বন্টন, রাস্তা, সেতু, রোপওয়ে, পরিবেশ বান্ধব পদ্ধতিতে সিমেন্ট উৎপাদন এবং হাইপার স্কেল ডেটা সহ একাধিক ক্ষেত্রে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাঁদের। এই বিনিয়োগের ফলে কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন যুগের সৃষ্টি হবে। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির তৃণমূল কংগ্রেস শ্রমিক নেতা বিষ্ণু অধিকারীকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তোলাবাজি এবং অন্যের বাড়ি দখলের অভিযোগ রয়েছে। কলকাতার SSK

0: এম হাসপাতালের বহির্বিভাগের টিকিট জাল করে রোগীদের পরিবারের কাছে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের নাম আসাদ আলী, মোহাম্মদ সাহিদ এবং ভিদ আহমেদ। G4 গোষ্ঠীভুক্ত ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের বিদেশ মন্ত্রীরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বা UNSC-তে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন। যৌথ এক মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে তারা বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী দুপক্ষের সদস্য সংখ্যা বাড়ানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে আজ দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝ্যাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবীনা দেবী রূপা পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সালমান খান ব্রোঞ্জ পেয়েছেন। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: Rainbow Time Check. Rainbow Time Check. স্টুডিও ক্লকে এখন বাজে 4:07 হয়ে 57 সেকেন্ড, আর এরমভাবে এই বৃষ্টির জলে ছাম ছাম ছাম করতে করতে আমি আর যেতে পারতি চলে এসছি কোথায়, এই তো এইখানে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: একদম তাই, ক্যাফে কলকাতা শুরু হয়ে গেছে। আর আজকে যখন দেবারতি রয়েছে, তখন এই যে সাঁতার কেটে কেটে আসার যে গল্পটা সেটা শোনাবো না, সেটা কখনো তো হতে পারে না। আসলে যেটা হয়েছে, আজকে যখন আমি আসছি আর কি আমার ওই ভাড়া করা বাইকে করে অফিসে আসছি, স্টুডিওয়ে আসছি তোমার সঙ্গে গল্প করার জন্য ক্যাফে কলকাতায়, তখন আমি দেখছি রাস্তার দুপাশে শুধু জলই জমে রয়েছে, মনে হচ্ছে পুকুর। হ্যাঁ, তখন আমি ভাবলাম একবার, আমি কি একবার চলে নেবে সাঁতরে আসবো, বাইকটাকে সাইড করে চলে যেতে বলবো। তারপর ভাবলাম না, থাকি ভাবে ভিজে এসে তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে, এটা বলার কোনো মানে হয় না। তবে জোকস পার্ট, তুমি যদি এখন অফিস থেকে ফিরছো বা তুমি রাস্তায় রয়েছো, তাহলে কিন্তু একটু সাবধানে, কারণ তুমি যদি ফুটপাতে হাঁটছো সেখানে জল জমে রয়েছে, ওই উঁচু নিচুটা বুঝতে পারবে না। তারপর ধপাস, যেটাকে বলা হয় ধপাস করে আলুর দম, আমি কোনোভাবেই চাই না তুমি ধপাস করে আলুর দম হও, তুমি সুস্থভাবে বাড়ি ফেরো। আর এই যে বৃষ্টির মজা, সেই বৃষ্টির মজা তো আমরা নিই, তবে মাঝে মাঝে মনে হয় বৃষ্টিটা কেন হচ্ছে ভগবান।

0: এইভাবে নতুন বলে এরকম ভাবে কথা শোনাবে, খেলবো না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: স্টুডিও ক্লক এখন 4:13 হয়ে 22 সেকেন্ড, আর রয়েছে দেবারতী ক্যাফে কলকাতায়, তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি। আর এই যে খেলবো না বললে, তো আজকে সন্ধ্যাবেলাটা খেলতে পারছে না বাচ্চাগুলো এই বৃষ্টি, এই জমা জলের জন্য। তবে যাই বলো না কেন, এই যখন আমরা বৃষ্টি নিয়ে কথা বলি, তখন ওই সিনেমায় যে বৃষ্টিটা আমরা দেখি, মানে ধরো হাত ধরে হিরো হিরোইন হেঁটে যাচ্ছে, গান গাইছে, কী সুন্দর বৃষ্টি পড়ছে, উফ, মানে এর থেকে রোম্যান্টিক সিচুয়েশন মানে আর কিছু হতেই পারে না। কিন্তু বাস্তব, বাস্তব সবসময় সবসময় রিল আর রিয়েল আলাদা হয়। মানে বাস্তবে ছাতা উল্টে যাচ্ছে, কাদা ছিটকে জামা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার জলে স্নান করছো, মানে তুমি সকালে অফিসে যাওয়ার আগে স্নান করে বেরিয়েছো, স্কুলে যাওয়ার আগে স্নান করে বেরিয়েছো, তারপরেও তোমাকে রাস্তার গাড়ি দায়িত্ব নিয়ে বলছে, নে বাবা আরও একবার স্নান করে নে। এইরকমভাবেই যে জীবনে বৃষ্টির রোম্যান্স একদিকে থাকে, একদিকে বৃষ্টির ট্র্যাজেডি থাকে। তো তোমার জীবনে সিনেমা আর বাস্তবের কি এরকম বৃষ্টি নিয়ে ফারাক অভিজ্ঞতা রয়েছে, মানে অভিজ্ঞতার কোনো ফারাক রয়েছে, নাকি তোমারও সেই আর কি বৃষ্টি নিয়ে অভিজ্ঞতা সেই সিনেমার মতোই আর কি, শাহরুখ খানের মতোই রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমার ভালোবাসার মানুষ তোমায় প্রপোজ করেছে, নাকি কাদা ছিটে তোমার শাড়ি জামা কাপড় নষ্ট হয়ে চটি ছিঁড়ে ছাতা উড়ে গিয়ে ওফ মনে হচ্ছে তখন পৃথিবী আমাকে জাস্ট গিলে নাও। তো তোমার এই বৃষ্টিতে আসল অভিজ্ঞতাটা কিরকম, রোম্যান্টিক নাকি ট্র্যাজেডিক, সেটা লিখে পাঠাও 9903653992 তে। হ্যাঁ, মানে তুমি হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো, আর প্লিজ প্লিজ একটা ছোট রিকোয়েস্ট করি, মেসেজ বা হোয়াটসঅ্যাপটা পাঠানোর আগে নিজে না দুবার পড়ে দেখবে যে কোথাও তুমি হোঁচট খাচ্ছ কিনা। তাহলে তুমি যদি হোঁচট খাও, আমি দুবার হোঁচট খাবো, তাই জন্য তুমি দুবার তিনবার হোঁচট খেয়ে কারেকশন করে তারপর পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে। আপাতত আমি তোমাকে বৃষ্টিতে হোঁচট খাওয়ার ফিলিং কোনোভাবেই দিতে চাই না, আমি তোমায় দিতে চাই একটা রোম্যান্টিক ফিলিং। আর তার জন্য তো আমার সঙ্গে রয়েছে এই মোহিত চৌহান আর অন্তরা মিত্র, কিন্তু তারপরে তুমি কিন্তু তোমার আসল অভিজ্ঞতা চটপট লিখে

ここへ。

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: একটা সুখবর আছে, বেশ ভালো মতোই এটা সুখবর। সেটা হলো যে সদ্য কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে ভূষিত হয়েছেন আমাদের বুম্বাদা, হ্যাঁ মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফের তার মুকুটে ঝুলল নতুন পালক, আর সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সদস্য হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, এবং সেটা জানা গেছে তথ্য সম্প্রচার মন্ত্রক CBFC-র নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করার পর। এই তালিকায় কিন্তু মোট 18 সদস্যের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং এছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিন্তা, তার সঙ্গে সুনীল শেঠি, প্রিয়দর্শন, প্রত্যেকেই রয়েছেন, এবং পাশাপাশি আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু জনপ্রিয় মুখও রয়েছেন এই নতুন কমিটিতে। তাহলে বুম্বাদা, মানে আমরা কি বলতে পারি কোনোভাবে যে বুম্বাদা আমরা কি একটা ট্রিট পাবো নাকি? তখন বুম্বাদা বলতেই পারে, আসো আসো রসগোল্লা খাইয়ে দিই।

0: ডায়াবেটিসে বেশি রসগোল্লা খাবেন না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: তবে যাই বলুন না কেন, মানে এই কলকাতার রসগোল্লার একটা আলাদা মহিমা রয়েছে, এবং তার সঙ্গে আলাদা মহিমা রয়েছে আমাদের এই কলকাতার প্যাচপ্যাচে গরমের। মানে আমি একদমই তার প্রশংসা করতে চলেছি, একদমই সেরকম বিষয় নয়। আমি অ্যাকচুয়ালি যখন, এখন তো ধরুন বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টিটা তো কদিনের অতিথি, সেই বৃষ্টিটা চলে গেলে আবার সেই প্যাচপ্যাচে গরম শুরু হয়ে যাবে। এই গরমে যখন হাঁসফাঁস করছে চারিদিকে, তখন না আমি পালিয়ে যাওয়ার একটা ভালো গন্তব্যের, একটাকে দুটো ভালো গন্তব্যে আমি কিন্তু সন্ধান দিতে পারি। তারপর কিন্তু এসে বলবে যে দেবারতী থ্যাংক ইউ, আমার কিন্তু একটা ভালো ট্রিপ হয়ে গেল। হ্যাঁ, মানে একদম পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রয়েছে ঋষিখোলা, যারা পাহাড় নদীর এক অপূর্ব মেলবন্ধন উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা হয়ে উঠতে পারে একদম সেরা ডেস্টিনেশন। নদীর ধারে ক্যাম্পিং করার জন্য একদম পারফেক্ট জায়গা। এবং যদি একটুখানি দাওয়াই নেওয়ার ইচ্ছা হয়, মানে আমি দাওয়াই পানি যাওয়ার কথা বলছি, মানে দার্জিলিং থেকে কিছুটা দূরেই এই পাহাড়ি গ্রাম, একদম শান্ত একটা গ্রাম, কোলাহল থেকে একদম দূরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ দৃশ্য দেখা যায়, যা পাহাড়ের প্রেমীদের জন্য সত্যি খুব খুব প্রিয়। তাহলে প্যাকিংয়ের পর্বটা একটু পরে হোক, আপাতত ঘোড়ার যে মিউজিকটা সেটা কানে থাকুক, আর এই গানটা, তারপর একটা ছোট্ট ছোট্ট 5 মিনিটের এশিয়ান গেমসের আপডেটের পর আমি কিন্তু ফিরছি ঠিক 4 বেজে 35-এ। তুমি কিন্তু কোথাও যেও না।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছো ক্যাফে কলকাতা ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা

0: এইদিকে তো রয়েছি অঞ্জানি দেবারতী, ওইদিকে অঞ্জানারা একটু হাত তোলো দেখি।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: Yes, studio clock এখন 4:40 হয়ে 26 সেকেন্ড। আর এই অঞ্জানা অঞ্জানি করতে করতে আমি চলে এসেছি সাঁতার কাটতে কাটতে। না না না, স্টুডিওর ভিতরে এখনো অবধি জল্পনা আমাদের শুরু হয়নি, আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারে বেশ ভালো। তবে যেটা, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, কেউ কেউ মেসেজ করছে যে আমি নাচছি, এগুলো শুনে আমার মধ্যে একটা নাচ নাচ ব্যাপার বেশ জেগে উঠেছে। তাই জন্য তো আমি নাচের গান চালিয়ে দিলাম যে নাচো ব্রো নাচো। তবে এই বৃষ্টির জলে নাচানাচি করতে গিয়ে দুমপাটাশ হয়ে যাবেন না, তাহলে কিন্তু তার দায়িত্ব আমি নিচ্ছি না। মানে এই যে মাঝে মাঝে মনে হয় যে সিনেমায় দেখেছি যে কি সুন্দর হিরো হিরোইনরা বৃষ্টির মধ্যে হাত ধরে হালকা দৌড়তে দৌড়তে ঘুরে বেড়াচ্ছে, হাতে একটা ফুলের বুকে বা একটা গোলাপ, উফ বাবা বৃষ্টি কত রোম্যান্টিক হতে পারে। কাট্টু, তারপরেই ফিরে আসি আমরা বাস্তবে। এই বৃষ্টির মধ্যে বেরোচ্ছি অফিস থেকে, মুখটা একদম মনে হচ্ছে যে রাগটা বসের উপর না দিয়ে বৃষ্টির উপর দিচ্ছি। আর তখন এই ছাতা উড়ে চলে গেল, কেউ একটা কাদা জল ছিটিয়ে দিয়ে চলে গেল, ওফ বাপরে বাপ। তখন বৃষ্টি মনে হয় সবচেয়ে বেশি গালাগাল খায়, মানে আমি বৃষ্টি নামে মেয়েটার কথা বলছি না, আকাশ থেকে যে বৃষ্টিটি ঝরছে। তবে এই যে বৃষ্টির রোম্যান্সটা তোমার জীবনে বেশি নাকি বৃষ্টির ট্র্যাজেডি তোমার জীবনে বেশি? ট্র্যাজেডি হলে সেই গল্পটা শুনি, বা রোম্যান্স হলে সেই গল্পটাও কিন্তু শুনতে চাই। হ্যাঁ, এই জন্যই তো বলেছি 9906।

3650992 মানে 9903659992 এই নাম্বারে চটপট লিখে পাঠিয়ে দাও যে সিনেমা না বাস্তবের কোন বিষয়টা, মানে বৃষ্টি নিয়ে তোমার অভিজ্ঞতাটা ঠিক কীরকম, সিনেমার মতো নাকি বাস্তবের সেই ওরে বাবরে বাবরে কাদা আর জমা জলের এক্সপিরিয়েন্স, সব লিখে পাঠাও 9903659992। আর এখন কিন্তু বেশ কিছু মেসেজ অলরেডি এসে গেছে, না পড়লে বেশ ঝাড় খাবো, তাই পড়ে ফেলি। আহা, বৃষ্টি আর রোম্যান্স, বৃষ্টিতে ভিজে ভিজে তো প্রেম ছোটবেলায় অনেক করেছি, এখন সেই সব প্রাক্তনীরা আশা করি ভালোই আছে। আহা, কি রোম্যান্টিক মানুষ। আর জমে থাকা নোংরা জল যেন আমার এক আলাদা ভালো লাগার জিনিস। আচ্ছা, এখনো অফিস থেকে ফেরার পথে যদি দেখি রাস্তায় জল জমেছে তাহলে সেই জলে হাঁটতে নেমে যাই, এ তো দেখি অন্য রকমের মানুষ। ওকে, তবে পেশার কারণে আমার কাছে বৃষ্টি আরও অনেক আপন, যদিও বৃষ্টি নিয়ে পড়াশোনা করতে করতে বৃষ্টির প্রতি রোম্যান্টিকতা কেমন যেন একটু কমে গেছে বই কি। এই নিয়ে একটা পুরনো গল্প বলি, তখন মাস্টার্স করি, পরীক্ষা যেতেই হবে, কিন্তু এদিকে তার আগের রাত থেকে অতি ভারী বৃষ্টির ফলে গোটা শহর জলের তলায়, কিছু রাস্তায় নৌকো চলছে। হ্যাঁ, শহর কলকাতায় নৌকো চলছিল, বেশ ওকে। বাসে বসে মনে হচ্ছিল বাস কোনো নদীর মধ্যে দিয়ে চলছিল, এবং কাকতালীয়ভাবে সেই দিনের পরীক্ষার বিষয় ছিল ওশিয়নোগ্রাফি, একদম ওশিয়নে নেমে পড়েছে পরীক্ষা দিতে। আহা, কীসব ভালো ভালো দিন কাটিয়েছি। ইতি এক আবহাওয়াবিদ। তো মিস্টার আবহাওয়াবিদ, এই যে আপনাদের কাছে বৃষ্টির আপডেটটা আগে থেকে থাকে, একটু তো এদিক ওদিক করতে পারেন, একটু ব্যবস্থা করতে পারেন তো বৃষ্টির সঙ্গে একটুখানি, মানে কোনোভাবে সুলা করতে পারেন না যে বাবা একটু অন্য দিক দিয়ে যায়, এত জল জমা ভালো না।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: স্টুডিও ক্লকে এখন 4:54 এক্স্যাক্টলি, আর এই সময়ে তোমার সঙ্গে কে রয়েছে এখানে? ইয়াস, আমি রয়েছি দেবারতী। আর ক্যাফে কলকাতায় আড্ডা এখন একদম তুঙ্গে উঠে গেছে, কারণ যা মেসেজ আসছে না, মানে আমি তো ভাবতাম যে বৃষ্টি নিয়ে আমারই মাঝে মাঝে ওই যে রাগটা একার আমার, তারপর দেখছে না না, আমরা সবাই এক নৌকায় রয়েছি এবং এই বৃষ্টির জমাজলে ভেসে যাচ্ছি। না না, মানে আমি বলছি বৃষ্টি নিয়ে রোম্যান্টিকতার কথা। বৃষ্টি নিয়ে রোম্যান্টিক তো আমরা প্রত্যেকেই সিনেমায় হতে দেখেছি, সিরিজে হতে দেখেছি, কাউকে কাউকে ব্যক্তিগত জীবনে আমি হতে দেখেছি। হ্যাঁ, মানে তার জন্য জীবনে প্রেম লাগে, সেই প্রেমটা যাদের থাকে তাদের অবশ্যই থাকে। তবে যাদের জীবনে প্রেম নেই, অফিস ফিরতি পথে, কলেজ ফিরতি পথে, তখন মনে হয় যে ও এত বৃষ্টি কেন, এবং আমার গায়ে কেন এত জল ছিটিয়ে পড়ছে, আমার প্যান্ট ভিজে যাচ্ছে, কেন কেন আমার জুতোটার এই অবস্থা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বৃষ্টি নিয়ে তুমি কি রোম্যান্টিক নাকি তুমি ট্র্যাজেডিক অভিজ্ঞতায় বেশি পেয়েছো, সেটাই লিখতে বলেছিলাম 9903653992। এবং মেসেজ করেছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে যে শুভ বিকেল দিদি ভাই, শুভ বিকেল। সিনেমায় বৃষ্টি ভালো, আর খুব গরম পড়লে তখন একটু বৃষ্টি ভালো লাগে, শর্মিষ্ঠা লিখেছে। হ্যাঁ, বৃষ্টিতে তো মানে সরি গরমে তো বৃষ্টি বেশ ভালোই লাগে। সৌভিক ঠাকুরিয়া থেকে লিখেছে যে এই রকম বৃষ্টিতে অভিজ্ঞতা বাজে আছে, খারাপ, আচ্ছা বাজে অভিজ্ঞতা রয়েছে, সেটা ছোট করেও বলছে। বাজে অভিজ্ঞতা, একবার এক অনুষ্ঠানে এক জায়গায় যাচ্ছিলাম ভালো ড্রেস পরে, কোথা থেকে একটা গাড়ি এসে কাদা ছিটিয়ে চলে গেল, খুব রাগ হলো, অগত্যা বাড়ি গিয়ে ফের ড্রেস পাল্টে ফের গেলাম। আর ভালো অভিজ্ঞতা হলো ছুটিয়ে ফুটবল খেলা আর পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করো। ওরে বাস, এই বৃষ্টির মধ্যে কিন্তু ফুটবল খেলার মজাটাই আলাদা। এবার তুমি বলবে যে দেবারতী তুমি কোথায় খেলেছো, তুমি কেন বলছো? হ্যাঁ হ্যাঁ, আমিও খেলেছি, হ্যাঁ মানে গোল দিয়েছি, সেটা ভুল করে যদিও সেটা আলাদা ব্যাপার, এই যে সবাই জেনে গেল সেটা একটা খারাপ বিষয় হলো, তবে হ্যাঁ আমিও খেলেছি এবং খেলে ভুল করে একটা গোল দিয়েছিলাম এককালে এককালে। যাই হোক, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন গুড ইভিনিং দেবারতী, গুড ইভিনিং। বৃষ্টি হলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনই ফেলে আসা কঠিন দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন ঘরের খড়ের চাল বেয়ে জল পড়তে থাকা অনর্গল বৃষ্টির জলে ভিজে যেতাম। হ্যাঁ, মানে এখনও আমাদের চারপাশে বহু মানুষ আছে যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সত্যি খারাপ লাগে, তবে বৃষ্টি এক একজনের কাছে এক এক রকম। আপাতত কানে থাকুক অরিজিৎ সিং, আর তারপরে একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেকের পর ঠিক 5টা দিতে ফিরছি নিয়ে ক্যাফে কলকাতা, সঙ্গে রয়েছে দেবারতী, কোথাও যেও না।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। জি ফোর গোষ্ঠীভুক্ত ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের বিদেশমন্ত্রীরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসিতে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছেন। যৌথ মন্ত্রী পর্যায়ের এক বিবৃতিতে তারা বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী উভয় শ্রেণীতে সদস্য সংখ্যা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদানি গোষ্ঠী রাজ্যের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2,000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের দুই গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ শিবসেনা মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছেন। আগামী সপ্তাহে ফের মামলার শুনানি। আসন্ন পুরভোটের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশনকে 40,000-এর বেশি নতুন ইভিএম পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় এই ইভিএম চাওয়া হয়েছিল। সেই মোতাবেক 21,184টি ব্যালট ইউনিট এবং 19,564টি কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও প্রস্তুতি দ্রুত এগিয়ে নিয়ে যেতে ইভিএম সংগ্রহের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেবা সংকল্প অভিযানের আওতায় দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের সুকনা রেঞ্জের উদ্যোগে সুকনায় আজ একটি বিশেষ বন্যপ্রাণী সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুকনা ফরেস্ট প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে। মেয়েকে খুনের ভয় দেখিয়ে মাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাদিয়াল থানার পুলিশ। মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এশিয়ান গেমসে আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াং ঝ্যাং এর কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবিনা দেবী রূপো পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Attention, national recognition for your hard work, for those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices. The Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories: Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026, issued in public interest by the Department of Animal Husbandry and Dairy, Government of India.
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: সাবধান, ভেসে যাবেন না যেন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
0: স্টুডিও ক্লক এখন 5:08 হয়ে 40 সেকেন্ড, আর ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছে আমি দেবারতি। আর মানে প্রথম ঘন্টার একদম চরম আড্ডার পর এবং দ্বিতীয় ঘন্টায় গুটি গুটি গুটি গুটি পায়ে একদম আমরা এগিয়ে গেছি, মানে আমি আর তুমি। আর এই বিকেলের আড্ডা যখন ক্যাফে কলকাতায় হয় তখন কফি কেউ পছন্দ করে, কেউ বা চা পছন্দ করে, সো কফি থাকুক আর চা, আমরা এইসব নিয়ে লড়াই করি না। আর হাতে খালি একটু বিস্কুট আর চা কফি পেলেই আমিও সন্তুষ্ট। তবে সন্তুষ্ট নন রশ্মিকা মন্দানা, মানে একের পর এক যা চমক দিচ্ছেন না, যে কী বলবো, মানে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন রশ্মিকা মন্দানা। সম্প্রতি মিলান আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টের রেড কার্পেটে তিনি হাঁটলেন। আন্তর্জাতিক স্তরের তাবড় তারকাদের সঙ্গে রেড কার্পেটে রশ্মিকার উপস্থিতি একটা আলাদাই মাত্রা পেয়েছে। জানা গেছে যে মাইকেল বি জর্ডন, ডুয়া লিপা, ডাকোটা জনসন, এদের সবার মানে এরকম বড় বড় তারকাদের সঙ্গে কিন্তু এই রেড কার্পেট শেয়ার করছেন। এবং বলার বিষয়ে যে রশ্মিকার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু রয়েছে আর মুক্তির অপেক্ষায় ইয়াস তার অভিনীত রানাবালি। সো চমকের জন্য কিন্তু আমরা অবশ্যই অপেক্ষা করছি, রশ্মিকা আরও অনেক চমক দিতে থাকুক। আপাতত অলরেডি যে চমকটা আমাদেরকে দিয়েছে সেই চমকটাতেই আমরা এখন আছড়ে পড়ে আছি।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বাকি সময়টুকু ট্রাফিক স্বাভাবিক থাকবে। নমস্কার।

0: ভালোবাসার ঘুড়ি ভোকাট্টা হয়ে গেলে মনটা বড্ড খারাপ হয়ে যায়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: না না না, কোনো কিছু ভোকারটা হচ্ছে না আপাতত, এখন মানে যতক্ষণ দেবারতী স্টুডিওতে রয়েছে আর ক্যাফে কলকাতা চলছে ততক্ষণ ভোকারটা হওয়ার কোনো স্কোপ আমি তো দেখতে পাচ্ছি না। সেটা তোমার লাভ লাইফের লাভগুরু হয়ে হোক বা তোমার বিকেলের আড্ডাটাকে আর একটু জমিয়ে দেওয়া হোক, অফিস ফিরতে পথে আশা করি ট্রাফিকের আপডেটটা কাজে লেগেছে। আর আপাতত তোমার ওই বৃষ্টি তোমার কাছে রোম্যান্টিক নাকি বৃষ্টি তোমার কাছে ট্র্যাজেডিক, সেই গল্প ওই 9903653992 আমি জানতে চেয়েছিলাম এবং তুমি তোমার গল্প শেয়ার করছো, সো গল্পগুলো একটু শুনি। আর মনে করিয়ে দিই 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, তুমি ফলো করছো তো ফলো করো, নইলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। কী মিস হবে একটু পরে বলছি। যাই হোক, শরতের বিকেল হলেও শুভ বলতে পারছি না কারণ আকাশ ঘোর অন্ধকার করে ঝেপে নামলো বৃষ্টি। দেবারতী দিদি আজ একা অনুষ্ঠান পরিচালনা করছেন, আশা করছি সবার ভালো লাগবে, আমার তো লাগছে। এবার বিষয় বলি, তাই জন্য একটা থ্যাংক ইউ বলি আগে তার আগে। ওকে, এবার বিষয় বলি, কোনো সিনেমার চিত্রনাট্য নয়, আমার সঙ্গে বাস্তবে ঘটে যাওয়া এমন অভিজ্ঞতার কথা জানালাম। বর্ষাকাল দুপুরবেলা পরিষ্কার পোশাক পরে কলকাতায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তুমুল বৃষ্টি নামলো, সঙ্গে ছাতা নেওয়ার আমার অভ্যেস নেই, এটা খুব বদভ্যেস। অগত্যা মোড়ের মাথায় একটা দোকানের বারান্দায় দাঁড়ালাম। বর্ষাকালের রাস্তা খানাখন্দে জল কাদায় ভরা, একটা লরি জোরের সামনে দিয়ে বের হয়ে গেল, রাস্তার জমা কাদা জল পরিষ্কার জামা প্যান্টে ছিটিয়ে দিয়ে গেল। জামা প্যান্টের হাল দেখে রাগে মটকা গেল গরম হয়ে, কিন্তু কিছুই করার নেই, অবশেষে বাধ্য হয়ে বাড়ি ফিরে এলাম, কলকাতায় আর যাওয়া হলো না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, আরে এরকম অবস্থা যে কতজনের হয় এবং শুনেও খারাপ লাগে। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে শাওন বারাসাত থেকে, বৃষ্টি আদৌ কীভাবে রোম্যান্টিক হতে পারে আমার তো অন্তত জানা নেই। আমারও জানা নেই শাওন, আমিও তোমার সঙ্গে এক বোটে এক নৌকোয় রয়েছি। যাই হোক, রাস্তায় জমা জল, হাতে ছাতা, ফোন ভিজে যাওয়ার ভয়, জামা কাপড় শুকনো শুকানো নিয়ে চিন্তা, চারিদিকে স্যাঁতে স্যাঁতে, কোথাও গেলে ভেজা ছাতা রাখার সমস্যা, সব নিয়ে যাচ্ছে তাই অবস্থা। তার উপর দোষর হয় যদি বাজ পড়ে, হ্যাঁ তাহলে তো কোনো কথাই নেই, যদিও একটা দুটো ভালো দিকও আছে, এই যেমন বাড়িতে ভাজা গরম গরম চপের সাথে মুড়ি চানাচুর বা গরম খিচুড়ির সাথে অমলেট আর পাঁপড় ভাজা, ব্যাস ওইটুকুই। এগুলো ছাড়াই টানা তিন চার দিন বৃষ্টির কোনো প্লাস পয়েন্ট নেই, যদিও একটা না বেশ কিছুদিন গরম পড়ার পর একবেলা কি দুবেলা যদি মুষলধারে বৃষ্টি হয় সেটা কিন্তু আমি বেশ উপভোগ করি, ওটা নিয়ে কোনো অভিযোগ নেই। শাওন বারাসাত থেকে লিখেছে, বেশ সুন্দর গুছিয়ে লিখেছ এবং আমিও কিন্তু তোমার সঙ্গে একই চিন্তাভাবনায় রয়েছি। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছে, শুভ বিকেল দিদি, শুভ বিকেল। বৃষ্টি পড়লে বাস্তবের কাদার জলের কথা মনে পড়ে যায়, রাস্তার জল জমলে খুব অসুবিধা হয়, বিশেষ করে পূজোর সময় বেশ যেন বৃষ্টি না হয়, অন্য সময় হলে রোম্যান্টিক ভাব ভালো লাগে। আমি অন্য সময়ও রোম্যান্টিক হতে পারি না, কী জানি অসুবিধা আছে, মানে সিস্টেমে সমস্যা হয়েছে আমার। পরের মেসেজটা পড়ি, একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হলো, রাস্তার ধারের একটা বন্ধ দোকানের শেডের নিচে কোনো মতে গিয়ে দাঁড়িয়েছি, তার মধ্যে ঠিক আমার পাশেই এসে দাঁড়ালো একটা মেয়ে। ওরে বাবা, আমি একটু রোম্যান্টিক রোম্যান্টিক গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। অফিস ব্যাগটা কোনো মতে ভিজে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছে, ঠিক তখনই বিকট শব্দে একটা বাজ পড়ল, মেয়েটা এমন ভয় পেয়ে গেল যে কিছু না ভেবেই পাশে দাঁড়িয়ে থাকা আমার হাতটা কপ করে চেপে ধরলো। ওরে বাবা, পরক্ষণে খেয়াল হতেই চট করে হাতটা সরিয়ে

নিয়ে পুরো অপ্রস্তুত হয়ে গেল, মুখটা লাল করে বলল, সরি আসলে বাজে শব্দে আমার খুব ভয় লাগে। আমি একটু হেসে বললাম, আরে ঠিক আছে সমস্যা নেই, তবে ব্যাগ বাঁচাতে গিয়ে তো আপনি নিজেই ভিজে গেলেন। সেও একটু লজ্জা পেয়ে হাসলো। খানিক বাদে বৃষ্টি একটু কমতে মেয়েটি ব্যাগ থেকে একটা ফোল্ডিং ছাতা বের করলো। আমি তো অবাক, বললাম আপনার কাছে ছাতা তো ছিল, তাহলে এতক্ষণ ভিজছিলেন কেন? ছাতাটা খুলতে খুলতে সে মুচকি হেসে বললো, ইচ্ছে করে, বৃষ্টি দেখতে

অভিজিৎ মাস্টরনি কলকাতা থেকে, তুমি না লাভ শটটা আর চটপট লিখে পাঠিয়ে দই, এই আমাদেরই নাম্বার 9903653992, এইটা অসাধারণ লাভ শট হবে। আর আপাতত এই যে তোমার কথায় যে আমি প্রেমের প্রেমের গন্ধ পাচ্ছি, সেটা একটু গানে গানে না বললেন আমার হজম হয় না খাবার। আর রাঘব থাকলো, তানিষ্ক আর আসিস থাকলো, আর তার সঙ্গে এই গানটার পরে একটা ছোট 5 মিনিটের আমরা 20th Asian Games এর আপডেটে শুনে ঠিক 5:35 ফিরছি। স্টে টিউনড।

0: মেসেজ পড়ে ফেলি যেগুলো তোমরা পাঠিয়েছো। যেমন গণেশ লিখেছে যে শুভ বিকেল মিষ্টি ভয়েস দিদি ভাই, থ্যাংক ইউ। এমনিতেই বৃষ্টি হলে ঠান্ডা আবহাওয়া থাকে, তার উপর বৃষ্টিতে ভিজে কোনো হিরো হয়ে হিরোইনের সাথে ভেজার স্বাদ স্বাদসাধনা কোনোটাই নেই। আমি ঘরে বসে বৃষ্টিকে দেখব আর ঘুম পেলে কাঁথা চাপা দিয়ে ঘুমোবো। গণেশ, গণেশ আমিও তোমার সঙ্গে একদম একই পাল্লায়, মানে একই টিমে রয়েছি। হ্যালো দিদি, আমি প্রকাশ দে হৃদয়পুর তেঁতুলতলা থেকে। আমি রোম্যান্টিকের দিকে আছি, বৃষ্টি হলে আমার মন রোম্যান্টিক হয়ে যায়। তবে বিকেলের টাইমে বা সন্ধেবেলায় বৃষ্টি নামলেও বেশি আর কি রোম্যান্টিক লাগে। বাহ বাহ বাহ। আর একটা মেসেজ, লাস্ট মেসেজ, দেবারতী দি ভাইকে বাড়ি ঢাকা শিক্ত দিনের বৃষ্টি মিষ্টি শুভেচ্ছা। বাবা বাবা, নিবেদন সহ বলি, ছোটোবেলাতে ক্লাস 5-6 পড়ার সময়তে যখন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ নির্মাণ হয়নি, তখন প্রবল বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার কিংবা ফেরার সময়তে কোমর সমান জল জমা জমত বেশ কিছুটা, এবং সেই জায়গায় পার করা ছিল যেমন মজার, তেমনই সাবধানতা বশত হুমড়ি খাওয়ার ভীততা সম্বলিত বৃষ্টিকালীন সময়ের রোম্যান্টিক ও ট্র্যাজেডিক মেলবন্ধনিত এক আনন্যাচুরাল ফিলিং। অভিজিৎ সেনহাটি বেহালা থেকে লিখেছে, অসাধারণ অসাধারণ। এর জন্য মানে আমার না মনে হচ্ছে যে সকলের এত এত এত সুন্দর মেসেজ দেখে আমার হচ্ছে জোরে জোরে একখানা হাততালি দিতেই হয়, নইলে না মন ভরে না। তবে তার আগে জানিয়ে রাখি, এবারে কিন্তু আসছে আমাদের সেকেন্ড হিরো বা হিরোইন, যাই বলো না কেন, ছড়া কাটিং।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: হেই, বৃষ্টি যখন মাথায় এসছে তখন একটু বৃষ্টি নিয়ে ছড়া কাটিং হলে কেমন হয়? হ্যাঁ, মানে আমার পেটে না গুড়গুড় গুড়গুড় করছে একখানা লাইন, মানে দুইখানা লাইন আর কি। সেই দুইখানা লাইন আর কি আমি তোমাকে সঙ্গে শেয়ার করে দিতে চাই, কারণ গুড়গুড় গুড়গুড় করে থাকা লাইনগুলো মাঝে মাঝে বেরিয়ে চলে যায় গুড়গুড় গুড়গুড় করতে করতে। তাই বেরিয়ে যাওয়ার আগে আমি শেয়ার করি তোমার সঙ্গে, সেটা হলো, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে। এই দু লাইনের সঙ্গে তোমার আরও দুই ম্যাক্সিমাম চারটে লাইন জাস্ট অ্যাড করে লিখে পাঠিয়ে দাও 9903653992 তে। আর ততক্ষণ তোমার জন্য কিন্তু কানে রয়েছে 3-3 গানের হ্যাট্রিক। ইয়াস, 3-3 গানের হ্যাট্রিকে আজকে পরপর তিনটে গান থাকছে, শান আর আলকা ইয়াগনিকের কন্ট্যাক্ট রোম্যান্টিক ডুয়েট, তার সঙ্গে নাকাশ আজিজ মোনালি ঠাকুর, হ্যাঁ আর একটা রোম্যান্টিক, আর তারপরে ঋত্বিক রোশন নাচতে আসছে, ইয়েস, শঙ্কর মহাদেবনের গানে। ইয়েস, পরপরই তিনটে গান থাকবে তোমার জন্য, আর তার সঙ্গেই থাকছে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, আমি এক্ষুনি জাস্ট লাইভ আসছি। সো কানেও থাকো আর অনলাইনেও থাকো আমার সাথে।
1: FM রেইনবোতে তিনে

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক,
1: 3-1 গানের হ্যাট্রিক শেষ করে সরাসরি চলে এসছি একদম স্টুডিও ক্লকে। এখন বাজে 5:57 হয়ে 17 সেকেন্ড, আর এখন কিন্তু আমি শুধু যে অন এয়ার রয়েছি 107 FM রেইনবোতে তা কিন্তু নয়, আমি তার সঙ্গে কিন্তু লাইভও রয়েছি। ইয়েস, আমি লাইভ রয়েছি।

আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতায়। সো যারা আমাকে শুনছো তারা কিন্তু এখন সরাসরি আমাকে দেখতেও পাচ্ছ। তবে এখন একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক 2 মিনিট 20 সেকেন্ডের, আর তারপরে এই গানটার পরে একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেকের পরে ঠিক 6:02 ফিরছি নিয়ে ক্যাফে কলকাতা। রয়েছি আমি দেবারতী, তুমি কিন্তু কোথাও যেও না।

0: এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুপ্রজ্যোতি ঘোষ। আদানি গোষ্ঠী রাজ্যে শিল্প পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2,000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু একটি বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিষয়টি জেনেভায় রাষ্ট্রসংঘের মানব অধিকার পরিষদের 63তম অধিবেশনে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। ওই অঞ্চলে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার বন্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্য। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে সেনা যাতে যে কোনো সময় অস্ত্র মেরামত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো পায় সেদিকে নজর দেওয়া জরুরি। কলকাতার এসএসকেএম হাসপাতালের বহির্বিভাগের টিকিট জাল করে রোগীদের পরিবারের কাছে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের নাম আশাদ আলী, মোহাম্মদ শাহিদ এবং ভিহিত আহমেদ। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায় কোটি টাকার ই সিগারেট সহ দুজন যুবককে গ্রেফতার করল কালচিনি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ লতাবাড়ি এলাকার একটি গুদামে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই আনুমানিক 1,25,00,000 টাকার ই সিগারেট উদ্ধার করে পুলিশ। চীন থেকে নেপাল হয়ে মঙ্গলবার সকালে সেই সিগারেট নিয়ে আসা হয়েছিল লতাবাড়ি এলাকায়। লতাবাড়ি এলাকায় প্যাকেট করে তা ভুটানে পাচারের ছকও কষা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: 차라리.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: আবার আরই করা কেন? আমি তো চলে এসেছি। কোথায়? এই তো এখানে।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
0: না না, কোনো রকমের আড়ি টাড়ি চলবে না। আমি যেমন কথা দিয়েছিলাম ঠিক সেইভাবে একদম লাস্ট আওয়ারে, মানে আমাদের ক্যাফে কলকাতার আড্ডার একদম লাস্ট আওয়ারে ঠিক চলে এসেছে। স্টুডিও ক্লকে এখন 6:07 হয়ে 6 সেকেন্ড। আর আজকে এই বৃষ্টি ভেজা দিনে, জল জমা দিনে, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সুন্দর সুন্দর না বান্দর সেটা আমি বলতে পারবো না, তবে এরকম একটা দিনে আমি তোমাদের দিয়েছি বেশ সুন্দর দুটো ছড়ার লাইন, মানে আমাদের ছড়া কাটিং।
1: ছড়া কাটিং,
2: ছড়া

0: কাটিং, ছড়া কাটিং।
1: আমার মধ্যেকার শিল্প সত্তাকে জাগিয়ে তুলে আমি দুইখানা লাইন তোমাদের দিয়েছি, সেটা হলো, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে। এরপর তুমি তোমার শিল্প সত্তাকে জাগিয়ে তুলে এরপর 2-4 লাইন এর সঙ্গে অ্যাড করো, আর চটপট লিখে পাঠাও 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে। হ্যাঁ, পাঠাবার আগে না একবার রিডিং পড়ে নিও, মাঝে মাঝে এমন এমন টাইপও থাকে না, আমি আমার টাইপ থেকে বেরিয়ে যাই, আর তখন যে কী পড়বো আর কী পড়বো না কিচ্ছু বুঝতে পারি না। চটপট কিন্তু পাঠাও, খুব একটা হাতে সময় নেই কিন্তু, কারণ তেরে মেরে বীচ মে ক্যা হে, তেরে মেরে বীচ মে প্রচুর প্রচুর গানা হে।

0: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আরে আরে, এরকম প্রশ্নতে আবার দুঃখ পাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, লাভ লাইফ তোমার নাই চলতে পারে, তার জন্য অত দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। শোনো, নতুন ছাতা কিনে যদি বৃষ্টির দিনে হারিয়ে যায়, এর থেকে বেশি কষ্ট হয় তুমি বুঝবে না, তোমার তো ছাতা হারায়নি। হ্যাঁ মানে কেন বলছি, আরে ছড়া কাটিংয়ে তো এই দুটো লাইনই দিয়েছি, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে। আর চটপট এই দু লাইনের সঙ্গে আরও দুই থেকে চার লাইন তুমি অ্যাড করে লিখে পাঠিয়ে দাও 9903659992 ক্যাফে কলকাতায় দেবারতীকে। আর আপাতত যত মেসেজ এসছে কয়েকটা তো পড়ি। বার্নপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, ছাতা যদি হারিয়ে যায় ভিড়ের মধ্যে ঠিক নেব চিনে। এই কেন, তোমার ছাতা নিয়ে কি সে একদম তুলে ঘুরে বেড়াবে? নাও বেরোতে পারে না যে নিয়েছে আর কি। যাই হোক, সায়ন 1200 থেকে লিখেছে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, ছাতা হারিয়ে পরে বেকায়দায় ভাবছো কিভাবে বাড়ি ফেরা যায়। একদম এরকম সিচুয়েশন যে কতজনের হয়। ওকে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, তাই বৃষ্টিতে নিতে চাই না ছাতা, মনে পড়ে বৃষ্টিতে মাথায় থাকতো বড় মান পাতা। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। বাবা বাবা বাবা, ফাটাফাটি মানে পরপর তিনটে যা মেসেজ পড়লাম, তার জন্য একটা হাততালি হোক। দেখেছো তো আমি কতবার বলেছি হাত তালি দেওয়ার লোকগুলোকে যে টাইমে আসতে, একদম টাইমে আসে না। আমি বলছি তাড়াতাড়ি এসে হাততালিটা দেন না, না না। ও আবার আমাকে মনে করাচ্ছে যে ছড়া কাটিং, আর আমি জানি সবাই জানে যে ছড়া কাটিং চলছে, কী যে বলি না এদেরকে নিয়ে, পয়সা কাটবো আমি এদের। যাই হোক, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে লিখেছে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, ভিজে ভিজে ফেরার পথে স্মৃতি জাগে মনের কোণে, ছাতার নিচে শৈশব হাসে বৃষ্টি নামে আপন সুরে। মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে অসাধারণ লিখেছে, অসাধারণ লিখেছে। শুভ বিকেল দিদি ভাই, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, কি করে অফিস যাব ছাতা বিনে, খুঁজতে খুঁজতে এদিক ওদিক পাই না তাকে কোনোখানে, শেষে যখন অফিসে যাই জামা ভিজে জুতো ভিজে বসের কাছে বকুনি খাই। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে। অসাধারণ কিছু মানে ছড়া যা এসেছে না, আমার পুরো একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। ওকে, পরের মেসেজ, শুভ বৃষ্টির বিকেলের রাত্রি, সুইট দেবা, আসলাম ছড়া কাটিংয়ে, একদম একদম ওয়েলকাম ওয়েলকাম। নতুন ছাতা আনলাম কিনে হারালাম বৃষ্টির দিনে, আবার পুজোয় এবার পুজোয় শপিং করব, হান্টার শু আর পাশে রেনি ওভারকোট নেব কিনে। অ্যান্ডি বা বাবা, পুজোয় ভালো নতুন সিগনেচার ফ্যাশন পেলাম আর কি। নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, নতুন ছাতা আনলে ঘরে গিন্নি বলে দাও হাতে, আমার ছাতা রাখো সাথে চিনবে তোমায় লোকজনে। থ্যাংক ইউ দিদি ভাই, বাই। আরে কে লিখেছ, সেটাই তো লিখলে না। আচ্ছা ঠিক আছে, বাই বাই যখন বলেছ একটা হাততালি দিস, অসাধারণ কিছু লিখেছো সকলে। তোমাদের ছড়া শুনে না মানে আমার কি মনে হচ্ছে যে পাগলা খাবি কি, একদম ছড়ার ঝাঁঝে মরে যাবি। আরে আমি বলিনি, প্রসেন বলেছে।

কত? গেস গেস গেস, 25, মাত্র 25। এই বছর পটুয়াপাড়ায় এক চালা এবং সাবেকি দুর্গার মূর্তি তৈরি হচ্ছে অনেক বেশি পরিমাণে। মানে এইখান থেকেই জানা গেছে যে গত বছর এক চালার প্রতিমার বরাত ছিল প্রায় 1,800, এবার সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 2,000-এরও বেশি। ওয়াও, মানে ট্রেন্ড কিন্তু প্রত্যেক বছর বিভিন্নভাবে বিভিন্ন কারণে একদম পাল্টে যায়। এবার লাফিয়ে প্রায় 5,200 হয়েছে সেইটা। এবং কুমোরটুলির মৃৎশিল্পীরা প্রত্যেকেই কিন্তু এটা তাদের কথায় জানিয়েছে। অনেকে মানে প্রত্যেকের কথা থেকেই বোঝা যাচ্ছে যে এবারে এক চালা একদম যে ঠাকুরকে আমরা দেখি আর কি, সাবেকি সাজের ঠাকুর, সেই ঠাকুরের সংখ্যাই কিন্তু বেশি। তবে যাই বলো না কেন, মানে সে সাবেকি হোক, সে একদম থিমের পুজো হোক, আমি খালি একটাই কথা বলতে চাই, ও ঠাকুর তাড়াতাড়ি এসো না, তাড়াতাড়ি এসো, খালি যাই করো না কেন, বৃষ্টি সঙ্গে নিয়ে এসো না, বৃষ্টিতে আমি তোমাকে দেখতে

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এখন বিসর্জনের কথা আমি ভাবছি না রে, ঠাকুর আসুক আগে, জমি হবে মজা, পেট পুজো আর ঠাকুরের পুজো সব কিছু একসাথে। আর আপাতত ছড়া কাটিয়ে দুটো লাইন দিয়েছিলাম, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, আর চটপট 9903653992 তে লিখে পাঠাতে বলেছিলাম। আর নারায়ণ চন্দ্র পাল গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, তোমার হাতটা আজও খুঁজি আমি, সেই প্রেমের দিনগুলো ফিরিয়ে দাও অন্তর্জামি, ছাতা ছাড়াই তোমার হাত ধরে হারিয়ে যাবো ভালোবাসারই গভীর অন্ধকারে। বাবা বাবা, বেশ রোম্যান্টিক কিন্তু ব্যাপারটা। তনু লিখেছে কলকাতা থেকে, নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, তোমায় পাবো আর কোনখানে, ভালোবাসা নেই আর কোনো সিনে, একা তাই ভাবি মনে, নেই কি কোনো গুণ এই বেগুনে, আরে বাদ কি জমিয়েছ। ইয়েস ইয়েস ইয়েস, ফাটাফাটি কিছু জমিয়েছো বস, ফাটাফাটি হয়েছে। নতুন ছাতা

আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, এবার কিভাবে মাথা বাঁচাবো ভেবে পায় না কুল কিনেরে। জয়দীপ রায় বাঘা যতীন থেকে। বাহ, ফাটাফাটি। নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, পুরনো প্রেমের নস্টালজিয়ার মতো আমিও রই ফুটো ছাতার ঋণে। হায় রে হায়, ওরে বাপরে বাপ, ফাটাফাটি কিছু ছড়া কিন্তু তোমরা পাঠাচ্ছ। এটা লিখেছে অরিজিৎ, মানে টিস টাইগার, বুঝতে পেরেছি। মানে অরিজিৎ আমাদের সঙ্গে টিস টাইগার নামে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাদের সঙ্গে লাইভে আসে। সো মধুরমান থেকে, কলকাতা থেকে লিখেছো, বাহ ফাটাফাটি লিখেছো। ওকে, আরও বেশ কয়েকটা পড়ে ফেলি, দেখি বেশিক্ষণ সময় নেই, আর একটা পড়তে পারবো। নতুন ছাতা আনলে কিনে হারিয়ে যায় বৃষ্টির দিনে, হৃদয় পথে এসেছো তুমি, তোমায় আমি নেব চিনে, শিউলি সুভাষের ছড়ায় আজি বৃষ্টি ভেজাই দিনে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বাবা বাবা, এলো একদম রোম্যান্টিক। ব্যাস ব্যাস ব্যাস ব্যাস, এই যে রোম্যান্টিক ব্যাপার স্যাপার হয়েছে, মানে প্রত্যেকের প্রেম কি নাইয়া একদম আমাদের এই বানভাসী শহরে ভেসে গেছে। সেই প্রেমের নাইয়া নিয়ে তোমরা সবাই এবারে বেরিয়ে পড়ো। যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই তারা ঘরে চা কফি খাও চুপচাপ, কোথাও বেরোবে না, এই বৃষ্টির দিনে বেরোনো কিসের। আর আপাতত আমি বেরোই, টাটা বাই বাই বলি, কারণ ক্যাফে কলকাতা শেষ করার সময় হয়েছে। আমি ছিলাম তোমার সঙ্গে দেবরতি, আবার আসবো, আবার আড্ডা দেবো। তুমি ততক্ষণ সুস্থ থাকো, গানে গানে থাকো, শুনতে থাকো 107 FM Rainbow. Ta-da!

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ চালু করা হবে। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রহ্মণ্য। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে সেনা যাতে যে কোনো সময় অস্ত্র মেরামত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো পায় সেদিকে নজর দেওয়া জরুরি। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিষয়টি জেনেভায় রাষ্ট্রসংঘের মানব অধিকার পরিষদের 63তম অধিবেশনে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। ওই অঞ্চলে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার বন্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। গরুচর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের বাড়িতে গিয়ে আজ তার পরিবারের সঙ্গে দেখা করেছেন কোচবিহারের দিনহাটার বিধায়ক অজয় রায়। মৃতের পরিবারকে আশ্বাস দেওয়ার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গত 20 সেপ্টেম্বর রাতে ওকড়াবাড়ির বাসিন্দা মীর আলাম্মা কবিরের পথ আটকায় কিছু লোকজন। এরপর তাকে গরুচোর সন্দেহে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেবা সংকল্প অভিযান 2026-এর আওতায় আজ দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের সুকনা রেঞ্জের উদ্যোগে সুকনায় একটি বিশেষ বন্যপ্রাণী সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুকনা ফরেস্ট প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উত্তরবঙ্গের বন্যপ্রাণী ও তাদের প্রাকৃতিক আবাসস্থল নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে ছোটবেলা থেকেই বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। আদানি গোষ্ঠী রাজ্যের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2,000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। সন্ধ্যায় কলকাতার বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, ভারতের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারে পূর্ব ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর $1,000,000,000,000 অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার ওই জেলায় প্রথম সফর। সফরকালে মুখ্যমন্ত্রীর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের আর সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুত গতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা বলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রহ্মণিয়াম। হুগলি রুরাল পুলিশের অন্তর্গত আরামবাগ মহিলা থানার উদ্যোগে নেশামুক্ত ভারত, অপারেশন আনন্দ, সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি সহ একাধিক বিষয়ে আজ সচেতনতামূলক অনুষ্ঠান হুগলির আরামবাগের মধুপুর হাইস্কুলে অনুষ্ঠিত হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আগামীকাল বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন। সন্ধ্যায় কলকাতার বণিক সভারে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারে পূর্ব ভারত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম জেলা সফর। সফরকালে মুখ্যমন্ত্রী বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে, সেই কারণে মন্দির চত্বরেও সাজসজ্জা চলেছে। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে কথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এস এন রাজা সুব্রমণিয়াম। শিক্ষকদের বদলি নিয়ে দুর্নীতি ঠেকাতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কড়া বার্তা দিয়েছে। কমিশনের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, আবেদনের ভিত্তিতে শিক্ষকদের বদলি করিয়ে দেওয়ার জন্য অনৈতিকভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে বলে তাদের নজরে এসেছে। এর সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন ওড়িশা উপকূলে অবস্থানরত অতি গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: এবং এত সুন্দর, এত সুন্দর একটা দিন, মানে এত সুন্দর বলা অ্যাকচুয়ালি উচিত নয়, সেই অর্থে যদি বলি একটা ডিজাস্টারাস দিন, একটা চারিদিকে ঝড় বাদলার একটা সময়, কি অদ্ভুতভাবে দেখো বৃষ্টি যাই যাই করেও যাচ্ছে না, যাচ্ছে না, যেতেই চাইছে না।
1: হ্যাঁ, এবং সেখানেই যে বাইরে বেরিয়ে আমরা অনেক সময় নানান সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু কোথাও গিয়ে মাঝে মাঝে বৃষ্টির ওই যে একটা মানে ছাট এসে গায়ে যখন লাগছে তখন আমার মাঝে মাঝে ভালোও লাগছে, তাই না?
0: হ্যাঁ, ভালো তো লাগছেই, আবার অনেক সময় অফিস কামাই হয়ে যাচ্ছে, সমস্ত কিছু হয়ে যাচ্ছে,
1: সেই সব একটু তো চাপ তো যাচ্ছে,
0: চাপ তো যাচ্ছে, শুধু তাই নয় পাশাপাশি আরো অনেকের অনেক রকম সমস্যা চলছে এই ঝড় বৃষ্টির মধ্যে। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে সব থেকে বেশি যেটা তোমরা করতে পারো সেটার একটা লিস্ট আজকে নিয়ে বসেছি। মানে আজকে অ্যাকচুয়ালি ইউজুয়ালি আমি এখানে মজারুতে বসি, ফিল্মি আড্ডায় আজকে একদম শুরুর দিকে শো করেছিলাম, এবং আজকে অনেকদিন পর ফিল্মি আড্ডায় রয়েছি আমি প্রতদীপ, এবং আমার সঙ্গে
1: আমি সায়নী,
0: আর আজকে তোমাদের জন্য একটা প্লেলিস্ট সাজিয়ে এনেছি।
1: মানে হ্যাঁ, মানে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং সেই জন্য প্রতদীপ ভাবলো যে তাহলে আজকে একটা সুন্দর প্লেলিস্ট হয়ে যাক বন্ধুদের জন্য,
0: একদম একদম,
1: এবং যে গানগুলো আজকে ওয়েট করছে তোমাদের জন্য এই বৃষ্টির দিনে, বৃষ্টির সঙ্গে উপভোগ মানে করা ছাড়া
0: দেখো ভোগ খেতে খেতে উপভোগ করতে পারো তোমরা, কারণ ঠিক আছে, কারণ মানে ব্যাপারটা হচ্ছে যে আজকে ইউজুয়ালি আমরা যেরকম প্লেলিস্ট ভাবি সেরকম প্লেলিস্টের বাইরে আজকে আমরা যে সিনেমাগুলো নিয়ে ইউজুয়ালি কথা বলবো ফিল্মি আড্ডাতে, যে ফিল্মগুলো নিয়ে কথা বলবো সেগুলো আদতে একটু ছোট।
1: হ্যাঁ।

0: মানে সেখানে কিন্তু আমরা এই গান সেই অর্থে পাই না,
1: মানে সেখানে জিৎ গাঙ্গুলির দেখাও আমরা পাই না, অরিজিৎ সিং এরও দেখা পাই না, খুব অল্প ক্ষেত্রে দেখা গেল, আমি জানি না ভবিষ্যতে দেখা যাবে কিনা, কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি তাদেরকে। কিন্তু এই ছোট ছোট ফিল্ম বা এই শর্ট ফিল্ম, ভালো বলা ভালো,
0: এইগুলো কিন্তু একটু ছোট ছোট গান বা আরেকটু বড় করে, তো সেই গানগুলো নিয়ে এবং সেই ফিল্মগুলো নিয়ে, মানে যেগুলো শর্ট ফিল্ম নিয়ে আজকে আমরা কথা বলবো, সেই সমস্ত মানে যেগুলো এই উইকেন্ডে বা উইকডেজে যখনই তুমি সময় পাবে, কারণ শর্ট ফিল্ম দেখতে তো খুব একটা বেশি সময় লাগে না
1: আসলে আসলে। এবং আর সবথেকে বড় কথা,
0: সবথেকে বড় কথা হচ্ছে এই যে মানে আজকে আমরা বসেছি, আমি সায়নী এবং ব্রতদীপ, তো আজকে এই শর্ট ফিল্মগুলো নিয়ে আমরা কথা বলবো যেগুলো মানে কোথাও না কোথাও গিয়ে হয়তো বাস্তবকে তুলে ধরেছে, হয়তো অন্য কোনো কথা বলেছে, নানানভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছে। তবে তবে তবে ওয়েট করছে এই মুহূর্তে একটা মিষ্টি গান,
1: কারণ মানে এই গানটা না হলে নাই আসরটা একচুয়ালি জমবে না। আর তোমরাও যদি চাও তোমরা কিন্তু ডায়াল করতে পারো, মানে এই আড্ডায় তোমার দেখা প্রিয় শর্ট ফিল্ম বা তোমার মনে ধরা কোনো শর্ট ফিল্মের গল্প যদি করতে চাও, চলে এসো 2213-1341 এই নাম্বারে, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা, আমরা করবো অপেক্ষা তোমাদের। আর আপাতত যেটা যেমনটা আর কি সায়নী বললো, এত সুন্দর একটা গান, আর যেমনটা বললাম আর প্লেলিস্টটা ভাড়াভাড়ি এর প্লেলিস্ট আছে বস,
0: জাস্ট তুমি সঙ্গে প্লেলিস্টটা কেমন লাগছে সেটাও জানাও আমাদেরকে কমেন্ট করে। আমাদের একটা সুন্দর পোস্টার আজকে রয়েছে, তোমরা একদম ফেসবুক স্ক্রল করে চলে যাও আমাদের পেজে এবং সেখানে গিয়ে জানাও তোমার প্রিয় শর্ট ফিল্ম কি এবং আজকের গানগুলো তোমার কেমন লাগছে।
1: একদম, চলো আপাতত তোমাদের জন্য রইল রাত কবিতা শেঠ এবং অমিতাভ ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

0: এরকম বর্ষামুখর সন্ধ্যায় বা এরকম বর্ষামুখর রাতে এরকম একটা গান সত্যি আমাদেরকে অনেকটা অনেকটা এটা ব্যাকসিটে ফেলে দেয় বলো, জানো তো মনে হয় যে হা হা কোথায় ফিরে গেলাম, কোথায় ফিরে গেলাম। অ্যাকচুয়ালি গানগুলোই অ্যাকচুয়ালি এত নস্টালজিক। অ্যান্ড কবিতা সেট অ্যান্ড অমিতাভ ভট্টাচার্যের কণ্ঠে এরকম একটা গান, অ্যান্ড এটার আনপ্লাগড ভার্সনটা মাই গড দিস ইজ সো গুড অ্যাকচুয়ালি। তো বেসিক্যালি আজকে তোমাদের জন্য শর্ট ফিল্মের কিছু লিস্ট রয়েছে এই ফিল্মি আড্ডায়, তোমাদের সঙ্গে গল্প করব, আমরা কলেও থাকবো। 2213-1341 এই নাম্বারে প্রথমে 033 ডায়াল করতে ভুলো না, ফোনটি করে রেডিও সেট থেকে একটু দূরে চলে আস যাও, ব্যাস আমাদের কথা এইটুকুই হয়ে গেছে। এবার আমরা ফিরবো আজকের আসল গল্পে।
1: একদম, আর আমাদের যে প্রথম গল্পটা মানে যে প্রথম শর্ট ফিল্মটা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা মোটামুটি আমাদের সবারই দেখা, হ্যাঁ মানে নামটা বললেই তুমি বুঝে যাবে, সেটা হচ্ছে অহল্লা। এবং এইটাতে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি, অফকোর্স শুরু হচ্ছে টোটা রায় চৌধুরীকে দিয়ে, এবং তারপরে সেখানে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
0: এবং সর্বোপরি একদম সর্বশেষে এন্ট্রি নিচ্ছে
1: রাধিকা।
0: এবং যদি আমরা একদম গভীরে যদি দেখি মানে গল্পটার একটু যদি ভেতরে যাই তবে দেখতে পারবো ছবিটার কিন্তু মূল ভাবনা হিন্দু মহাকাব্য রামায়ণের অহল্লার পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েছে, ইন্সপায়ার হয়েছে খানিকটা। তো গল্পটা শুরু হচ্ছে একজন পুলিশ অফিসার ইন্দ্র সেন, অর্থাৎ তিনি অর্জুন নামে এক নিখোঁজ মডেলের সন্ধানে প্রবীণ ও বিখ্যাত ভাস্কর গৌতম সাধু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে গিয়ে ইন্দ্রর সঙ্গে দেখা হয় গৌতমের তরুণী
1: এবং অত্যন্ত সুন্দরী স্ত্রী অহল্লার সঙ্গে, মানে রাধিকা আপ্তের সঙ্গে।
0: একদম, এবং গৌতম সাধু দাবি করেন যে তিনি এমন কিছু নিখুঁত পুতুল বা স্ট্যাচু তৈরি করেন যা দেখতে অবিকল আসল মানুষের মতো। তো কথার ছলে গৌতম ইন্দ্রকে একটি রহস্যময় পাথর দেখান যা স্পর্শ করলে সত্যি সত্যি উন্মোচিত হয়। তো গল্পের টান টান উত্তেজনায় ধীরে ধীরে প্রকাশ পায় যে ওই বাড়িতে থাকা পুতুলগুলো আসলে সাধারণ পুতুল নয়।
1: সেখানে হচ্ছে যে মানে যে মানুষগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে সেই মানুষগুলো কিন্তু ওখানে মূর্তি রূপে পরিণত হয়ে আছে, এবং সেটা পুলিশ অফিসার ইন্দ্রসেন অনেক পরে গিয়ে বুঝতে পারেন। তিনিও একটা মায়াজালের মধ্যে আটকে পড়েন, এবং তোমার কাছে হাতে যদি 14 মিনিট সময় থাকে তাহলে কিন্তু তুমি দেখে নিতে পারো এটা, বেশ ইন্টারেস্টিং, এবং সেই সব বেশ টান টান তোমাকে ধরে রাখবে।
0: আর এর দ্বারা আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যেখানে সেখানে যেও না কিন্তু, দুমদাম চলে যাবে, পুতুল হয়ে থাকবে, মানে কেউ দেখতে আসবে না।
1: নিখোঁজ ব্যক্তিকে খোঁজ করতে গিয়ে তুমি নিজেই নিখোঁজ হয়ে গেলে, ব্যাপারটা এরকম।
0: একদম, আমার আমার মনে পড়ে একটা সিনেমার কথা, সিনেমাটার নাম হচ্ছে টয় স্টোরি, ঠিক আছে, ওরকম টয় স্টোরি যদি নিজের জীবনে না আসা তো এড়িয়ে চলো বস। এরপরে যে সিনেমাটা আমি বলবো সেই সিনেমাটা নাম খুব অদ্ভুত, চাটনি, ঠিক আছে, আমরা চাটনিকে তো সবাই
1: শেষ পাতে চাটনি,
0: একদম একদম। তো 17 মিনিটের একটা সিনেমা, ঠিক আছে, এখানে পরিচালক জ্যোতি কাপুর দাস এবং অভিনয় রয়েছে টিস্কা চোপড়া, আদিল হোসেন, রসিকা দুগাল। এবার মূল বিষয়বস্তুটাই একটু ছোট্ট করে যাই যে গাজিয়াবাদের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, এবং সর্বোপরির মধ্যে রয়েছে ডার্ক কমেডি। অনিতা অর্থাৎ টিস্কা চোপড়া একজন অত্যন্ত সাধারণ চেহারার ও শান্ত স্বভাবের গৃহবধূ। তো এক পার্টিতে অনিতা দেখতে পায় যে তার স্বামী অনিতার বাড়িতে আসে ঘরে তৈরি বিখ্যাত চাটনি তৈরির রেসিপিটা শিখতে।
1: হ্যাঁ, এবং তাদের মধ্যে বেশ একটা সাধারণ আড্ডা চলছে, সবাই এসেছে, সেইখানে অনিতা একটা গল্প বলতে শুরু করে, এবং সেই গল্পটাই আস্তে আস্তে কিন্তু একটা বাস্তব ঘটনাকে, মানে তার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘটে চলা সেই ঘটনাগুলো প্রকাশ পেতে থাকে। মানে আমরা চোখের সামনে যা দেখছি সেটা সত্যি নাও হতে পারে, তার ভিতরে আরো অনেক গল্প লুকিয়ে থাকতেই পারে।
0: আসলে এবার এবার আমরা যদি এরপরেরটা বলে দিই তোমাদের সিনেমাটা দেখার ইচ্ছেটা চলে যাবে।
1: হ্যাঁ,
0: তো স্পয়লার দিতে চাইছি না, এত সুন্দর একটা প্লেলিস্ট, কালকেও শুনেছি বৃষ্টি হবে, যদি অফিস যেতে না পারো, যদি স্কুলে যেতে না পারো, যদি কলেজ যেতে না পারো,
1: তাহলে আজকের প্লেলিস্টটা সেভ করে
0: নাও, কারণ অনেকগুলো সিনেমা একসঙ্গে দেখতে পারবে। শর্ট ফিল্মের মজাটাই অ্যাকচুয়ালি এখানে, জানো তো আমরা এত ভালো ভালো মানে শর্ট ফিল্ম পেয়েছি।

0: এযাবৎকালে ইউটিউব ইউটিউবের দৌলতেই আর কি, সেটা লকডাউন থেকে যদি শুরু করি, তখন তো অনেক সময় ছিল, বাড়িতে ওয়াইফাই ছিল, বেশ চুটিয়ে বেশ কিছু সিনেমা দেখা হয়েছে, শর্ট ফিল্মস দেখা হয়েছে, তো সেখান থেকেই সেই কালেক্টিং মেমোরিজ থেকেই কিন্তু আজকের এই গোটা প্লেলিস্টটা সাজানো হয়েছে, শুধু সিনেমা নয়,
1: তার সঙ্গে উপরে পাওনা আমাদের হচ্ছে এই
0: গানের প্লেলিস্ট। তো গানের প্লেলিস্ট তো রয়েছেই তোমার জন্য, আপাতত একটা গান না শুনলেই নয়, রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে তুম জো আয়ের রিপ্রাইজ ভার্জনটা চলো শুনি, শুনে ফিরছি আজকের এই আড্ডা, সঙ্গে থেকো, আমি রয়েছি ব্রতদীপ এবং আমার সঙ্গে সায়নী।

0: সিরিয়াসলি কিছু গান বলে বলে না যে থাকে, যেটা যেটা ছাড়া, যে গানগুলো ছাড়া হয়তো একটা অনুষ্ঠানই হয়ে ওঠেন, এরকম কিছু গানের উদাহরণ আজ আমরা পাচ্ছি রাহাতপতি আলী খানের কণ্ঠে। দারুণ
1: সময়টা দেখো, মানে প্রায় 9:30 ছুঁইচুঁই বাইরে বৃষ্টির ওয়েদার এবং সঙ্গে এই গানগুলো, মানে আজকে শো এবং প্লেলিস্ট পুরো জমজমান।
0: তো আমাদের সঙ্গে টেলিফোনেও রয়েছে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো স্যার, আমি শুভজিৎ বলছি, বেলঘরিয়া থেকে।
0: হ্যাঁ শুভজিৎ বলো।
2: প্রথমে তো সিনেমাটা বলেই দিলে তোমরা অবল্লা, যেটা প্রথমেই মাথায় আসে আর বাংলা।
0: একদম একদম একদম।
2: তবে আমি একটু ভূত নিয়ে কারবারটা করি আর কি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
2: তো আমার দুটো সিনেমার কথা বলবো, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো। একটা হচ্ছে সবাই জানে লাইটস আউট, যেটা প্রথম অ্যাজ এ শর্ট ফিল্ম তৈরি হয়েছে 2013, তারপর ওটা সিনেমায় তৈরি হয়। মানে এত ছোট্ট একটা কম্প্যাক্ট 3 মিনিটের কাছাকাছি একটা ভিডিও, তার মধ্যে সেই ডার্ক এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা, তার মধ্যে সেই মানে ভয়াবহতা, যেটা সুইচ অফ করে দিলেই শ্যাডোটা চলে
0: যায়। আর পরবর্তী সিনেমাটা কোনটা?
1: আমার
0: ভূতের সিনেমা ভালোই লাগে, কিন্তু ভূতের সিনেমা আমার কাছে খুব ইললজিক্যাল এখন লাগে। মানে আমি লাস্ট কনজিউরিং লাস্ট পার্ট দেখার পর আমার ভালো লাগেনি, ঠিক আছে। তো আমি আমি হরর সিনেমা বাফ অ্যাকচুয়ালি, কিন্তু শুভজিৎ একটা কথা বলে কিন্তু ভালো করলো, এই টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যাঁ দাদা, আমি মেধাজিত বারাসাত থেকে বলছি।
0: হ্যাঁ বলো।
3: একটা মানে শর্ট ফিল্ম বা সিরিজের নাম বলছি, যেটা না দেখলে মানে তোমরা অনেক বড় জিনিস মিস করছো।
0: আচ্ছা, আমি আমরা চাই না করতে মিস, বলো এবার। মুসাফির ক্যাফে ইজ নট এ শর্ট ফিল্ম, মুসাফির ক্যাফে সিরিজ। সুতরাং আজকে আমরা সিরিজ নিয়ে গল্প করছি না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাজেশন আমাদের শ্রোতা বন্ধুরা। অফ কোর্স মুসাফির ক্যাফে তো
1: হয়তো 28 মিনিট টাইমটা দেখেও বলেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট না, দ্যাটস আ সিরিজ অ্যাকচুয়ালি। সো আমরা এবার এগিয়ে যাই আমাদের পরবর্তী সিনেমা, অর্থাৎ পরবর্তী সিনেমা যেটা আমরা প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তোমাদের সিনেমা লিস্টে, সেটি হচ্ছে নাম দেবী। 2020 রিলিজ করেছিল মাত্র 13 মিনিটের সিনেমা, পরিচালক প্রিয়াঙ্কা ব্যানার্জি,
1: এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কাজল, শ্রুতি হাসান, নেহা ধুপিয়া, তিলোত্তমা সোম এবং শান্ত মৃদুলকে। এবং এইটা যে সিনেমাটা, সেখানে নারীদের উপর যে সহিংসতা বা অত্যাচার, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে, তার পটভূমিটাই এইভাবে তৈরি করা হয়েছে।
0: নারী শক্তিকে খুব সুন্দরভাবে এখানটায় পরিচালনা করা হয়েছে এবং দেখানো হয়েছে যে কি কি ভাবে কি কি হতে পারে, এবং সমস্ত কিছু এত ডিটেইলড গোটা সিনেমাটা জুড়ে, মানে সেটা হতে পারে মাত্র 13 মিনিট, কিন্তু এই 13টা মিনিটে তোমাকে মানে বিশ্ব দর্শন করে ফেলবে, এরকম একটা ব্যাপার। কিন্তু মানে পটভূমি আর যাচ্ছি না তোমরা বুঝেই গেলে, কারণ এর থেকে বেশি বললে শর্ট ফিল্ম, এমনি ছোট সিনেমা যদি আমরা বলেই দিই তাহলে তো পুরো স্পয়লার হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা একটা দারুণ দারুণ সিনেমা, তোমরা কিন্তু দেখতে পারো, এবং তোমরাও কিন্তু এরকম শর্ট ফিল্মের যদি কোনো কিছু তোমাদের সাজেশন থেকে থাকে, আমাদের টেলিফোন লাইনে চলে এসো 2213134103 ডাবল, প্রথমে ডায়াল করতে ভুলো না। আর হ্যাঁ, ফোনটি করে রেডিও সেট থেকে একটু দূরে থাকো,
1: এবং তার সঙ্গে কমেন্ট করে দাও আমাদেরকে চটপট করে। কমেন্ট কিন্তু পাচ্ছি না আজকে বন্ধুদের থেকে, তাই
0: সিনেমাটা না দেখে থাকো, ব্যালেরিনা, এটা একটা হরর শর্ট ফিল্ম, এবং এটা যদি তোমরা দেখো বুঝবে যে খুব কম সময় এত ভয় দেখানো, মানে অফকোর্স হলিউডের দ্বারা পসিবল সেটা তো আমরা সবাই জানি, এবং ব্যালেরিনা ইজ ওয়ান অফ দ্য বেস্ট হরর শর্ট ফিল্ম, মানে আমি বলবো আমি মাস্ট সাজেস্ট করবো এটা দেখার জন্য। এবং যেমনটা বললো আর কি সায়নী, আমাদের কমেন্ট বক্স কিন্তু রয়েছে খোলা, কমেন্ট বক্সে চলে এসো, গল্প হোক। একটাই কমেন্ট এসেছে, গুড মর্নিং। আমি জানি না সন্ধ্যাবেলা কীভাবে গুড মর্নিং হয়, বাট থ্যাংক ইউ, আমি জানি না হয়তো বাইরে থেকে। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য, গুড মর্নিং।

0: তোমাকেও। অ্যান্ড কমেন্ট আসছে না, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা অলরেডি। এর পরে যে সিনেমাটার নাম বলবো, সিনেমাটার নাম হচ্ছে জুস।
1: এবং এই সিনেমাটা রিলিজ করেছে 2017 সালে, মাত্র 15 মিনিটে। পরিচালক নীরজ ঘেওয়ান, এবং সেখানে আমরা অভিনয় দেখছি সেফ আলী শাহ, মনীষ চৌধুরীকে। এইটাও একটা ওই মধ্যবিত্ত পরিবারের সন্ধ্যাবেলার আড্ডার একটা পটভূমি, এবং সেইখানে একটা সামাজিক বাস্তবতা কিন্তু তুলে ধরা হয়েছে।
0: মানে ওই লিঙ্গ বৈষম্যমূলক একটা সামাজিক বাস্তবতার ছবি যদি আমরা দেখতে পাই এখানটায়, মানে এইভাবেই তৈরি হচ্ছে।
1: হ্যাঁ, এবং সেখানে আমরা দেখছি যে কিভাবে কোনো একটা ধ্যান ধারণা, সেটা আমাদের মনের গভীরের মধ্যে ঢুকে বসে রয়েছে, সেটাই কোনোভাবে কাটিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া, ওই 15টা মিনিট কিন্তু তুলে ধরছে। হয় না যে আমরা কোনো কিছু হয়তো দেখলাম, সেটা এমনভাবে প্রভাব ফেললো আমাদের মনের উপরে, আমরা কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা থেকে, যে হয়তো ভুল ধারণাটা আমাদের ছিল, ওই কয়েকটা মিনিট আমাদেরকে সাহায্য করলো বছরের পর বছর ধরে চলে আসে সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে। তো এই জন্যই তোমাকে আমি সাজেস্ট করব এই জুস শর্ট ফিল্মটা দেখার জন্য।
0: অ্যাকচুয়ালি শর্ট ফিল্মের একটা মজা আছে, কি জানো তো, শর্ট ফিল্ম কিন্তু তুমি শুধু যদি নাম দিয়ে সেটাকে বিচার করতে চাও, মানে নাম দিয়ে যাচ্ছে না, এরকম যদি একটা কনসেপ্ট নিয়ে তুমি শর্ট ফিল্ম দেখতে পারছো, তাহলে তোমার পড়বে ভুল, ঠিক আছে? কারণ বেসিক্যালি না, একটা শর্ট ফিল্মকে তুমি জাস্ট নাম দিয়ে বিচার করতে পারবে না, এবং ওই নামটা ওই শর্ট ফিল্মের সঙ্গে কিভাবে জুড়ে আছে সেটা তোমাকে দেখতে হবে।
1: তোমার কাছে
0: খুব অ্যাবসার্ড মনে হবে যে আরে এটা কোনো নাম হলো, কিন্তু তারপরে গিয়ে মনে হবে যে আরে ভাগ্যে সেরকম একটা নাম রেখেছিল। তো শর্ট ফিল্মের মজাটা এখানে যে 5 মিনিট হোক, 6 মিনিট হোক, 10 মিনিট হোক, সেই জায়গাটা এমন সুন্দরভাবে ওরা ক্রিয়েট করে রাখবে না, তুমি ভাবতেই পারবে না, এবং সেটাও দেবে তোমাকে খুব খুব খুব স্বল্প সময়ে। এবং সেইখানেই মজা, যে শর্ট ফিল্মের মজাটা কিন্তু এখানে, যে একদিনে তুমি 10-12টা সিনেমা দেখে নাও, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। আপাতত যেমনটা বলেছিলাম, তোমাদের জন্য সুন্দর একটা প্লেলিস্ট অপেক্ষা করছে, আপাতত শুনে নাও জাভেদ বাসিরের কণ্ঠে এই গানটি। ফিরছি গানের ঠিক পরেই।

0: एंड यस एरकम गान মহফিল বানা দিয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই জানো তো, মানে কিছু কিছু গান আমাদের মনের এতটাই এতটাই গভীরে ঢুকে থাকে না। আমি আজকেই বলতে চাইছিলাম যে কদিন আগেও এটা বলেছিলাম যে এই স্টেশনটা আমাদের এই এই মুহূর্তে আমরা যে যৌবনী স্টেশনে রয়েছি, এই স্টেশনের সম্বন্ধে একটাই কথা আসে, মিললে বলে তো বহত হোঙ্গে বিছড়নে বালে কা নম্বর কুছ জ্যাদাই হ্যায়, মিললে বলে তো বহত হোঙ্গে বিছড়নে বালে কা নম্বর কুছ জ্যাদাই হ্যায়, আগর আগর ফুরসত মিলে তো কভি ইস স্টেশন পে রুক জানা, মিলনে আর বিছড়নে কা গম দোনো ভুলা দেঙ্গে। ঠিক আছে, তালিয়াটা তোমরা দিয়ে দিও, ঠিক আছে, আমি শুনে নেবো পরে, সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এত সুন্দর সুন্দর সিনেমা, তোমরা অলরেডি বলেছো আমাদেরকে যে তোমরা বিঞ্জ ওয়াচ করবে অ্যান্ড অল, এবং আমি দেখছিলাম যে কয়েকজন কমেন্ট করেছে, বলছে যে মন্ত্রমুগ্ধের মতো শুনছি, সেই কারণে আর কমেন্ট করা হয়নি। এটা কোনো কথা? হ্যাঁ, অত মন্ত্রমুগ্ধের মতো শুনতে হবে না, একা একা বক বক করতে কারণ ভালো লাগে না।
1: মন্ত্রমুগ্ধের মতো শোনো, সেটা খুবই ভালো কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বলো তোমার প্রিয় শর্ট ফিল্ম কোনটা। আমাদের আমরা যেগুলো বলছি তার বাইরেও তো অনেক কিছু রয়েছে, সেগুলো আমরাও একটু জানি, আমরাও একটু দেখার সুযোগ পাই।
0: বলো তো আরিশি, তুমি ফোনটা দেখে, ঠিক আছে, তো ফোনটা দেখে বলো তোমাদের বেঞ্জ, মানে আমরাও তো জানি, মানে যেমনটা আর কি বললাম, মানে আমরা আমাদেরও তো ইচ্ছে করে না নতুন নতুন কিছু দেখতে। তো এরপরে যে নতুন সিরিজ, অ্যাকচুয়ালি নতুন নয়, এটা ছিল পুরনো, আজ থেকে প্রায় 12 বছর আগের কথা, ঠিক আছে, একটি সিনেমা রিলিজ করেছিল,
1: কিন্তু সেটার সঙ্গে একটু ম্যাচ খাইয়ে অন্য একজন বর্তমানের কথা বলে দিয়েছে। আমরা মুসাফির ক্যাফে থেকে
0: চলে যাচ্ছি ইন্টেরিয়র ক্যাফে তে। ওকে, তো ইন্টেরিয়র ক্যাফে নাইট এই সিনেমাটার নাম, রিলিজ 2014 সালে, সময়সীমা ছিল মাত্র 13 মিনিট। এই 13 মিনিটে যে এত কিছু করা যায় সেটা এই এই এই সিরিজ এই সরি এই সিনেমাটা দেখে বোঝা যাবে। এবং পরিচালক অধিরাজ বোস, অভিনেতা অভিনেত্রী ছিল নাসিরুদ্দিন শাহ, শেরনাজ প্যারুল, শ্বেতা প্রসাদ বসু এবং নবীন কস্তুরিয়া। এবার মূল বিষয়বস্তুতে আসি, প্রেমে বিচ্ছেদ হারানোর সুযোগ এবং সময়ের সঙ্গে জমে থাকা স্মৃতির উপর নির্মিত একটি অত্যন্ত অত্যন্ত মানে স্পর্শকাতর এবং সিরিয়াস একটা রোম্যান্টিক ড্রামা এটা কিন্তু। কলকাতার একটি ছোট্ট নিঝুম ক্যাফে গল্পটির সূচনা, 30 বছর পর দুই সাবেক প্রেমিকের অর্থাৎ নাসিরুদ্দিন শাহ আর শাহনাজ প্যাটেল পুনরায় তাদের দেখা হচ্ছে, নতুন করে দেখা হচ্ছে। তো এবার তাদের অতীতের নানা না বলা কথা, আক্ষেপ এবং ভালোবাসার ছোট ছোট অনুভূতিগুলো আবার নতুন করে জেগে উঠছে।
1: হ্যাঁ, মানে এখানেই মুসাফির ক্যাফে এবং ইন্টেরিয়র ক্যাফে নাইট কিছুটা গুলিয়ে ফেলার সম্ভাবনা থেকেই থাকে। তবে সেখান থেকে আমরা একটু যদি বেরিয়ে দেখি, তাহলে সেখানে কিন্তু ওই যে কোথাও একটা আক্ষেপ, কোথাও একটা থেকে যাওয়া ভালোবাসা, সেই সমস্ত অনুভূতিগুলো কিন্তু আবার নতুন করে জেগে উঠছে। আর একই সাথে একই সঙ্গে ক্যাফেতে থাকা একজন তরুণ দম্পতি, তাদের যে বিচ্ছেদ, সেই কষ্ট, সেই অনুভূতি, সেগুলোও দেখানো হচ্ছে। এবং সেইটা কীভাবে, যেখানে মানে প্রবীণ দম্পতি তাদের যে অতীতের ব্যাপারটা সেটা যখন নতুন দম্পতি দেখছে তাদের উপরও একটা এফেক্ট পড়ছে, তো সেই সমস্ত কিছু তখন তারাও রিয়েলাইজ করছে যে তাদের কোনটা ভুল, কোনটা ঠিক, কতটা তাদের করা উচিত, সেই সমস্ত কিছু কোথাও গিয়ে একটা অতীত এবং বর্তমান মিলেমিশে যাচ্ছে, বা প্রবীণ নবীন মিলেমিশে যাচ্ছে।
0: একদম একদম। এবং এই সিনেমাগুলো অ্যাকচুয়ালি অনেক কিছু শেখায়, অনেকভাবে জীবন দর্শনের একটা অদ্ভুত দিক তুলে ধরে এই কিছু ছোট ছোট সিনেমা। অ্যাকচুয়ালি আমরা 2 ঘন্টা

0: টাই ওই যে আমি মাঝে মাঝে বলি যে জানো তো উপন্যাসের কবিতার মধ্যে না একটা পার্থক্য রয়েছে, একটা কথা বলতে একটা গোটা উপন্যাস লাগলেও একটা কথা বলতে চারটে লাইনই যথেষ্ট,
1: একদম
0: ঠিক আছে? মানে একটা চারটে লাইন অর্থাৎ চারটে লাইনের কবিতাতেই কিন্তু একটা গোটা উপন্যাস লুকিয়ে থাকতেই পারে, সেটা কিন্তু আমরা চাইলেই খুঁজে নিতে পারি, সেটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে। কিন্তু এই সমস্ত কিছুর বাইরে গিয়ে এই সিনেমাগুলো আমাদেরকে ভাবতে শেখায়, আমাদেরকে নতুন করে চলতে শেখায়, নতুন কিছু ভাবনা উদয় ঘটায় এইসব সিনেমা, এবং এই সিনেমাটা তার মধ্যে একটি। এন্টিডার ক্যাফে নাইট এখনই নিজের প্লে লিস্টে সাজিয়ে নাও,
1: এবং যাদের এই মুহূর্তে মানে বিচ্ছেদের বিরহ কষ্ট চলছে তাদের জন্য তো খুব ভালো কাজ করবে।
0: হ্যাঁ একদম, সে কারণে কবিগুরু বলেছেন, সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান, সংকটেরও কল্পনাতে হইও না ম্রিয়মান, বুঝলে দোস্ত? সুতরাং বেশি ম্রিয়মান হইও না, সংকট আসবেই, সংকোচ করো না, সংকোচ না করে সংকট কাটিয়ে এগিয়ে চলো, দেখবে সামনে কেউ নতুন না নতুন কেউ না কেউ ঠিক আছে, অত ভাববে না, ঠিক আছে? প্রেম করতে হবে জীবনে, অনেক অনেক জীবন, জীবন একটাই। এই যে এই
1: প্রতিদীপের ট্যাগলাইন হচ্ছে থেমে নয় প্রেমে থাকো, বোঝা গেল এইবার, বোঝা গেল
0: একদম, থেমে নয় প্রেমে থাকো। প্রেম অনেক কিছুর সঙ্গে হতে পারে, সেটা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে হতে পারে, কোনো মানুষের সঙ্গে হতে পারে, ইট ক্যান বি এনিওয়ান এনিথিং, জাস্ট প্রেম চাই, ভালোবাসা চাই। এরপরে এই ভালোবাসা থেকে বেরিয়ে আমি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, এরপরে বেরিয়ে এরপরে যে সিনেমাটা আমরা বলবো সেই সিনেমাটার নাম টোকরি, 2018 রিলিজ, 14 মিনিটের সিনেমা, সুরেশ এরিয়াট এরিয়াট পরিচালক, অভিনেতা অভিনেত্রী
1: এখানে নেই, মানে এটা একটা অ্যানিমেটেড ফিল্ম, শর্ট ফিল্ম, মানে অ্যানিমেশন করেই এটা তৈরি করা হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই শহরের ব্যাকগ্রাউন্ডে এই গল্পটা তৈরি,
0: একদম।
1: সেখানে একটি ছোট্ট মেয়ে ভুলবশত তার বাবার খুব প্রিয় একটা পারিবারিক ফটো ফ্রেম সেটা ভেঙে ফেলে, এবং বাবা কষ্ট পান, সেখান থেকে মেয়েটি মানে নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন, এবং সে ঠিক করে যে সে ওই ফ্রেমটাকে ঠিক করাবে, এবং তার জন্য সে একটা ডিসিশন নেয়, সেটা হচ্ছে সে ছোট ঝুড়ি বা ওই যে টোকরি সেটা বিক্রি করতে শুরু করে। এবং এখানেই কিন্তু দেখা যায় একজন শিশু, সে হয়তো ভুল করে একটা ফটো ফ্রেম ভেঙে ফেলেছে, সেখান থেকে আবার ওই যে নিজেই চাইছে যে না এটা তো বাবার খুব পছন্দের, আমি এটাকে ঠিক করে দিই, তো তার জন্য তার যে টাকাটা লাগবে সে কিন্তু কারোর কাছে চাইছে না, সে নিজে উপার্জন করে সেটাকে ঠিক করতে চাইছে,
0: এবং সেটা কিভাবে উপার্জন করছে সেটা যদি বলে দিই গল্পটা শেষ হয়ে যাবে, সুতরাং সেটা বলছি না, একদম এটা লিস্টে রাখো,
1: বলে ফেলেছি আমি,
0: ও বলে ফেলেছি, অসাধারণ কারেক্ট আছে, একদম তুমি ঠিক পথে এগোচ্ছো, জীবনের এই পথটাকে কোনোদিন ভুলো না, থ্যাংক ইউ সো মাচ সায়নী, বাট তোমরা চাইলে তাও তোমরা চাইলেই সিনেমাটা দেখতে পারো। অলরেডি আমাদের কাছে কিছু কমেন্ট এসেছে, সূচনা মুখোপাধ্যায় বলছো ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম রোমান্টিক কমেডি, রমকম যারা পছন্দ করে তাদের ভালো লাগবে, বেশ পরে সব বেঞ্জ ওয়াচ করবো, বসে বসে সব নোট করছি নামগুলো, খুব ভালো করো করো নোট, সরোজার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড অলরেডি আমরা অনেক অনেক অনেক সিনেমার নাম বলে ফেলেছি, এবার একটা গান না হলে ঠিক হচ্ছে না, একটা গান আমি আজকে ভেবেই রেখেছিলাম মানে তোমাদেরকে উপহার হিসেবে আমি দেবো আর কি, তো উপহারটা এখনই দিয়ে দিই বলো,
1: ঠিক আছে সময় নষ্ট করে কি লাভ,
0: একটা উপহার রয়েছে তোমাদের জন্য, চলো সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে রইল এই গানটি, আর বাকিটা গানে গানেই থাক, জানো তো বেশি বললে পাকামো হয়ে যাবে, টাটা।

0: হাই হাই হাই হাই হাই হাই হাই, আরে জাস্ট মনে পড়ে গেল, মনে পড়ে যায়, মনে পড়ে যায়। এরকম এরকম গান সত্যি তো মনে পড়ার মতোই অ্যাকচুয়ালি গান, মানে ভাবা যায় না এইসব গান। তো এরপরে যে সিনেমাটা নিয়ে আমরা আলোচনা করব, সিনেমাটার নাম হচ্ছে কৃতি। 2016 সালে রিলিজ করেছিল, 19 মিনিটের একটা সিনেমা, মানে ইউজুয়াল এর থেকে একটু বেশি। অ্যাকচুয়ালি অনেক রকম যেহেতু সিনেমা আছে, পকেট সিনেমা রয়েছে, শর্ট ফিল্ম রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে।
1: মানে আমরা বেশিরভাগ শর্ট ফিল্মই দেখি 10 থেকে 13 মিনিট, 14 মিনিট,
0: 4-5 মিনিট বা 2 মিনিটে নেমে এলে সেটা পকেট ফিল্ম হয়ে যাচ্ছে। তো আজকে আমরা যেহেতু শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করছি, এই সিনেমাটা অর্থাৎ কৃতি, এই সিনেমাটার পরিচালক হচ্ছে শিরীষ কুন্দার। অভিনেতা অভিনেত্রীর লিস্টটা কিন্তু খুব ট্রিকি, একদম শুরুতেই

0: নাম আসছে, তার নাম হচ্ছে মনোজ বাজপেয়ী, দ্য ওয়ান অ্যান্ড অনলি। তারপরে আসে রাধিকা আব্দে এবং তারপরেই নেহা ধুপিয়া। একটা টান টান সাইকোলজিক্যাল থ্রিলার, ঠিক আছে? এবার 19 মিনিটে সাইকোলজিক্যাল থ্রিলার, এটা কিন্তু ভাবতে হবে। গল্পের মূল চরিত্র সায়ন, অর্থাৎ মনোজ বাজপেয়ী, একজন মানসিক অস্থিরতায় ভোগা ব্যক্তি, যে কৃতি অর্থাৎ রাধিকা আপ্তে নামে এক তরুণীর প্রেমে পড়ে এবং তাকে নিজের ঘরে এনে একসঙ্গে থাকতে শুরু করে। এরপরে সেখানে সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ কল্পনায় আসেন এবং যিনি মনে করেন যে কৃতির কোনো বাস্তব অস্তিত্ব আদতে নেই, এইখান থেকে কিন্তু সিনেমাটা ঘুরছে। মানে আদৌ কি সে আছে? যদি এটা বলে দিই তাহলে গল্পটা অ্যাকচুয়ালি পুরো নষ্ট হয়ে যাবে।
1: মানে সেটা জানতে হলে তোমাকে তো এই সিরিজ মানে সিনেমাটা দেখতে হবে।
0: একদম, সিনেমাটা আরো একবার বলে দিই,
1: আছে কিনা কৃতি তোমাকে অবশ্যই দেখতে হবে, যে সেখানে কৃতি নামে সেই তরুণী আছেন কিনা মনোজ বাজপেয়ীর সঙ্গে বা সায়ানের সঙ্গে, নাকি নেই।
0: কখনো মজা কখনো ভয়, এরকম একটা ব্যাপার। এরপরে যে সিনেমাটার নাম বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে খেয়ালি পোলাও।
1: পোলাও বানিয়ে দিয়েছে এরকম না কিন্তু,
0: 26 মিনিটের সিনেমা, আগেরটা থেকে একটু বড়। রিলিজ 2020 সাল। পরিচালক তরুণ দুদেজা, অভিনেতা অভিনেত্রী হচ্ছেন প্রাজক্তা কুলি, যশপাল শর্মা। এবার গল্পের মূল বিষয়বস্তুতে আসি। হরিয়ানার এক গ্রাম্য পটভূমিতে, গ্রাম্য প্লটে তৈরি হচ্ছে একটি ইন্সপিরেশনাল মিষ্টি স্লাইস অফ লাইফ ড্রামা আর কি বলতে পারো, ঠিক আছে? মানে স্লাইস অফ লাইফ, ডাইরেক্ট লাইফ বলছে না কিন্তু। তো গল্পটির মূল চরিত্র রয়েছে অনুষা, অর্থাৎ প্রাজক্তা কুলি নামের এক উচ্চাকাঙ্ক্ষী স্কুল ছাত্রী। সে খুব একটা খেলাধুলা বা দৌড়ে পারদর্শী নয়, কিন্তু সে তাদের স্কুলে নতুন শুরু হওয়া মেয়েদের স্পোর্টস টিমে অংশ নিতে চায়। তার এই ইচ্ছের মূল কারণ কোনো পদক বা খ্যাতি পাওয়া নয়, বরং সে দেখেছে স্পোর্টস টিমের মেয়েদের একটি বিশেষ ট্র্যাক স্যুট বা স্পোর্টস জার্সি দেওয়া হয়। হরিয়ানার মতো একটি রক্ষণশীল সমাজে, যেখানে নারী স্বাধীনতা নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে, সেই সব জায়গায় গিয়ে এইরকম একটি স্পোর্টস জার্সি কেবল কিন্তু একটা পোশাক হয়ে থাকছে না ওই সিনেমা অনুযায়ী, ওই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, বরং সেখানে নিজের স্বাধীনতা এবং আত্মমর্যাদার একটা প্রতীক হয়েও দাঁড়াচ্ছে সেই জার্সিটা কিন্তু। এই যে ছোট্ট স্বপ্নর মাধ্যমে একটা গোটা সিনেমা, এই সিনেমাটা হয়তো 26 মিনিটে, কিন্তু এই 26 মিনিটে তো এরকম বহু মানুষের স্বপ্ন লুকিয়ে রয়েছে। সেই স্বপ্নের গল্পগুলো যদি দেখতে চাও, চলে যাও সিনেমাটা দেখো, খেয়ালি পোলাও। 2020 সালে রিলিজ করেছে। এরপরে ব্যাক টু ব্যাক কিছু সিনেমার নাম বলতেই হচ্ছে। এরপরে সিনেমাটার নাম হচ্ছে আউচ, এক্স্যাক্টলি আউচ, OUCH, আউচ। এবং এটা নিয়ে তুমি বলো, ভালো হয়?
1: আচ্ছা, এইটা একটু কম সময়ে, যেটা আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম যেরকম থাকে, সেটা হচ্ছে 2016 সালে রিলিজ করা এই সিনেমাটার সময়সীমা 14 মিনিট এবং পরিচালক নীরজ পাণ্ডে। এখানে যে অভিনেতা অভিনেত্রী রয়েছে, সেখানে অফকোর্স ওই একটু আগে যেরকম বললো মনোজ বাজপেয়ী এবং পূজা চোপড়া। এইটা আমি জানি না কেন এটা আমাকে বলতে বলেছে, এখানে মানে পরকীয়ার জটিলতা রয়েছে,
0: একদম সমস্ত কিছু এখানটায় রয়েছে, মানসিক টানাপোড়েন রয়েছে, একটা চমৎকার ডার্ক কমেডি, মানে এইখানেই একটা টুইস্ট, ইউ নো। ডার্ক কমেডি ইউজুয়াল সিনেমাতে, মানে ইউজুয়াল ইন্ডিয়ান সিনেমাতে খুব রেয়ার ডার্ক কমেডি। তো ডার্ক কমেডি আমরা যখনই বলি, আমরা অনেক কিছু ভেবে নিই ডার্ক কমেডি ভাবতে, কিন্তু না, ডার্ক কমেডি যদি দেখতেই চাও তোমরা ফলো করতে পারো খুব শর্ট ফিল্মস বা শর্টস, মানে আদতে পক্ষে শর্টস, ঠিক আছে, প্রকৃত পক্ষে শর্টস, সেটা আজ থেকে প্রায় 80-90 বছর আগে এরকম কিছু রিলিজ করা শর্টস রয়েছে, ঠিক আছে? সেখানটায় ডার্ক কমেডি বোঝানো হয়েছে, সেটা যদিও ব্রিটিশ কিছু ছোট ছোট শর্টস, সেখানে দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি ডার্ক কমেডি কি। এবার যদি ডার্ক কমেডির কথাই যদি বলতে চাই, যেহেতু প্রসঙ্গটা উঠলো, চার্লি চ্যাপলিন আমরা অনেকেই দেখেছি কমিক হিসেবে, কিন্তু ওটাও কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু অংশে একটা ডার্ক কমেডির একটা বড় অংশ। এটা নিয়ে পরে কোনো দিন বিস্তারিত আলোচনা হবে, কিন্তু এই যে আউচ, এই সিনেমাটা কিন্তু মাস্ট দেখা। এখানটায় অনেক কিছু রয়েছে, প্রেমের অনেকগুলো শেডস আমরা তো দেখতে পাই, সেই শেডসগুলো এখানে কিছুটা রয়েছে, সেই সমস্ত শেডস নিয়ে পুরো গোটা গল্পটা রয়েছে। সো প্লিজ, 2016 সালে রিলিজ করা আউচ, এই সিনেমাটা কিন্তু তোমাকে দেখতেই হবে। এবং বলতে বলতে আমরা বললাম না, অনেকটা সময় কাটিয়ে উঠেছি। এরপর একটা সিনেমা, হ্যাঁ, মানে এই সিনেমাটা বলার আগে এই গল্পটাই ইটসেলফ বিউটি। সত্যজিৎ রায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে কিন্তু একটি হচ্ছে অনুকূল। আমরা সকলে পড়েছি, আমরা সকলে জানি অনুকূল। সেই অনুকূল থেকে সুজয় ঘোষের সিনেমা, পরিচালক সুজয় ঘোষের সিনেমা। 21 মিনিটের এই সিনেমাটা হচ্ছে অনুকূল। সেখানে আমরা সৌরভ শুক্লাকে দেখছি,

0: এবং দেখছি পরমব্রত
1: চট্টোপাধ্যায়। হ্যাঁ, এবং সেখানে যেটা রয়েছে তোমার সত্যজিৎ রায়ের বিখ্যাত সায়েন্স ফিকশন ছোট গল্প অনুকূল, যেটা বলল ব্রতদীপ, সেই গল্পে ছায়া অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমাটা। ভবিষ্যতের কলকাতার পটভূমিতে তৈরি, মানে সায়েন্স ফিকশন বলতে আমরা যেরকম বুঝি সেরকমই, যেখানে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট মানুষের দৈনন্দিন কাজের যে সঙ্গী হয়ে উঠছে সেই যে ব্যাপারটা, এবং নিকুঞ্জবাবু মানে সৌরভ শুক্লা নামের এক বাঙালি শিক্ষক, অনুকূল মানে পরমব্রত চট্টোপাধ্যায় নামের একটি অত্যাধুনিক রোবট কেনেন।
0: অনুকূল
1: এবং ঘরের কাজ সামলানোর জন্য আমাদের সবার যদি এরকম একজন অনুকূল থাকতো আমরা খুব মানে খুশি হতাম।
0: অ্যাকচুয়ালি এখন মানে এই যে এখানেই টুইস্ট, ইউ নো, সত্যজিৎ রায় আজ থেকে এতগুলো বছর আগে লিখেছেন এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটছে। তার নাম হয়তো অনুকূল নয়, কোনো কিছু একটা কুল, ঠিক আছে, মানে কিছু একটা কুল সাজছে হয়তো, বলছি না। আর মানে
1: অনেক জায়গাতেই আমরা এখন রোবট দেখতে পাচ্ছি, ঘরের কাজ করে দিচ্ছে, খাবার সার্ভ করে দিচ্ছে,
0: অনেক কিছু করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এই পুরো গোটা ঘটনাটার একটা ছোট্ট আভাস কিন্তু এই সিনেমা বা এই গল্পের মাধ্যমে সত্যজিৎ রায় দিয়ে গেছেন।
1: যদি এই গল্প কেন, আমরা যদি সত্যজিৎ রায়ের আরো অনেক লেখা দেখি,
0: প্রফেসর শঙ্কু রয়েছে যেখানে,
1: সেখানে কিন্তু এই মানে তিনি যে ওই সময় দাঁড়িয়ে আরো কয়েক বছর পরে কি হতে চলেছে এই নিয়ে যে তিনি কত কিছু লিখে গেছেন বা বলে গেছেন, সেটা তো এখনো মানে তার দূরদর্শিতার একটা প্রমাণ আমাদের কাছে।
0: একদম একদম। এবার একটু বাংলা মানে ইসেতে আসা যাক। বাংলার প্রথম যে আমরা সিনেমাটার নাম বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে অবসরে। পরিচালক অনির্বাণ চক্রবর্তী, অভিনেতা অভিনেত্রী খরাজ মুখোপাধ্যায় এবং চন্দনা সেন। দীর্ঘ কর্মজীবন থেকে সদ্য অবসর নেওয়া এক প্রবীণ ব্যক্তিত্বের মানসিক অবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠছে একটি সামাজিক এবং একটি পারিবারিক ছবি। একদম, চাকরি জীবনের ব্যস্ততা শেষ হওয়ার পরে ঘরে ফিরে তিনি আবিষ্কার করেন যে হঠাৎই তার জীবনের সমস্ত কর্মব্যস্ততা এবং গুরুত্ব যেন হারিয়ে গেছে। এটাই ইউজুয়ালি মনে হয় মানুষের। পরিবারের অন্যান্য সদস্যরা নিজ নিজ জীবনে ব্যস্ত, এই নিঃসঙ্গতা এবং অবসরের খালি সময় কীভাবে একজন মানুষকে গ্রাস করছে, আবার একই সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসে কীভাবে নতুন একটা দৃষ্টিকোণ থেকে একটা পজিটিভ দিক গ্রহণ করা যায়, তা খরাজ মুখোপাধ্যায়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে কিন্তু একদম প্র্যাকটিক্যালি ফুটিয়ে তোলা হয়েছে এই গোটা সিনেমাটায়।
1: একদম। এবং এর পরে যেটা, সেটা হচ্ছে নস্টালজিক।
0: আমরা সবসময় নস্টালজিক হতে ভালোবাসি, কিন্তু সিনেমাটা কিন্তু অন্যরকম।
1: হ্যাঁ, 2019 সালে এই সিনেমাটার ডিউরেশন হচ্ছে 18 মিনিট এবং সেখানে পরিচালক হচ্ছে রৌনক ভৌমিক। সেখানেও আমরা পাচ্ছি পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদারকে। স্মৃতি, আবেগ এবং পারিবারিক সম্পর্কের বাঁধন নিয়ে নির্মিত একটা সুন্দর শর্ট ফিল্ম। উত্তর কলকাতার একটা পুরনো বাড়ি যেটা বিক্রি হয়ে যাওয়ার প্রেক্ষাপট নিয়েই এই গল্পটা শুরু। এক যুবক, সে বহু বছর পর তার পুরনো পাড়ায় বা বাড়িতে ফিরে আসে এবং সেইখান থেকেই তার গল্পটা শুরু হয়। এই যে একটা টানা পড়েনের ব্যাপার, সেইটা নিয়েই কিন্তু তুমি দেখে নিতে পারো এই সিনেমাটা।
0: তাহলে ব্যাক টু ব্যাক আসি, প্রথম থেকে যদি যাই, লিখে নেওয়া দরকার পড়লে, ঠিক আছে। প্রথম সিনেমার নাম বললাম অহল্যা, পরের সিনেমার নাম চটনি, তারপরে সিনেমার নাম দেব, তারপরে সিনেমার নাম জুস, 5 নম্বর সিনেমা কৃতি, তারপরে সিনেমা ইন্টেরিয়র ক্যাফে, 7 নম্বর সিনেমা টোকরি, 8 নম্বর খেয়ালি পোলাও, 9 নম্বর সিনেমা আউচ, 10 নম্বর সিনেমা অনুকূল, সরি, হ্যাঁ অনুকূল, এবং বাংলা সিনেমার মধ্যে অবসরে এবং নস্টালজিক। এই যে এতগুলো সিনেমা তোমাদেরকে বললাম, 12টা সিনেমার একটা বিঞ্জ ওয়াচিং এর জন্য একটা সুযোগ করে দিলাম, তার জন্য তোমরা আমাদেরকে কি দিতে পারো, কমেন্ট করতে পারো, কেমন লাগছে শোটা, কেমন লাগলো আজকের গোটা অনুষ্ঠানটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো।
1: মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে শুনতে কিন্তু কমেন্ট করতে ভুলে গেলে চলবে না।
0: একদম একদম, ওই মন্ত্রমুগ্ধ হও, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে। কেন কথা বলতে হবে, কারণ আমরা একা একা বকবক করে যাচ্ছি তো না, তোমরা যদি বকবক না করো কিভাবে জমবে,
1: তাহলে আড্ডাটা হলো কি করে?
0: হ্যাঁ,
1: আড্ডা হতে গেলে তো অনেক মানুষকে প্রয়োজন হয়,
0: কারণ ব্যাপারটা হচ্ছে আড্ডা কেন, তো প্রসঙ্গ আসছে, কারণ সামনে পূজোর ছুটি আসতে চলেছে, সুতরাং খুব তাড়াতাড়ি এর ছুটির ঘন্টা বাজতে চলেছে, তোমরা রেডি থাকো, ছুটির ঘন্টা বাজতে চললো বলে। আর হ্যাঁ, শুভবাণী শুনতে কিন্তু বলো না, আজকের ফিল্মই এটার সঙ্গে ছিলাম আমি ব্রতদীপ এবং সঙ্গে
1: শায়নী,
0: আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ তুমি নয় বরং প্রেমে
1: থেকো,
0: টাটা। আর যেতে যেতে শিলাজিৎ মজুমদারের কণ্ঠে এই গানটা থাকবে না, তা কি হয়, চলো শুনে নিই।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে সংবাদ সফর সংবাদ সফর
2: ঘড়িতে সময় বলছে রাত 10টা বেজে গিয়েছে বৃহস্পতিবার আজ রাতে শুরু হচ্ছে সংবাদ সফর
3: সংবাদ সফরে এমন কিছু খবর থাকে যে খবরে মশলা আছে যে খবর আপনার প্রয়োজন বা যে খবর আপনি অন্য কোথাও পাননি বা অনেক খবরের ভিড়ে আপনার চোখ এড়িয়ে গেছে সেই সব খবরকে এক জায়গায় করে আনে রণজয় আর মনীষা রয়েছে আজ আপনার সঙ্গে সংবাদ সফরে আমরা দুজন থাকবো ঠিক রাত 12টা পর্যন্ত আর আপনাকে জানাবো আপনারই চারপাশে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা জেনে রাখা প্রয়োজন

0: আমি জানি আমাদের যারা লিসনার রয়েছে তারা অবশ্যই বৃহস্পতিবার আজ রাতে এই সময়টা থাকতে ভুলবে না, আর যারা হয়তো অনেকদিন শুনুনি তাদেরকেও আরও নতুন করে স্বাগত জানাচ্ছি যে ফিরে আসার জন্য। আজ রাতে সংবাদ সফরে রাত 12টা পর্যন্ত আমরা রয়েছি, আর যারা এতদিন ধরে এতগুলো বছর ধরে তোমরা রয়েছ সংবাদ সফরের সঙ্গে রয়েছ, তোমরা আলাদা করে তোমাদের কিছু বলার প্রয়োজন নেই। তোমরা জানো যে আর আজকে আমাদের কাছে খবরের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু খুব খুব সহজলভ্য বলা যেতে পারে। তার কারণ হচ্ছে আজকে আমরা আমাদের মুঠোফোনের মধ্যে সব কিছু সবসময়ের জন্য আপডেটস আমরা পাচ্ছি, কিন্তু এই সংবাদ সফরের সবথেকে বড় স্বাতন্ত্র যেখানে যেখানে অন্য আর পাঁচটা খবরের সঙ্গে ডিফারেনশিয়েট করা যায়, সেটা হচ্ছে তোমাদের মনের মতো, যেখানে সংবেদনশীলতা রয়েছে, যেখানে মানবিকতা রয়েছে, যেখানে এমন কিছু ঘটনা এমন কিছু মোমেন্টস যেটা হয়তো সেভাবে সংবাদ মাধ্যমে প্রচারিত হয় না, আমাদের কিন্তু চোখ থাকে, আমাদের নজর থাকে সবসময়ের জন্য যে সেগুলোকে তুলে ধরা তোমাদের সামনে। সেটা হতে পারে আগাম কোনো দুর্যোগের ঘন ঘটা রয়েছে, আমরা আগাম সতর্ক যেরকম করে করি সেরকমভাবে একদম খুব গরিব কোনো ছেলে বা মেয়ে যেভাবে জীবনের কঠিন লড়াই করে জীবনের কোনো বড় পথ তারা পাড়ি দিল বা শৃঙ্গ জয় করলো, পড়াশুনোর ক্ষেত্রে হোক খেলাধুলোর ক্ষেত্রে হোক, সেগুলোকেও আমরা তুলে ধরি অত্যন্ত সযত্নে এবং সম্মানের সঙ্গে তোমাদের কাছে। আর অবশ্যই সেখানে আরও একটা যেটা ভীষণভাবে তোমাদের কাছে ভালো লাগার, সেটা হচ্ছে যে নানান রকমের আজকের সমাজে ঘটে চলা নানান রকমের ঘটনা, নানান রকমের বিষয় যেগুলো হয়তো আমাদেরকে ভীষণ ভীষণভাবে প্রভাবিত করে, কিন্তু সেভাবে হয়তো কথা বলার বা তর্ক বিতর্ক আলোচনার সেভাবে সুযোগ থাকে না, আমরা কিন্তু সেই সুযোগটা তোমাদের কাছে এনে দিই এই সংবাদ সফরের মধ্যে দিয়ে। আর অভূতপূর্ব রেসপন্স আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা বৃহস্পতিবার তোমাদের কাছ থেকে পাই, সেটা তো বলাই বাহুল্য। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও থাকবে এরকম অনেক কিছু নিয়ে সাজানো সংবাদ সফর।
1: যে সংবাদ সফরে রণজয় আর মনীষা আপনাকে খবর দেবে এমন কিছু খবরের, যে খবর আপনার প্রয়োজনের আগেই বলেছি। এই যে বারবার রণজয় বলে যে আজকাল মুঠোফোনে সব কিছু পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়, আপনিও পান, কিন্তু তারপরেও আপনি কতক্ষণই বা মুঠোফোনের খুঁটিনাটি সব খবর দেখতে পান? প্রয়োজনীয় খবর কখনো সখনো চোখ ছাড়া হয়ে যায়, সেই সব খবরকেই আমরা নিয়ে এসেছি আপনার কাছে। ঠিক যেমন আমার কাছে এই মুহূর্তে যে খবরটা চলে এসেছে সেই খবরটা কিন্তু আপনার কোথাও মনে হবে, মানে আপনার অভিভাবক বৃত্তিতে মনে হবে যে হ্যাঁ এটা বেশ একটা ভালো জিনিস হতে চলেছে। এই যে FSSAI মানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এরা কিন্তু স্কুলের 50 মিটারের মধ্যে চিপস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি বিস্কুট, সিঙ্গাড়া, পিৎজা, বার্গার, এই যে ফাস্টফুড যেগুলো বাচ্চারা খেতে ভালোবাসে, এই ধরনের ফাস্টফুড একেবারে বিক্রি নিষিদ্ধ করতে চলেছে। কারণ এগুলোর মধ্যে অতিরিক্ত ফ্যাট আছে। আমরা জানি আমাদের ভারতের বাচ্চারাও ইউএসএর বাচ্চাদের মতন ওবেসিটিতে ভুগতে শুরু করেছে, ছোটবেলা থেকেই মেদ বৃদ্ধি, ওবেসিটি, ওবেসিটি থেকে নানা রকম অসুখ, 20-40 বছরের মধ্যে ছেলেমেয়েদের প্রচুর হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। ডাক্তাররা বলছেন যে এই বয়সে, একদম ছোট বয়স থেকে যদি হেলদি কিছু হ্যাবিট গড়ে তোলা যায় তাহলে এই অসুখগুলোকে ঠেকিয়ে ফেলা যায়। সেই জন্য এই অতিরিক্ত নুন, ফ্যাট, অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার বিক্রিতে লাগাম টানার পথে কেন্দ্র। প্রস্তাবটি কার্যকর হলে দেশের প্রায় 15 লক্ষ স্কুলের আশপাশের ছোট দোকান, রেস্তোরাঁ ও খাবারের স্টলগুলিতে কিন্তু এই খাবার আর রাখা যাবে না। দেশের জনপ্রিয় প্রথম সারি সংস্থার পণ্য এই আওতায় থাকবে। তবে এখনও এটি প্রস্তাব আকারে রয়েছে, চূড়ান্তভাবে কার্যকর হওয়ার সময় নির্দিষ্ট সময়সীমা এখনও জানা যায়নি। FSSAI আগস্টেই প্যাকেটজাত খাদ্যবস্তুতে ফ্যাট, নুন, চিনির নির্দিষ্ট মাত্রা জানিয়ে লেভেল লাগিয়ে সতর্ক করার কথা বলেছিল। এবার বলল যে তারা মতামত চাইছে জনসাধারণের কাছে, যে তারা কি ঠিক করছে, জনগণ কি চাইছে, সেই মতামত জানানোর শেষ সময়সীমা 6ই অক্টোবর। স্কুলের সামনে ছোট দোকান, সারি সারি চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, ছাত্রছাত্রীরা উৎফুল্ল হয়ে সেই সব জলখাবার কিনছে, সেই ছবি কিন্তু পাল্টে যেতে চলেছে। তার কারণ ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন তারা তথ্য দিয়েছে, 5 থেকে 19 বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে অতিরিক্ত ওজন বা স্থূলত্বের সমস্যা রয়েছে ভারতীয় শিশুদের। তাই 2015 সালের পর থেকে 2.8 কোটি থেকে এই সংখ্যাটা 2025 এসে দাঁড়িয়েছে 4.1 কোটিতে, 2040 সালে এ আরও 5 গুণ বেড়ে যাবে।

0: গণিতে সময় বলছে রাত 10:39 হয়ে 17 সেকেন্ড। তোমরা রয়েছ আজ রাতে সংবাদ সফরে, মনীষ এবং রণজয় তোমাদের সঙ্গে। যেভাবে বৃষ্টিটা হচ্ছে, এই যে পুজোর প্রিপারেশন তো আমাদের একদম ফাইনাল জায়গায় এসে পৌঁছেছে। খুব বেশি দেরি নেই, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, 3 সপ্তাহের মতো। হ্যাঁ, তো সেই জায়গায় যেভাবে বৃষ্টি এসে আমাদের কতটা আমাদের এই পুজোর আমেজে কতটা সে ক্ষতি করছে, বা সেই আনন্দ উচ্ছ্বাসে কতটা বাধা সাধছে এই মুহূর্তে বৃষ্টি এসে। তোমরা একটু এসো না, 2243-7912 এবং আমাদের 9903-65992 মেসেজে একটু জানাও এই বৃষ্টি এবং সেই সঙ্গে সামনে পুজো আর সব কিছু মিলিয়ে তোমাদের যে চিন্তা ভাবনা, প্ল্যানিং, সব কিছু কি ঠিকঠাক চলছে নাকি সেটা পাল্টাতে হচ্ছে। কী ভাবছো তোমরা আর কীভাবে এই পরিস্থিতিটার মোকাবিলা করছো সেটাও একটু জানাতে পারো। তার কারণ হচ্ছে যে আমাদের যারা লিসনার রয়েছেন তারাও তো সকলেই এই সমস্যায় পড়েছেন, যাদের হয়তো কাজে বেরোতেই হচ্ছে, না বেরোলেই চলবে না, বাড়িতে থাকলে চলবে না, বাড়িতে থেকে এই বৃষ্টি উদযাপন করা ইলিশ মাছ ভাজার সঙ্গে কিন্তু খারাপ নয়, কিন্তু সেই সুযোগটা সবসময় সম্ভব হয়ে ওঠে না ওই ডেজগুলোতে। সেটা শনিবার বা রোববার হলে সেটা অন্য রকমের ব্যাপার থাকে, কিন্তু সেটা তো নয়। উইকডেজেও বিরাটভাবে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি মাথায় করে জল ঘেঁটে বাসে, ট্রেনে, ট্রামে, ক্যাবে করে মানুষকে যেতে হচ্ছে। তোমরা কি ভাবছো এই পুজোর প্ল্যানিং কতটা মাটি করছে বৃষ্টি, সব কিছু মিলিয়ে তোমাদের এই মতামত কিন্তু আমরা জানতে চাইছি।
1: দেখো, যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে বলতেই পারি যে আমি আজকেই চেষ্টা করেছিলাম, আমার কিছু ম্যাচিং জাঙ্ক জুয়েলারি কেনার ছিল, বুঝলে। প্রচুর, দেখো, শাড়ি জামা কাপড় সবাই আমরা পুজোতে অলরেডি কিনে ফেলেছি, এখন আর শাড়ি টাড়ি কিনছি না রণজয়, কারণ এখন যদি শাড়ি কিনি তাহলে কিন্তু ব্লাউজ তৈরি করতে পারবো না, কেউ নিচ্ছে না অর্ডার, পাড়ার দোকানগুলো
0: মানে সব ক্ষেত্রেই, মানে তোমার লেডিস টেইলার থেকে শুরু করে জেন্টস টেইলার সবার ক্ষেত্রেই অর্ডার ক্লোজড এরকম বিষয়টা।
1: আমি আজকে গেছিলাম সেই জন্য কিছু জাঙ্ক জুয়েলারি কিনতে, আমার শাড়ি এবং জামার সঙ্গে ম্যাচ করানো, বৃষ্টিতে জাস্ট কিছু কিনতে পারিনি, উইন্ডো শপিং করে চলে আসতে হয়েছে, আবার কাল যেতে হবে রণজয়।
0: মনীষার আক্ষেপটা আপনারা সকলেই শুনে নিলেন বা তোমরা শুনে নিলে, এবার তোমরাও একটু জানাও তোমাদের তোমরা কিভাবে এই বিষয়টিকে মোকাবিলা করছো আমরা একটু জেনে নিই। 2243-7912 তে আমাদের প্রথম লিসনার রয়েছে, নমস্কার,
1: কে আছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন,
0: কার সাথে কথা বলছি?
2: এখন আছে কি অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমার পুজোর প্ল্যানিংটা বৃষ্টিটা ঠিক ততটা মাটি করতে পারছে না আগে যতটা মাটি করতে পারতো।
0: আচ্ছা,
2: তার কারণ অনেক কিছুই আমি অনলাইনে কিনে নিচ্ছি, এখন প্রচুর শপিং সাইট আছে, পরে বসে সেখান থেকে কিনে নেওয়া যায়, এবং সেই সব শপিং সাইট যথেষ্ট নির্ভরযোগ্য,
0: এখনো পর্যন্ত কিছুই হয়নি, যেভাবে কাজকর্মের চাপ রয়েছে।
1: আপনি কাজ করবেন, এই শোটা অফ হয়ে গেলে অফ এয়ারে রণজয়কে একটু বলে দেবেন সাইট গুলো কি কি।
2: সেখান থেকে আমি বলছি কি যে ওই ওয়ার্ক ফ্রম হোম যতটা করা যায় সেইটা করার চেষ্টা করছি, যেমন ধরুন পরীক্ষার প্রশ্নটা তৈরি করা, পরীক্ষার প্রশ্নটা কিন্তু বাড়িতে বসেও তৈরি করা যায়, পরীক্ষার প্রশ্নটা বাড়িতে তৈরি করে ওটাকে স্কুলের মেলে পাঠিয়ে দেওয়া
0: যায়। বেশ, মানে বোঝাই যাচ্ছে যে অনিমেষ বাবু বাড়ি থেকেই সামাল দিতে চাইছে এবং পরিস্থিতির মোকাবিলা করছে। আপনি কি করছেন, কি চাইছেন সেটাও অবশ্যই মনীষা এবং রণজয়কে জানান, আমরা অপেক্ষা করছি। আর 9903-65992 সেটা তো রয়েছে, সেটা রয়েছে সেখানে। একটু বেশি করে আমরা সবসময় চাই যে বেশি করে যদি একটু আপনারা মেসেজটা করেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়।
1: হ্যাঁ, সেটা তো বটেই, কারণ ফোন আসবে, মেসেজ আসবে, সব কিছু মিলিয়েই তো আপনাদের মতামত আপনারা আমাদের জানাবেন, সেই মতামত আপনাদের কাছে তুলে ধরবো আজ আমরা।

0: আমরা জানতে চাইছিলাম যে কিরকম ভাবে আপনার প্ল্যানিং পাল্টাচ্ছে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আপনি কিভাবে কেনাকাটা করছেন দেখি, কে আছেন, কোন লিসনার আছেন দেখি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
2: কার সাথে কথা বলছি?
0: শুভরাত্রি, বলুন কার সঙ্গে কথা বলছি?
2: কোথা থেকে বলছেন? বলুন।
1: বলছি আপনাদের প্রোগ্রামটা যা হচ্ছে না, এত সুন্দর লাগছে কি বলবো।
0: আচ্ছা, আপনি কি প্ল্যান করছেন এই যে বৃষ্টি পড়ছে, আপনি কেনাকাটাটা কিভাবে করছেন, সারছেন কিভাবে?
1: হ্যাঁ, খুব ভালো লাগছে তো।
2: মানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি উদযাপনটা রফিক ভাই খুব ভালো করে করছেন, তাই তো?
1: হ্যাঁ, হ্যালো,
2: হ্যাঁ, মানে বলছি আপনি বৃষ্টি উদযাপনটা ভালো করে করছেন, যতই আপনার পূজোর প্ল্যানিং এ বৃষ্টিটা বেশ ভাটা দিয়ে যাক না কেন, তাই তো?
1: আমাদের তো মানে নদী ছাড়া কিছুটা বাড়ি পাবো, আর সম্ভবত দিনের আলোতে বৃষ্টি হলেই মোটামুটি নদীর ধারে চলে যায়। আর আগে না সম্ভব না যে আপনারা যে মানে এটা
2: আমাদের রফিক শেখের কোনো ভ্রুক্ষেপ নেই। বেশ, আমাদের পরের লিসনার কি বলবেন তার জন্য অপেক্ষায় অবশ্যই মনীষা এবং রণজয় আমরা থাকবো। 2243-7912 টেলিফোন আপনাদের জন্য যেরকম খোলা রয়েছে, সেরকমভাবে আমাদের যে মেসেজের নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে 9903-65992, সেখানেও কিন্তু আপনি আপনার মেসেজ করতে পারেন, আপনার অনুভবের কথা জানাতে পারেন। এবং রণজয় প্রত্যেক দিন যেটা বলে থাকে সেটা হচ্ছে একটু বেশি করে যদি মেসেজটা পাঠান তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় ফোনের থেকে, তাই একটু বেশি করে মেসেজে আসবেন। আর যদি বাংলায় লেখা হয়, রোমানে না লিখে, তাহলে আমাদের পক্ষে কিন্তু খুব সুবিধা হয়, সেটা একটু মাথায় রাখলে ভালো হয়।
0: আমরা বলছিলাম যে এমন কিছু খবর আমরা নিয়ে এসেছি, তার আগে দেখে নি আরো একজন আছেন। হ্যালো, কে আছেন, পূজোর প্ল্যানিং শুনবো।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে আছেন?
2: নমস্কার, কার সাথে কথা বলছি?
3: নমস্কার, আমি ইলেকট্রন কালিনি থেকে স্বপ্না ঘোষ বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আপনাদের প্রোগ্রামটা আমার তো ভীষণ ভালো লাগে, রণজয়দা এত সুন্দর কথাবার্তা বলে, আমি প্রত্যেক সপ্তাহে শুনি, আমি ভাবছি যে কখন ফোনটা লাগবে।
2: বেশ ধন্যবাদ। হ্যাঁ,
3: আমি পুজোর কেনাকাটায় করতে যাবো কি, আমি এক জায়গায় নিমন্ত্রণ সেটে গেছিলাম, সেখানে জল হয়েছিল এত না, আমি সেখানে পড়ে যাই, পড়ে যাই, এখন সেই পড়ে গিয়ে আমার এখন পায়ে চোট লেগেছে, বসে আছি।
0: হ্যাঁ,
3: তাই জন্য এখন কেনাকাটা আর কি করে করব, তাই ছেলেরা বলছে
2: ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছেন?
3: ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ, এক্স-রে করেছি, ডাক্তার দেখিয়েছি, এখন পানি বসে আছি, তাই আপনাদের প্রোগ্রাম শুনছি আর এত ভালো লাগে না, আমি প্রত্যেক সপ্তাহে শুনি।
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্বপ্না দেবী, একটাই কথা বলবো, আপনি এবং আপনার মতো যারা রয়েছেন আর কি, প্রত্যেকে

0: এখন যেহেতু পুজোর বাজার রয়েছে, সেরকম মানুষজন যেরকম বাইরে বেরোবে, বৃষ্টি হলে বেরোতে হবে, বৃষ্টি হলে ঘরে থাকার কোনো উপায় নেই, বেশিরভাগ মানুষকেই বেরোতে হচ্ছে কাজে এবং পুজোর কেনাকাটার জন্য। তাই একটু সতর্ক হবেন, কারণ রাস্তাঘাট অনেক জায়গাতেই কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, তো সেগুলোকে একটু দেখে শুনে সতর্ক হয়ে পথ চলা এটা কিন্তু ভীষণভাবে দরকার অন্তত এই এই সময়টার জন্য। সামনে পুজো, তাই নিজেকে ঠিক রাখতে হবে, নিজের পরিবারের জন্য নিজেকে ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে।
1: আর এই যে নিজেকে ভালো রাখতে হবে, আমরা বারবার করে বলছি, আমরা বলছি যে নিজের পরিবারের জন্য নিজেকে ভালো রাখতে হবে, আমরা শুধু একটাই কথা বলছি না, যে কথাটা আমরা বলছি না সেটা হলো যে এই যে পুজোয় ছোট ছোট ছেলেমেয়েরা যারা এত মজা করবে, যারা এত পুজো নিয়ে প্রচুর জামা কাপড় এখন থেকে কিনছে, তারা কি রেনকোট আর ছাতাও কিনবে নাকি এই পুজোতে? এই এত বৃষ্টি হচ্ছে,
0: মানে এটা কিন্তু মনীষা বিভিন্ন সময় আমরা দেখি, মানে এর আগেও হয়েছে, আমাদের অভিজ্ঞতায় ধরা পড়েছে যে পুজোর সময় আলিপুর আবহাওয়া দপ্তর কিভাবে কি বলছে না বলছে সেটার দিকে আমরা ভীষণভাবে সজাগ হয়ে থাকি। আমরা কেন বলবো, মানে একদম ছোট ছোট স্কুলের যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে রয়েছে তারাও তাকিয়ে থাকে অন্য বছর আবহাওয়া দপ্তর কি বললো না বললো সেদিকে না তাকালেও, কিন্তু সেই জায়গায় যে বৃষ্টি আসবে কিনা, বৃষ্টির ঝুঁকুটি থাকবে কিনা, এবং সেখান থেকে একটা অবশ্যই রেনকোট বা ছাতা বা কীভাবে বেরোবো, তার একটা মানে পুজোটাকে পুজোটাকে কিন্তু আমরা এনজয় করতেই হবে যেভাবেই হোক না কেন। তার জন্য যত রকমের প্রোটেকশন নেওয়া যায় সেগুলোকে আমরা মেনটেন করেই আমরা বেরোবো, রাস্তায় আমাদের থাকতেই হবে। দুর্গাপুজো বলে কথা
1: রাস্তায় থাকতেই হবে বলছো, আবহাওয়া দপ্তর কি বলছে, বৃষ্টি বৃষ্টি হবে?
0: একটু শুনি শুনি শুনি শুনি, বৃষ্টির মধ্যেই তো আমরা চলছি, একটু শুনি যদি অ্যাডভান্স কিছু থাকে।
1: আপাতত কিছু বলেনি কিন্তু, হ্যাঁ
0: বেশ, মানে আপাতত স্বস্তি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে যে সরকার এবং আবহাওয়া দপ্তর সবাই চাইছে যে বৃষ্টিটা থেমে যাক পুজোর আগে, এখন যা বৃষ্টি হওয়ার হয়ে যাক, বৃষ্টি থেমে যাক তার আগে, তবেই তো মজা। আচ্ছা আরেকটা খবর আমার কানে এলো জানো তো, এই যে বাচ্চাদের কথা বলছি, বাচ্চাদের কথা বলতে বলতে আমার আরেকটা বাচ্চার কথা মনে পড়ে যাচ্ছে, সে ঠিক বাচ্চা নয় আবার বড়ও নয়, এরকম একটা অদ্ভুত বয়সের ছেলে, মাত্র 15 বছরের বয়স তার, ইতিমধ্যেই টিনেজার ইতিমধ্যেই, এবং মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে সে একটা বিরাট নাম কিন্তু, আমি বৈভব সূর্যবংশীর কথা বলছি। বৈভব সূর্যবংশী তো এশিয়া কাপ খেলতে গেছে, আমরা সবাই জানি সে সিলেক্টেড, সে কিন্তু জানিয়েছে যে সে এই সময়টা কার্টুন দেখছে, মানে দেখো একটা এত বড় দায়িত্ব যার কাঁধে, তার মধ্যে তার মনের মধ্যে সেই ছেলে মানুষটা এখনো রয়েছে, প্রত্যেকটা ম্যাচের আগে সে কার্টুন দেখে নিজেকে হালকা রাখে, এবং সে আজকে কিন্তু অদ্ভুতভাবে একটা দারুণ পোস্ট করেছে, সে লিখেছে নবিতার শহর থেকে বলছি, তার মধ্যে তার জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন আমরা জানি, এই সেজন্য টোকিওর কিছু ছবি দিয়েছে, তার নিচে লিখেছে নবিতার শহর থেকে বলছি। এটা দেখে বেশ কিছু বাচ্চা এই পোস্টটা শেয়ার করেছে, তারাও ভবিষ্যতে এই বৈভব সূর্যবংশীর খেলার সঙ্গে সঙ্গে তার এই শিশু মনটাকেও আগলে রাখতে চায়।
0: ঠিক, এবং তুমি যেটা বললে যে একটু আমরা আমাদের যারা লিসনার রয়েছেন তারা নিশ্চয়ই জানতে চাইছেন যে কলকাতার অবস্থাটা কেমন, তার কারণ যেভাবে বৃষ্টির ভ্রুকুটি চলছে একটু জানিয়ে দিই, ওটা ভীষণভাবে দরকার, যে ইনফরমেশন আমাদের কাছ থেকে আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে এখনো পর্যন্ত
1: লেটেস্ট কোনো খবর এক্ষুনি নেই, কিন্তু কয়েকদিন কি কি হতে চলেছে সেটা তো বলতেই পারি।
0: হ্যাঁ অবশ্যই, এবং সেই জায়গা থেকে না পুজোর মধ্যেই আমরা রয়েছি এই মুহূর্তে, তুমি বলতেই পারো, মানে বাঙালির কাছে দুর্গাপুজো একটা অন্য জায়গা। হ্যাঁ, এবং সেখানে তুমি যদি ধরো মানে কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া সেখান থেকে কিন্তু পুজো শুরু, মানে পুজো উদযাপন শুরু, মানে এই সময়টাও যদি বৃষ্টি আমাদের ব্যাঘাত ঘটায় তাহলে প্রচণ্ড কিন্তু আমরা ভেতরে ভেতরে রেগে যাই, তাই নয় কি? পুজোর 5টা দিন ছাড়াও তো সেই জায়গায় বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হওয়া নিম্নচাপ 23 তারিখ বিকেল থেকে বলা ভাবো যে ভীষণভাবে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং গতকাল আমরা দেখেছি উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকেছে, এবং এই পূর্বাভাসটাই কিন্তু জানিয়েছিল IMD-র তরফ থেকে, মৌসুম ভবনের তরফ থেকে সেটা জানানো হয়েছিল। এবারে যেটা দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, ঘণ্টায় 75 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে, পুরী ও দীঘার সমুদ্রে সতর্কতা জারি করা হয়েছে, পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই জায়গায় আজকে সকালবেলায় যে সম্ভাবনা ছিল নিম্নচাপের সেটা আমরা দেখেছি যে স্থলভাগে প্রবেশ করেছে, মৌসুম ভবনের আপডেট অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপরে থাকা গভীর নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে

0: 24শে সেপ্টেম্বর রাত 1টার মধ্যে অতি গভীর নিম্নচাপ হিসেবে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিমের দিক দিয়ে উপকূল অতিক্রম করেছে। উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ছিল 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা। মৌসুম ভবনের দেওয়া সর্বশেষ যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, আজকে সকালবেলা নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে 80 কিলোমিটার উত্তর উত্তর পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আর এর প্রভাবে কি হতে চলেছে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ওড়িশার কয়েকটি জেলায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি থাকছে, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী জেলাগুলোতে একটানা বৃষ্টি শুরু হয়েছে। গতকাল থেকেই এই বৃষ্টিপাত চলছে। আজকেও সকালবেলা থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সংলগ্ন এলাকাতে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর যা বলছে, সকাল 11:30 থেকে আগামী 3 ঘন্টা কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের জন্য এবং জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বৃহস্পতিবার অর্থাৎ আজকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ঝাড়গ্রামে বিরাটভাবে বৃষ্টিপাত হয়েছে, বেশ কিছু গাছ পড়ে গিয়েছে, নষ্ট হয়েছে, বেশ মানে ঝড়ের দাপটটা বেশ ছিল ঝাড়গ্রামে। এখনও পর্যন্ত এটাই হচ্ছে লেটেস্ট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লি থেকে মৌসুম ভবনের। তাই আমরা যারা বাইরে যাব বা বাইরে থাকব, যারা কৃষিকাজ থেকে শুরু করে সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যাই, একটু যদি আমরা সতর্ক হই আগে ভাগে, তাহলে হয়তো অনেক বিপদ বা দুর্ঘটনা আমরা এড়াতে পারবো আমাদের নিজেদের জন্য এবং আমাদের পরিবারের মানুষগুলোর জন্য। তাই একটু সতর্কতা আমাদের মেনটেন করতেই হবে।
1: ঠিক, আর যেহেতু এই সতর্কতা নিয়েই আমাদের পথ চলতে হবে, তাই এই সতর্কভাবে আমাদের পুজোর বাজারও করতে হবে। ঠিক এরকমভাবেই সতর্কতার কথা লিখেছেন সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন। খুব ভালো টপিক দিয়েছেন, বৃষ্টিকে এনজয় করছি আর অনলাইন শপিং করছি, ব্যক্তি মানুষ আচ্ছা বাকিটা বোনাস পেলে সবার সঙ্গে করব। বাহ, এই পুজোর বোনাস কিন্তু ভারী চমৎকার একটা বিষয়। কাজেই পুজোর বোনাস এই জিনিসটা আমাদের কাছে কিন্তু সকলের কাছেই বেশ মজার, কি বলো?
0: অবশ্যই, দেখো মানে আমি একটা কথা বলি যে এই যে তুমি যে বললে পুজোর বোনাস, অনেকে পুজোর বোনাস পান, অনেকে পুজোর বোনাস পান না, কিন্তু একটা জায়গা আমার বোধহয় আমাদের প্রত্যেকের মানে এই যে তুমি একটু আগে বললে না যে পুজোটা আসতে তো দেরি আছে, পুজোর সময় এখনো পর্যন্ত কি হবে না হবে আলিপুর আবহাওয়া দপ্তর বলে না, কিন্তু এখন এই সময়টা এই চলছে। কিন্তু আমি যখন বললাম যে দেখো আমাদের কাছে, কিন্তু বাঙালির কাছে পুজো এমন একটা জায়গা, এমন একটা নস্টালজিয়া, এমন একটা সেন্টিমেন্ট, তুমি ভাবো না কেন, মানে আজকে হয়তো ধরো থিম পুজো এসেছে, আজকে অনেক অনেক লক্ষ লক্ষ টাকা পুজোর পেছনে খরচা করা হচ্ছে, কিন্তু যখন আমাদের ছোটবেলা ছিল, একটা সাবেকি ঠাকুর ছিল, একটা সাদামাটা প্যান্ডেল ছিল, সেখানেই ধুনুচি নাচ হচ্ছে, সেখানেই অষ্টমী, সন্ধি পুজো, নবমী এবং ঢাকের সঙ্গে নাচ হচ্ছে, পাড়ার ছেলেরা মেয়েরা এই সব কিছু মিলিয়ে মিশিয়ে পুজোর যে উন্মাদনা, যেই জায়গাটা ছিল, সেটা কিন্তু আজও অপরিবর্তিত রয়েছে। তাই যাদের হয়তো সেরকম আর্থিক সংস্থান নেই, তাদের পাশে আমরা যদি একটু সাহায্যের হাত বাড়াই, আমাদের নিজেদের মতো করে, নিজেদের সাধ্য মতো আমরা যদি তাদের পাশে একটু থাকি, তাদের পরিবার, তাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, এর থেকে বোধহয় ভালো কিছু হতে পারে না। কারণ পুজোটা আমাদের সকলের, যিনি বোনাস পাচ্ছেন তারও পুজো, যিনি হয়তো ফুচকা বিক্রি করছেন তারও পুজো, তারও পরিবারের পুজো। এটুকু যদি একটু মাথায় রাখি, তাহলে হয়তো আমরা সকলে মিলে দারুণভাবে একটা পুজো এনজয় করতে পারবো। আসলে পুজো তো সকলের জন্য, একটু মাথায় রাখলেই হবে, আর কিচ্ছু নয়।
2: আপনি শুনছেন সংবাদ সফর, 107 FM রেইনবোতে সংবাদ সফর। সংবাদ সফর
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

লুকোচুরি খেলা কিনা জানি না, কিন্তু এই যে মেঘ আর রোদের লুকোচুরি বেশ কয়েকদিন ধরে চলছে, সেই লুকোচুরি কিন্তু আমাদেরকেও ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে। আর ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে বলেই আমরা অনেকেই চাইছি যে আমাদের যে পুজোর কেনাকাটা, সেই পুজোর কেনাকাটাটা আস্তে আস্তে শেষ হোক, কিন্তু হচ্ছে না বৃষ্টির ভ্রুকুটির জন্য। আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে সারছেন, আপনি কি একটু বৃষ্টি টৃষ্টি দেখে বেরোচ্ছেন, নাকি ওই সবই অনলাইন, নাকি অন্য কোনো প্ল্যানিং আছে, এটাই আপনি জানাবেন আমাদের, আমাদের মানে রণজয় আর মনীষাকে। তার আগে আমার কাছে যে খবরটা এসেছে সেটা আপনাকে দিয়ে দেওয়ার পালা। আমাদের প্রায় 16 বছরের খরা কাটিয়ে মহিলাদের 10,000 মিটারে 3টি এশিয়ান গেমসে যেখানে কোথাও পদক আসেনি, সেখানে আজ পদক পেল ভারত। অবশেষে অপেক্ষার অবসান, বৃহস্পতিবার ভারতের সীমা কুমারী ব্রোঞ্জ জিতলেন এই ইভেন্টে। তিনি 32.50.05 মিনিট

0: সিটে দৌড় শেষ করেছেন। প্রথম হয়েছে বাহরিনের উইনফ্রেন্ড ইয়াভি, দ্বিতীয় জাপানের নোজোমি তানাকা। শেষ ল্যাপের আগে পর্যন্ত প্রথম দুইয়ে থাকা দৌড়বিদদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছিলেন সীমা। শেষবার 2010 10,000 মিটারে পদক জিতেছিল ভারত। সোনা জিতেছিলেন প্রিজা শ্রীধরন, রূপো পেয়েছিলেন কবিতা রাউত। তারপর থেকে ইভেন্টে এই 2010 থেকে 2026 কোনো পদক জিততে পারেনি ভারত, মানে 2011 থেকে 26 পর্যন্ত টানা 15-16 বছর। সীমার হাত ধরে সেই খরা কাটল আজ। হিমাচল প্রদেশের মেয়ে সীমা শুধু 10,000ই নয়, 5,000 মিটারেও দৌড়ন। অতীতে এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে সোনা ও বিশ্ব ইউনিভার্সিটি গেমসে রূপো পেয়েছিলেন। এবছর জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন। আর এই সোনার মেয়ে সীমাকে নিয়ে উচ্ছ্বসিত তার পরিবার।
1: এবারে লক্ষ্মীরতন শুক্লার কথায় আসতে হবে। তার কারণ হচ্ছে যে অনেক দিন ধরে লক্ষ্মীরতন শুক্লা আমাদের ভারতবর্ষের প্রাক্তন এত বড় একজন বাংলার ব্যাটসম্যান, অনেক দিন ধরেই কিন্তু তাকে সেভাবে আমরা পাইনি। তার কোচিংয়ে শেষ কয়েক মরশুমে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছে বাংলা, ট্রফি আসেনি, কিন্তু দারুণ লড়াই আমাদের যারা ক্রিকেটকে ভালোবাসি তাদের মন যে অবশ্যই জিতেছে সেটা বলতেই পারি এই প্ল্যাটফর্ম থেকে। এবার কিন্তু বড়সড় দায়িত্ব পেতে চলেছেন বাংলার সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাকে, বিসিসিআইয়ের সঙ্গে তার নাম জুড়েছে। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে আসন্ন ইরানি কাপের ম্যাচে রেস্ট অফ ইন্ডিয়া দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। বিসিসিআইয়ের কোনো দলের কোচ হিসেবে এই প্রথম দায়িত্ব পেলেন বাংলার লক্ষ্মীরতন শুক্লা। 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত শ্রীনগরের শের ই কাশ্মীর স্টেডিয়ামে হতে চলেছে ইরানি কাপের ম্যাচ। এই প্রথম ইরানি কাপে খেলার সুযোগ পেয়েছে জম্মু কাশ্মীর। গত মরশুমে প্রথমবার রঞ্জি ট্রফি জিতেছিল তারা। ঘরের মাঠে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে বিপক্ষে থাকবে রেস্ট অফ ইন্ডিয়া দল। এই দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন লক্ষ্মীরতন। রেস্ট অফ ইন্ডিয়ার কোচিং স্টাফে লক্ষ্মীরতনের সঙ্গে রয়েছেন ভারতীয় দলের আরও দুই প্রাক্তন সদস্য, প্রাক্তন ভারতীয় পেসার এবং জাতীয় নির্বাচক দেবাশিস মহান্তিকে বোলিং কোচ করা হয়েছে। ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন মিলাপ মেওয়াদা। বিসিসিআই এই কথাই জানিয়েছে নিশ্চিত করে। আমাদের লক্ষ্মীরতন শুক্লা, আমরা 1999 সালে তিনি ভারতবর্ষের হয়ে 3টি ওডিআই ম্যাচ খেলেছিলেন, আমরা অনেকেই হয়তো সেই খেলা আমরা দেখেছিলাম, চাক্ষুষ করেছিলাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। বাংলার ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার হিসেবে ধরা হয়ে থাকে লক্ষ্মীরতন শুক্লাকে। গত কয়েক মরশুম ধরে বাংলার সিনিয়র দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এবার সরাসরি বিসিসিআইয়ের কোনো দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
0: লক্ষ্মীরতন শুক্লার এই খবরের পর যে খবরটার দিকে চোখ রাখতে ইচ্ছা করছে সেটা আবারও একটু খাওয়া দাওয়ার খবর, একটু আপনার পেটের খবর। কারণ পুজো আসছে, পুজো মানেই পেট পুজো বাড়ছে, আর পেট পুজো বাড়ছে মানেই ভালো জিনিস খেতে হবে। আমরা দেখেছি কয়েক সপ্তাহ আগে, এখনও চলছে বিভিন্ন জায়গায় খাদ্য সুরক্ষা দপ্তরের হানা চলছে। খাদ্য সুরক্ষা দপ্তর থেকে কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন রেস্তোরাঁয় নতুন করে অনুমোদন আনতে হচ্ছে, বেশ কিছু ফুড চেইন তাদেরকে বন্ধ রাখতে হয়েছে, তাদের ফুড স্ট্যান্ডার্ড যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণের জন্য। এর মধ্যেই আরও একটি খবর, ছত্তিশগড় মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো আগেই এই বিষয়টা নিয়ে নড়েচড়ে বসেছিল, এবার পশ্চিমবঙ্গ নড়েচড়ে বসলো। পশ্চিমবঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে দুধ ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে তৈরি নকল পনিরকে যাতে আর পনির বলে বিক্রি করা না যায় তার জন্য একটা খসড়া সংশোধনী প্রস্তাব আনছে FSSAI, অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। পনিরের নামে নকল জিনিস কিনে সাধারণ মানুষ যাতে না ঠকে যান তা নিশ্চিত করতে চাইছে এই সংস্থা। গবাদি পশুর দুধ থেকে তৈরি পনির পুষ্টিকর খাবার, কিন্তু নিরামিষভোজীরা এই পনির খেয়েই অনেকটা নিজেদের প্রোটিনের কোটা পূরণ করেন। যদিও গোটা দেশেই নকল পনির ছেয়ে গিয়েছে, তাই কলকাতাতেও শুরু হয়েছিল পরীক্ষা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে পনিরের ল্যাবে পরীক্ষা করা হয়, তাতেই চক্ষু চড়ক গাছ হয় বিশেষজ্ঞদের। দেখা যায় বাজারে বিক্রি হওয়া পনিরের একটা বড় অংশ, অর্থাৎ 35%-এরও বেশি উদ্ভিজ্জ মানে চর্বি তার মধ্যে মেশানো রয়েছে, একটা প্ল্যান্টারি ফ্যাট রয়েছে। স্বভাবতই গুণমান পরীক্ষায় সেই পনির উত্তীর্ণ হতে পারেনি। এই পরিস্থিতিতে তাই কঠোর পদক্ষেপ

0: করেছিল মহারাষ্ট্র ছত্তিশগড় সরকার। এবার কেন্দ্রের তরফেও ব্যবস্থা নেওয়া হলো এবং পশ্চিমবঙ্গেও অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে যে এই পনির ব্যবহার করা যাবে না।
1: প্রিয় সংবাদ সফর, বৃষ্টিস্নাত শরতের রাতে তোমাদের এবং সকল শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে যে কিছুই ভালো লাগছে না। পাড়ার প্যান্ডেলের কাজ থমকে গিয়েছে বৃষ্টির জন্য, যেন পুজোর সব কিছু এলোমেলো করে দিচ্ছে। যাই হোক, পুজোর কথা বলতে গেলে এখনকার পুজোয় আগের মতন সেই আনন্দ আর নেই। যতটুকু বেঁচে রয়েছে সেই আনন্দে সামিল হব সেই ফুরসতটাই নেই, কারণ শৈশব কৈশোর পার হবার পরে বার্ধক্যের দিকে পা বাড়ালে পুজোর সময় কাঁধে যেন বেশি দায়িত্ব চেপে যায়। জানি না কিভাবে সব কিছুকে সামাল দেব। আসলে নিম্নবিত্ত মানুষের কাছে পুজোর আনন্দ এক প্রকার সোনার পাথর বাটির মতো। স্বপ্ন তো অনেক দেখি আমরা, কিন্তু বাস্তবে স্বপ্ন যে স্বপ্নই থেকে যায়। পুজোর সময় কাঁধে দায়িত্বটা বেশি করে চেপে বসে, তবে এর থেকে বেশি ভালো ছিল ছোটবেলাকার পুজো। অভাব থাকলে আনন্দের কিন্তু কোনো খামতি ছিল না, আন্তরিকতা ছিল সবার মধ্যে। এখন যেন কেমন সব মেকি লাগে। মাধাই দাস বহড়ু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজ, পুজো এলেই মনে পড়ে ছোটবেলা সেই প্লাস্টিকের বন্দুকটার কথা, যার জন্য মায়ের আঁচল ধরে কেঁদেছিলাম। সামর্থ্য ছিল না বলে মা কিনে দিতে পারেনি, এক প্রতিবেশী কিনে দিয়েছিল। আজ উপার্জন করি, চাইলে হাজারটা কিনতে পারি, কিন্তু ছোটবেলার সেই নিখাদ আনন্দটা আজ আর লক্ষ টাকা দিয়েও যে কেনা যায় না। মোহাম্মদ মিরাজ দিল্লি থেকে মেসেজ করেছেন। মোহাম্মদ মিরাজের এই মেসেজটা বোধহয় একটু আগে যারা 107 FM রেনবোয় আজ রাতে সংবাদ সফরে রয়েছেন মনীষী এবং রণজয়ের সঙ্গে, কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম যে আসলে এই পুজোটা তো আমাদের সকলের, পুজোটা একটা বড় সড়ো আনন্দযজ্ঞ। মনীষা বলেছিল যে বোনাস হচ্ছে ইত্যাদি ইত্যাদি, পকেট ভারী হচ্ছে, কিন্তু সেই সময় আমি বলেছিলাম যে বোনাস তো সকলের হয় না, পকেট ভারী তো সকলের থাকে না। এবং সেখান থেকে এ কথাটাও বলেছিলাম, আমাদের যাদের যেটুকুর সামর্থ্য রয়েছে সেটুকু নিজেদের সাধ্যমতো, যারা হয়তো অত্যন্ত অভাবী গরিব তাদেরকে একটু যদি আমরা সাহায্য করতে পারি, তাহলে হয়তো আমরা সকলে মিলে এই পুজোটাকে দারুণভাবে আনন্দ করতে পারবো, উদযাপন করতে পারবো, আর সেটাই হবে সব থেকে বড় পুজোর আনন্দ। এর থেকে বেশি আনন্দ বোধ হয় হতে পারে না। মন থেকে একটু যদি নিজেকে জিজ্ঞেস করেন, দেখবেন উত্তরটা পাবেনই পাবেন। ঠিক এইভাবেই মোহাম্মদ মিরাজ যে কথাটা বললে, একটা সময় প্লাস্টিকের বন্দুক কিনে দেওয়ার ক্ষমতা ছিল না মায়ের, কিন্তু আজকে সে উপার্জন করে হাজার হাজারটা বন্দুক কিনতে পারে।
0: ঠিক,
1: কিন্তু সেই ভালো লাগা সেই সময়টা ফিরে আসে না। তাই ছোট থেকে বড় যারা অভাবী যারা গরিব মানুষ, তাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, হাত বাড়ান, আমরা সকলে মিলে এই শারদোৎসবে মেতে উঠি আনন্দে, সকলের একসাথে আনন্দে।

0: না, চলে যাবে বললেই তো চলে দিতে যাও, মানে চলে যেতে দেওয়া যায় না, অনেক কাছের মানুষকে আটকে রাখার নামই জীবন। আর সেই জন্যই বোধ হয় মানুষ উৎসব মুখর হয়, সেজন্যই মানুষ ভালোবাসে, মানুষ একে অন্যের সঙ্গ চায়। এই যে উৎসবের কথা বারবার করে বলছি, সেই সময় কিন্তু উৎসবের ভুরি ভোজ অবভিয়াসলি চলে আসছে। ঠিক যেমন একটু আগে এসেছিল পনিরের কথা, তেমনই আরও একটা খবর আমার কাছে চলে এলো এই মুহূর্তে টুক করে, সেটা বলে দিই। যারা ভাবছেন ইলিশ খাবো পুজোয় জমিয়ে, পদ্মার ইলিশ যত দামই হোক কিনব, তাদের জানিয়ে দিই সে গুড়ে বালি, কারণ সে আশা একেবারেই পূরণ হওয়ার নয়। এবছর হয়তো এই স্বাদ থেকে বঞ্চিত থাকতে হবে পুজোয় বাঙালিকে, কারণ এবছর পুজোর উপহার হিসেবে ওপার বাংলা থেকে যে রূপালী শস্য রপ্তানি হয় তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতে পদ্মার ইলিশের রপ্তানির আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত সেখানে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ সরকার। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ তিনি জানিয়েছেন, আমরা ইলিশের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো অনুমতি পাওয়া যায়নি। উল্টে এদেশের গুজরাট থেকে বাংলাদেশ যে ডিম ভর্তি ইলিশ আমদানি করা হচ্ছিল সেটারও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তার হস্তক্ষেপে বাংলাদেশের সঙ্গে তিস্তার একটা জলচুক্তি ছিল, সেটা ভেস্তে যায়। 2012 সালের 1 আগস্ট সব রকম মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। তখন থেকেই ওপার বাংলার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত ছিল এপার বাংলার মানুষ। পরে 2019 সালে দুদেশের সরকার কূটনৈতিক স্থিতাবস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই সেই ইলিশ ঠিকঠাক মতো আসছিল। গত বছরও 12,000 মেট্রিক টন পদ্মার ইলিশ এসেছিল এদেশে, তবে এবার সেই উপহার আনন্দে ভাটা পড়তে চলেছে। আগামী 8ই অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্র ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। সৈয়দ আনোয়ার বললেন, আমার হাতে সময় একদমই নেই, আগামী তাই পদ্মায় মানে পদ্মার ইলিশ এই পুজোয় আসার আলো প্রায় নেই বললেই চলে। ভারতে পদ্মার ইলিশ রপ্তানিতে ছাড়পত্র না দেওয়ার নেপথ্যে কি কারণ থাকতে পারে, এটা অনেকেই অনেক রকম মত দিচ্ছেন। কেউ কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেউ বলছেন এইটা একেবারেই দুটো দেশের আন্তর্জাতিক সম্পর্কের একটা মূল্যায়ন। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছেন। মোট কথা, আপনি এবছর বাংলায় বসে পদ্মার ইলিশ পুজোর সময় নাও পেতে পারেন।
1: আবার একটু 9903653922 তে যাওয়া যাক, কারণ এই বৃষ্টির মধ্যে আমাদের লিসনাররা কে কেমন কীভাবে কীভাবে তার মোকাবিলা করছেন সেটা জানার জন্যই কিন্তু আমরা 9903653922 তে পরের পর মেসেজ আসছে। নমস্কার রণজয় দাদা এবং মনীষা দিদি, শিশির ভেজা শরৎকালে আসলো আবার বছর ঘুরে, বাংলা সুরে তালে তালে নতুন পুজোর গানে, দুর্গাপুজোর গন্ধ যে পাই ঢাকের কাঁসি তালে, কেনাকাটায় ব্যস্ত সবাই নানান শপিং মলে, অনলাইনে অর্ডার দিলাম বাচ্চাদের ইচ্ছে নিয়ে, বেনারসি শাড়ি দিলাম গিন্নি কেউ দিলাম কিনে, বাবার জন্য ধুতি আর মায়ের জন্য শাড়ি পুজোর আগেই কিনতে হবে যাইনি আমি ভুলে, যদিও আমি এই পুজোতে থাকছি না তো ঘরে, উৎসব হোক আনন্দময় ঘোরাঘুরি খাওয়া দাওয়া কাটুক পুজোর সারাদিনে, ঠাকুর দেখে নিন কাটুক তাই প্যান্ডেলে প্যান্ডেলে। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে মেসেজ করেছেন।
0: অসিত বৈরাগী অভয়নগর থেকে লিখছেন, রণজয়দা ও মনীষা দিদি ভাই, আমরা গ্রামের মানুষ তাই পুজোর কেনাকাটা এখনো সেভাবে শুরু হয়নি। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বর্ষার উন্নতি হবে শোনা যাচ্ছে, তারপর কেনাকাটা শুরু করব। একটু বলে রাখি, পুজোর আগে 5 দিনের একটা ছোট্ট ট্যুর হচ্ছে, তারপর কেনাকাটা করব। বাহ, চমৎকার।
1: পরের মেসেজে আমরা চলে যেতে পারি সরাসরিভাবে 9903653922 তে। আজকে যেটা বলার সেটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সকলের দরজায় কড়া নাড়ছে, হাতে মাত্র আর 21টি দিন, কাউন্টডাউন।

0: রীতিমতো অসুরে পরিণত হয়েছে। বাহ, বৃষ্টিকে একদম অসুর বানিয়ে দিলেন। আচ্ছা, বেশ, আসলে
1: মহিষাসুরের পর বৃষ্টি।
0: হ্যাঁ, আসলে দুর্গাপূজার সঙ্গে আমাদের যে এতটা ভালোবাসা থাকে, দুর্গাপূজোতে বা তার আগের প্রিপারেশনে যে যেখানে ব্যাঘাত ঘটাবে সেই কিন্তু আমাদের কাছে একদম মানে অসুর সম হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছি সেরকমই। এবং রাস্তাঘাট ভীষণভাবে জল, সর্বত্র জলমগ্ন। পুজোর সময় যে শপিং করতেই হবে এরকম কোনো বিষয় আমার আগেও ছিল না, এখনও নেই। বারো মাসের মধ্যে যে কোনো সময় শপিং চলতে পারে আমার মন মুড এবং নিজের পকেটের রেস্ত অনুযায়ী। আবার এই পকেটের রেস্ত কিন্তু সকলের থাকে না, তাই ইচ্ছে তো মানুষের সবার সমান হয় না। এই আনন্দ যজ্ঞে সামিল হতে সেই জন্য একে অপরের পাশে এই উৎসবের মরশুমে আমরা যদি থাকতে পারি তাহলে এর থেকে বোধহয় ভালো হয় না। একদম মানে একটা অন্যরকম আলাদা অনুভূতি, আনন্দ অনুভূতি মনের মধ্যে হয়ে থাকে, যেটার কোনো বিকল্প নেই, বিকল্প কখনো হবে না। মেসেজ করেছেন গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে।
1: আদান থেকে সায়ন লিখছে, আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি খুব খুশি কারণ আমায় আজ পড়তে যেতে হয়নি, কিন্তু আমি খুব মন খারাপও করছে আমার কারণ আমাদের পাড়ায় 82তম পুজো বন্ধ এবার, আর মজা হবে না। যাই হোক, আমি এই 2027 সালে মাধ্যমিক দেব, তাই আমার আর এবারে অন্যান্য বারের মতো মজা করা হবে না। মাধ্যমিক খুব ভালো হোক, সায়নের পরীক্ষার পর জমিয়ে মজা হবে।
0: প্রিয় রণজয়দা এবং মনীষাদি, প্রতি বৃহস্পতিবার সংবাদ সফরে নিত্য নতুন অজানা কথা শোনার জন্য অপেক্ষায় থাকি। দেশ বিদেশের অনেক অজানা খবর তোমাদের মাধ্যমে শুনি, তোমাদের সকলের উপস্থাপনা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এবার পুজোর আগেই মন খারাপ করে দিচ্ছে বৃষ্টি, কিন্তু কলকাতার পুজো মানেই তো শেষ, বর্ষা মাথায় নিয়ে ঠাকুর দেখা, এটাই তো আমাদের ট্র্যাডিশন, তাই না? আর এবারের পুজোয় হাতে একটু বেশি সময় আছে, আশা করছি মেঘ কেটে গিয়ে আবার ঝলমলে রোদ শরতের নীলাকাশের দেখা মিলবে। আমি এখনও পর্যন্ত পুজোর শপিং নিয়ে সেরকম কোনো প্ল্যানিং করিনি, এখন অসুররূপী বৃষ্টি পুজোর শপিংয়ে সেভাবে বাদ সাধতে পারে না, কারণ হাতের মুঠো ফোনে এখন শপিং সারা যায়। বেশ বেশ, তাই অযথা বৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে কোনো লাভ নেই, প্রকৃতির এই অঝোর ধারাকে আমি বেশ উপভোগ করছি। বৃষ্টি স্নাত দিনে সকল শ্রোতা বন্ধুদের জানাই আগাম শারদ শুভেচ্ছা, আসন্ন পুজো সকলের ভালো কাটুক, আপনারা ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন।
1: অ্যান্ডি লিখছে, শুভরাত্রি, হ্যালো মেলোডি ভয়েস, মনীষাদি, রণজয়দা, মুষলধারায় বৃষ্টিতে এসে ওয়েলকাম, শুভেচ্ছা, কেমন আছো তোমরা? আজ যে টপিক নিয়ে তোমরা বলছো, ফাস্টফুড নিয়েও বললে, এই ফাস্টফুড কিন্তু অনেকেরই রুটি রুজি, সেটাও আমাদের মনে রাখতে হবে, অবশ্যই তাই। তোমাদের টপিক এবার আসি, এত বৃষ্টি, পুজোর সময় হয়, রোজই আমার নতুন লাগে, আজকাল সারা বছর অনলাইন শপিং করে থাকি, যেদিন বৃষ্টি কম সেদিন কাছের ঠাকুর দেখি, আগের মতো খুব একটা বেরোই না, বাচ্চাদের পুজোটা মাটি হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য। ঠিকই বলেছো অ্যান্ডি, অনেকদিন পর কথা হচ্ছে, জিজ্ঞেস করেছো আমি কেমন আছি, আমি ভালো আছি অ্যান্ডি, তুমিও নিশ্চয়ই ভালো আছো।
0: বেশ, আমরা চলে যাই পরের মেসেজে। অনেকগুলো মেসেজ এসেই যাচ্ছে, আমরাও চেষ্টা করছি মেসেজগুলো পড়ে যাওয়ার। দীপ্যজ্যোতি অধিকারী মেসেজ করেছেন, এই বছর আমি প্রথমবার কলকাতায় পুজো দেখব, তাই আমি খুবই এক্সাইটেড। কৃষ্ণনগর নদিয়া থেকে দীপ্যজ্যোতি অধিকারী মেসেজ করেছেন। বেশ, তোমার প্রথমবার কলকাতায় ঠাকুর দেখা, তার যে আনন্দ সেটা শুভকামনা জানাচ্ছি, দারুণভাবে পুজো এনজয় হোক শহর কলকাতায়।
1: অপূর্ব সেন দমদম চিড়িয়ামোর থেকে লিখছেন, আমি একটা কথা বলবো, বৃষ্টি এনজয় করো, পুজো এনজয় করো, কিন্তু সাবধানে চলাফেরা করো, কারণ সব জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে থাকতে পারে। খুব দামি কথা বলেছেন, ঠিকই বলেছেন, কারণ বৈদ্যুতিক তারে কিন্তু আমরা দেখি যে প্রত্যেক বছরই কোনো না কোনো মানুষকে আমরা হারাই, তাই এই জলের মধ্যে যারা বৈদ্যুতিক, যারা পুজোর আলোর কাজ করছেন, যাদেরকে রোজ বেরোতে হচ্ছে, অফিস করতে হচ্ছে, তারা প্লিজ সাবধানে সাবধানে চলুন।
0: মানে এই সময়টা ভীষণভাবে সতর্ক থাকার বিষয়, তার কারণ হচ্ছে তুমি দেখো যে একদিকে যেরকম রাস্তাঘাটে কাদা জল জমে রয়েছে, গর্ত রয়েছে, এই সমস্ত রয়েছে, অন্যদিকে এখন কিন্তু প্রচণ্ড কোনো বৃষ্টি হলে বাজ পড়ে, তো সেই জায়গায় খুব সাবধানে থাকাটা কিন্তু দরকার আমার মনে হয়। মানে একটু যদি আমরা সতর্ক থাকি তাহলে ভালো হয়, আমাদের সকলের জন্যই ভালো হয়।

0: আসলে যতই মেঘভাঙা বৃষ্টি হোক, যতই আমাদের পুজোর আনন্দ মাটি করে দিক না কেন, অসুর হয়ে বৃষ্টি, আমার কথা না, আমাদের যারা মেসেজ করছেন তাদের কথা থেকেই ধার নিয়ে বললাম কথাটা, কিন্তু বৃষ্টি মানে তো নস্টালজিয়া, বৃষ্টি মানে তো আবেগ, ইমোশনস, বৃষ্টি মানে অনেক কিছু ভালো লাগা, অনেক স্মৃতির কথা মনে পড়া, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে বৃষ্টি বৃষ্টি কিন্তু মনের মধ্যে থাকে। এবার যেটা বলা সেটা হচ্ছে সিবিএসই পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থায় গুরুতর ত্রুটি চিহ্নিত করেছে এবং মাত্র 19 বছরের একজন স্টুডেন্ট, ভাবা যায়, নিঃসর্গ অধিকারী। এবং এই কাজটি সে করে কি করেছে জানেন? মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ সংক্ষেপে ডিওজে, সেখানে হল অফ ফেমে নিঃসর্গ মার্কিন বিচার বিভাগের নিরাপত্তায় একটি ত্রুটি খুঁজে পেয়েছেন, খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটি ত্রুটি। এক্স স্যান্ডেলে নিঃসর্গ ডিওজির দেওয়া স্বীকৃতিটির স্ক্রিনশট শেয়ার করেছেন। যে সমস্ত সাইবার গবেষক যথার্থ এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন তাদের সকলের নাম ওই হল অফ ফেমে রয়েছে এবং সেই হল অফ ফেমে যুক্ত হল মাত্র 19 বছরের নিঃসর্গ অধিকারীর নামও। কি বলছেন নিঃসর্গ? নিঃসর্গ বলছেন তার চিহ্নিত করা ওই গুরুতর সমস্যাটি ডিওজে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস মার্কিন, তারা শুধরে নিয়েছে। ঠিক কী ধরনের ত্রুটি ছিল, যেই ত্রুটি সে চিহ্নিত করেছিল, সেটা নিয়ে অবশ্য বিশদে সে কিছু বলতে চাননি। নিজের তৈরি কিছু বিশেষ স্ক্রিপ্ট ব্যবহার করে তিনি ওই ত্রুটি শনাক্ত করেছেন এবং কর্তৃপক্ষের কাছে সেটি পেশ করেছেন। নিঃসর্গ ত্রুটি সংক্রান্ত রিপোর্ট পাঠানোর এক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগ সেই সমস্যা শুধরে নেয় আর সেই সঙ্গে নিঃসর্গর কাজকে স্বীকৃতি দিয়ে রীতিমতো হল অফ ফেমে তার নাম যুক্ত করা হয়। তবে এই কাজের জন্য তাকে কোনোরকম অর্থ বা পারিশ্রমিক দেওয়া হয়নি বলে জানিয়েছেন নিঃসর্গ। মার্কিন মিলিটারি সিস্টেমের একটি নিরাপত্তা ত্রুটিও শনাক্ত করে রিপোর্ট পেশ করেছেন নিঃসর্গ। সিবিএসসির অনলাইন সাবমিশন অফ মার্কসের পোর্টালের গুরুত্বপূর্ণ ত্রুটি শনাক্ত করার পরে আইআইটি কানপুরের সাইবার সিকিউরিটি ইনোভেশন ক্লাব নিঃসর্গকে তাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং থ্রেট ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত করেছে।
1: চলে যাবো আবার একটু মেসেজের দিকে, দেখে নেব কে কি লিখছেন, কিভাবে কে কি শপিং এর প্ল্যান বানাচ্ছেন। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছে, শরতের ভেলা ভাসছে যখন হৃদয় দিগন্তের পানে, বৃষ্টি শোনায় মেঘমল্লার তখন গানে গানে, হৃদয় যখন হারিয়ে যায় শরৎ কাশের বনে, বৃষ্টির এই ছন্দ বাজে আবার মনে মনে, শরতের মেঘে ভাসতে চায় এবার আমার মন, হৃদয়ের মাঝে দেখো এবার আগমনীর আলোড়ন। বেশ, পায়েল বেশ ছন্দে ছন্দে লিখেছে তার মনের কথা।
0: পরের মেসেজে চলে যাই। রণজয়দা এবং দিদি ভাই, আপনাদের দুজনকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম আপনাকেও। আমরা গ্রামের মানুষ, কেনাকাটায় এত তাড়াতাড়ি করি না, যেহেতু পরিবার নিয়ে থাকি তাই কেনাকাটা করতেই হবে। তবে আমরা মহালয়ার আগে আগে কেনাকাটা করি, ছেলে বউ মেয়েরা, ভাগ্নে ভাগ্নি, ভাগ্না শ্বশুরবাড়ি, সবার জন্যই কেনাকাটা করতে হবে। জানি না এবারে বর্ষা আমাদের ভিলেন হয়ে সামনে দাঁড়াবে কিনা, বুঝতে পারছি না এখনও। নতুন পোশাক পরে ঠাকুর দেখতে পারবো তো, সেটাই সন্দেহ হচ্ছে। আজ সেপ্টেম্বরের 24 তারিখ, এখনো বর্ষা বিদায় নিল না। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া 7113 থেকে মেসেজ করেছেন।
1: বেশ, আমরা আবারও একটু খবরের দিকে চোখ রাখতে চাই। যে পুজো আসছে, পুজো আসছে মানেই কিন্তু বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং চলে, শুধু শপিংই নয়, প্রচুর লোকজন বেড়াতে যান। টিকিট যদিও এখন আর পাওয়া যাচ্ছে না, আমি আজকে দেখছিলাম দুপুরবেলা একটা বিশেষ প্রয়োজনে রাঁচি ছাড়া অন্য কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না, বুঝেছো?
0: খুব ভালো,
1: এমন নয় যে রাঁচিতে শুধু পাগলাঘাট আছে, রাঁচি কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে আপনি গিরিডি চলে যেতে পারেন, যেখান থেকে আপনি মধুপুর যেতে পারেন, যেখান থেকে আপনি তোপচাঁচি লেক ঘুরে আসতে পারেন, রাঁচিকে কেন্দ্র করে উসরির ঝর্ণাও দেখে আসতে পারেন। সুতরাং রাঁচি গিয়েও একটা ছোটোখাটো ট্যুর করে আসতে পারেন। রাঁচিতে এখনও আমি দুপুরবেলা পর্যন্ত একটু টিকিট দেখেছি, আর কোথাও কোনো জায়গার কোনো টিকিট নেই। কিন্তু এবার পর্যটন বিভাগে মাথায় জুড়তে চলেছে একটা নতুন পালক। কীরকম পালক? পালা

0: বদলের পর এই বাংলায় এবার নতুন দিগন্ত দেখবে পাহাড় সুন্দরী দার্জিলিং। কেন না, নবান্ন সূত্রে খবর যে কার্শিয়াং থেকে দার্জিলিং রোপওয়ে তৈরির একটা প্রস্তাব গেছে এবং তাতে আগ্রহ দেখিয়েছেন আদানিরা। বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে আদানি গোষ্ঠীর চেয়ারম্যানের এবং এখানে বিষয়টি উত্থাপিত হয়েছে। কার্শিয়াং টু দার্জিলিং প্রস্তাবিত রোপওয়ের দৈর্ঘ্য হতে পারে প্রায় 25-30 কিলোমিটার এবং রোপওয়েতে ব্যবহৃত প্রযুক্তির উপর নির্ভর করে প্রতি ঘন্টায় প্রায় 800-1800 যাত্রী পরিবহন করা সম্ভব হতে পারে। সড়ক পথে যে দূরত্ব 30 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে তারও অর্ধেক সময় এই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। সুতরাং বুঝতেই পারছেন, কার্শিয়াং বেড়াতে গেলেন বা দার্জিলিং বেড়াতে গেলেন সেখান থেকে আর গাড়ি ভাড়া নয়, রোপওয়ে করে চলে আসতে পারেন সরাসরি দার্জিলিং বা দার্জিলিং টু কার্শিয়াং। সরকারি স্তরে প্রকল্পটি অনুমোদন পেলে নিয়ম মেনে টেন্ডার ডাকা হবে, তবে রোপওয়ে প্রকল্পের বিস্তারিত রুট, স্টেশন, প্রযুক্তিগত পরিকাঠামো, বিনিয়োগ বা নির্মাণের সময়সীমা কোনোটাই এখনও চূড়ান্ত হয়নি। তবে যা জানা যাচ্ছে মোটামুটি যে এরকম একটা প্ল্যানিং করে যেভাবে এগোনো হচ্ছে তাতে গাড়ির মানে পাহাড়ের গাড়ির চাপ কমবে, যানজটের সমস্যা থেকে মুক্তি মিলবে, অনেকাংশে হ্রাস পাবে দূষণ। জানো রণজয়, আমি প্রত্যেক দিন যখন অফিস আসি যখন আমি দেখি এত জ্যাম রাস্তায়, ট্রেনের টাইমের কোনো ঠিক নেই, রাস্তায় জ্যাম, আমার মাঝে মাঝেই মনে হয় যে খুব দূরে নয় সেদিন যেদিন আমরা দেখতে পাবো যে আরেকটু বেশি টাকা খরচ করে যাদের পকেটের রেস্টও একটু বেশি তারা রোপওয়েতে করে অফিস আসছে, কারণ একটা আকাশপথ খুলে দেওয়া হবে এই গাড়ির চাপ কমাতে, দূষণ নিয়ন্ত্রণ করতে। সেদিন বোধহয় আমাদেরও শহরে খুব দূর নেই, তুমি কি বলো?
1: বেশ বেশ বেশ, আমাদের স্বপ্ন আমরা দেখতেই পারি, তবে এখন আমরা মেসেজে থাকি। অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে বলছে, কেমন আছো? আমরা ভালো আছি, তোমাদের খুব ভালো লাগছে শুনতে, খুব খুব ভালো লাগছে। যেটা বলি যে আগে আমরা খুব দারুণভাবে পুজো কাটাতাম, ফ্যামিলির সকলকে নিয়ে ঘুরতে যেতাম, মা বাবা তারা নিয়ে যেত এবং সেখানে স্টুডিওতে গিয়ে ফটো তুলতাম, এখন আর সেটা হয় না, সেটাকে খুব মিস করি, জানিয়েছেন অভিষেক ঘোষ লেকটাউন কালেন্দি থেকে। পরের মেসেজে চলে আসি, শরৎকাল বৃষ্টি ভেজা রাত শুনছি সংবাদ সফর, শ্রোতাদের লেখা শুনতে শুনতে অতীতের সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনের ক্যানভাসে ফুটে উঠছে। ছোটবেলার সেই কথা আজ মনে পড়ে গেল, পুজোর ঠিক এক মাস আগে মা মারা যায়, তখন আমার বয়স মাত্র 8-9 বছর হবে। ওই বয়সে যখন খেলার কথা তখন সব কিছু ভুলে আমার থেকে ছোট ছোট ভাই বোনেদের সামলাবার দায়িত্ব চেপে বসলো জীবনে। সেই যে কাজের মধ্যে প্রবেশ করলাম, তারপর মাঝে লেখাপড়া শিখলাম, বুঝতেই পারলাম না কখন যে বড় হয়ে গেলাম, শুধু দায়িত্ব আর কর্তব্যের মাঝে পুজোর দিনগুলো সব মলিন হয়ে গেল আমার জীবন থেকে, এবং এইভাবেই চলতে থাকলো। আজও সেই দায়িত্ব কর্তব্য পালন করে চলেছি, হয়তো এটাই আমার ললাট লিখন। উত্তরদাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন।
0: চলে যাবো একটা ফোনে দেখে দেখি কে আছেন। হ্যালো,
1: 2243-7912।
0: হ্যালো
2: হ্যালো,
0: কে আছেন?
2: মৌলি, মৌলি বলছি, ঢাকুরিয়া থেকে।
0: বলুন মৌলি।
2: আচ্ছা মনীষার মৌসুমি আমার একটু গুলিয়ে যায়।
0: তুমি মনীষা আর রণজয় আছি আজ?
2: না রণজয় তো মানে কোনো
0: মনীষা আছি,
2: মানে
1: পুজো প্ল্যানিং, পুজো কেনাকাটা সবকিছুতে
2: মানসিক দিক থেকে যা চলছে মনের মধ্যে।
0: পুজোর কেনাকাটা কত দূর হলো মৌলি?
2: ব্যাপার বলা দরকার নেই।
0: পুজোর কেনাকাটা কত দূর হলো?
2: পুজোর কেনাকাটা না খুব একটা না উৎসব পাচ্ছি না গো।
0: কেন, বৃষ্টিতে সমস্যা হচ্ছে?
2: বৃষ্টির সমস্যা আছে, তারপর দেখো চারিদিকে যা চলছে, মানে যদি একটু ডিপলি চিন্তা করি, দেখো কত হাজার যে লোক তারা এখনো 3-4 মাস লাগবে তাদের তারা যে কাদার মধ্যে, পাথরের মধ্যে, ইটের মধ্যে কোথায় ঢুকে গেছে, হ্যাঁ, সেইগুলো যখন চিন্তা করছি না, বিশ্বাস করে মনে হচ্ছে না যে পুজো আসছে। তবু বলবো মা দুর্গা তো বছরে একবারই আসেন, সবাই যেটুকুনি পারবে একটু মা দুর্গাকে আহ্বান করুক, একটু মনের মধ্যে
1: যাতে এমন ঘটনা আর না ঘটে, এবারের মতো বিষাদের পুজো যেন আর কখনো না হয়।
2: একদম একদম, সকলেই প্রার্থনা হোক এই জিনিসই।
1: বেশ, আজকের মতো শুভরাত্রি,
2: মানুষ একটু আনন্দ করুক, একটু হলেও, যাই হোক,
0: ভালো থাকবেন, পুজো ভালো করে জমিয়ে কাটুন,
2: ভালো থেকো,
1: শুভরাত্রি আজকের মতো। এভাবেই আমরা পরের মেসেজে একটু যেতে পারি, কারণ আমাদের হাতে সময় খুব কম, কিন্তু আমাদের মেসেজ ফোন আসছেই। হ্যাঁ,
0: সমীর শেখ, সমীর শেখ লিখছে তিয়রখালী থেকে, নবদ্বীপ। আচ্ছা, লিখছেন পুজোর আগে এই সময় প্রত্যেক বছর বৃষ্টি হয়, ইগনোর করে শপিং করা হয়, বা আমরা তাই করি। যদি বন্যা প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে প্রতি বছরের মতো এবছরও সবই হবে, ঠাকুর দেখতে যাব। তোমাদের অনুষ্ঠানকে ওয়েলকাম জানাই, অনেক শিখতে পারি, অজানা জানতে পারি, তোমরা ভালো থেকো, ভালো থাকুন আপনিও।
1: পরের মেসেজে আমরা চলে যাই। বৃষ্টির ফোঁটায় গাছের পাতা নাচছে দুলে দুলে, গাত্রে জমা ধুলোর প্রলেপ মোচন হলো জলে জলে, সবুজ বনানী উল্লাসে রত নতুন সৃষ্টির আগমনে, তারই আনন্দের রূপরেখা ধরা পড়ছে মনের দর্পণে। আবার দেখি কত মানুষের সাধের মেঠো ঘরটি জলের স্রোতে নদীতে ভেসে গেছে, আমাদের কাছে নেই তার খবরটি। এর মধ্যে কেনাকাটি দেয় না মনে সাড়া, হাত বাড়িয়ে বন্ধু করি এখন এটাই সেরা। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। পরের মেসেজেও আমরা সরাসরি যেতে পারি। প্রিয় রণজয়দা, মনীষাদি, বৃষ্টি উপভোগ্য ঠিকই, কিন্তু অতিরিক্ত বৃষ্টি কখনোই কাম্য নয়। সামনে পুজো, মুষলধারে এই বৃষ্টি হয়তো আমাদের পুজোর আনন্দে ব্যাঘাত ঘটাতে পারে, সেই সঙ্গে মনে পড়ে যাবে ওই সমস্ত বন্যা দুর্গত নিঃস্বরিক্ত মানুষগুলোর কথা। মালদার কত গ্রাম যে ভেসে গেল বন্যায়, কত গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল ভূমির ধসে। আমার আনন্দের মাঝে তাদের দুঃখ আমাকে কষ্ট দেবে, অন্তরের আনন্দ বিভৎস রূপ ধারণ করবে। সাধক রামপ্রসাদের কথা মনে পড়ছে, তিনি বলেছিলেন, জাঁকজমক করলে পুজো, অহংকার হয় মনে মনে, আমি লুকিয়ে করব মায়ের পুজো, জানবে না কো জগজ্জনে। মহৎ ব্যক্তিরা পরকে পূর্ণ করে নিঃশব্দে, অন্তরালে আত্মগোপন করে দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পুজোর আনন্দ উপভোগ করেন জানি। তাদের কাছে পুজোর আনন্দের সার্থকতা সেখানেই। সপ্তশ্রী মজুমদার, বড়ানগর, ডানলপ থেকে মেসেজ করেছেন।
0: চলে যাব, দেখব ফোনে কে আছেন। হ্যালো,
3: হ্যালো,
1: নমস্কার।
3: নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ চট্টোপাধ্যায়।
1: বলুন।
3: আচ্ছা, পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই
1: আপনাকেও,
3: আর কৃষ্ণাকে খুব মিস করছি।
1: একই
3: পরিবারের লোক আমরা,
1: একদম,
3: আর সুতরাং কেউ না এলে তাকে একটু মিস তো আমরা করি।
0: আমিও খুব মিস করি কৃষ্ণাদিকে আজকের দিন।
3: নিশ্চয়ই, আমি প্রোগ্রামটা শুনছি। আর রণজয়, একটা কথা বলি, পুজোর সময়টা যেন এই প্রার্থনা করি যেন এই বৃষ্টি ফিষ্টি যেন না আসে। কারণ আমি দেখেছি অ্যাকচুয়ালি কি জানো তো, বাচ্চারা ছোটদেরই সব থেকে বেশি আনন্দ, তাদের যেন আনন্দেতে ভাটা না পড়ে, তারা যেন এই পুজোটা যেন খুব ভালো করে এনজয় করে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলছি, খাওয়ার দাওয়ার ব্যাপারটা যেন একটু সাবধানতা নেওয়া হয়, কেন আমরা দুমদাম খেয়ে ফেলি রাস্তাঘাটে স্ট্রিট ফুড অনেক কিছু, সেটা থেকে যেন একটু সাবধানে আমরা যেন ওই করি।
1: অনেক ধন্যবাদ। এভাবেই কিন্তু আমরা পুজোর আনন্দে চলছি, ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে। আসলে এত মেসেজ, এত ফোন আসছে, আমরা পাল্লা দিয়ে পারছি না। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো আমরা মেসেজগুলো পড়তে। অঝরে ঝরছিস তুই, নেই কোনো ক্লান্তি, ভিজিয়ে দিলি সবই, কেড়ে নিলি শান্তি। সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে মেসেজ করেছেন, সোদপুর পানিহাটি থেকে। এভাবেই কিন্তু মনীষা, দেখো আমাদের প্রচুর যারা লিসনার তারা মেসেজ করেছেন, তারা তাদের অনুভূতির কথা জানিয়েছেন, এবং আজকে মানে সত্যি মানে এবারের পুজো অনেকটাই বিষাদের পুজো,
0: ঠিকই,
1: অনেকটাই কষ্টের পুজো।
0: প্রত্যেক বছরই কিন্তু দেখবে ঠিক পুজোর আগে এমন কিছু ঘটে, আমাদের পুজোর আগমনের সুরে কোথাও একটা ভাটা পড়ে জানো,
1: বিষাদ থাকে। নেপালের ঘটনা ঘটেছে আমরা সকলে জানি, হাজার হাজার মানুষকে হয়তো আমরা হারিয়েছি, তারা নিখোঁজ, এখনও আমরা আশায় পথ চেয়ে রয়েছি যে তারা বাড়ি ফিরবেন যারা হারিয়ে গিয়েছেন। মালদার ভূতনির অবস্থা আমাদের সকলের জানা, যেভাবে পাহাড় ভাঙছে, যেভাবে ঘর বাড়ি ভেসে গিয়েছে, সেখানেও শয়ে শয়ে মানুষ, তাদের মাথার উপরে ছাদ নেই। এবারের এই বিষাদ যুক্ত পুজোয়

0: আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা থাকবে, যাতে সকলে ভালো থাকে, এমন বিপদ যেন আর কখনো কারোর জীবনে না আসে। আর আমরা আমাদের যারা ভালো আছি, যারা সুস্থ আছি, তারা যেন বাকি সকলের পাশে দাঁড়াই, কাছে থাকতে পারি, এটুকুই শুধু প্রত্যয় থাকুক না আমাদের এবারের পুজোর শপথ। একটু জানিয়ে দিই যে আজকে আমরা যাদের ফোন পেয়েছি এবং যাদের মেসেজ পেয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আজ রাতে সংবাদ সফরে, প্রথমেই মনীষা আমরা একটু বলি, ফোনে আমরা যাদেরকে পেয়েছি, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে ফোন করেছিলেন, রফিক শেখ ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, স্বপ্না ঘোষ লেকটাউন কালিন্দি থেকে ফোন করেছিলেন, মৌলি ঢাকুরিয়া থেকে এবং প্রিয়তোষ চট্টোপাধ্যায় ঢাকুরিয়া থেকে ফোন করেছেন। এবারে আসে মেসেজের কথায়। প্রচুর বন্ধুরা, প্রচুর লিসনাররা তারা আজকে মেসেজ করেছেন আমাদের এই অনুষ্ঠানে। একদম শেষে যেটা বলার সেটা হচ্ছে যে দাদা দিদি তোমরা কেমন আছো, শেষ মেসেজ আজকের। আমরা ভালো আছি, আমি রবিবার রাজস্থান যাচ্ছি, পুজোর আগে চলে আসব, এসে পুজোতেও মজা করব। আমি জ্যোৎস্না বলছি, জ্যোৎস্না কোথা থেকে বলছেন বলেনি, তবে তিনি যাচ্ছেন কোথায় রাজস্থানে সেটা বলেছেন। পুজোয় মজা সকলে খুব ভালো করে করুন। আর যারা মেসেজ করেছেন তাদের নাম এবার বলি। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, মাহনুজ সিরাজ নিউ দিল্লি থেকে মেসেজ করেছেন, এসএলএন মণ্ডল বাপি সন্দেশকালী কোড়াকাটি থেকে মেসেজ করেছেন, অভয়নগর থেকে মেসেজ করেছেন অসিত বৈরাগী, সায়ন মেসেজ করেছেন, সায়ন মেসেজ করেছেন কোথা থেকে বোধহয় সায়ন বলেননি, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন, অ্যান্ডি কলকাতা থেকে, অপূর্ব সেন দমদম থেকে, দীপজ্যোতি অধিকারী কৃষ্ণনগর নদিয়া থেকে মেসেজ করেছেন, পায়েল ব্যানার্জি মেসেজ করেছেন বেলঘড়িয়া থেকে, দীপক কুমার তুং শ্যামপুর তুংপাড়া থেকে মেসেজ করেছেন, উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, সমীর শেখ নবদ্বীপ থেকে মেসেজ করেছেন, সপ্তর্ষি মজুমদার বড়ানগর ডানলপ থেকে মেসেজ করেছেন, এবং শেষ মেসেজ আজকের অনুষ্ঠানে আমি বা আমরা যা পড়তে পেরেছি আজকের মতো শেষ মেসেজ, জ্যোৎস্না কোথা থেকে তিনি জানাননি।
1: এত মেসেজ, এত ফোন, আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। এখনও ফোন এবং মেসেজ ঢুকছে আমাদের, সেই মেসেজ বা ফোন আমরা পড়তে পারছি না, কিন্তু আপনাদের জানাচ্ছি যে ভীষণ ভালো থাকুন আপনারা এবং জমিয়ে পুজো এনজয় করুন। স্বর্ণজয় আর মনীষা আবারও পুজোর আগে আসবে, দেখা হবে, তবু পুজোর উৎসব, পুজোর আবহ শুরু হয়ে গিয়েছে। শুভরাত্রি আজকের মতো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও,

107 মেগাহার্টজ এফএম রেইনবো, আপনাদের পছন্দের অনুরোধের গানের অনুষ্ঠান শুনতে কি চাও? 9903653992 এই নাম্বারে এসএমএস এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষা করি। যেমন আজকে আপনাদের সঙ্গে শুনতে কি চাও অনুষ্ঠানে আমি তপারতি, এবং সে অপেক্ষা করতে করতে প্রথম গানটি শুনব গোলাম আলীর কণ্ঠে।

আজকের প্রথম অনুরোধ সুরজিৎ মাইতি ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে। উনি অনুরোধ করেছেন, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে গানটি। এরপরের অনুরোধ শৌভিক সরকার কসবা হালতু থেকে, শুনতে চেয়েছেন অরিজিৎ সিং এর কণ্ঠে গুঞ্জন সাক্সেনা, ছবি সাউন্ড ট্র্যাক ভারত কি বেটি। তারপরের অনুরোধ করেছেন সোমেন যাদবপুর থেকে, সোমেনের অনুরোধ মান্নাদের কণ্ঠে গো বর্ষা তুমি ঝোড়ো না গো অমন করে। সুরজিৎ মাইতি, সৌভিক সরকার এবং সোমেন আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

107 মেগাহার্টজ FM রেইনবো শুনছেন শুনতে কি চাও আপনাদের পছন্দের গানের অনুরোধের অনুষ্ঠান এবং 9903653992 এই নম্বরে SMS এবং হোয়াটসঅ্যাপের অপেক্ষা করছি যেমন SMS এবং হোয়াটসঅ্যাপ আসছে অনেক অনুরোধ পরের অনুরোধ মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে ভিগি পলকে ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে তারপরের অনুরোধ করেছেন রাম দে রাধামণি থেকে অনুরোধ করেছেন অরিজিৎ সিং এর কণ্ঠে হামারি অধুরি কাহানি আমতা থেকে আলাউল মল্লিক কুলপি থেকে কৃষ্ণেন্দু হালদার দুজনেই অনুরোধ করেছেন ক্যাকটাসের পরিবেশনায় হলুদ পাখি এই গানটি ভুলু সাহা রাম দে আলাউল মল্লিক এবং কৃষ্ণেন্দু হালদার আপনাদের চারজনের জন্য পরপর তিনটি গান

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, অনলি অন 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: অনুষ্ঠানের প্রায় অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে এলাম। 9903655992 নাম্বার তো আপনাদের কাছে আছেই, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এই কদিনই। 107 MHz FM রেইনবো, শুনতে কি চাও। এরপরের অনুরোধ সোনালী কালীঘাট রোড থেকে অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে কোরা কাগজ ছায়া ছবির গান। তারপরের গান অনুরোধ করেছেন গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে আশা ভোঁসলের কণ্ঠে একান্ত আপন ছায়া ছবির গান। সোনালী এবং গোপাল সিনহা আপনাদের দুজনের জন্য পরপর দুইটি গান।

সময় তো শেষের দিকে, তাও দেখি কয়েকটা গান আরও যদি আপনাদের শোনাতে পারি অনুরোধের। শঙ্কর চন্দ্রদে বারাসাত থেকে অনুরোধ করছেন জগজিৎ সিংয়ের কণ্ঠে অর্থ ছায়া ছবির গান তুমি ইতনা জো মুস্কুরা রেহে হো। আপাতত এই গানটি শুনি শঙ্করচন্দ্রদের অনুরোধে।

সময় তো একদম শেষ, তাই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। যেতে যেতে গান শুনব জুবিনের কণ্ঠে। তন্ময় ভবানীপুর থেকে অনুরোধ করেছেন পেয়ার কে সাইড এফেক্ট ছায়াছবির গান, জুবিনের একদম প্রথম দিকের বলিউড ফিল্মের মধ্যে অন্যতম। জুবিনের কথা এলে একটা অদ্ভুত আবহ তৈরি হয়, তারপরে আপনারা তো জানলা খুললেই বৃষ্টির শব্দ পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। আমি একদম ঢাকা প্রোটেক্টেড স্টুডিওতে বসে আছি, কোনো আওয়াজ নেই, তবে আপনাদের গানের অনুরোধের মাধ্যমে সেই আমেজটুকু বুঝি, বাইরের অবস্থাটুকু বুঝি। সব কিছু নিয়ে চলছি আমরা বেশ কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস দেখছি, বন্যা হাহাকার দেখছি মানুষের, আমাদের নিজেদের রাজ্য, পাশের রাজ্য, পাশের দেশ, ভূমিকম্প, বন্যা, দাবানল সব একসাথে একটা অদ্ভুত পরিস্থিতি, সেইটার রেশ মনে পড়ে, মনের মধ্যে আসে, অবশ্যই আসে, আমরা জেরবার হয়ে থাকি। সেই অ্যাজিটেশনটুকু থেকে আমরা এই রাত্রেবেলা মাঝে মাঝে এসে মুক্ত হবার চেষ্টা করি, আশা করি সফল হই, আশা করি আমাদের এই সেতুবন্ধটুকু আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, একটু শান্ত হতে সাহায্য করে। এই গানগুলি আপনাদের অনুরোধ, এর মাঝখানে যে দরজা জানলাগুলো খুলে যায় সেখান থেকে একটু আলো হাওয়া আসে, সেটাই আসুক, তেমনভাবেই আমরা আবার পরের দিনটির অপেক্ষা করি। এবং অপেক্ষা করতে করতে জুবিনের কণ্ঠে এই গানটি শুনি তন্ময়ের অনুরোধে ভবানীপুর থেকে, এবং সবার জন্য রইল, আপনারা সবাই খুব ভালো থাকুন, আপনাদের সঙ্গে ছিলাম আমি তপারতি, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী কুহু গাঙ্গুলি, শুনবেন রাগ কাফি কানাড়া, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। কাফি কানাড়া রাগে, খেয়াল পরিবেশনায় কুহু গাঙ্গুলি।

এতক্ষণ শুনলাম খেয়াল শিল্পী কুহু গাঙ্গুলি, শুনলাম রাগ কাফি কানাডা। সুররঞ্জনীতে এরপরে শুনব এসরাজ শিল্পী সৌগত দাস, শুনব রাগ পটদ্বীপ, তবলায় প্রশান্ত দে রায়। পটদ্বীপ রাগে এসরাজ শিল্পী সৌগত দাস।

এতক্ষণ শুনলেন এসরাজ পটদীপ রাগে, শিল্পী সুগত দাস। এর সাথেই শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।

0: আপনারা শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। একটু পরেই শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি, দ্বিতীয় ঘন্টা থেকে থাকবেন ইন্দ্রাণী ভট্টাচার্য। আজকের আপকে লিয়ের এই ঘন্টায় আমার সাথে শুনবেন ছয় ও সাতের দশকের কিছু ছায়াছবির গান। প্রথম গান শুনব মোহাম্মদ রফির কণ্ঠে কন্যাদান ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব জব জব ফুল খিলে, ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। তারপরের গান কিশোর কুমারের কণ্ঠে, কাটি পতং, ছায়া ছবি থেকে।

এরপরের গান তিসরি মঞ্জিল ছায়া ছবি থেকে শুনব আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে, তারপরের গান শুনব দিল তেরা দিওয়ানা ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

107 মেগাহার্টজ এফএম রেইনবো শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে প্রথম পর্বে আপনাদের সঙ্গে আমি তপারুতি। পরের গান দিল তেরা দিওয়ানা থেকে রফি এবং লতা মঙ্গেশকর।

এর পরের গান শুনব লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে আপ কি কসম ছায়াছবি থেকে, তারপরের গান প্যার কা মৌসুম ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

দিয়ে গেছি আপনাকে লিয়ে। এরপরের গান কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আঁধি ছায়াছবি থেকে শুনব, তারপরে শুনব ম্যানে প্যার কিয়া ছায়াছবির গান এসপি বালাসুব্রমণ্যমের কণ্ঠে। সামান্য একটু বদল হলো আর কি, পরপর দুটি গান।

আপকে লিয়ে প্রথম পর্বের সময় শেষ হয়ে এলো, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে দো রাস্তে ছায়াছবি থেকে। এই গানটির সাথে সাথে আজকের আপকে লিয়ের প্রথম ঘন্টা থেকে আমি তপারতি বিদায় নিচ্ছি। দ্বিতীয় ঘন্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন ইন্দ্রাণী ভট্টাচার্য। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

শেষ হলো আপকে লিয়ে প্রথম পর্ব। সঙ্গে ছিলেন তপারতি। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের কাছে এসেছি আমি ইন্দ্রাণী, নিয়ে হিন্দি ছবির গান। প্রথম গানে তাত মাহমুদ।

तुम चांद से हसीन हो, ये गान दिए शुरू हलो आजकेर आपके लिए द्वितीय पर्व। 1954 এর ছবি औरत तेरी कहानी, এই ছবির গান শুনছিলাম। লিরিসিস্ট ভূতরাম আশিক, কম্পোজার বুলো সিরানি, গাইছিলেন তালাত মেহমুদ। পরের গানে সুমন কল্যাণপুর।

চাঁদ কমল মেরে চাঁদ কমল, গানটি শুনছিলাম সুমন কল্যাণপুরের গলায়, 1964 ছবি সঞ্জ আর সভেরা এই ছবির গান, লিরিসিস্ট হসরত জয়পুরি, কম্পোজার শঙ্কর জয়কিশন। এবারে শিল্পী মোহাম্মদ রফি।

শুনছিলাম 1967-এর ছবি ছোটি সি মুলাকাত। এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট হসরত জয়পুরী, কম্পোজার শঙ্কর জয়কিষণ। এবারের গানে লতা মঙ্গেশকর।

चांद जैसे मुखड़े पे शुनछिलम 1969 ने छवि सावन को आने दो। ये छवि गान

Lyricist P. Pankaj, composer Raj Kamal. ঘড়িতে টিকটিক করে 3:22 হয়ে 56:57 করে সেকেন্ডস এগোচ্ছে। এবারের গানে আশা ভোঁসলে।

খোয়া খোয়া জেন্দা শুনছিলাম গানটি আশা ভোঁসলের গলায়। 1964 ছবি দুর্গগন কি ছাওমে এই ছবির গান, লিরিসিস্ট শৈলেন্দ্র, কম্পোজার কিশোর কুমার। এর পরের গানে কিশোর কুমার।

শুনছিলাম কিশোর কুমারের গলায় 1961 ছবি ঝুমরু, এই ছবির গান। লিরিসিস মাজরু, কম্পোজার কিশোর কুমার নিজেই। এবারের গানে আলকা ইয়াগনিক এবং সহশিল্পীরা।

শুনছিলাম আলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের গলায় কুদরত কা কানুন এই ছবির গান। লিরিসিস্ট সমীর, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। আপকে লিয়ে থে এবারের শিল্পী কুমার শানু।

চাঁদ সিতারে শুনছিলাম কাহো না প্যার হ্যায় এই ছবির গান কুমার শানুর গলায়। লিরিসিস শ্যামন কুমার টাক, কম্পোজার রাজেশ রোশন। ঘড়িতে 3:46। আকলিয়েতে আপনার সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী। হ্যাঁ, সঙ্গে রয়েছে দারুণ সুন্দর সব হিন্দি ছবির গান। এবারের গানে অনুরাধা পড়ওয়াল।

শুনছিলাম এতক্ষণ জানকি কাসম, এই ছবির গান গাইছিলেন অনুরাধা পারভাল, লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। আর আজকের শেষ গান শুনব 1997 ছবি কোয়েলা, এই ছবির গান গেয়েছেন উদিত নারায়ণ, লিরিসিস্ট ইন্দিবর, কম্পোজার রাজেশ রোশন।

উদিত নারায়ণের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের মতো আপকে লিয়ে। সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আর সঙ্গে থাকুন আপনারা, কেননা এরপর শুরু হবে প্রভাতী, তারপর চিরন্তনী। আপনারা রয়েছেন 107 AR FM রেনবোর সঙ্গে। শুরু হচ্ছে প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রভাতীতে প্রথমে শুনবেন সেতার, শিল্পী নবারুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবেরী।

এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী নবরুণ চৌধুরী, রাগ কমল ঋষভ আশাবারী, তবলার সঙ্গতে ছিলেন অসিত জানা, শুনছেন প্রভাতী। এবার শুনবেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্তা, রাগ ললিত, হারমোনিয়াম সঙ্গতে ছিলেন দেবাশিস অধিকারী এবং তবলা সঙ্গতে কৌশিক ব্যানার্জি। শুনছিলেন প্রভাতী। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে, 4:56 হয়ে 40 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবেই জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 25 সেপ্টেম্বর শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কাকে বলে অতীত, যা এককালে ঘটেছিল, আজ সেই বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, কোনো চর্চা নেই। কিন্তু কিছু বিষয় যার চর্চা চলেছে তা অতীত নয়, তা চিরবর্তমান, যার প্রবহমানতা আজও এই চিরন্তনের মতোই চিরন্তন। এমন অনেক অতীত, তাদের যদি আমরা চর্চা করি তবে দেখব তার মধ্যে আছে এক অমূল্য রতন, তা হল আমাদের ঐতিহ্য। আসুন নানানভাবে আমরা সবাই গল্পের মাধ্যমে এর চর্চা শুরু করি। সে এক সম্পদের ভাণ্ডার। আজ যার কথা বলবো, যার গল্প নিয়ে সাজাবো আজকে।

কাশিরাম দাস কহে শুন পুণ্যবান। ইন্দ্রাণী নামেতে দেশ বাসসিঙ্গী গ্রাম, প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম, তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণদাসাত্মজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা, পাঁচালী প্রকাশী কহে কাশিরাম দাস, অলি হব কৃষ্ণপদে মনে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম এতক্ষণ কৃষ্ণ বন্দনা, শিল্পী শম্পা কুণ্ডু। আর আজকে যে মানুষটির কথা বলবো, যার জীবনের গল্প বলবো, নিশ্চয়ই এতক্ষণে তো আপনারা বুঝেই গিয়েছেন কার কথা বলবো। একেবারে নানান ঘটনা দিয়ে তো ভরা থাকে একজন মানুষের জীবন, বা বলা যায় একজন মনীষীর জীবন। হ্যাঁ ঠিকই, প্রতিটি মানুষের জীবনই ঘটনা বহুল, তবুও কিছু ঘটনা যা সময়কে অতিক্রম করে যায়, যা রেখে যায় এক সম্পদের ভাণ্ডার। আর আমরা ইতিহাস খুঁড়ে সময়ের কাছে মাথা নত করে জেনে নিই কি আছে সেই ভাণ্ডারে। আছে কোন সম্পদ যা আজও আমাদের একই রকমভাবে বিকশিত করবে? অনেক অনেক দিন হয়ে গিয়েছে কাশিরাম দাস খুবই অসুস্থ। কত কবিরাজ বদ্যি তাকে সুস্থ করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তিনি সুস্থ হতে পারছেন না, তার জ্বর আর সারছে না। অথচ এই অসুস্থতার মধ্যেও তিনি লিখে চলেছেন মহাভারত মহাসাগরের গল্প। শরীর যতই খারাপ হোক লেখা বন্ধ করছেন না। কবিরাজ যখনই তাকে দেখতে আসেন বারবার একই কথা বলেন, আপনার শরীর এত অসুস্থ, এখন এত লেখাপড়া নিয়ে পরিশ্রম করা উচিত নয় আপনার। এখন আপনার শুধু চুপ করে শুয়ে থাকা দরকার, আপনার শরীরের বিশ্রাম দরকার। কাশিরাম কোনো উত্তর দেন না, কিন্তু কবিরা চলে যাবার পরে আবার লিখতে বসে যান। তিনি যে বুঝে গিয়েছেন তার দিন ফুরিয়ে আসছে, এই জ্বর তিলে তিলে তাকে মৃত্যুর দিকে নিয়ে চলেছে। যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে যে মহাভারত লেখা শেষ করতে হবে। কৃত্তিবাস রামায়ণ বাংলায় লিখে রামায়ণের অমৃত সকলকে পান করিয়েছেন, কিন্তু মহাভারত বাংলায় কেউ লেখার চেষ্টা করেননি। এই বিশাল 18টি পর্বের গ্রন্থ অনুবাদ করতে কেউ সাহস করে এগিয়েও আসেননি। যা একটু আত্মীয় হয়েছে তা অধিকাংশ কবি মহাভারতের দুই একটি পর্ব কিংবা মহাভারতের কোনো পর্বের সুপরিচিত কাহিনী অবলম্বনে মহাভারত রচনার স্বাদ মিটিয়েছেন। কিন্তু কাশিরাম সাহসে বুক বেঁধে সম্পূর্ণ মহা

মহাভারত অনুবাদ করার কাজ আরম্ভ করেছেন, কিন্তু শরীর এত অসুস্থ হয়ে যাচ্ছে, কাজ এগোচ্ছে না, বড় অসুবিধে হচ্ছে কাজে। তবু তিনি লিখতে চেষ্টা করছেন। কয়েকদিন শরীর বেশি অসুস্থ হওয়াতে কাশিরাম প্রায় উঠে বসতে পারছেন না। এদিকে যে মাত্র মহাভারতের আদি পর্ব, সভা পর্ব, বনপর্ব আর বিরাট পর্বের খানিকটা মাত্র লেখা হয়েছে, কি করা যায়? বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন কাশিরাম। বাধ্য হয়েই তিনি তার ভাইপো নন্দরামকে ডেকে পাঠালেন। সে আসতেই বললেন, বাবা নন্দরাম, আমার তো পৃথিবী ছেড়ে চলে যাবার ডাক এসে গেছে। আমি যে কোনো দিন কাশিরামকে বাধা দিয়ে অনেক কষ্টে কান্না চেপে নন্দরাম বলল, এমন কথা কেন বলছেন? মানুষের অসুখ করে, ওষুধ বিষুধ খাবারের পর অসুখ সেরেও যায়। আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, যদিও নন্দরাম জানেন কবিরাজ মশাই জবাব দিয়ে দিয়েছেন, কাশিরাম আর ভালো হবেন না, তাকে বাঁচানো যাবে না।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম পাহাড়ি সান্যালের গলায়। আমরা তাকে বিখ্যাত অভিনেতা বলেই শুধু জানি, কিন্তু তিনি অসাধারণ গান গাইতেন। আজ এই সুযোগে ওনার একটা গান শুনিয়ে নিলাম। যাই হোক, আজ আমরা শুনছি কাশীরাম দাসের কথা বলবো। তাকে তো তার ভাইপো নন্দরাম বললেন যে মানুষের অসুখ করে, অসুখ বিসুখ খাবারের পর তার অসুখ সেরেও যায়, আপনি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। কাশীরাম কথা শুনে বললেন, আমাকে মিথ্যা বলিয়ে কি করবে, আমি সবই বুঝতে পারছি। আমি যে জন্য তোমাকে ডেকেছি সে কথাটি মন দিয়ে শোনো। তুমি বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষা লাভ করেছ, কবি প্রতিভার অধিকারী। তোমাকে আমি একটা কাজের ভার দিয়ে যেতে চাই। আমাদের পরিবারে একমাত্র তুমি এ কাজ করতে পারবে। নন্দরাম তাকে জিজ্ঞাসা করলেন, বলুন কি কাজ করতে হবে। তখন তিনি তাকে বললেন, তুমি তো জানো আমি কি বিরাট কাজ শুরু করেছি। ইচ্ছা ছিল আমি ব্যাসদেবের মহাভারত মন্থন করে বাংলায় মহাভারত রচনা করে বাঙালিকে মহাভারত সুধা পান করাব, কিন্তু তা বোধহয় আর সম্ভব হবে না। আমি তিনটি পর্ব শেষ করে চতুর্থ পর্ব লিখছি। আমার একান্ত ইচ্ছা আমার মৃত্যু হলে তুমি আমার অসমাপ্ত কাজ শেষ করো। করবে তো? নন্দরাম আর চোখের জল চেপে রাখতে পারেন না, তার দু চোখ বেয়ে জল পড়তে থাকে। অনেক কষ্টে চোখের জল মুছে সে তাড়াতাড়ি বলে, এসব কথা বলবেন না, আপনি নিশ্চয়ই সুস্থ হবেন, আবার মহাভারত রচনা শুরু করবেন। তবে আপনার একান্ত ইচ্ছায় আমি শুধু এ কথাই বলতে পারি, যদি কোনো কারণবশত মহাভারত রচনা অসমাপ্ত থেকে যায়, তবে আমি নিশ্চয়ই তা সম্পূর্ণ করবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কে আবার বাজায় বাঁশি ভাঙা কুঞ্জবনে, শুনছিলাম গানটি সংযুক্তা ভাদুরীর কণ্ঠে। আর আজকে যে গল্প শোনাচ্ছি, কাশিরাম দাসের গল্প, তার রচনা, তার সৃষ্টি, এগুলো বলতে বলতে বা বলা যায় জানতে জানতে কথাই মনে হয়েছিল, দেখুন আজকের দিনে আমরা সবসময় কি কাজ করছি, এই কাজ করলে কি লাভ হবে, এ কথা ভেবে কাজ করি। অর্থাৎ কোথায় যেন দৃষ্টিভঙ্গিটা বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়, আর সেই জন্যই বোধহয় এই সমস্ত সৃষ্টি সময়কে অতিক্রম করে দীর্ঘকালীন বা সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারে না। এই মানুষগুলো ওই সময় দাঁড়িয়ে এত বড় একটা কাজ করার কথা ভেবেছেন কেন? না, সমস্ত মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন তারা প্রত্যেকে যেন এই মহাভারত পড়তে পারেন, মহাভারত পড়ে সেই গল্প, সেই ঘটনা, আমরা যে বলি মহাভারতের প্রত্যেকটা চরিত্র সিম্বলিক, প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে জীবনের ব্যাখ্যা আছে, জীবন বোধের ব্যাখ্যা আছে, আর সেই ব্যাখ্যার প্রকাশ হয়েছে নিজের মাতৃভাষায়, তবে না তা পড়তে পেরেছি। আর এই যে মহান মানুষেরা, মনীষীরা, তারা চেষ্টা করেছেন সারা যে জীবন এই কাজে উৎসর্গ করতে, কেন না? তার প্রিয়জন, তার স্বজন, তার পরিজন, তার নিজের ভাষার যে মানুষেরা, প্রত্যেকে যেন সে মহাকাব্যের আস্বাদন পায়। কত বিরাট দৃষ্টিভঙ্গি! কোথায় গেল সে দৃষ্টিভঙ্গি আজ? কেন এত ক্ষুদ্রতা আমাদের মধ্যে? কেন আমি আমার কাজ শুধু আমার জন্য নয়, আমার লাভের জন্য নয়, তা সকলের ভালোর জন্য হোক, সকলের পক্ষে লাভদায়ক হোক, কেন এই কথা ভাবতে পারি না? বোধহয় এই অতীত, যে অতীত আসলে চিরন্তন সত্যকে নির্ণয় করে, সে অতীতের চর্চা আমরা হারিয়ে ফেলেছি, তাই বোধহয় আজই বৃহতের বোধ বিলুপ্ত প্রায়। যাই হোক, এই যে ব্যাপারটা ঘটল, ভাইপোকে তিনি অনুরোধ জানালেন, এর কয়েকদিন পরেই কবি কাশিরাম দাস মারা গেলেন। তাই বলা হয়ে থাকে, আদি স্বভাবন বিরাটের কত দূর, ইহারুচি কাশিদাস গেলা স্বর্গপুর। যদিও কাশিরামের ছোট ভাই মানে নন্দরামের বাবা গদাধর, তিনি বলেন যে না, তার দাদা কাশিরাম দাসই সম্পূর্ণ মহাভারত রচনা করেছেন, কিন্তু পণ্ডিতেরা বলেন যে না, কাশিরাম দাসের রচনা মাত্রই 4টি পর্ব, অন্য সব পর্বগুলি রচনা করেছেন কবির ছোট ভাই গদাধরের ছেলে নন্দরাম। বাহ, অসাধারণ! কৃত্তিবাস যেমন তার রামায়ণের জন্য বাঙালির কাছে নিত্য স্মরণীয় হয়ে আছেন, কাশিরামও তার মহাভারত রচনা করে বাঙালির ঘরে ঘরে পূজ্য হয়ে আছেন। নদ নদীগণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর, অনেক কঠোর তপে ব্যাস মহামুনি রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী, শ্লোক ছন্দে গ্রন্থ তবে রচিলেন ব্যাস, গীত ছন্দে কহে তাহা কবি কাশিদাস।

কাশিরামের কুলপরিচয় ইত্যাদি নিয়ে কৃত্তিবাসের মতোই নানান জটিলতার অনেক রকম তথ্য, আসলে অনেক রকম ইতিহাস সৃষ্টি হয় তার কাব্যগ্রন্থ থেকেই জানা যায়। পিতার নাম কমলাকান্ত, তারা তিন ভাই কৃষ্ণরাম, কাশিরাম ও গদাধর। পৈতৃক উপাধি ছিল দেব। কাটোয়া মহকুমার অন্তর্গত সিংকি গ্রামে তার জন্ম হয়। আর আমার নামে সে দেশের নাম, ওই যে বলেছিলাম ইন্দ্রাণী নামেতে দেশ বাস সিংগি গ্রাম। অবশ্য কেউ কেউ বলেন গ্রামের নাম সিদ্ধি, কিন্তু মনে হয় সিংগি গ্রামটি কবির পিতৃভূমি। এই গ্রাম এখনও আছে এবং সেই গ্রামে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলিও আছে। কবি কাশিরাম বাংলায় মহাভারতের সর্বশ্রেষ্ঠ অনুবাদক। কবির বংশে সকলেই অল্পবিস্তর কবি প্রতিভার অধিকারী ছিলেন। কবি কাশিরাম তাঁর গুরু অভিরামের উপদেশে বাংলায় মহাভারত রচনা আরম্ভ করেন। রচনা দেখে মনে হয় উনি হয়তো কবিকঙ্কন মুকুন্দরামের পরবর্তী যুগের কবি। নানা আলোচনার মধ্যে দিয়ে পণ্ডিতেরা অনুমান করেছেন ষোড়শ শতাব্দীর একেবারে শেষে অথবা সপ্তদশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে কাশিরাম ব্যাসদেবের অনুসরণে ভারত পাঁচালী রচনা আরম্ভ করেছিলেন। তারপর সময় যায়, প্রথম চারটি পর্ব রচনার পর তার মৃত্যু হয়। অন্যান্য পর্বে কাশিরামের ভণিতা নেই। ভণিতা তখন পদাবলীর একেবারে শেষে গিয়ে কে লিখছেন তিনি তার নামটি ছন্দের মধ্যে জানিয়ে যান, আর একই বলা হয় ভণিতা। প্রথম চারটি পর্ব এক হাতের রচনা বলে মনে হয়, কারণ লেখার বাঁধনি খুবই প্রশংসাযোগ্য এবং এক ধরনের একই রকম লেখা। পরবর্তী পর্বগুলোতে অবশ্য ওই রচনার থেকে একটু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। কেউ কেউ বলেন কাশিরাম নাকি সংস্কৃত জানতেন না, তিনি কথকদের মুখ থেকে মহাভারতের গল্প শুনে তা ছন্দে লিখেছেন। না, এ কথা ঠিক নয়। মূল সংস্কৃত মহাভারতের সঙ্গে কাশিরামের রচনার মিলিয়ে দেখলে বেশ ভালোভাবে বোঝা যায় যে কবি খুব ভালোই সংস্কৃত জানতেন। কত কথা, কত রকমভাবে তার আমরা বলি বিকৃতি বা কখনো বলি নানান রকম মতামত সৃষ্টি হয়। আসলে একটা সময় যখন সত্যি সত্যি সেই সময়টা অনেক কাল হয়ে যায়, হয়তো সেই কালের সৃষ্টি আজ প্রবহমান চিরবর্তমান, কিন্তু সেই সময়টার অনেক ডকুমেন্টেশন পাওয়া যায় না। আর ঠিক সেই কারণেই অনেক রকমের দ্বিধা দ্বন্দ্ব বা অনেক রকমের মতবাদ তৈরি হয়। তো এক্ষেত্রে মহাভারতের সংস্কৃত শ্লোক যেভাবে তিনি বাংলার পয়া ত্রিপদীতে লিখেছেন তাতে তিনি সংস্কৃতে বিশেষ পণ্ডিত ছিলেন বলেই মনে হয়। আর তাছাড়া ওনার লেখার ভাষা, শব্দ প্রয়োগ এতটাই সংস্কৃত ঘেঁষা যে সংস্কৃত ভালো করে না জানলে এ ধরনের লেখা নিশ্চয়ই সম্ভব হতো না। যেমন কি সুন্দর করে তিনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা করেছেন, একটু পয়ের ছন্দেই বলি কেমন। সহস্র মস্তক শোভে সহস্র নয়ন,

0: সহস্র মুকুট খানি কিরীট ভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল, বিবিধ আয়ুধ ধরে সহস্রে ককরে, সহস্র চরণে শোভে কত শশ ধরে, সহস্র সহস্র যেন সূর্যের উদয়, শ্রীবস্ত কৌস্তভমণি শোভিত হৃদয়।
1: শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ বর্ণনা গীতার অর্জুনের বিশ্বরূপ দর্শন অবশ্যই স্মরণ করিয়ে দেয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে, থাকিস নে বসে তোরা সুদিন আসবে বলে। একেবারে যেন এই সময়কার কথাগুলো বলা আছে না গানটার মধ্যে। একদম দেখুন, আজকে আমরা বলি আমরা সবাই সবসময় সমাধান চাই, যে কোনো সমস্যার একেবারে সহজ সমাধান রেডি হয়ে থাকবে সব কিছু, আমি শুধু সেই সুবিধেটুকুনি নেব, কিন্তু সমস্যার মুখোমুখি হতে চাই না। এ বড় অদ্ভুত একটা ব্যাপার। এবং এই গানটির মধ্যে দিয়ে যেন সে কথাই বলা ছিল যে না, সুদিন আসবে সব সমাধান পেয়ে যাব, এই বলে যেন আমরা বসে না থাকি। অতুলপ্রসাদ সেনের প্রতিটি গানের কথার মধ্যে বোধহয় এইভাবে একটা জাগরণের কথা আছে।